এতক্ষণ আপনি রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন অনিন্দ্যনারায়ণ বিশ্বাসের গলায়, আর পরবর্তী শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য, গানে গানে সুদীপ্তা ভট্টাচার্য।

আনন্দ ধ্বনিতে এতক্ষণ আপনি শুনছিলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের গলায় রবীন্দ্রসঙ্গীত, আর আজকের শেষ রবীন্দ্রসঙ্গীত ভাস্বতী দত্তর গলায়। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আজকে সারাটা দিন আপনার খুব ভালো কাটুক, ভালো থাকবেন সকলে।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

এই কথা আমাদের সবার মনে থাকে যে রাত শেষে আসে দিন, আর রাত যেখানে এসে মেশে সেখানেই শুরু হয় দিনের। রাত আর দিনের এই যে মুখে কথা না বললেও তারা কিন্তু বুঝিয়ে দেয় আলো আর আঁধারি, অর্থাৎ এইটাই হচ্ছে দিনের শুরু আর রাতের শেষ। হ্যাঁ, আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনের পথ চলাটাও কিন্তু শুরু হলো এই নতুন দিনের সঙ্গে সঙ্গে। ঠিক তেমনই সকালবেলা আজকে এই যে সূর্যোদয় হয়েছে ভোরবেলায়, সেটা হচ্ছে ওই 4:45 দিকে, আর তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল 6টা, মানেই 6টা যেই বেজে যায় স্টুডিওর ঘড়িতে, অমনি কিন্তু শুরু হয়ে যায় ভোরায়ের পথ চলা। আপনি বসেছেন রেডিও সেটের পাশে, হয়তো চায়ের কাপ হাতে আপনি রয়েছেন, আর হয়তো বা নিউজ পেপারেও চোখ বোলাতে বোলাতেই কানটা রেখেছেন 107 FM রেনবোয়। রেডিও সেট বা নিউজ অন এআইআর অ্যাপ, যে কোনো একটা মাধ্যম আমাকে আর আপনাকে জুড়ে দিয়েছে। আমি কথা বলছি, আপনি শুনছেন আমার সেই কথাই, কথা বলছি, কথা বলেই চলেছি। আরে বাবা, কথা বলবো বলেই তো আজকে এসেছি, কথা বলেই তো আমি আপনি আমরা এক পরিবারের মেম্বার হয়েছি, এক পরিবারের সদস্য হয়েছি। আজকের দিনটা মানে আজকে ক্যালেন্ডারের যে ডেট সেটা দেখছি 23rd June। বছরের প্রত্যেকটা দিনই কোনো না কোনো কারণে স্পেশাল হয়ে থেকে যায়, প্রত্যেকটা দিনের আবেদনও কিন্তু একেবারেই আলাদা আলাদা, আর গুরুত্ব সেটাও অনেকখানি। আজকে এমন একটা দিন যে দিনের গুরুত্ব শুধুমাত্র দেশের নয়, গোটা বিশ্বের কাছে অনেকখানি। গোটা দুনিয়া, গোটা পৃথিবীর সাথে যোগাযোগ আছে ওই বাক্সটাতে, ঘুঁচে গেছে দেশ কাল গণ্ডি, তোমার ঘরেই গোটা দুনিয়া ম্যাজিক বাক্সতে বন্দি। হ্যাঁ, আমাদের এই গোল পৃথিবীটা হয়ে গেল চৌকো, দুনিয়াটা বিশ্বটা সত্যিই বাক্সতে বন্দি, আর সেই বাক্সটাই মন ভালো করে, একাকিত্ব দূর করে, তথ্য থেকে সত্য, সংবাদ থেকে বিনোদন, সব কিছু মেলে ওই বাক্সটা থেকে, সবই শোনায়। সেই জাদু বাক্স বা ম্যাজিক বাক্সটাই তো কথা বলে, কথা বলা বাক্স যার নাম রেডিও বা বেতার। তবে হ্যাঁ, এখন সেই বাক্সটাই আমার আপনার 6 ইঞ্চি মোবাইলে আটকেছে, নিজেকে আটকেছে, তার সঙ্গে সঙ্গে বন্দি করেছে আমাকে আপনাকে। কথা শোনা পুরো জগতের সব কিছু শুনিয়েই যেন দেখিয়ে দিচ্ছে আমাদেরকে গোটা বিশ্বকে। আজকে এমন একটা দিন যেখানে সেও কিন্তু জুড়ে আছে নিজের মতো করে। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে রেডিওর দিন নয়, ওয়ার্ল্ড রেডিও ডে নয়, আজকে রেডিওর জন্মদিন নয়। তাহলে কেন রেডিও কিভাবে আজকে দিনটা জুড়ে রয়েছে কেন বলছি একথা? আমি আপনি ছোটবেলায় বহুবার রেডিও বা বেতার নিয়ে, ভালো মন্দ নিয়ে, মানে রেডিও বা বেতারে ভালো মন্দ নিয়ে রচনা লিখেছি, প্যারাগ্রাফ লিখেছি, গণমাধ্যমে রেডিওর ভূমিকা নিয়ে আমরা প্রবন্ধ লিখেছি। তবে সেটা কিন্তু ওই ছোটবেলায় বা আমাদের পড়াশুনো সেই সময়টা, আর সেই ছোটবেলায় ছোট মাথাতে যা আসতো সেটুকুই আমরা লেখালেখি করেছি। কিন্তু এখন মোবাইলে বিভিন্ন FM স্টেশন আমরা শুনছি এবং নিউজ অন AIR অ্যাপেও শুনছি রেডিওকে, আর তখন অনেকটা সময় আমরা যেটা হয়ে যাই সেটা হচ্ছে নস্টালজিক হয়ে পড়ি, পুরনো দিনের ইয়াব বড় কাঠের বাক্সের সেই রেডিওর কথা বাড়ির বড়দের মুখে বা বড়দের কাছে শুনতে শুনতে আমরাও যেন নিজের মনের মধ্যে একটা ছবি এঁকে ফেলি, ছবি তৈরি করে ফেলি। তখন ছিল নাকি এরিয়াল, তখন রেডিওকে বাড়িতে রাখতে গেলে বছরে নাকি লাইসেন্স রিনিউ করতে হতো, আর এখনও ইন্টারনেটের যুগে সবাই মোবাইল ল্যাপটপেই ব্যস্ত থাকেন, অনেক টিভি চ্যানেল রয়েছে, ইউটিউব রয়েছে, চাইলেই মুভি দেখা যাচ্ছে। তাহলে এখনও রেডিওর গুরুত্ব কি সত্যি একই রকম আছে, একটু কি কমেনি? রেডিও কি এখন আর আগের মতো গুরুত্ব পাচ্ছে? সেই সমস্ত ফিরে দেখার দিন কিন্তু আজকে। না, আজকে কিন্তু যেটা বলেছি, আজকে রেডিওর জন্মদিন নয়, আজকে ওয়ার্ল্ড রেডিও ডেও নয়। তাহলে কেন বারে বারে এই রেডিওর কথা বলছি? আসলে রেডিওয় বসে রেডিওর কথা বলতেও বেশ ভালো লাগছে। আজকে আজকে বলে না, বেশ কয়েক বছর ধরে সমীক্ষা যেটা করে দেখেছে সেটা তো অবশ্যই জানবো, আজকের দিনটাকে কেন বেছে নেওয়া হয়েছে এমন একটা দিন হিসেবে যে দিনটা হচ্ছে জনসেবা দিবস। সেই জনসেবা দিবসে রেডিওর ভূমিকা ঠিক কতখানি সেটাই তো আজকে ফিরে দেখব। আজকে আবারও বলছি, রেডিওর জন্মদিন নয়, রেডিও আবিষ্কারের দিন নয়, ওয়ার্ল্ড রেডিও ডে নয়, আজকে হচ্ছে এমন একটা দিন যে দিনটায় রেডিও কিন্তু জুড়ে রয়েছে। আজ এমন একটা দিন, আজ হচ্ছে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে, এবং সেখানেও
সমস্ত কিছুর সঙ্গে রেডিও এমন করে জুড়ে রয়েছে যে আমরা সবাই কিন্তু তাকে কখনোই তার গুরুত্বকে আমরা একটু কম করে দেখতে পারবো না। কথা বলতে বলতে সেই সমস্ত কিছুই আমরা ফিরে দেখব। জানি আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, মনে মনে আরও অনেক কিছু নিজে নিজেও জুড়ে দেবেন। সেখানে গোটা পৃথিবী, গোটা দুনিয়া ম্যাজিক বাক্সতে বন্দি। আজকে 107 FM রেনবোয় ভোরাইতে বেতারে তারের বাঁধন, বেতারে বাঁধা মনই থাকছে হট সিটে, রেডিওতে বসে রেডিওর কথাই শোনাবো। আমি আরজে মৌমিতা থাকছি 7টা পর্যন্ত ভোরাইতে, সেই বিনা তারের বেতারেই বেঁধে থাকবো আমি আপনি আজ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আগামীতেও।

আমিও কিন্তু ব্যাকুল, তাকে নিয়ে কথা বলতে কথা বলাই তো আমার কাজ। মাইক্রোফোনের সামনে বসে অনর্গল কথা বলে চলেছি। ভিজুয়াল মিডিয়ার যুগেও রেডিও কিন্তু আছে রেডিওর মতোই, যা শুনে চলেছি আমি, আমি আপনি আমরা সবাই আমরা শুনে চলেছি। ইতিহাস বলছে শোনার অভ্যাস ভারতের সংস্কৃতিরই একটা অঙ্গ। প্রাচীনকালে তো বেদ শুনে শুনেই মনে রাখতেন পণ্ডিতেরা, একই কথা প্রযোজ্য সেই রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য থেকে শুরু করে পাঁচালী ব্রতকথা এইসবের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপারটাই প্রযোজ্য। এখন এই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা স্কাইপের যুগেও কিন্তু রেডিওতে খবর, গল্প পাঠ, নাটক, খেলার ধারা বিবরণী, এই সমস্ত কিছু শোনার রেওয়াজ আজও কিন্তু একইভাবে আছে। বিনা তারের বেতারেই সবার কাছে পৌঁছে যাওয়া, এটা কিন্তু আজও সেইভাবেই কিন্তু চল রয়েছে। আছে বিনোদন, আছে বিজ্ঞাপন, আছে সংবাদ, সবই কিন্তু আছে ওই বক্সটাতে, ওই জাদু বাক্সে। উনিশ শতকের মাঝামাঝি থেকে বিশ্বের রেডিও সম্প্রচার শুরু হয়। শব্দতরঙ্গ এবং সংকেতের সাহায্যে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্যেই বার্তা পাঠানো শুরু হয়েছিল। তবে আমাদের দেশের রেডিও আসে ওই বিংশ শতাব্দীর গোড়ার দিকে। অক্ষর জ্ঞানহীন মানুষের কথা ভেবে এবং ইনফরমেশন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তথ্য প্রচারের কথা মাথায় রেখেই কিন্তু রেডিওর গুরুত্বটা আরও বেশি করে তখন ছিল। যারা বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট এবং নিউজ পড়তে পারতেন না, সংবাদ পড়তে পারতেন না, তাঁরাও কিন্তু রেডিও আসবার পর বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন এবং নিউজ ওরিয়েন্টেড প্রোগ্রাম ভালোভাবে শুনতে এবং বুঝতে পারতেন। আর এই গণমাধ্যমটার সত্যি জনপ্রিয়তাকে বাঁচিয়ে রাখতে এবং এর ব্যবহারের গুরুত্ব সবার কাছে আরও একবার তুলে ধরার জন্যই প্রত্যেক বছর এই 23 জুন এই গোটা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে এমনই একটা দিন। শুধুমাত্র রেডিও বা টেলিভিশনের ভূমিকা নয় এই দিনটায়, সেই রেডিওতে কাজ করা মানুষজন, অফিসাররা বা যারা এইভাবে জুড়ে রেখেছেন আমাদেরকে, তাদের প্রত্যেককে আরও একবার তাদের সবাইকে শ্রদ্ধা জানানোর দিন। রামায়ণ মহাভারত থেকে খেলা, গান থেকে ফান, গোটা দুনিয়ায় যেন জোট বেঁধে ওই বক্সটাতে বন্দি। তবে হ্যাঁ, এই গণমাধ্যমে সবার প্রথম এসেছে কিন্তু সংবাদপত্র, নিউজ পেপার, ছাপার হরফেই সংবাদপত্রের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, গণমাধ্যমে শুরু এই বিশ্বে, এই পৃথিবীতে। তারপর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রথম মাধ্যমটি ছিল কলম এবং সেখানে কাগজ, এটাই ছিল তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার প্রথম মাধ্যম। প্রযুক্তি, সে তো দিনে দিনে তার চেঞ্জেস আনছে, প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গেই কিন্তু বিজ্ঞানীরা ট্রান্সমিশন এবং শব্দ তরঙ্গ নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেন, যার ফল হিসেবে, সম্প্রচার মাধ্যম হিসেবে এই রেডিও সেটটার জন্ম। তারবিহীন যোগাযোগের অন্যতম মাধ্যম হলো এই বেতার, বিনা তারের বেতার, যে বেতারে বাধা রয়েছি আমি আপনি, বেতারে বাধা মন। 107 FM রেনবোর ভোড়াইতে আজকে সেই নিয়েই তো রয়েছি। 1920 আমেরিকায় সবার প্রথম বেতার সম্প্রচার শুরু হয়, আর ভারতে 1927 জুলাই। আর দেখুন আজকে 23 জুন, আরব সাগর পাড়ে মুম্বাইতে প্রথমবার বেতারে সম্প্রচার শুরু হয় কত বছর আগে। তারপর চলে আসে কলকাতায়, তারপরে কিন্তু দিল্লিতে, পরে সারা দেশে জন্ম নেয় অনেক অনেক বেতার কেন্দ্র। আমি তো যেখানেই বেড়াতে যাই না কেন, আগে গিয়েই অবশ্যই দেখে নিই কোথায় আছে আকাশবাণী, সেই কোথায় আছে বেতার কেন্দ্র। এটা একটা দেখার আলাদা একটা আকর্ষণ আমার কেন, নিশ্চয়ই আপনাদেরও প্রত্যেকের আছে, কারণ আমরা সবাই এই একই পরিবারের সদস্য। আগেকার মতো এখন আর সেই ঢাউস রেডিও সেট নেই, ভারী রেডিও সেটটাও নয়, নতুন নতুন টেকনোলজিতে, নতুন প্রযুক্তিতে একেবারে সাজুগুজু করে সেই বাক্স এখন আমাদের কাছে ম্যাজিক বক্স হয়ে গিয়েছে। বড় থেকে মাঝারি, মাঝারি থেকে একদম পকেট রেডিও, আর পকেট রেডিও থেকে এখন মোবাইল ফোনে গোটা দুনিয়া তারহীন বেতার রয়েছে। এই যে এই বেতারের তার, সেই বেতারেই বাঁধা মন আজ আমার আপনার। হবে আজকে আরও অনেক কথা, আছি তো 7টা পর্যন্ত রেডিওতে বসে, রেডিওর অনেক কথাই কিন্তু আজকে হবে, কারণ আজকের দিনটা এমনই একটা দিন যেখানে

নানা রকম জানা অজানা গল্প কথা সব কিছুই কিন্তু উঠে আসবে বারবার। রেডিওয়ে বসে রেডিওর কথা হচ্ছে, কারণ আজকে জনসেবা দিবস, আর সেই জনসেবা দিবসে কিভাবে রেডিও জুড়ে রয়েছে নিশ্চয়ই সেই অজানা তথ্য জানিয়ে দেব আমি আর জে মৌমিতা।

অজানাকে জানা আর সেই অদেখাকে দেখা, এই নিয়েই তো চলে আমার আপনার আমাদের প্রত্যেকের কৌতূহল। আর এই নিয়েই কিন্তু কথা ইতিহাস হয়ে বইয়ের পাতায় না হলে আমাদের স্মৃতিতে রয়ে গিয়েছে। এই পৃথিবী, এই দুনিয়ার খুঁটিনাটি সব বিষয়ে সংবাদ, নিউজ কিংবা বিনোদন হয়ে চলে আসে এই বিনা তারের বেতারে। হাওয়া অফিস কি বলছে, আসবে বৃষ্টি কবে, কতটা করলে ওয়ার্কআউটে বডিটা স্লিম হবে, ফুটবল ক্রিকেট ধারাভাষ্য কখন কখন হবে, ঘড়িটা ঠিক মিলিয়ে নিন সংবাদের সময়। তবে এসব ছাড়াও অবসরে যখন ব্যাকুল মন, প্রিয় গানটা শোনাতে কি ডায়াল করলে ফোন, এমন অনেক কিছু আছে সোনার তালিকায়। মনের কাছে প্রশ্ন করুন, সে কি কি শুনতে চায়। আজকে এই বিশেষ দিনে রয়েছি পেতে কান, বলুন দেখি আপনার মন কি কি শুনতে চান। আজকে সেই দিন, আজকে স্পেশাল ডে, আজকে কিন্তু ওয়ার্ল্ড রেডিও ডে নয়, আজকে কিন্তু রেডিওর জন্মদিন নয়, আজকে কিন্তু রেডিও আবিষ্কারের দিন নয়। তাহলে আজকে কি দিন? আজকে জনসেবা দিবস, ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে আজকে। আর এই দিনটাতেই জুড়ে রয়েছে কিভাবে রেডিও, তার কিভাবে তার গুরুত্ব রয়েছে, সেই কথাই কিন্তু আজকে আমরা ফিরে দেখছি বা রেডিওতে বসে রেডিওর কথা বলছি। আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের পছন্দের শিল্পীর গান কিংবা ময়দানের বড় ম্যাচ, মারমার কাটকাট, সেই লড়াইয়ের মুহূর্ত বা গুরুগম্ভীর বিষয়ের কোনো একটা খবর থেকে হঠাৎ করে হাসির নাটক, সব বয়সের বিনোদনের ঠিকানা অবশ্যই এই রেডিও। আপনি আমি রেডি হই বা না হই, রেডিও কিন্তু রেডি সব কিছু আপনাকে আমাকে শোনানোর জন্য। সেই রেডিওর দিনই হচ্ছে আজকে। শুধুমাত্র রেডিও নয়, এখানে অনেক কিছুই জুড়ে রয়েছে। তবে হ্যাঁ, এই আর কি সার্ভিস ডেটাতে, এই যে জনসেবা দিবসে কীভাবে জনসেবায় রেডিও রয়েছে, সেটা কিন্তু আমি আপনি আমরা সবাই কিন্তু ফিল করতে পারি বা অনেক বছর ধরে ফিল করেছি। হয়তো কখনো কখনো মনে হচ্ছে না রেডিওর গুরুত্ব হারিয়ে গিয়েছে, কারণ এখন ইন্টারনেটের যুগ। কিন্তু ইন্টারনেটের যুগেও যখন ঝড় বৃষ্টি হয়, যখন নেট কানেকশনটা চলে যায়, তখনও কিন্তু আমরা বকবক করে চলি। এই রেডিওর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিই এবং আপনাদের কাছ থেকেও কিন্তু আমরা নানা রকম তথ্যও পেয়ে যাই, কারণ আমাদের এই ফোন টেলিফোন লাইনগুলো তখন কাজ করে হয়তো, বা কোনো না কোনোভাবে আপনারা হয়তো চিঠি লিখছেন, মেল করছেন, যেভাবে হোক না কেন আমরা কিন্তু সেগুলো জানতে পেরে যাই। এই যে যখন টেলিভিশনটা কি তা তখন জানতেন না কেউই যে সময়টায়, সেই সময় বিনোদনের জন্য অনেক মাধ্যমও ছিল না, সহজ উপায় ছিল না যে ঘরে ঘরে ঘরে কোনো খবর পৌঁছে দেওয়া। কিন্তু সেই সময় থেকেই প্রত্যেকটা দায়িত্ব পালন করে এসেছে কিন্তু এই রেডিও সেট। সমাজ থেকে ব্যক্তিগত জীবনে রেডিওর এই অবদান, এই অবদানটা স্মরণে রাখতে পালিত হচ্ছে কিন্তু এই দিনটা। তবে এই বিশেষ দিনের রেডিওর কথাই হচ্ছে রেডিওতে বসে। আজকে তো 23rd June, আর আজকেই এই 23rd June-ই বসে কিন্তু কথা বলছি এই বক্সটাতে বা এই জাদু বাক্সে। না, হয়তো আপনার বাড়িতে রেডিও সেট এখন নেই, তাতে কি, আপনি তো আমাকে শুনছেন বা আমি আপনার সঙ্গে রয়েছি, জুড়ে রয়েছি, আমার আপনার মনের মধ্যে বেতার একেবারে জুড়ে বসে রয়েছে, বেতার বেঁধে রেখেছে আমার আপনার মনকে, হয়তো 6 ইঞ্চির মোবাইল সেটে, নিউজ অন এআই অ্যাপে, অথবা ওই রেডিওতে 107 FM রেইনবো টিউন করে আপনি শুনছেন আমাদেরকে। 19 শতকের মাঝামাঝি সময় থেকে বিশ্বে রেডিও সম্প্রচারটা শুরু হয়। শব্দ তরঙ্গ সংকেতের সাহায্যে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্যেই কিন্তু সে সময় মেসেজগুলো পাঠানো শুরু হয়েছিল। তবে আমাদের দেশে রেডিও আসে 20 শতাব্দীর গোড়ার দিকে। অক্ষরজ্ঞানহীন মানুষের কথা ভেবে তথ্য প্রচারের কথা মাথায় রেখেই রেডিওর গুরুত্বটা আরও বেশি করে তখন ছিল। যারা অ্যাডভার্টাইজমেন্ট বা নিউজ পড়তে পারতেন না, তারা রেডিও আসবার পর বিভিন্ন ইনফরমেশন, নিউজ ওরিয়েন্টেড প্রোগ্রাম ভালোভাবে শুনতে বুঝতে পারতেন। আর এই এই যে গণমাধ্যমটা জনপ্রিয়তাকে বাঁচিয়ে রাখতে, এর ব্যবহার গুরুত্ব সবার কাছে আরও একবার তুলে ধরার জন্যই কিন্তু এই দিনগুলো আলাদাভাবে কিন্তু পালিত হচ্ছে বা পালিত হয়। তবে ওই যে আবারও বলছি, আজকে রেডিওর জন্ম নয়, তবে তারবিহীন যোগাযোগের অন্যতম মাধ্যম কিন্তু এই বেতার। 1920-তে আমেরিকায় সবার প্রথম বেতার সম্প্রচার শুরু হয়, আর ভারতে 1927-এর 23শে জুলাই এই রেডিওর দিনটা আর কি শুরু হয়। আজকে রেডিও দিবস নয়, আজকে এমন একটা দিন যেখানে রেডিওর ভূমিকা অনেকখানি জুড়ে রয়েছে, সেই কথাই ঘুরে ফিরে চলে আসছে। আজকে পাবলিক সার্ভিস ডে, আজকে জনসেবা দিবস। শুধু অফিস বা প্রতিষ্ঠান নয়, তথ্য, শিক্ষা, সচেতনতা এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা উদ্যোগী হলো এই এই দিনটা, এবং এই উদ্যোগ হচ্ছে জনসেবা। জনসেবা বলতে

0: আমরা সাধারণত যেটা বুঝি হসপিটাল, পুলিশ, প্রশাসন, সরকারি দপ্তরের কথা, এইগুলো কিন্তু আমার আপনার আমাদের প্রত্যেকের মনে প্রথমেই চলে আসে। আমরা ভাবতে শুরু করি জনসেবা মানেই হচ্ছে শুধুমাত্র এইগুলোর মধ্যেই রয়েছে সীমাবদ্ধ। কিন্তু এমন একটা মাধ্যম রয়েছে যেখানে ঘরে বসেই মানুষকে তথ্য, শিক্ষা, সতর্কবার্তা, বিনোদন সব কিছু দিয়ে আসছে বছরের পর বছর ধরে এই রেডিও সেট। সেই মাধ্যমটাই তো হচ্ছে এই রেডিও, আর এই কাজটা একেবারে চুপচাপ নীরবে সে করে চলেছে এই রেডিও। এখন প্রশ্ন আসতেই পারে, রেডিও কেন জনসেবার সবচেয়ে শক্তিশালী মাধ্যম কেন বলছি? আপনি হয়তো ভাবছেন রেডিওতে বসে আর যে মৌমিতা কথা বলছে তাই বুঝে এমন কথা ও নিজের কে নিয়েই বলে চলেছে, রেডিওকে নিয়ে ও এত কথা বলছে। মোটেই তা নয়। অনেকেই ভাবেন এত এত টিভি চ্যানেল রয়েছে, এত মোবাইলে হাজারটা অ্যাপ রয়েছে, এই পরেও কিন্তু রেডিও আবার শোনে নাকি লোকজন, এমন প্রশ্ন কিন্তু অনেকে করেন। যখন কারোর সঙ্গে হয়তো একটু কথা বলতে বলতে রেডিওর প্রসঙ্গ এসে গেল, ট্রেনে বাসে বা কোথাও একটা হয়তো গিয়েছি কোনো রিলেটিভসের বাড়িতে, তো সেখানেও হয়তো এই কথা আসতেই বলে রেডিও এখন শোনে। এই কথাটা শুনলে না ভীষণ রাগ হয়ে যায়, তখন মনে হয় যে শোনেন কি শোনেন না সে তো আমাদের লিসনাররা, আমরা এক পরিবারের সবাই মিলে রয়েছি বেঁধে, আমাদের সেই কোথায় যেন কেউ কাউকে চিনি না, কোনো দিন দেখিনি, হয়তো দেখাও হবে না, তারপরেও কিন্তু আমরা একই ফ্যামিলির মেম্বার হয়ে রয়েছি, শুধুমাত্র ওই বক্সটার মধ্যে না, সেই জাদু বাক্স, তার জাদুতে আমি আপনি বেঁধে রয়েছি। আর সেই জাদু বাক্স হয়তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই বক্সটা হয়তো আজকে আপনার ঘরেও নেই, কিন্তু মোবাইলে তো আছি, সেখানেই কিন্তু একটা পরিবারের মধ্যে আমি আপনি আমরা বেঁধে রয়েছি এই রেডিওর মাধ্যমে। এই ধারণাটা যাদের রয়েছে যে রেডিও কেউ শোনে না, এটা একদম ঠিক নয়। সময় যেমন বদলেছে ঠিক তেমনই কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচার করা, এই ব্রডকাস্ট করবার ধরনটাতেও চেঞ্জেস এসেছে। এখনও বহু মানুষ রেডিও বেতার শোনেন, বেতারের ওপর ডিপেন্ড করেন, নির্ভর করেন। গোটা বিশ্বে এখনও অন্যতম জনপ্রিয় গণমাধ্যম কিন্তু এই বেতার। বেতারে বাঁধা মন, আজ আছি তো সেই বেতারকে নিয়ে জুড়ে রয়েছি আমি আপনি। রেডিওতে বসেই খুঁজে ফিরছি রেডিওকে আজকে জনসেবা দিবসে। বেতার হচ্ছে সমাজ আর মানুষের মনের আয়না, দর্পণ। বেতারের রয়েছে পৃথিবীর দুর্গম জায়গায় পৌঁছানোর একটা আলাদা ক্ষমতা। প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ার কম্পিটিশন বাড়ছে, তবুও গ্রামে, দুর্গম পাহাড়ে, মাঝ সমুদ্রে তথ্য, ইনফো আদান প্রদানে আজও কিন্তু রেডিও বা বেতার একটা ইম্পর্ট্যান্ট জায়গা, একটা শক্তিশালী গণমাধ্যম হিসেবে কিন্তু রয়েছে। এটা একদিকে যোগাযোগের শক্তিশালী হাতিয়ার বলতে পারি, এবং অবশ্যই সাশ্রয়ী মাধ্যমও বলবো। লেখাপড়া না জানলেও, অক্ষর জ্ঞান না থাকলেও, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও সবার কাছেই কিন্তু বেতার পৌঁছানোর কোনো বাধা নেই, সবার কাছে পৌঁছে যায় সে। সংবাদপত্র সবচেয়ে পুরনো মাধ্যম, জনসেবাতে তার অবদান অনেক, তবুও বলছি শহর গ্রাম জুড়ে কিন্তু বিনা তারে বেঁধে রাখা বেতার আজও আছে। মূলত চারটে ধারায় বেতার সম্প্রচারিত হচ্ছে, পাবলিক সার্ভিস আন্তর্জাতিক রেডিও, বাণিজ্যিক রেডিও আর কমিউনিটি রেডিও। গান, খবর, নাটক, নানা রকম ইন্টারাকশন, এই ধরনের অনুষ্ঠানে পাশাপাশি জনসংখ্যার সমস্যা, বাল্য বিয়ে আটকে দেওয়া, বিভিন্ন দুর্যোগের আপডেট দিতে থাকা, ট্রেন সংক্রান্ত খবরাখবর থেকে খেলাধুলো, এমনকি কোথায় চাকরি বাকরি আছে সব কিছু শোনানোর জন্য রেডিও অলওয়েজ রেডি। চরম সংকটেও এগিয়ে চলার প্রেরণা কিন্তু যোগায় এই রেডিও। তাই তো বলতেই পারি বেতারে বাঁধা মন, আমি আপনি বেঁধে আছি তো মনে প্রাণে, সেই বিনা তারে বেতারেই আছি জুড়ে আমি আপনি। হবে আজকে অনেক কথা, সকালেই তো আছি, আজ সকালে রয়েছি আপনার সঙ্গে, আপনার রেডিও সঙ্গী হয়ে আমি আর জে মৌমিতা। আজকে 23 জুন, আর মাত্র কটা দিন রয়েছে তাই না? জুন গুড বাই বলে জুলাইকে জায়গা ছেড়ে দেবে, মাস বদলাবে, বদলাবে বিষয়। শনি রবিবারের ভোরায়ের বিষয়ের কথাই আপনাকে বলছি, সেটাও তো চেঞ্জ হয়ে যাবে না? তো সেখানে আপনি কোন বিষয়ে বার্তা পাঠাবেন আমাদেরকে, চলুন ঝট করে শুনে নিই। সামনেই আসছে জুলাই মাস, কোন বিষয়ে আপনি আমাদেরকে সেন্ড করবেন আপনার মতামত, আপনার বার্তা?
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: দূরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 6:39 হয়ে 26 সেকেন্ড। আজ 23rd জুন, আজ ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে। আজ এই জনসেবা দিবসেই ভোরাইতে বেতারের তার, হ্যাঁ সেই বেতারের তারেই আমি আপনি বেঁধে রয়েছি, আমাদের মন বেঁধে আছে। আজকে তারই কথা হচ্ছে, এই যে পৃথিবী, এই জগতের সবই বন্দী কিন্তু ওই ম্যাজিক বক্সটা, ওই রেডিওটাতে। কিন্তু আজকে যখন হাজার একটা চ্যানেলে ঠাসা টেলিভিশন রয়েছে, বা যখন গোটা দুনিয়া আমার আপনার মোবাইলে রয়ে গিয়েছে, চলে এসেছে 6.5 ইঞ্চি স্ক্রিনেই যখন সে ঢুকে পড়েছে, তখনও কিন্তু গোটা বিশ্বে বিনোদনের সমস্ত টুকিটাকি ইনফো যখন হাতের তালুতে মজুদ রয়েছে, তখনও সত্যিই কি রেডিওর প্রয়োজনীয়তার বজায় আছে? যতই আমি গলা চড়িয়ে বলি না কেন, হ্যাঁ আছে। আপনার কি মনে হচ্ছে? আছে আছে, সব আছে। এই প্রশ্নটা আমার আপনার সবার মনেই এই প্রশ্ন আসে। আপাত দৃষ্টিতে না মনে হলেও কিন্তু রেডিওর গুরুত্ব সেভাবে নেই, মনে হলেও রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট কিন্তু বলছে আছে। 2019 বিশ্বের বৃহত্তম কনজাম্পশনের উৎসই হচ্ছে টেলিভিশনের মতো রেডিও, এবং তার সংখ্যা সেইভাবে কিন্তু আজও কমেনি। 2017 সারা পৃথিবীতে রেডিওওয়ালা পরিবারের সংখ্যা ছিল 1.62 মিলিয়ন, সেখানে সেই সংখ্যা 2025 দাঁড়িয়েছে 1.99 বিলিয়ন। সংখ্যাটা এখানে বেশি এই কারণেই, কারণ মোবাইলে চলে এসেছে রেডিও। তাই জাতিসংঘের মতে জনমত গড়ে তোলাই হোক, বা বিশ্ব রাজনীতিতেই হোক, বা ওই খেলার জগতে প্রভাব খাটানো, আজও কিন্তু টেলিভিশনের ঠিক পাশটাতেই ওই রেডিওটাও কিন্তু আছে। রেডিও রেডি, সবসময় সে রেডি বেঁধে ফেলতে আমাকে আপনাকে, আগের মতোই আজও কিন্তু বেঁধে রেখেছে ওয়েদার আপডেট, কৃষি সংক্রান্ত আপডেট থেকে হেলথ বিষয়ক অ্যালার্মিং মেসেজ, কিংবা এই মানে সমস্ত এই ধরনের মেসেজগুলো পরিবেশনের রেডিওর মতো কিন্তু গতিশীল আর কিচ্ছুটি নেই। কাজেই এই দিন আরও একবার করে নতুন করে এই রেডিওর ভূমিকার কথা বারবার ঘুরে ফিরে চলে আসবেই আসবে। মন ভালো করা থেকে একাকিত্ব দূর করা, পছন্দের গান শোনানো থেকে নাটক শোনানো, সংবাদ পরিবেশন থেকে খেলার ধারা বিবরণী দেওয়া, আজও কিন্তু রেডিওর আছে ঠিক তার মতো করেই। বেতারের তার এইভাবেই কিন্তু বজায় রেখেছে তার নিজস্বতা কম্পিটিশনের এই মার্কেটে, এই যুগে। আজও কিন্তু সে ভীষণভাবেই পাওয়ারফুল স্বাধীন মাধ্যম বেতার বা রেডিও। মোবাইল, ব্রডব্যান্ড, এই সমস্ত আবিষ্কারের ফলে ঘর থেকে ম্যাজিক বক্স, হ্যাঁ রেডিওটা, এখন আমার আপনার হাতে হাতে চলে এসেছে। মোবাইলের ভেতর রয়েছে রেডিও, তো সেই বিরাট বক্স, সেই বিরাট বাক্সটা থেকে আরও একটু ছোট রূপে সে কিন্তু উইদাউট এরিয়াল পরে সে চলে এলো কীভাবে, পকেট রেডিও হয়ে, তারও পরে সে এলো মোবাইলে। এই মোবাইলে সব কিছু অ্যাক্সেস করতে পারছি আমি আপনি। আগে ছিল একটা বা দুটো স্টেশন, এখন হাজার একটা চ্যানেল, শত শত স্টেশন, আর সব চ্যানেলগুলোই কিন্তু এখন তাদের টেরিটোরিয়াল স্যাটেলাইটের সঙ্গে নেট ভার্সন ব্রডকাস্ট করছে। তো ইন্টারনেটের যুগে ওই বড় বাক্সটা এখন ওই 6 ইঞ্চির সেই মোবাইল স্ক্রিনেই কিন্তু চলে এসেছে। টেলিভিশনে বিশ্বের সবাই যেমন দেখছেন ঠিকই, ঠিক তেমনই কিন্তু রেডিওর চাহিদা আজও গোটা দুনিয়াতে, গোটা পৃথিবীতে একইভাবে রয়েছে, বিশেষ বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যেমন দেখুন না, 12 মাস রেডিওর কথা মনে না থাকলেও বাঙালি মানুষটার মনে কিন্তু পড়ে মহালয়া তিথিতে মহিষাসুর মর্দিনী শোনার কথা। তখন টিভিতে হচ্ছে, তো বিভিন্ন চ্যানেল রয়েছে, বিভিন্ন চ্যানেলে সেই অনুষ্ঠান কিন্তু টেলিকাস্ট হচ্ছে, সবই হচ্ছে, তবে ভোর 4টে আধো ঘুম আধো জাগা অবস্থায় সেই অনুষ্ঠান শোনেন না এমন বাঙালি সত্যি খুঁজে পাওয়া যাবে না। রেডিওতে শুনবেনই শুনবেন। কেবল টিভির যুগেও কিন্তু নিজেকে এমনভাবে ভেঙে চুরে গড়ে নিয়েছে রেডিও, বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও

যাতে তার অস্তিত্ব তার মতো করেই সে নিয়ে যাতে সে এগিয়ে চলতে পারে। হবে আজকে আরও অনেক কথা, আছি তো সাতটা পর্যন্ত রেডিওয়ে বসেই হচ্ছে রেডিওর কথা। আবারও একবার বলি, হাওয়া অফিস কী বলছে, আসবে বৃষ্টি কবে, কতটা করলে ওয়ার্কআউটে বডিটা স্লিম হবে, ফুটবল ক্রিকেট ধারাভাষ্য কখন কখন হবে, ঘড়িটা ঠিক মিলিয়ে নিন সংবাদের সময়। তবে এসব ছাড়াও অবসরে যখন ব্যাকুল মন, প্রিয় গানটা শোনাবে কি, ডায়াল করলে ফোন, এমন অনেক কিছু আছে শোনার তালিকায়। মনের কাছে প্রশ্ন করুন, সে কি কি শুনতে চায়। আজকে এই রেডিওর দিন, রয়েছি পেতে কান, বলুন দেখি আপনার মন কি কি শুনতে চান। হবে আজকে অনেক কথা, ওই যে বললাম সাতটা পর্যন্তই তো রয়েছি। আমি আর যে মৌমিতা, রেডিওয়ে বসে হচ্ছে রেডিওর কথা, বিশ্ব জুড়ে আমি আপনি আমরা সবাই কিন্তু বিনা তারের বেতারেই জুড়ে রয়েছি, আর সেই বেতারেই তো মন বাঁধা রয়েছে আমার আপনার। 107 FM রেনবোর ভোড়াইতে হট সিটে আজকে সেই বেতারই রয়েছে জনসেবা দিবসে।

আমি সুভাষ বলছি। গোটা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলে রেডিওতে কিন্তু ভেসে এসেছিল সেই বার্তা। না, আমি তার মতন করে বলতে পারলাম না, কিন্তু এই বার্তা আমার আপনার আমি হয়তো শুনিনি, কিন্তু আমার মনে প্রাণে গেঁথে আছে, কানে রয়েছে সেই বার্তাই। দেশবাসীকে নিজের উপস্থিতির কথা জানাতে মাধ্যম হিসেবে রেডিওকেই বেছে নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এতদিন পরে, এত বছর পরেও নতুন নতুন আবিষ্কার সোশ্যাল মিডিয়ায় ঘন ঘটার মধ্যেও কিন্তু আজও অমলিন এই রেডিও। আজকে 23rd June, প্রত্যেক বছরের মতোই পালিত হচ্ছে আজকের এই জনসেবা দিবস। এই যে রেডিও, এই রেডিওকে শিক্ষা, সংবাদ, সংস্কৃতির প্রচার মাধ্যম হিসেবে তুলে ধরতে এই দিনটায় যে কীভাবে জনসেবা দিবসে জড়িয়ে রয়েছে, সেই দিনটার জন্যই কিন্তু আমরা এই দিনটা সেলিব্রেট করছি এবং রেডিওর কথা বারবার তুলে ধরছি। এই রেডিও সম্প্রচার শুরু হয়েছিল 1920 আমেরিকাতে, তারপর সব দেশে ব্রডকাস্ট হতে শুরু করে দিন আর কি, ধীরে ধীরে সেটা বাড়তে থাকে, রেডিও স্টেশন তৈরি হয়। আর একটা দিনকে রেডিওর গুরুত্ব, প্রয়োজনীয়তা তুলে ধরবার জন্য সবার কাছে এই বার্তা।

পৌঁছানো, যে রেডিও একটা শক্তিশালী মাধ্যম, যে সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই প্রস্তাবটা ওঠে। এবং এটার জন্যই যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমি আপনি আমরা সবাই এখন এগিয়ে চলেছি সামনের দিকে, সামনের দিকে এগিয়ে গেলেও না আমাদেরকে একটু পেছনেও ফিরে তাকাতে হবে। মানে স্টুডিওর ঘড়িতে এখন 6:48 হয়ে 45 সেকেন্ড, 7টার দিকে এগোচ্ছি, একটু পিছনে চলে যাচ্ছি, কারণ আজকের দিনটা নিয়ে কথা বলছি অথচ ইতিহাসের পাতা উল্টাবো না তা কি হয়। 2002 এর 20 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 57/277 রেজলিউশন পাসের মাধ্যমেই কিন্তু 23 জুনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় পাবলিক সার্ভিস দিবস হিসেবে। আর পরের বছর 2003 জাতিসংঘ প্রথমবার বিশ্বজুড়ে এই দিনটা, এই দিবসটা পালন করবার জন্য গোটা পৃথিবী সব দেশকে আহ্বান জানায়। সেই থেকেই প্রত্যেক বছর পালিত হচ্ছে দিনটা পৃথিবী জুড়ে। এই যে দিনটা, এই দিনটা পালনের উদ্দেশ্য এটাই যে সমাজ গঠনে জনসেবার গুরুত্ব সবার কাছে তুলে ধরা এবং ইয়াং জেনারেশনের কেরিয়ার গড়তে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এই দিনটা পালন হচ্ছে গোটা বিশ্বে। এবং সরকারি প্রতিষ্ঠানে যারা এই সমস্ত কাজে যুক্ত আছেন তাদের কাজের স্বীকৃতি দেওয়া থেকে সরকারি খাতে কর্মজীবন তৈরিতে উৎসাহ দেওয়া, এই সব কিছুকে তুলে ধরতেই জাতিসংঘ এমন একটা দিন সেলিব্রেট করছে, সবাইকে সেই দিনটা উদযাপন করতে বলছে। এমন জনসেবাতে রেডিওর ভূমিকা সত্যি সত্যি ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। যেমন ঘূর্ণিঝড়ে আপডেট হোক, বা বন্যা ভূমিকম্প, বা সুনামির সময় মোবাইলে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলেও এই তারহীন বেতার কিন্তু বেঁধে রাখবে আপনার আমার মনকে এই বেতারেই। একজন চাষি ভাই বা একজন কৃষকের কাছে রেডিও মানেই ফসল থেকে মাটি সার এই সবের খবর, একজন ফিশারম্যানের কাছে রেডিও মানেই ওয়েদারের সতর্কবার্তা, একজন স্টুডেন্টের কাছে রেডিও মানে শিক্ষা এবং সঙ্গে অবশ্যই বিনোদন, একজন প্রবীণ মানুষের কাছে, একজন বয়স্ক মানুষের কাছে রেডিও মানে স্মৃতির সঙ্গী, রেডিও মানেই বিশ্বাসযোগ্য তথ্য। জনসেবায় রয়েছে জুড়ে এই রেডিও, সেই পোলিও বার্তা থেকে যে কোনো ভ্যাকসিনেশনের খবরাখবর, সরকারি বিশেষ বিশেষ তথ্য, সব কিছু প্রচারের মাধ্যমেই পথ দেখায় এই রেডিও। রেডিও সত্যিই কিন্তু পথপ্রদর্শক। রেডিও বেঁচে থাকুক হৃদয়ে জনসেবার কণ্ঠস্বর হয়ে, সে কিন্তু আমার আপনার আমাদের মনের মধ্যে এক রকমভাবে আজও রয়েছে। হবে আরও কিছু কথা, আছি তো 7টা পর্যন্ত জনসেবা দিবসে রেডিওর কথা নিয়ে খুঁজে ফিরছি রেডিওতে বসে, রেডিওর কথাই হচ্ছে আজ। আর যে মৌমিতা আছি রেডিও সঙ্গী আপনার সঙ্গে,

রেডিওই কথা হচ্ছে রেডিওর কথা, আজকে সেই হচ্ছে বস। হ্যাঁ, রেডিও দি বস না হলেও কিন্তু আজকে রেডিওর দিন। আজকে জনসেবা দিবসে রেডিও কিভাবে আমাকে আপনাকে জুড়ে রেখেছে, সেই বিনা তারের বেতার, সেই কথাই তো হচ্ছে। এই যে মোবাইল, মোবাইল যতই স্মার্ট থেকে আরও স্মার্ট হোক না কেন, সাইজে যতই ছোট হোক না কেন, সেখানেও কিন্তু সেই রেডিও অপশনটা থাকবেই। হাতের মুঠোয় পৃথিবী, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব কিছু রমরমা, তবুও কিন্তু রেডিও আছে তার নিজস্ব সত্তাকে নিয়ে। বেতার সব সময় সবখানে সবার জন্য, এর গুরুত্ব বোঝানোর জন্যই তো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির হাত ধরেই এই দিনটা পালন করা শুরু হয়েছে। যখন ভারত স্বাধীন হয় তখন মাত্র 6টা রেডিও স্টেশন ছিল, আর এখন এআইআর বিশ্বের অন্যতম বড় রেডিও ব্রডকাস্টার। সারা ভারতে ছড়িয়ে রয়েছে 470টা কেন্দ্র, 23টা ভাষায় 179টা ডায়ালেক্টে সম্প্রচারিত হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্তে যা কিছুই ঘটে যাক না কেন, রেডিও কিন্তু রেডি তার তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। দিন পাল্টেছে, সময় বদলেছে, কিন্তু সেই রেডিও, সেই বেতার এখনও কিন্তু রেডিও বক্স বা জাদু বক্সে না থেকেও সে কিন্তু মোবাইলে বন্দী হয়েছে। সে দেখাচ্ছে তার ম্যাজিক, আর ওদিকে স্টুডিওর ঘড়িও কিন্তু দেখাচ্ছে প্রায় 7টা বাজতে চলেছে। আজকে কি আর কথা বলা যাবে? কথা বলা এই ভোরাইতে অন্তত আর যাবে না। তবে এইটা তো বলতে পারি অ্যাটলিস্ট যে হাওয়া অফিস কি বলছে, আসবে বৃষ্টি কবে, কতটা করলে ওয়ার্কআউটে বডিটা স্লিম হবে, ফুটবল ক্রিকেট ধারাভাষ্য কখন কখন হবে, ঘড়িটা ঠিক মিলিয়ে নিন সংবাদের সময়। তবে এসব ছাড়াও অবসরে যখন ব্যাকুল মন, প্রিয় গানটা শোনাবে কি, ডায়াল করলে ফোন, এমন অনেক কিছু আছে শোনার তালিকায়। মনের কাছে প্রশ্ন করুন, সে কি শুনতে চায়। আজকে এই রেডিওর দিনে রয়েছি পেতে কান, বলুন দেখি আপনার মন কি কি শুনতে চান। না, আজকে আর কথা নয়, যেতে যেতে একটা কথাই বলি, গোটা দুনিয়া গোটা পৃথিবীর সাথে যোগাযোগ আছে ওই চৌকো বাক্সটাতে। ঘুঁচে গেছে দেশকাল গণ্ডি, বেতার আজ আমার আপনার মোবাইলেও বন্দী। একটু পরেই ফিরছি 7:02-তে, আমি আর জে মৌমিতা, নমস্কার কলকাতা নিয়ে সঙ্গে থাকতে হবে কিন্তু। আর এখন আমার কথা ফুরোলো, সত্যি তো আমার কথা ফুরোলো, নোটে গাছটি মুড়লো। আরে বাবা, কেন ফুরোবে না, কারণ 7টা যে বাজতে যায়, তাই আমার গল্প এখানেই থামাতে হয়। 7:02-তে ফিরছি, আমি আর জে মৌমিতা, থাকতে হবে 10টা পর্যন্ত আমার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুটি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুত্তি, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাতারের রাস লাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। এক সমাজ মাধ্যম বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ওই ঘটনায় হতাহত দেশের নাগরিকদের পরিবারকে সবরকম সহায়তা প্রদানের উদ্যোগ নিতে দোহায় ভারতীয় দূতাবাস কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন তিনি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। বিদেশমন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। আলোচনায় দুপক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ জঙ্গি কার্যকলাপের সব ধরনকে নিন্দা জানিয়েছে। গত বছর 22 এপ্রিল পহেলগাঁও হামলা ও 10ই নভেম্বর লালকেল্লার সামনে জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন ক্রয়কারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পেঁয়াজ ক্রয় কর্মসূচি পর্যালোচনা করতে এক বৈঠকে অংশ নেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। এর ফলে হজযাত্রা আরও সহজ করে তোলা সম্ভব হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আয়ের ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি। শেষ পাওয়া খবরে নরওয়ে 3-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গ্রুপ আয়ের অপর ম্যাচে ফ্রান্স ইরাককে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে 2টি এবং ও দেম্বেলে 1টি গোল করেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: ভিত্তিক নিরাপদ ডেলিভারি শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: কখনো আকাশ ভীষণ কালো, কখনো হালকা রোদের তেজ। লাঞ্চে আজ খিচুড়ি ইলিশ, নাকি হবে শুধুই ভেজ। ঘড়ির কাটা অলরেডি 7টার ঘরে, মঙ্গল সকালে আছি আমি গত সপ্তাহের পরে। সারা দিনের প্ল্যানিং করো ঠান্ডা রেখে মাথা, FM রেনবো শুনতে থাকো মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো মেঘ মেঘে আকাশের মুখ কখনো কালো, আবার কখনো বা হালকা রোদের তেজ দেখা যাচ্ছে। হবেই তো, জ্যৈষ্ঠকে গুড বাই বলে আষাঢ়ের আজকে 8 আর হাওয়া অফিসের আপডেট মতোই কিন্তু বর্ষা এসেছে। এসেছে ব্রেকিং নিউজে, বর্ষা এন্ট্রি নিয়েছে আর ট্রলার ভর্তি কিন্তু ইলিশও ঢুকছে বাজারে। ওই যে ব্যান পিরিয়ড শেষে শয়ে শয়ে ট্রলার ভেসেছে বঙ্গোপসাগরে, সাগরে ঘূর্ণাবর্ত ঘুরঘুর করছে, তাই বৃষ্টি হলেও ঘাম তো মিসিং নয়। হিউমিডিটি বাড়ছে,

হবে হবে, এবার ঝেঁপে কিন্তু বৃষ্টি হবে, আষাঢ়ের সঙ্গে বৃষ্টির রিলেশনটা জমবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের আপডেট। আর বৃষ্টি ঝেঁপে হলেই মেনুতে খিচুড়ি ইলিশটাও জমবে। আর নেক্সট উইকে কিন্তু আসছে স্নান যাত্রা, সামনেই আছে রথযাত্রা। তবে আজ আজকে তো উইকের সেকেন্ড ডে, মঙ্গলবারের কেজো দিনটাকে ম্যানেজ করবার প্ল্যান করতে করতে ওয়ার্কআউটটাও করো, আর অবশ্যই অবশ্যই আর যে মৌমিতার সঙ্গে এনজয় করো গোটা দিনটা আর এই সময়টা জুড়ে। আরে বাবা, আজকে মৌমিতা তো একটু হলেও কি রকম বলতো, মানে এক্সাইটেড, কারণ ওই যে আবারও সেই গোল, লিওনেল মেসি কিন্তু আবারও ইতিহাস গড়ে ফেললো। আর মৌমিতা যেদিন যেদিন আসে সেদিনই কিন্তু মেসি এমন কাণ্ডই ঘটিয়ে ফেলে। এই যে গত দিনই যখন এলাম সেই তিনটে গোল এই সকালবেলা 6:30 সময়, তখন থেকে কিন্তু সেই মেসিদের খেলাও চলছিল আর তার সঙ্গে সঙ্গে আর যে মৌমিতাও বকবক করেই চলেছিল। আর আজকেও কিন্তু সেই আনন্দটা, আলাদা আনন্দটা নিয়েই কিন্তু চলে এসেছি, কারণ ক্লোজকে ক্লোজ করে দিয়েছে। হ্যাঁ ক্লোজ, জার্মানির ক্লোজ, তার তো 16 গোল ছিল, আর সেখানে মেসি কালকে একটা গোল দিয়ে 17 গোল কিন্তু করে ফেললো। ম্যাচের 9 মিনিটের মধ্যেই কিন্তু বিশ্ব রেকর্ড গড়ে ফেললো মেসি, আর সেই মেসির গোলেই কিন্তু অস্ট্রিয়া পিছিয়ে পড়ল, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হলো সেই ইতিহাস সৃষ্টি হয়ে গেল। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করেই কিন্তু জার্মানির ক্লোজকে জাস্ট ক্লোজ করে চলে গেল নকআউটে। না আর কোনো কথা নয়, ইতিহাস জাস্ট সৃষ্টি করে ফেলেছে আমাদের মেসি, আর তার সঙ্গে সঙ্গে চোখ থাকবে এখন শুধুমাত্র 23তম ওয়ার্ল্ড কাপ ফুটবলের দিকেই, কারণ মেসির হাতে এবারেও কাপটা ওঠে কিনা সেটাই তো এখন জাস্ট দেখার, তাই না? আর দেখার কি, 7:05 অলরেডি হয়ে গিয়েছে। না আর কোনো কথা হতে পারে না, এখন ওয়ার্কআউটটা করো, আর অবশ্যই অবশ্যই আর যে মৌমিতার সঙ্গে এনজয় করো, নতুন সকালে পথ চলা শুরু হোক তোমার আমার কিভাবে, অবশ্যই অবশ্যই ভালোবেসে ভালোবাসায়, সেই কথাই তো লেখা আছে কোথায়, ওই যে কাগজে কাব্যে, সেই ভালোবাসার কাব্যই, দিবারাত্রির কাব্যই এখন থাক তোমার কানে।

এরই নাম ভালোবাসা। শীত গ্রীষ্ম বর্ষা আছে সেখানেই কিন্তু ভরসা, সেই চিরকুটেই তো লেখা থাকে এই দিবারাত্রির কাব্য, এই ভালোবাসার কাব্য। তোমাকে আমাকে তোমার আমার এই যে রিলেশন,

0: এই রিলেশনটাও কিন্তু একদম ভালোবাসার। তো ঘুম ভেঙে নতুন সকালে নতুন দিনে তুমি আমি রয়েছি, শহরে এখন সাজো সাজো রব, 7টা বেজে গিয়েছে যে ব্যস্ততাও বাড়ছে, আর এখন ব্যস্ত শহর হাত বাড়িয়ে রয়েছে তোমার অপেক্ষায়, কারণ আজকে উইকডে, আজকে নো ছুটি, হবে শুধুই ছোটাছুটি, তবে হবে ছুটি, হবে এন্ড ওই গরমের, এবারে কিন্তু একটু একটু করে গরমের হবে অন্ত, কারণ বৃষ্টি কিন্তু হচ্ছে এবারে বেশ বারবার অন্ত। তাই বলে নিশ্চিন্ত হয়ে না যে বৃষ্টি হলেও হিউমিডিটি বাড়ছে আর ঘামটাও কিন্তু মিসিং নয়, এটাও কিন্তু নিশ্চয়ই খেয়াল করছো। বরুণ দেব অন ডিউটি, তবে এখন অপেক্ষা ওই যে আষাঢ়ের সঙ্গে ঠিক কতটা কেমিস্ট্রিটা যাবে বৃষ্টির, সেটাই তো এবার দেখবো। তো উইকের সেকেন্ড ডে ওয়েদার কেমন থাকবে, আজকে মঙ্গলবারে ঠিক কতটা মঙ্গলময় হবে ওয়েদার, সেটা জানতে গেলে যেতে হবে আমাকে যেটা, সেটা হচ্ছে হাওয়া অফিসে। সে তো তুমি আমি জানি, কিন্তু জানি না যেটা আজকে 23rd June ডেটা কেন মেমোরেবল, সেটা জানতে গেলে, সেটা দেখতে গেলে অবশ্যই ডায়েরির পেজ উল্টাতে হবে। আর এখন এখন তো সেই ডায়েরি আর যে মৌমিতার হাতে। আজকে আষাঢ়ের 8 1433 বঙ্গাব্দ আর 23 June 2026 ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও কিন্তু বলছে। এবারে ডায়েরির পেজ উল্টিয়ে ডেটার কথা তোমাকে শেয়ার করছি। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে ডেটার ভ্যালু অনেকখানি। রাশিয়া আর তুরস্কের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় 1724 আজকের দিনে। 1757 এই সালটা মানে কি পলাশির যুদ্ধ, আর আজকে হচ্ছে সেই দিন যেদিন কিনা শুরু হয়েছিল পলাশির যুদ্ধ। আজকের দিনে 1926 নাট্যকার শিশির কুমার ভাদুরী নাট্য মন্দির প্রতিষ্ঠা করেন। ডায়ের পেজ উল্টাতে উল্টাতেই দেখছি আজকের দিনে বড্ড বেশি যেন যুদ্ধ শুরু হয়েছিল, পলাশির যুদ্ধ তো আছেই, আর 1941 রাশিয়ার সঙ্গে জার্মানির নাৎসি বাহিনীরও কিন্তু যুদ্ধ শুরু হয় 23 June। আর 1978 আজকের দিনে প্রথম লিটল ম্যাগাজিনের লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। আর আজকে যারা আমাকে ভোরাইতে শুনেছ তারা তো জেনেইছ যে আজকে আন্তর্জাতিক জনসেবা দিবস, আর 2002 থেকে হচ্ছে ডেটা সেলিব্রেশন, যার উদ্দেশ্য একটাই, মানুষ মানুষের জন্য, এবং রেডিও যে কীভাবে সেই মানুষের জীবনটা জুড়ে রয়েছে সে কথাই কিন্তু আজকে তুলে ধরেছি তোমাদের কাছে ভোরাইতে। আর শোনো না, আজকে তো মঙ্গলবার, আজ অফিস ডে, ওটস কর্নফ্লেক্স বা রুটি খেয়ে তুমি ফাস্টিং ব্রেক করতেই পারো, তবে আজকে সন্ধেবেলায় অথবা অফিসে টিফিন টাইমে না পিৎজায় বাইট দিও, কারণ আজকে ন্যাশনাল পিৎজা ডে। টিফিনে চকলেট কেক বা চকলেট পেস্ট্রি ক্যারি করতে পারো, আর এই মাসটাই এই ডেজার্ট গুলোর দিন, সেজন্যই তোমাকে জাস্ট মনে করালাম। আর ডায়েটের রেখো দুধের কোনো একটা প্রোডাক্ট, পনির বা চিজের আইটেম রাখতেই পারো, আসলে জুন মাসটাই হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট ডায়েটে রাখার মাস। ডেটা মাখো মাখো করতেই তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম, যা কিনা তোমার জীবের স্বাদের অদল বদল এনে দেবে। আর আর এখন কোনো কথা নয়, ডায়েরির পেজ আজকের মতো বন্ধ করে রাখছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য একটা রোমান্টিক গান, 107 FM রেনবো নমস্কার কলকাতায়। আপাতত আজকের মতো ডায়েরির পেজটা বন্ধ করছি।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

ডুবে থাকতে হয় এভাবেই ভালোবাসার সাগরে। আরে বাবা, সেখানেই তো ডুবে থাকলেই, ডুব দিলেই, নো বিরহ নো বিচ্ছেদ। মনের কথা এভাবে যদি গানে গানে বলে দাও না, ভালোবাসার রসায়নটা, ভালোবাসার কেমিস্ট্রিটা জাস্ট জমে যাবে। হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধুমাত্র ভালোবাসো। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, সে প্রেডিক্ট বাবারে বাবা আমি অন্ততপক্ষে করতে পারবো না। ওয়েদারের মতোই সেটা আনপ্রেডিক্টেবল। তবে এটা ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশনটা জমে যায় মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় অফকোর্স ডেটিং আউটিং আর ইটিংয়ে, আর বার্থডে বার্থডে তো জমে যায় কেক কেটে আর পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 23 জুন ডায়ারির পেজ যখন উল্টিয়ে দেখছিলাম তো ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম যে সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলিব্রিটি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। আজকে অ্যাক্টর রাজ বব্বর, আর তার সঙ্গে সঙ্গে অ্যাক্টর প্রদীপ কুমার, অ্যাক্ট্রেস লক্ষ্মী আয়ার, মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস তন্নি নাইডুর বার্থডে আজকে। না, এখানেই কিন্তু বার্থডে লিস্ট শেয়ার করা শেষ হলো না, আজকে আরও এক সিঙ্গার, লিরিসিস্ট এবং কম্পোজারেরও বার্থডে, জন্মদিন আজকে। প্লেব্যাক সিঙ্গার যেমন তিনি, তেমন কিন্তু আবার জনপ্রিয় ব্যান্ডের লিড ভোকালিস্টও তিনি। আর এই ব্যান্ড 1994 ফর্ম করেছিল সুইডেনের স্টকহোমে। ইন্ডিয়ান ক্লাসিক্যালকে ইউরোপীয় মিউজিকের টাচে একটা অদ্ভুত মেলোডিয়াস সব গানই কিন্তু এরা তৈরি করেছিল। দলের নাম হচ্ছে বম্বে ভাইকিংস। আর এই দলই প্রথম হিন্দি ফিল্ম আর ওই ইংলিশ সং, মানে ইংলিশ ট্র্যাক, এগুলোকে না ইংরাজির মিক্স করে হিংলিশে একটা মানে গান গিয়েছিল, এবং যেটা অস্কার সোডারবার্গ, ম্যাটস নর্ডেনবার্গ, জোহান ফোকের সঙ্গে আমাদের ভারতীয় ছেলে নীরজ শ্রীধর, নীরজই হচ্ছে এই বম্বে ভাইকিংসের লিড ভোকালিস্ট। আর আজকে সেই সিঙ্গার নীরজেরই কিন্তু বার্থডে। 1999 কে আ সুরত হ্যায়, 2000 ও চলি, 2002 হাওয়া মে উঠতা যায়, আর 2004 সেই ছোড় দো আঁচল। হ্যাঁ, গানের এই সমস্ত গানের ফিউশন রিমিক্স গেয়ে মন জয় করে ফেলে এই বম্বে ভাইকিংসের লিড সিঙ্গার নীরজ। তার ঝুলিতে প্রচুর প্রচুর প্রচুর অ্যাওয়ার্ডস রয়েছে। বি টাউনে সেই অন্যতম জনপ্রিয় কম্পোজার, সিঙ্গার, লিরিসিস্ট নীরজের বার্থডে আজকে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এবং আমরা কিন্তু আরও নতুন নতুন গান শুনবার অপেক্ষায় রয়েছি। আবারও বলছি হ্যাপি বার্থডে। এখন আর কি হবে, আর কি হতে পারে এখন? এখন একটাই কাজ হবে, সেটা হচ্ছে কোনো কথা হবে না, হবে যেটা সেটা হচ্ছে গঙ্গা জলে

0: গঙ্গা পুজো মানে বাজে বয় নীরজ শ্রীধরের গানে গানেই সেলিব্রেট করছি তার বাজে 107 FM রেইনবোতে। আপাতত রেইনবো ফ্ল্যাশব্যাকে সেই 2007 রিলিজ হওয়া গোল মুভির সাউন্ডট্র্যাক থেকে কিন্তু আসছে এখন নীরজের সেই ইশক কলমা, শুধুমাত্র তোমার জন্য রেইনবো ফ্ল্যাশব্যাক সং এ।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:24 হয়ে 56 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবোতে মঙ্গলবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে ঘড়ি তো ছুটে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও কিন্তু ছুটে চলতে হচ্ছে। আর দেখো না মাসগুলোও কিভাবে ছুটে ছুটে উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই দেখো এই 26 সাল এলো, আর দেখতে দেখতে মে মাস চলে গিয়ে এখন জুন চলে এলো, আর জুনের আবার আজকে 23 হয়ে গেল। জুন মাস মানে এই বর্ষাকাল, অফিসিয়ালি বর্ষাকাল। তো ট্রলার ভরে ভরে কিন্তু আসছে এখন ইলিশ, টন টন ইলিশ আসছে কিন্তু এখন বাজারে। তাই বাজারে গেলেই মিলছে সত্যিকারের এই মরশুমে জলের সেই রূপালি শস্য ইলিশ। ইলিশ ভাজা, ইলিশ ভাপা, দই ইলিশ, সর্ষে ইলিশ বা ইলিশের পাতুরি কিংবা ইলিশের কোরমা, যা ইচ্ছে তুমি ট্রাই করতেই পারো। আর বিশেষ করে তো জামাই ষষ্ঠী চলে গিয়েছে, তো সেখানে নিশ্চয়ই ইলিশের বেশ কিছু প্রিপারেশন হয়েছে। উইদাউট হেজিটেশন তুমি বানাতেই পারো আজও ইলিশের কোনো একটা প্রিপারেশন। এদিকে দেখো ইলিশ আসতে না আসতে ইলিশ উৎসবও কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। নেক্সট উইকেন্ডে এই গঙ্গাবক্ষে ভেসে ভেসে বেরিয়ে জমিয়ে কিন্তু ইলিশের আইটেমে পেট পুজো তুমি করতে পারো। ওয়েস্ট বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওয়েবসাইট পেজটা একবার চেক করে নাও, বুকিংটা তার সেখানেই তুমি একেবারে সেরে ফেলো। ইলিশ উৎসবে সামিল হতেই পারো তুমিও, আর যদি বাড়িতেই কোনো একটা আইটেম ট্রাই করতে চাও ইলিশকে নিয়ে, নো প্রবলেম, আছি তো আর যে মৌমিতা। আজকে তোমাকে বলবো বর্ষার বর্ষাতিটা গায়ে চাপিয়ে অথবা ছাতাটাকে বগল দাবা করে সোজা বাজারে চলে যাও, তবে ফর্দে কিন্তু রেখো দুটো জিনিস, বাদ বাকি যা লাগবে সেটা তোমার রান্নাঘরেই আছে। একটা মাঝারি সাইজের আনারস রেখো, আর একটা কিংবা দুটো ইলিশ তুমি এনো, মোটামুটি ওই 10-12 পিস যাতে হয়। তাহলে কি হবে আজকে, ইলিশও লাগবে আনারসও লাগবে, আর কোনো কথা নয়। চলো চলো সোজা একদম রান্নাঘরে চলো।
3: ফুড ফান্ডা,
4: রান্নাঘরে তো নিয়ে এলাম, এরপর কি হতে পারে বলো তো। প্রথমে ইলিশ, ইলিশটা এলো, ইলিশের পিসগুলো ভালো করে ধুয়ে নাও। ধুয়ে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে মিনিট 10 তুমি ওদেরকে ম্যারিনেট করে একটু রেস্ট রেখে দাও। এই 10 মিনিটটায় তুমি আনারসটাকে কেটে গ্রেড করে ফেলো। আরে বাবা, আনারসটাকে গ্রেড করতে বলছি, চাটনি করবার জন্য তোমাকে আমি বলছি না, চাটনির জন্য নয়, ইলিশেই তুমি দেবে এই আনারস। এবারে তুমি কি করবে, কড়াইতে তেল দাও, তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে রাখো, একদম মুড়মুড়ে মুচমুচে ওইরকম কিন্তু ভাজতে যেও না, জাস্ট হালকা করে একটু ফ্রাই করো। আবার কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা, দু ধরনের লঙ্কাই, তুমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দু ধরনেরই কিন্তু লঙ্কা এতে দাও, 2-3 লঙ্কা দাও, দিয়ে লঙ্কা কাণ্ড তুমি মোটামুটি ঘটিয়ে ফেলো। সঙ্গে ওতেই একটু জিরের গুঁড়ো ওই 1 স্পুন মতন দিয়ে দাও, সঙ্গে একটু অল্প নুন, 1 স্পুন সর্ষে বাটা দিয়ে বেশ করে নাড়াও চাড়াও কড়াইতে ওই তেলের মধ্যে। এবারে তুমি যে গ্রেট করে রেখেছো আনারস সেটাকে ঢেলে দাও, মানে মিক্স করে ফেলো এবার ওই মশলাটার সঙ্গে। তবে হ্যাঁ, চিনিটা কিন্তু অ্যাড করো, চিনিটা এখানে মাস্ট। হ্যাঁ, বাড়িতে হয়তো অনেকেরই সুগার একটু লেভেলটা হাই রয়েছে, সুগার লেভেলটা জেনে বুঝেই তুমি চিনির পরিমাণটা দাও, তবে চিনিটা কিন্তু মাস্ট, এটা মনে রেখো। সামান্য ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করে এবার ভালো করে ওটাকে কষাও। ভালো করে কষাতে কষাতে মশলাটা যখন দেখবে দলাদলি কন্ডিশন থেকে পুরো গলাগলি কন্ডিশনে কনভার্ট হয়ে গেছে, ব্যাস তখন তুমি ওই হালকা করে ফ্রাই করা যে ইলিশের পিসগুলো রয়েছে সেগুলোকে নাও আর কড়াইতে দিয়ে দাও, ওপরে সামান্য ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে এবারে সার্ভিং বোলে ল্যান্ড করে পরোটা বা ভাতের সঙ্গে মাখো। এভাবেই কিন্তু রেডি হয়ে যাবে আনারসি ইলিশ। ইলিশের সঙ্গে আনারসের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর স্বাদের ছেলা। তাহলে আর দেরি নয়, হোক অবশ্যই আনারসি ইলিশ, দারুণ কিন্তু লাগবে স্বাদ, মানে এত ভালোই স্বাদ লাগবে, কেউ করবে না ইলিশ নিয়ে কোনো রকম নালিশ। তাহলে আর দেরি নয়, হয়ে যাক জমিয়ে এই আনারসি ইলিশ।
3: ফুড ফান্ডা।

0: আর যে মৌমিতা, সে মৌমিতা রাধুনী মৌমিতা হয়েই কিন্তু তোমাকে আনারসি ইলিশ শিখিয়ে দিল। আর ইলিশ আর আনারস সঙ্গে মাত্র কয়েকটা মশলার খেলা মুখে দিলেই তুমি বুঝবে সত্যি সত্যি এর স্বাদের ঠেলা। এখানেই শেষ নয় গো, প্যাকেজ তো আরও অনেক সেগমেন্ট রয়েছে। তাই তো আমরা আড়াই নয় থাকি একেবারে এক টানা দু ঘন্টা 54 মিনিট অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়েই নমস্কার কলকাতায় রয়েছি আজও। এসেছে বর্ষা, শহর এখন বর্ষার পুরোপুরি মেজাজে রয়েছে। যেমন গঙ্গায় আছে ইলিশ উৎসব, তেমন কিন্তু তুমি আসতে পারো আজকেই বিজয়গড়ে AM স্টুডিওতে। সেখানে চলছে এক্সিবিশন, আসতে পারো বিড়লা সভাগারে, সেখানেও রয়েছে কিন্তু সুরের মূর্ছনায় বর্ষার রাগাশ্রয়ী গান। প্ল্যান করো তুমি কোথায় কখন যাবে। আর এদিকে এখনও কিন্তু লোকজন সব নিউ টাউন মুখী। কেন নিউ টাউনে যাচ্ছে? মিস্ট গার্ডেন রয়েছে তাই জন্য। শহরে তো বর্ষা এসেছে, তাহলে মিস্ট গার্ডেনে কেন? না, মিস্ট গার্ডেনে যে শুধু ডেস্টিনেশন হচ্ছে তা নয়, সবাই চা বাগানে বসে চায়ের কাপে তুফান তুলতেই যাচ্ছে। আরে বাবা, ইকো পার্কে যে চা বাগানটা রয়েছে না, তো সেখানেই তো মিলছে ফিউশন চা। চা বাগান দেখা, সেলফি তোলা, তার সঙ্গে ওই ফিউশন চায়ে চুমুক দেওয়া, চা পাতা তুলতে তুলতে আবার রিলস বানানো, এই এতগুলো সুযোগ যখন মিলছে কলকাতাতেই, পাহাড়ে না গিয়েও যখন পেয়ে যাচ্ছে মানুষজন, সেই জন্যই লোকজন সব নিউ টাউন মুখী হচ্ছে। আর এর আগেই তো তোমাকে বলেছি, শুধু নিউ টাউনে নয়, বি গার্ডেনেও যে গ্রেট বেনিয়ন ট্রিটা রয়েছে তার ঠিক উল্টো দিকে 1.5 বিঘে জমিতে প্রায় রেডি কিন্তু সেই চা বাগান। বর্ষায় পাহাড়ে যেতে না পারলেও কলকাতাতে বসেই কিন্তু বর্ষার চা বাগান দেখবার সুযোগ যেমন মিলছে, ডিসাইড করো না তুমি নিউ টাউনে যাবে নাকি বি গার্ডেনে আসবে, কোথায় বসে চায় চুমুক দেবে। আর যদি নিউ টাউনে ইকো পার্কে চা বাগানে আসো তাহলেও একরকম তুমি অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে, আর যদি বি গার্ডেনে আসো তাহলেও কিন্তু তুমি দারুণভাবে আরও একটা সুন্দর সবুজের মধ্যেই চা বাগান এক্সট্রা হিসেবে পেয়ে যাবে। ডিসাইড করো। আমি রাখছি এখন তোমার জন্য পরপর তিনটে গান, তিনেককে তিন গানের হ্যাট্রিক আসছে এখন। বার্থডে বয় নীরজ শ্রীধর, তার গান এবং তার ব্যান্ড, সেই তো থাকছে তোমার জন্য এখন তিনেককে তিন গানের হ্যাট্রিকে।
1: FM Rainbow-তে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:43 হয়ে 43 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। দেখো 8টা তো বাজতে চলেছে, আর এইদিকে এগিয়ে আসছে কিন্তু স্নান যাত্রা থেকে রথযাত্রা, আর তারই মধ্যে আকাশটাও কীরকম দেখেছো তো, ওই মেঘলা মেঘ আর কি মুখ রয়েছে, কীরকম যেন একটা গুমোট ভাব রয়েছে। তারপরেও আবার মেঘ ভেঙে রোদের দেখা মিলছে এবং তার সঙ্গে সঙ্গে গরমটাও বাড়ছে। বর্ষাকাল অফিসিয়ালি, কিন্তু তবুও ঘাম তো মিসিং নয়, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মিসিং নয় ওই খেলা দেখাটা। আমার যেন মনে হচ্ছে এই আকাশের সঙ্গে না কোথাও একটা অস্ট্রিয়ার একটা যোগাযোগ আছে, কিরকম যেন আজকে আকাশের মুখটা মেঘ মেখে একদম গোমড়ামুখো হয়ে রয়েছে। আরে বাবা, অস্ট্রিয়া যেমনভাবে হেরে গেছে না, ওরা মেসির দলে নয়, আর যে মৌমিতার মতো ওই জন্য চনমনে নয়, আর আজকে আলাদা একটা এক্সট্রা এনার্জি নিয়ে কিন্তু আর যে মৌমিতা রয়েছে স্টুডিওতে, কারণ মেসি কালকে আবারও রেকর্ড করে ফেলেছে, বিশ্ব রেকর্ড করে ফেলেছে, ক্লোজকে একেবারে ক্লোজ করে দিয়ে কিন্তু 17টা গোল তার ঝুলিতে চলে এসেছে ওয়ার্ল্ড কাপে। ও হো, আর কিছু নয়, মানে এখন একেবারে যেটা বলতে পারি মেসি হচ্ছে এখন বিশ্বজোড়া নাম তার রয়ে গিয়েছে। না আর কোনো কথা নয়, তোমাকে এখন বলছি যেতে কোথায়। আরে বাবা, খেলা দেখতে যেতে বলছি না এখনই, এখন তোমাকে আমি যেতে বলছি যে সোজা তুমি একটু গঙ্গার পাশে আসতে পারো আজকে যে কোনো সময়, কারণ প্যাডেল স্টিমার রেডি রয়েছে, রয়েছে ক্রুজ, রয়েছে ইয়াট, আর এই গঙ্গা পেরিয়েই তুমি চলে যেতে পারো বি গার্ডেনে। বি গার্ডেন মানেই তো বিশাল সেই বটগাছ, সেই বটগাছ থেকে রয়েছে ব্রাঞ্চেস তাল গাছ, আছে কত শত অর্কিড, আর আছে পৃথিবীর সব থেকে বড় ফুল ভিক্টোরিয়া আমাজোনিকা, রয়েছে র্যাফলেশিয়া, হ্যাঁ বিচ্ছিরি পচা ভোটকা গন্ধ তাতে কি রয়েছে, কিন্তু রয়েছে তো এই আমাদের বোটানিক্যাল গার্ডেনে। আর আছে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া থেকে আছে সেই বিশাল লেকটাতে বোটিংয়ের ব্যবস্থা, আর আছে গাছ কেনবার কাউন্টারও, তো বর্ষাকাল গাছ কিনে নিয়ে এসে কিন্তু বাড়িতে তুমি লাগাতেই পারো এই বোটানিক্যাল গার্ডেনের গাছ কাউন্টার থেকে। প্ল্যান করো কবে আসবে গঙ্গা পেরিয়ে বি গার্ডেনে, বর্ষাকালে কিছুটা সময় তুমি সবুজের মধ্যে কাটিয়ে অনেকখানি অক্সিজেন নিয়ে এনার্জেটিক হয়ে ফিরে আসবে তুমি আবারও তোমার কাজে। শহর কলকাতাকে পার্ক আর মিউজিয়াম বলো, কোনো কিছুর কিন্তু একদম শেষ নেই, এত কিছু থাকার পরেও তোমার আমার কাছে কিন্তু গঙ্গার আকর্ষণ আজও একটু হলেও কিন্তু অন্যরকম রয়েছে। কত সিনেমার শুটিং এখানে হয়েছে, মিউজিক ভিডিও শুটিং হচ্ছে, এখনও হয় বিকেলের দিকে, তাই তো তোমাকে বলছি একটু অন্যভাবে কাটানোর জন্য গঙ্গা কিন্তু এখনও পারফেক্ট এবং আইডিয়াল। তাছাড়া সামনের সপ্তাহে রয়েছে আবার ইলিশ উৎসব, এই গঙ্গাতে ভেসে ভেসে ইলিশের স্বাদও নেওয়া যাবে, আর এগিয়ে এসে হাত ধরে এই গঙ্গাতে ভাসতে ভাসতে আবারও কিন্তু নতুন করে তুমি প্রপোজটাও তাকে করতেই পারো ঠিক এইভাবে।
5: স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নের

0: স্বপ্ন সাজাই নিজেকে হারাই, আর দুটি নয়নের রজনী শুতে যাই তোমাকে।
1: আমিও তো তাকে দেখলেই বলি তোমাকে, সত্যি তাকে নিয়েই আমি শুতে যাই, তাকে নিয়েই আমি স্বপ্ন দেখি, তাকে নিয়েই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খেয়েও ফেলি। কে বলো তো সে? সে আর কেউ না, টোপা টোপা গোল গোল ফুচকা, তার কথাই তো বলছি। আরে বাবা, ডে সেলিব্রিটি করছিলাম বন্ধুরা মিলে, ওই ফুড ইটার ওয়েবসাইট ইটারটা যেই না ঘোষণা করেছে শহরের ফুচকা, এই কলকাতা শহরের ফুচকা বিশ্বসেরা কোয়ালিটি এবং অসাধারণ টেস্টের জন্য সেই জায়গাটা পেয়েছে সে, বিশ্বের সেরা 10 শহরের সেরা খাবারের টেস্টের মানে লিস্টের মধ্যে সে কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের এই ফুচকা। আর এই ফুচকাটার এই খবরটা জানার পরেই আমি কম্পিটিশন করেই বন্ধুদের সঙ্গে খাচ্ছিলাম, আমাদের পাড়ার একদম মোড়ের মাথায় দারুণ ফুচকাটা বানায়, গত পরশু দিনই আমি এটা করছিলাম। ও বাবা রে বাবা, কম্পিটিশন করে খাচ্ছি, কোথা থেকে হাজির হলো আমার সেই পাড়াতে তো কাকু, যিনি দেখলে ছোট থেকে আমাকে জিজ্ঞেস করেন বলতো মুড়ির ইংরেজিটা কি, শুধু মুড়ি চিনে নয় গো, কখনো কখনো রসগোল্লা, কখনো বলবেন মোচার ইংরেজি নাম কি। পরশু আমি ফুচকা খাচ্ছি, দেখেই কাকু বললেন ফুচকা তো খাচ্ছিস, মুখেরটা শেষ করে নেই, মুখেরটা শেষ করে নিয়ে উত্তর দে ফুচকার ইংরেজি নামটা কি। মা গো মা, কম্পিটিশন করে খাচ্ছি তখন প্রিয় ফুচকা, তখন কিনা আসতে হলো ওই সেন কাকুকে, সেন কাকু যেন একেবারে সেন দৃষ্টিতে আমাকে মাপছেন তখন। আমি পুরো কেবলে ভেবলে বললাম গোলগাপ্পা পানিপুরি, হিমশিম খেতে খেতেই আমি কিন্তু এই গোলগাপ্পা পানিপুরির মধ্যেই বলে ফেললাম ওয়াটার বল। কাকু বললেন হয়েছে, রাইট ওয়াটার বল ঠিক আছে, তবে আরও কিন্তু আছে রে ফুচকার ইংরেজি নাম, ফ্রায়েড পাপ পেস্ট্রি বলস, ওয়াটারি ব্রেড, ফ্রায়েড হুইটেন কেক, এরকম অনেক কিছু বলে গেল, এমন সব নাম ঝরঝর ঝরঝর করে বলতে লাগলেন আমাদের সেই সেন কাকু। কোনো রকমে আমি ছাড় পেলাম, আমার তো মানে পাড়াতে তো সেন কাকুকে দেখলেই এমন অবস্থা হয়, মানে পুরো ক্যাবলা হয়ে যায়, ভেবলে যাই, তোতলাতে থাকি, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, এমন অবস্থাটাই আমার হয়, বলতে থাকি আমার যে কি হবে এইরকম কোন সিচুয়েশনে এই ফিলিংটাই তোমার এসেছিল মনে, বলে ফেলো না গো, আমার এরকম সেন কাকুর মতো তোমার এরকম কোনো কাকু কাকিমা মাসি মেশো পিসি পিসো এরকম কেউ আছে কিনা, তুমি যখন মনে মনে বলেছিলে বা এখনও তুমি তাকে দেখলেই বলো আমার কি হবে, আমার যে কি হবে। 9903655992 সেন্ড করে ফেলো, হাট করে 10টা পর্যন্ত খোলা, সঙ্গে কিন্তু তোমার সামনে একটা টাইম মেশিনও আমি রাখছি। হ্যাঁ আরে বাবা, ওই টাইম মেশিনটাতেই তো তুমি উঠবে, তাতে দুটো বাটন রয়েছে, একটা বাটন বা একটা সুইচ অন করলেই তুমি অতীতে চলে যেতে পারবে, আর একটা সুইচ বা বাটন তুমি অন করলেই তুমি ভবিষ্যৎ দেখতে পাবে, ভবিষ্যতে যেতে পারবে। আচ্ছা কোন টাইম মেশিনে উঠেই কোন বাটনটা বা কোন সুইচটা তুমি অন করবে আর কেনই বা করবে, ওয়ান লাইনার আনসার কিন্তু আমি দেখতে চাইছি, কোন সুইচটা অন করবে আর কেনই বা করবে, জাস্ট ওয়ান লাইনার আনসার আমি চাইছি। সঙ্গে আরও একটা কাজ রয়েছে, তোমার সামনে দুটো অপশন রয়েছে, তোমার হাতের কাছে একদম পুরো নাচানাচি করছে, একটা হচ্ছে টিকিট, তোমার ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার একটা টিকিট রয়েছে, স্বপ্নের জায়গা, সেটা তুমি বেছে নেবে, নাকি তোমার সামনে একটা মহৌষধি রয়েছে যেটা চুমুক দিলেই 10টা বছর তোমার হুশ করে পিছিয়ে যাবে মানে কমে যাবে, একটা বাট সার্টিফিকেটও কিন্তু তোমার সঙ্গে থাকবে, কোনটাকে তুমি বেছে নেবে সেই ছোট্ট করে সেই উত্তরটাও কিন্তু জানিয়ে দাও। সিচুয়েশনটার কথা জানাবে এমন কোনো মানুষ আছে কি না যাকে দেখলেই তুমি মিউট মোডে চলে যাও, ভেবলে যাও, কেবলে যাও এবং বলতে থাকো আমার কি হবে, মনে মনে সেটা বলো তো, কোন ঘটনার জন্য তাকে দেখলেই তোমার পা দুটো জাস্ট ভাইব্রেশন মোডে চলে যায়, তোমার মুখটা মিউট মোডে চলে যায়, তো তুমি সেই সিচুয়েশনটার কথা সেই মানুষটার কথা বলে ফেলো, সঙ্গে কিন্তু অবশ্যই বলো তোমার সামনে কিন্তু আজকে আর জে মৌমিতা একটা টাইম মেশিন দিয়ে দিয়েছে, তো সেই টাইম মেশিনে চড়ে তুমি কোথায় যাবে সেটাও বলে ফেলো, অতীতে নাকি ভবিষ্যতে কেন যাবে সেটা ওয়ান লাইনার আনসারই কিন্তু আর জে মৌমিতা দেখতে চাইছে। সঙ্গে তোমার সামনে দুটো কিন্তু অপশন রয়েছে, একটা রয়েছে ড্রিম ডেস্টিনেশন, তোমার স্বপ্নের বেড়ানোর জায়গায় তুমি যেতে পারো, একটা টিকিট, আর একটা মহৌষধি রয়েছে যেটা চুমুক দিলেই তোমার 10টা বছর কমে যাবে মানে তোমার যা বয়স তার থেকে 10 বছর কমে যাবে, কোনটা তুমি বেছে নেবে প্লিজ প্লিজ প্লিজ বলতে থাকো। আর আমি কিচ্ছু বলছি না গো, আমি জাস্ট তোমাকে এটাই বলছি, ওরম তাকিও না,

0: এই প্রশ্নটাই তো আমারও মনে হয়, মানে যেই আমি সেনকাকুকে দেখি সেনকাকুর সেন দৃষ্টির সামনেই আমারও মনে হয় এটাই, যে আমি নিজে মিউট মোডে চলে গেলেও আমার পা দুটো ভাইব্রেশন মোডে চলে গেলেও কিন্তু আমার মনে মনে এটাই হয় যে আমার কি হবে, আমার যে কি হবে। হ্যাঁ, এমন কথাই, মানে তুমিও কিন্তু আজকে বলতে পারো তোমার লাইফে এমন কেউ আছেন কি না যাকে দেখলে এমনটাই তোমারও হয়। দেখো এখন তো বিয়ের মাস চলছে, তো এই মুহূর্তে একটা ভাইরাল নিউজ রয়েছে যে কথাটা তোমাকে একটু বলছি, যেটা শুনলে যাদের সামনেই বিয়ে তারাও কিন্তু মনে মনে ডেফিনেটলি বলবে আমার কি হবে। বেঙ্গালুরুর এক আসরে, বিয়ের আসরে কনেকে দিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিয়েছে বরের বন্ধুরা। সেখানে কি কি লেখা রয়েছে কন্ট্রাক্ট পেপারে, রাত 9টা পর্যন্ত ছুটির দিনে করা যাবে না বরকে কোনো রকমভাবেই ফোন, বরের কাছে আবদার করা যাবে না, দুজনে মিলে শুধুমাত্র দুজনে মিলে ঘুরতে যাবার, এমনকি মুভি দেখতে যাবার কথাও বলা যাবে না, যেখানেই যাও না কেন সদল বলে মানে বন্ধুদের নিয়েই তোমাকে যেতে হবে, সেই কন্ট্রাক্ট পেপারেই সই করিয়ে নিয়েছে। আর ওদিকে যেতে হবে সেই রেস্তোরাঁতে যেখানে লোকজনকে খাওয়াতে বিল দিয়েছে 90 লক্ষ টাকা, আর টিপস দিয়েছে 20 লক্ষ টাকা, যা দেখেই পিলে চমকে গিয়েছে নেট পাড়ার মানুষজনের। বন্ধুরা যদি বলে পার্টি দে খাওয়া চল রেস্তোরাঁয় গিয়ে, এই নিউজটা শুনে তোমারও নিশ্চয়ই মনে হবে তখন আমার কি হবে। হ্যাঁ, সেন্ড করে ফেলো এই সিচুয়েশনটার কথাই, যখন কিনা তুমিও বলেছিলে ভয়ে আমার কি হবে। চেক করছি আমি এই এই ঘন্টায় নয় পরের ঘন্টায় এসে চেক করবো 9903659992, একদম 10টা পর্যন্ত হাট করে খোলা। সামনে রয়েছে স্নান যাত্রা, সামনেই আছে রথের মেলা, আর রথের মেলা মানেই পাঁপড় ভাজা মাস্ট, আর ফুচকা তো অবশ্যই অবশ্যই খেতে হবে। ফুচকা মানে এমন একটা ব্যাপার যে সেই ফুচকা সবসময় সুপার ডুপার হিট, আড্ডা জমাতে, প্রেম জমাতে, স্টার্টার হিসেবে, এমনকি প্রতিযোগিতায়ও ফুচকা হিট। আর আজকে মঙ্গলবারে ঠিক কতটা মঙ্গলময় মানে আমার তোমার লাইফে সেই ওয়েদার, সেটা তো আমাকে জানতে যেতে হবে। আর সেজন্যই কিন্তু আমি সোজা এখন চলে যাচ্ছি কোথায় বলো তো, হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আষাঢ়স্য প্রথম অধিবাসে বৃষ্টির দেখা না মিললেও কিন্তু মিলেছে এখন বর্ষার বৃষ্টি। হ্যাঁ মিলছে তো, কম বেশি বৃষ্টি হলেও কিন্তু গরম বা ঘাম মিসিং নয়, তার সঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে। আর এখন সেই ট্যাগলাইনটাও নেই যে তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই, তোমার দেখা মিলছে, তার দেখা মিলছে, তবে আকাশের মুডটা কিন্তু একদম অফ রয়েছে। ওই যে বললাম অস্ট্রিয়ার সাপোর্টার নিশ্চয়ই আকাশ, মৌমিতার মতো আজকে সে চনমনে নয়, আজকে মেসি যে কালকে রাতে যে গোলটা দিয়ে দিয়েছে সেই জন্য আনন্দে আকাশের মুড কিন্তু এখন অন নয়। বৃষ্টির চান্সেস আজকে রয়েছে, টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল সোমবারের হাইস্ট টেম্পারেচার ছিল 30.2, যা স্বাভাবিকের থেকে 2.8 কম, লোয়েস্ট টেম্পারেচার ছিল 27, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 96%, মিনিমাম 87%, বৃষ্টি 0.003 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য নো ওয়ার্নিং মেসেজ, ট্রলার ভাষাও আর ইলিশ নিয়ে চলে এসো। 8টা বাজতে চলেছে, সামনেই আসছে স্নান যাত্রা থেকে আসছে রথযাত্রা, আসছে তোমার বার্তা, সেই মানুষটার কথা তুমি জানাচ্ছ, তার উপস্থিতি তোমাকে ভেবলে দেয়, তুমি কথা হারিয়ে মিউট মোডে চলে যাও আর মনে মনে বলো আমার কি হবে, আমার যে কি হবে। হ্যাঁ সেই সিচুয়েশনটা কে তিনি সেটাই তুমি সেন্ড করছো তাঁর কথা, সঙ্গে কিন্তু ভুলো না জানাতে সামনে যদি টাইম মেশিন আসে, আজকে কিন্তু টাইম মেশিনও তোমার সামনে রেখেছি, তাতে উঠেই তুমি কোথায় যাবে, অতীতে নাকি তোমার ভবিষ্যৎ, কোথায় যাবে, কেনই বা যাবে, ওয়ান লাইনে কিন্তু তুমি জানিয়ে দাও, ওয়ান লাইনের আনসার যাইছি দেখতে। আর সঙ্গে জানিও হাতের সামনে দুটো অপশন, একটা টিকিটে ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার সুযোগ পাচ্ছ, স্বপ্নের জায়গায় ঘুরতে যেতে পারছো, আর অন্যটাতে আরে বাবা মহৌষধি রয়েছে যেটা কিনা চুমুক দিলেই তোমার বয়সটা ঝট করে 10 বছর কমে যাবে, কোনটা তুমি বেছে নেবে, কেনই বা নেবে সেটা পটপট জানিয়ে দাও। আর আমি তো শেয়ার করবই ট্রাফিক আপডেট থেকে শহরের রীতিকথা, হবে অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। 8:02 ফিরছি আমি এই নমস্কার কলকাতা, স্টে টিউনড 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুত্তি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। জম্মু ও কাশ্মীর পুলিশ আসন্ন অমরনাথ যাত্রা উপলক্ষে একটি বিস্তৃত ট্রাফিক ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। আগামী 3রা জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত হতে চলা এই তীর্থযাত্রার যাত্রাপথকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে তীর্থযাত্রী, পর্যটক এবং সাধারণ যাত্রীদের নির্ধারিত ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম ও কাকিনাড়া বন্দর, ওড়িশার পারাদ্বীপ বন্দর এবং গুজরাটের মুদ্রা বন্দর। কাতারের রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, উপযুক্ত চিকিৎসাও চলছে। ভারতে রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রক একতরফে উল্লেখ করেছে। জাতীয় অঙ্গ টিস্যু প্রতিস্থাপন সংস্থার ডিরেক্টর ডক্টর অনিল কুমার অভূতপূর্বভাবে অঙ্গদানে এগিয়ে আসার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি এক্ষেত্রে সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষের ভূমিকারও প্রশংসা করেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী, আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল এ কলকাতা পৌরসভার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। উল্লেখ্য, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অখণ্ড ভারতের আদর্শে বিশ্বাসী ছিলেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক সকালে 8:03 হয়ে 27 সেকেন্ড। তুমি শুনছো মঙ্গলবারের নমস্কার কলকাতা 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে। দেখো, আজকে তো আষাঢ় মাসের 8 আর আজ হচ্ছে জুনের 23। সামনেই আসছে স্নান যাত্রা থেকে আসছে রথযাত্রা, অফিসিয়ালি এখন বর্ষাকাল। আষাঢ়স্য প্রথম দিবসে ছিটে ফোটা বৃষ্টি না হলেও তারপর কিন্তু বৃষ্টি কম বেশি হলো বটে, কিন্তু ঘাম তো মিসিং নয়। গরমের কবে হবে অন্ত আর বৃষ্টি যে কবে হবে আরও বারবার অন্ত, এই নিয়ে চলছে এখন জোর চর্চা। চর্চা হচ্ছে তো ব্রেকিং নিউজে এখন 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে যেমন চর্চা হচ্ছে, তেমন চর্চা চলছে বৃষ্টিকে নিয়ে। সামনে রথযাত্রা আসছে আর আসছে মঙ্গল থেকে। নাসার সেই মঙ্গল যান মার্স এক্সপ্রেসের ক্যামেরাতে লাইভ স্ট্রিমিং, সেটাও কিন্তু আসছে। আর সেখানে মানে মঙ্গলে হচ্ছে বেগুনি বৃষ্টি, আর এদিকে ইসরোও কিন্তু পাঠিয়েছে মহাকাশে বাহুবলিতে চড়িয়ে 5 কেজি ওজনের ওজনদার স্যাটেলাইটকে। মহাকাশ থেকে মহাসাগর সব খোড়া খবর কিন্তু দেবে এই স্যাটেলাইট। সে তো গেল আকাশে, তবে তার চোখ কিন্তু থাকছে নিচে সাগরে আর মহাসাগরে। আর আমার চোখ তো খুঁজে ফিরছে 9903659992 তে সেই সিচুয়েশনটা যেখানে বেশ কিছু নাছোড়বান্দা লোকজন লাইফে এসে হাজির হয় এবং বেকুব বানিয়ে পুরো মানে একদম যা তা অবস্থা তোমাকে আমাকে করতে বাধ্য করেন এবং আমাদেরকে বলতে বাধ্য করেন মনে মনে, আমার যে কি হবে, বাবারে বাবা আমার কি হবে। তাদের উপস্থিতিতেই মানে তোমাকে আমাকে মিউট কন্ডিশনে পাঠিয়ে দেয় আর ফিলিংটা তখনই চলে আসে, উফ আমার কি হবে, এবারে যে কি হবে। সেই ঘটনার সঙ্গেই তুমি সেন্ড করো আজকে, যে তোমার সামনে যদি টাইম মেশিন চলে আসে তাহলে তুমি কোথায় যাবে অতীত।

নাকি ভবিষ্যতে, আর কেনই বা যাবে সেটাই কিন্তু তোমার কাছে আর যে মৌমিতা জানতে চেয়েছে, ওয়ান লাইনের আনসারই কিন্তু চাইছি আমি দেখতে। আর যদি সামনে তোমার দুটো অপশন থাকে, একটাই রয়েছে স্বপ্নের ডেস্টিনেশন, তোমার ড্রিম ডেস্টিনেশনে ঘুরতে যাওয়ার একটা সুযোগ, একটা টিকিট রয়েছে, আর একটা যে রয়েছে অপশন সেটা হচ্ছে একটা বোতলে ভর্তি কি বলতো মহৌষধি, যেটা চুমুক দিলে জাস্ট 10 বছর তোমার বয়স কমে যাবে। তুমি কোনটাকে বেছে নেবে সেটাও প্লিজ আজকে বলে ফেলো। আর তুমি কিন্তু এই দুটো জানাতেও কিন্তু ভুলো না, আমিও কিন্তু ভুলিনি, গুনছি, কাউন্টিং আমি করছি, 106 দিন ঠিক বাকি রয়েছে গো, 106 দিন বাকি। ওই যে ফুল ফ্যামিলি মা দুর্গা আসবেন, এবছর পুজো আসতে বাকি রয়েছে, বোধন হবে ঠিক 106 দিন পরে। অলরেডি 8টা বেজে গিয়েছে, উইকের সেকেন্ড ডে, মঙ্গলবার, ওয়েট করছে তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমিও তো শেয়ার করবই, ওই যে ট্রাফিক আপডেট থেকে বলবো শহরের ইতিকথা, হবে অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। আরে বাবা, এসে তো গেছি, একদম এসে গেছি, কাছাকাছি থাকবো, একদম পাশাপাশি, কটা পর্যন্ত? 10টা পর্যন্ত আছি, আছি 7:02 থেকেই আছি, কাছাকাছি, এসে তো গেছি, একদম কাছাকাছি।

0: এসে তো গেছি, একেবারে কাছাকাছি এসে গেছি, আছি পাশাপাশি কাছাকাছি, সকাল 7:02 থেকেই রয়েছি তুমি আমি। এখন তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর এসেছে কিন্তু আসছে তার সঙ্গে সঙ্গে 9903659992 তে তোমার বার্তা। গত সপ্তাহে ইউপির মোরাদাবাদের ক্লাস 10th স্টুডেন্ট কৃতজ্ঞ সিং, সে একটা কাণ্ড করে বসেছে। বাস গাড়ির যে ধোঁয়া, সেই বাস গাড়ির ধোঁয়া এবং কলকারখানার ধোঁয়া থেকে সে ইলেকট্রিক তৈরি করে ফেলেছে, বিদ্যুৎ তৈরি করে চমকে দিয়েছে গোটা দেশকে। কৃতজ্ঞর এই আবিষ্কার যদি এক্সিকিউট হয়, পৃথিবী কিন্তু সত্যিই হবে পলিউশন ফ্রি। আর শহর কলকাতায়ও কিন্তু পলিউশন ফ্রি হতে চলেছে, কারণ বাড়ছে ই বাস পরিষেবা, হলুদ ট্যাক্সি কনভার্ট হচ্ছে ই ভেহিকলসে, আর ওদিকে নিউ টাউন হাওড়া এইসব রুটে আবার বেশ কিছু বাস পরিষেবা কিন্তু দিতে রেডি, নতুন নতুন বাস পরিষেবা দিতে রেডি। আর ওদিকে খসড়াও রেডি, গঙ্গার তলা থেকে মেট্রোর মতো এবারে কিন্তু নতুন রাস্তায় ছুটবে গাড়ি, সেই প্ল্যানও মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। রেডি আমিও লালবাজারে যাব বলে। এখন যারা আর যে মৌমিতাকে শুনছো আর শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে রয়েছো, অফিসে যাচ্ছো বা কোনো কাজে যাচ্ছো, তাদের এবার কিন্তু শহর কলকাতার রাস্তার হালচাল কেমন সেটাই শেয়ার করবো বলেই আর যে মৌমিতা সোজা চলে যাচ্ছে এখন লালবাজারে। তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে কলকাতা শহরের রাস্তার অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে আজকে কোথায় কোথায় মিটিং মিছিল রয়েছে। আর হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু খুব কড়াকড়ি হয়েছে, এদিক থেকে একটু ওদিক হলে কিন্তু জরিমানা গুনতে হবে। সিগন্যাল ভাঙলে, মোবাইলে কথা বলতে বলতে ড্রাইভ করলে বা হেলমেট ইউজ না করে টু হুইলার রাইড করলে 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা গুনতে হবে। তবে গুনতে হবে না কোনো ফাইন, নেই কোনো মানা 9903659992 তে মেসেজ সেন্ড করতে, বলে ফেলো, শেয়ার করে ফেলো। আমার মতো তোমার লাইফে এমন কে আছে যাকে দেখলেই তুমি পুরো মিউট মোডে চলে যাও, ভেবলে যাও, কেবলে যাও, মনে মনে তুমি বলে ফেলো আমার কি হবে, আমার যে এবার কি হবে, বলে ফেলো না তিনি কে আর সিচুয়েশনটাও বা কী সেটাও কিন্তু প্লিজ বলো। মানে কেনই বা তুমি ভেবলে কেবলে যাও, তুতলে যাও, সেটাও তুমি আজকে বলে ফেলো। সঙ্গে বলো কিন্তু যদি, মানে আজকে তোমার সামনে কিন্তু টাইম মেশিনও একটা রেখেছি, তো সেই টাইম মেশিনে দুটো সুইচ রয়েছে, সেই দুটো সুইচের মধ্যে একটা অন করলে তুমি অতীতে চলে যেতে পারবে, মানে একদম তোমার পেছনে ফেলে আসা দিনগুলোতে চলে যেতে পারবে। আর আর একটা যে বাটন রয়েছে সেই সুইচটা অন করলেই তুমি সোজা ভবিষ্যতে যেতে পারবে। কোথায় যাবে, কেনই বা যাবে, এক লাইনে উত্তরটা জানিয়ে ফেলো। অবশ্যই ওয়ান লাইনের আনসারই আর যে মৌমিতা দেখতে চাইছে, আর কিন্তু প্লিজ ভুলো না জানাতে। এই যে সামনে, যদি তোমার সামনে যদি দুটো অপশন থাকে, একটা স্বপ্নের গন্তব্যে যাওয়ার টিকিট রয়েছে, ওই ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার টিকিট, আর একটা হচ্ছে মহৌষধি, এক বোতল ভর্তি মহৌষধি রয়েছে, এক চুমুক দিলেই তুমি কিন্তু তোমার 10 বছর ফিরে পাবে, মানে 10 বছর কমে যাবে, সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমার হাতে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো কোথায় যাবে, কেন যাবে, প্লিজ প্লিজ প্লিজ ছোট্ট করে জানিয়ে ফেলো। সমস্ত কিছু জানাও 9903659992 তে, আমি চেক করবো। জাস্ট এই 3 মিনিট 14 সেকেন্ডস পর, মানে এই 3 মিনিট 14 সেকেন্ডস আমি কেন নিচ্ছি, আর এই গান ব্রেকে যাচ্ছি, রেইনবো নিউ টিউন আসছে, এই 29th যে মুভিটা রিলিজ হয়েছে সেই ফুল পিসি ও এডওয়ার্ড, সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকে কিন্তু এখন রাখছি তোমার জন্য রেইনবো নিউ টিউনে সেই গান, যে গানটা সুতীর্থ এবং বনির গাওয়া। তো চলো আর দেরি নয়, সোজা চলে যাচ্ছি রেইনবো নিউ টিউনে এখন।
1: FM Rainbow তে Rainbow New Tune, Rainbow New Tune।

0: লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে?
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: আটটা বেজে 18 মিনিট হয়ে 26 সেকেন্ড। তুমি শুনছো আর জে মৌমিতার সঙ্গে 107 FM রেইনবো মঙ্গলবারের নমস্কার কলকাতা। কলকাতায় এখন বর্ষার আমেজে, কলকাতা এখন ফুটবলের মেজাজে, চলছে যে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। আর এই প্রথম ম্যাচে হ্যাট্রিক করে মেসি নতুন রেকর্ডের দৌড় গোড়ায় চলে গিয়েছিল, এবং গতকাল আবারও কিন্তু সেই নতুন রেকর্ড গড়ে ফেললো, ক্লোজকে ক্লোজ করে দিয়ে সে কিন্তু সবথেকে বেশি গোলের একেবারে মানে ভাগিদার হয়ে গেল, এবং সেই গোলগুলোই কিন্তু তার ঝুলিতে চলে এলো এবং আবারও ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেললো আমাদের লিওনেল মেসি। আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল বা পর্তুগাল ফুটবল প্রেমীদের চোখ টানলেও 48টা দেশের মধ্যে এবছর কিন্তু আরও একটা দল হেভি হেভি চর্চায় কিন্তু চলে এসেছে, কে বলো তো? নরওয়ে। নরওয়ের টিম এখন নেট চর্চায় রয়েছে, কারণ তারা দেশ থেকে 300 কেজি সামুদ্রিক মাছ, 116 কেজি ব্রাউন চিজ, 6000 কমলা লেবু সঙ্গে করে নিয়ে এসেছে। আর তারই মানে তারাই একমাত্র দল যারা কিনা ক্যারি করছে এই 1000 কেজির ওপর খাবার। আর ওদিকে আজকে রাত মানে রাত 12টায় কেক কাটবে বলে মেসি কিন্তু রেডি, কারণ রাত পোহালেই যে তার জন্মদিন, সেদিকে তো তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিশ্বকাপের মাঝেই হচ্ছে সেই মেসির জন্মদিন সেলিব্রেশন, মানে আগামীকাল হচ্ছে সেই মেসির জন্মদিন সেলিব্রেশন, সাক্ষী থাকবে তো গোটা বিশ্ব, দেখবে এই মুহূর্তটা, দেখবো আমিও। তোমার বার্তা 9903653992। আর তার সঙ্গে ছোট্ট করে একটু জানিয়ে রাখি, এই যে নরওয়ে, নরওয়ে টিম যারা কিনা এখন নেট চর্চায় রয়েছে, নরওয়ে ভালো খেলোয়াড় রয়েছে, ভালো খেলছে তারা বা ভালো খেলবে তারা, সবই ঠিক আছে, এবং তারা সঙ্গে করে 1000 কেজির ওপরে খাবার দাবার ক্যারি করেছে। জানো তো আমারও মনে হচ্ছে কি নরওয়ের কোনো একটা খাবার আমিও এবার খেতে পারবো।

কারণ আমার বন্ধু নরওয়ে থেকে এসেছে এবং এই উইকেই সেও আবার দেখা করবে, এমন মেসেজ কিন্তু আমি গতকাল পেয়ে গিয়েছি। যাই হোক, এই মুহূর্তে আমার চোখ চলে যাচ্ছে 9903659992 যেখানে কিনা রয়েছে তোমার সেই সমস্ত সেই কথাগুলো, যেই সেই মানুষটা যাকে কিনা লাইফে, যিনি হঠাৎ করেই চলে আসেন এবং এসে গিয়ে পুরো তোমাকে কেবলে ভেবলে একেবারে একাকার কাণ্ড করে দিয়ে তোমার মধ্যে এমন একটা মুড এনে দেন যে তোমার মনে মনেই তুমি বলতে থাকো মিউট মোডে নিজে চলে যাও এবং ভাইব্রেশন মুড মানে অন হয়ে যায় তোমার ওই পা দুটোই কিন্তু ভাইব্রেশন মোডটা অন হয়ে যায়, কিন্তু তুমি নিজে মিউট মোডে চলে যাও এবং সেখানে মনে মনে বলতে থাকো আমার কী হবে, আমার কী হবে। কারণ এমন মানুষজন কিন্তু লোকজন আছে তোমার আমার জীবনে, তো সেই মানুষটার কথা, সেই সিচুয়েশনটার কথা আজকে তুমি জানাচ্ছ, সেন্ড করছো, তার সঙ্গে সঙ্গে তুমি এটাও বলছো যে তোমার সামনে আজকে কিন্তু একটা টাইম মেশিন আমি দিয়ে দিয়েছি, তো সেই টাইম মেশিনে উঠে তুমি কোথায় যাবে, অতীতে নাকি ফিউচারে ভবিষ্যতে, কোথায় যাবে কেন যাবে, ওয়ান লাইনার আনসার কিন্তু আর যে মমিতা দেখতে চাইছে। তার সঙ্গে আরও একটা কাজ দিয়েছি, মানে তোমার সামনে দুটো অপশান রয়েছে, একটা টিকিট রয়েছে যেটা কিনা ড্রিম ডেস্টিনেশনে তুমি যেতে পারবে, সেই টিকিটটা হাতে স্বপ্নের জায়গায় চলে যেতে পারবে, আর একটা যে মহৌষধি রয়েছে এক বোতল ভর্তি, জাস্ট একটা চুমুক দিলেই কিন্তু তুমি তোমার 10টা বছর ফিরে পাবে, মানে হারিয়ে যাওয়া ফেলে আসা 10 বছর তুমি ফিরে পাবে, তোমার বয়সটা 10টা বছর কমে যাবে। কোনটাকে তুমি বেছে নেবে, কেন নেবে, সেইগুলোই তুমি জানাচ্ছ 9903659992। আমি সোজা চলে যাচ্ছি কসবা হালতু, কারণ অ্যাজ ইউজুয়াল সৌভিক আজও প্রথম মেসেজ আমাকে সেন্ড করেছে সৌভিক কসবা হালতু থেকে। কি বলছে, আজকে রেডিও নিয়ে যে কথাগুলো শুনলাম, সংবাদ মাধ্যম এই সব কিছু শুনলাম, নানা কথা জানলাম আজকে ভোরাইতে, খুব ভালো লেগেছে সে কথা ও প্রথমেই জানিয়েছে। তারপরে সৌভিক যেটা বলছে যে এই রকম যদি হয় যে কোনো একটা মিটিং হচ্ছে যেখানে কিনা আমাদের অফিসে বসে নানা প্রশ্ন করছে যেই সময় বস, সে সময়টা না জাস্ট আমি ভ্যাবা চাকা খেয়ে যাই, আমার তখন ঠিক ওই রকমটাই মনে হয় যেমনটা আমার সেন কাকুকে দেখলে মনে হয়, সেন কাকুর সামনে তার সেন দৃষ্টিতে আমি পড়লে আমার যে কী অবস্থা হয় সেটা তখনই আমি মনে মনে বলি আমার কী হবে, আমার যে কী হবে। কারণ সেন কাকু আমাকে দেখলেই পটাপট শুধু ইংরাজিতে জিজ্ঞেস করেন, অমুকের নাম কি, মুড়ির নাম বল, চিঁড়েকে ইংরাজিতে কী বলে, মানে চিঁড়ে মুড়ি শুধু না, থোঁড় মোচাতে গিয়েও তিনি থামেন না। আর সেজন্যই তো তোমায় বলছি যে এমন কোন মানুষটা আছে যাকে দেখলে তুমি ভেবলে কেবলে যাও বা তুতলে যাও। তো এরপরে আমাকে সৌভিক যেটা বলছে, ও ভবিষ্যতে যেতে চায়, যদি টাইম মেশিনটা ও চড়তে পারে তাহলে দুটো সুইচের মধ্যে ও ভবিষ্যতের সুইচটাই ও অন করবে এবং সেখানে ও বেশ কিছু ঠিক করতে হয় যদি মানে এমন কোনো পরিস্থিতি সিচুয়েশন থেকে থাকে যেটা আগে থেকে ঠিক করলে ভালো হয়, বর্তমানে দাঁড়িয়ে সেই ভবিষ্যতের জন্য সেটাই ও ঠিক করে নেবে, ও সেই সুইচটাই সেজন্য ও টিপতে চায় বা অন করতে চায়। আর যদি 10 বছর কমিয়ে দিতে ও চাইছে, যদি ওই মহৌষধিটা ওর সামনে চলে আসে, ড্রিম ডেস্টিনেশনে ও যেতে চায় না, শুধু ওই ওষুধটাতে চুমুক দিতে চায় যেটা যে মহৌষধিটাই চুমুক দিলে 10টা বছর কমে যাবে, কিন্তু কেন ওই 10 বছর কমিয়ে দিতে চায় সেই কারণটাও কিন্তু ছোট্ট করে জানাতে বলেছি সৌভিক, সেটা কিন্তু তুমি আজকে আমাকে জানাওনি। এরপরে আমি কোথায় যাচ্ছি, ওরা বাস, প্রচুর প্রচুর প্রচুর প্রচুর কিন্তু মেসেজ এসে গিয়েছে সব জায়গা থেকে। এবারে আমি সোজা কসবা হালতু থেকে নদিয়ায় চলে যাচ্ছি, নদিয়ায় বানপুরে রজত রয়েছে। রজত কি বলছে, রজত বলছে আজকের রেসিপিটা, মানে ওই যে ইলিশ যেটা বলেছি আনারসি ইলিশ, সেটা ওর খুব ভালো লেগেছে, রেসিপিটা দারুণ, তাহলে ট্রাই করো, কিন্তু আনারসও মিলছে ইলিশও মিলছে বাজারে, দুটোই রয়েছে, সেজন্য তো তোমায় বলছি আজকেই প্লিজ ট্রাই করো। আর পাড়ার মোড়ে একটা কাকু আছে, মানে রজতের এরকম পাড়ার মোড়ে এক কাকু আছেন, দোকানে বসে থাকেন, কিছু কিনতে গেলেই সেই বিষয়ে নানা প্রশ্ন ধরেন, না না পারলে ভীষণ সমস্যা হয়, খুব সমস্যা হয়, মানে মৌমিতার ওই আর যে মৌমিতার সেন কাকুর মতোই কিন্তু রজতেরও এরকম এক কাকু আছেন যিনি পাড়ার দোকানে বসে নানা রকম কোয়েশ্চেন করতে থাকেন। আর রজতও কিন্তু ভবিষ্যতে সুইচটাই অন করতে চাইছে টাইম মেশিনে চড়েই, কারণ ভবিষ্যতে কি করবে ও সেটা আগেভাগেই দেখে ফেলতে চাইছে, আর সেইটা সেই অপশানটা মিলে গেলে অবশ্যই ও ফিউচারের সুইচটাই অন করবে এমনটাই রজত জানাচ্ছে। আর যদি সামনে ওই ড্রিম ডেস্টিনেশনের টিকিট থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি মহৌষধি থাকে এক বোতল, সেখান থেকে ও এক চুমুকে ওই বোতলের ওষুধটাই খেতে চাইছে মহৌষধিটাই, কারণটা ও জানায়নি, কেন 10 বছরটাও কেন কমাতে চাইছে সেই কারণটাও কিন্তু আর যে মৌমিতা আজকে কিন্তু জানতে চাইছে, শুনতে চাইছে, দেখতে চাইছে, প্লিজ প্লিজ প্লিজ বলে ফেলো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে কি বলছে, শর্মিষ্ঠা তো বলছে আমার মন তো সবসময় রেডিওতেই বন্ধ আছে, তাই তো সবসময়ের সঙ্গেই পুরোনো দিনে ফিরে যেতে, আচ্ছা সবসময়ের সঙ্গেই রেডিও, মানে ও আমাকে এটা বলছে যে ও ভোরাইতে শুনেছে ও সেই কথাটা আর কি বলেছে প্রথমেই। তারপরে যেটা বলছে শর্মিষ্ঠা সেটা হচ্ছে ও যদি পেয়ে যায় টাইম মেশিনে যদি চড়তে পারে তাহলে ও অবশ্যই পুরোনো দিনে ফিরে যেতে চাইছে, মানে অতীতে ফিরে যেতে চাইছে, আর ছোটোবেলাটায় সব দিক থেকে ভালো ছিল সেজন্যই সে ওখানে ফিরে যেতে চায়, কারণটাও কিন্তু জানিয়েছে। কিন্তু সামনে যদি ড্রিম ডেস্টিনেশনের একটা টিকিট থাকে বা যদি এক বোতল
সেই মহৌষধি থাকে যেটা কিনা চুমুক দিলেই সোজা একদম 10 বছর কমিয়ে ফেলা যায়, সেই কথাটা কিন্তু

তোমাকে শর্মিষ্ঠা জানায়নি, রয়েছে প্রচুর প্রচুর মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করব যা কিনা তোমরা জানাচ্ছ। এবার আমি চলে যাচ্ছি হাওড়ায়, হাওড়াতেই আছি, মানে সাঁকড়াইলে ছিলাম তো সেই জন্য আমি জায়গাটা চেঞ্জ করছি না, হাওড়াতে রয়েছি। তবে হাওড়া সাঁকড়াইল থেকে এখন চলে এসেছি আমি শ্যামপুর বেলপুকুর তুংপাড়ায়, কারণ দীপকদা রয়েছেন, দীপক কুমার তুং। তিনি কি বলছেন আমাকে? দীপকদা বলছেন যে কলেজ জীবনে, কলেজ লাইফে বন্ধু বান্ধব বান্ধবী সবাই মিলে সিনেমা দেখছি, আমার পাশে আমার বান্ধবী বসেছিল, তার সঙ্গে আমার কোনো সেরকম কিছু সম্পর্ক বা রিলেশন ছিল না, কিন্তু একটা রোমান্টিক সিনে পাশে বসা বান্ধবীটি চিৎকার করে ওঠে, সামনে ভদ্রলোক উঠে তাকে চুপ করতে বলে দেখা গেল সেই সামনের ভদ্রলোকটি সবচেয়ে বেশি যাকে ভয় করি সেই আমার মামা, তিনি কিনা এখন সামনে রয়েছেন, বোঝো কাণ্ড। মামা দেখলো, ব্যাস বিপদে আরও বেড়ে গেল, বলল কলেজে পড়া হয় নাকি সিনেমা দেখতে আসা হয়, ব্যাস হয়ে গেল। মানে রিলেশন না থাকা সত্ত্বেও, মানে স্পেশাল কোনো রিলেশন না থাকা সত্ত্বেও, জাস্ট বন্ধু, তবু কিন্তু তাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েও এমন একটা কাণ্ড হয়ে গেল, যখন আমার কি হবে, আমার যে কি হবে, দীপকদার এইটাই মনে হয়েছিল, কারণ মামা ছিলেন সামনে একেবারে ধামা ভর্তি বকাঝকা নিয়ে। না, এরপরে দীপকদা যেটা বলছেন সেটাই বলি, মহৌষধি খেতে চান, ওই এক বোতল মহৌষধি সেখান থেকেই এক চুমুক খেতে চাইছেন, কারণ 10 বছর আরও বেশি বাঁচতে চাইছেন। বাহ, খুব ভালো লাগলো। আর অতীতে ফিরে যেতে চাইছেন না, ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছেন আমাদের দীপকদা, যদি টাইম মেশিনে চড়তে পারেন তাহলে উনি ভবিষ্যতের দিকেই যাবেন, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন হাওড়া থেকে আমাদের দীপকদা। দীপক কুমার তুং, তুমি কি বলছো, আসছে তো তোমার বার্তা, যখন কি না তোমাকে, মানে তোমাকেও যখন ফেস করতে হয় এমন কোনো মানুষ যাকে দেখলেই তুমি মিউট মোডে চলে যাও এবং মনে মনে বলে ফেলো আমার কি হবে, আমার যে কি হবে, সিচুয়েশনটা শেয়ার তো করছোই, সঙ্গে তুমি সেন্ড করছো, সামনে যদি হঠাৎ করেই তোমার টাইম মেশিন চলে আসে, যে টাইম মেশিনটা আজকে আর্য মৌমিতা তোমার সামনে রেখে দিয়েছে, তো তাতে চড়ে যে দুটো সুইচ রয়েছে অতীত আর ভবিষ্যৎ, তুমি কোন সুইচটা অন করবে আর কোথায় যাবে, অতীতে যাবে নাকি ভবিষ্যতে যাবে? শুধু যাবে না, তার সঙ্গে কারণটাও বলতে হবে। তবে উত্তরটা খুব ছোট্ট চাইছি, ওয়ান লাইনের আনসার কিন্তু দেখতে চাইছি, প্লিজ বলে ফেলো। আরও একটা রয়েছে কাজ, যদি তোমার সামনে দুটো অপশন থাকে, ধরো একটা টিকিট রয়েছে যেটা তুমি ড্রিম ডেস্টিনেশন, তোমার বহুদিন ধরে স্বপ্ন রয়েছে অমুক জায়গায় বেড়াতে যাবো, সেই টিকিটটা যদি তোমার সামনে চলে আসে সেই টিকিটটা তুমি হাতে নিয়ে নেবে ঝট করে সেখানেই চলে যাবে, নাকি তোমার সামনে এক বোতল যদি মহৌষধি থাকে যে ঔষধিটা মুখে মানে জাস্ট এক চুমুক দিলেই তোমার বয়সটা আরও 10 বছর কমে যাবে, তুমি আরও 10টা বছর ফিরে পাবে, কোনটাকে তুমি বেছে নেবে আর কেনই বা নেবে? প্লিজ প্লিজ প্লিজ বলতে থাকো, কারণ সহই কিন্তু সেন্ড করতে থাকো, আসছে তোমার বার্তা, আসছে স্নান যাত্রা থেকে রথযাত্রা, আর আসছে নতুন রুটে মেট্রো থেকে কলকাতার ঐতিহ্য ট্রামও। তবে চুপি চুপি বলে রাখি, এই বছরেই পুজোর আগেই কিন্তু শহর কলকাতা থেকে ছুটবে আরও একটা ওই বন্দে ভারত স্লিপার, হ্যাঁ আরও একটা বন্দে ভারত স্লিপার কিন্তু ছুটতে চলেছে শহর কলকাতা থেকে, তাহলে রেডি হয়ে নাও পুজোয় কোথায় যাবে তুমি। না, এখনও রুটটা কিন্তু বলা হয়নি, তবে একটা আর কি আসতে চলেছে যে সে খবরটা আমার কাছে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে নতুন যে মেট্রো রুট আসছে, ভিক্টোরিয়ার সামনে মাটির নিচে মেট্রো স্টেশন তৈরির কাজটা চলছে, যে রুটে জুড়বে ইডেনের সঙ্গে মেট্রো, আর আসছে হাই স্পিড বা দ্রুত গতির ট্রাম, মেট্রো আর ট্রাম নেটওয়ার্কে এক সুতোয় বেঁধে ই ট্রিপ, একদম তাই, ই ট্রিপ গড়ে তোলাই হচ্ছে লক্ষ্য এখন এই শহর কলকাতায়। আর যখনই কিনা ট্রামের স্পিডটাও হাই স্পিড হয়ে যাবে, তখন তুমি কোথায় কোথায় যাবে, কই শহরে কোথায় হারিয়ে যাবে সেটাই তুমি মনে মনে ঠিক করো, আর সেই ঠিক করতে করতেই তুমি এই গানটা কানে রাখো আর মনে মনে বলো, এই পথ যদি না শেষ হয় তবে কি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: আর এই নমস্কার কলকাতাতেই তোমাকে আমি বলছি, তুমি এই শহর কলকাতায় হারিয়ে যেতেই পারো। হ্যাঁ গো, পারো, হারিয়ে যেতে পারো। শহর কলকাতায় রয়েছে গুচ্ছ গুচ্ছ অ্যামিউজমেন্ট পার্ক, রয়েছে যেমন তেমনই রয়েছে ওয়াটার পার্ক, আর আছে খেলনা পার্ক থেকে আছে কত শত মিউজিয়াম বলো তো। আর এবারে কিন্তু আসছে কি জানো, ডলফিন পার্ক, আর আসছে কলকাতা আই, মানে ঠিক সেই লন্ডনের মতোই এগুলো হবে টেমস নদীর পাড়ে নয়, এবারে হবে শহর কলকাতায় গঙ্গার পাড়ে, গঙ্গার তীরে। তো সেই নমামি গঙ্গে, এই নমামি গঙ্গের অংশ হিসেবেই কিন্তু তৈরি হবে এই ওয়াটার ইকো পার্ক, যেখানে কিনা থাকবে ডলফিন, ডলফিন শুশুকে ভরা হবে সুন্দর এই পার্ক। প্ল্যান কিন্তু পুরো রেডি, জায়গাও কিন্তু রেডি রেডি। আমিও তোমাকে সাবধান করতে, টন টন ইলিশ তো এখন বাজারে আসছে, আর ইলিশ কিনতে গিয়ে হয়েও না তুমি ফুলিশ, মানে নকল ইলিশের ভিড়ে আসল ইলিশ চিনবে কিভাবে তুমি? চন্দনা, যাত্রিক, টাকিয়া, পানসা, চৌকা সব একই রকম কিন্তু দেখতে, মানে ঠিক ইলিশের মতো দেখতে। মনে রেখো, চিনে নিও মাথাটা তাদের দেখে। ইলিশের মাথা অনেক বেশি সূচালো হয় আর অনেকটাই সরু হয়, চোখে থাকে একটা লালচে আভা, আর গন্ধ, গন্ধ তো ছড়াবে আহা মম করে। তো ব্যাস, আর কিছু চাই না। 200 বেশি কিন্তু ইলিশ, মানে 200 টনের বেশি কিন্তু ইলিশ এখন এসে গিয়েছে বাজারে। 3000 ট্রলার গেছে ইলিশ আনতে সাগরে, আর আমিও যাচ্ছি সাগরে নয় গো, আমি যাচ্ছি 9903653992 চেক করতে, যেখানে কিনা রয়েছে তোমার সেই সমস্ত বার্তা, তোমার সেই সব মেসেজ। গুড মর্নিং আর জে মৌমিতা, আমি ড্রিম ডেস্টিনেশনে যেতে চাই, কারণ জীবনে সমস্ত আর কি ফেস করছি, তো সেই সেটার জন্য মানে আমি সব কিছু উপভোগ করতে চাই। এই কথা বলছেন আমাদের শ্যামলেন্দু দা, শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে এই বার্তা পাঠিয়েছেন, কিন্তু আমাকে বলেননি তাঁর লাইফে আমার মতন ওই সেন কাকুর মতন কোনো মানুষ আছেন কিনা, যাকে দেখলেই ভেবলে কেবলে যেতে হয় এবং যাকে দেখলেই নিজে আর কি মিউট মোডে চলে গিয়ে মনে মনে বলতে হয় ইস এবার আমার কি হবে রে বাবা রে বাবা, মানে পুরো এইরকম ধরনের মানুষ যাদের দেখলেই তুমি আমি কিনা লাইফে বেকুব বনে যাই, যখন তখন যেখানে সেখানে তাঁদের আগমন ঘটে। তো সেই মানুষটার কথাও কিন্তু তোমার কাছে আজকে জানতে চেয়েছি, প্লিজ আজকে কিন্তু শেয়ার করো সেই কথাও। আমি এখন কিন্তু বেহালা ছেড়ে আসছি না, শ্যামলেন্দু দার পরেই আমি আবারও বেহালাতেই রয়েছি, কারণ উৎপল রয়েছে, উৎপল মাইতি বেহালা।

থেকে কি বলছে। উৎপল বলছে আজকে যেটা, আজ জনসেবা দিবস নিয়ে ভোরাই শুনে খুব ভালো লেগেছে, অনেক ইনফরমেশন পেয়েছে, তার সঙ্গে সঙ্গে জানলো, তার সঙ্গে শিখলো যেটা, সেটা হচ্ছে ফুড ফান্ডাতে আনারসি হিলসা। আনারসি ইলিশের রেসিপিটা ও আর কি বানিয়েছে এবং ভীষণভাবে টেস্টি হয়েছে, বাহ খুব ভালো। তুমি, আমিও যেভাবে যেভাবে বললাম বেশ কিছু পারমুটেশন কম্বিনেশন মানে মশলার কিছু বললাম, তো সেগুলো একটু ট্রাই করো, গ্রেভি গ্রেভি বেশ একটা হবে টেস্ট, জাস্ট ওয়াও, আহা সত্যি তাই, দারুণ টেস্টি হবে কিন্তু এটা, একবার ট্রাই করতেই পারো তুমি। এর সঙ্গে যেটা বলছে, ও পুলিশ কাকুকে দেখলে ওর যেটা হয় সেটা হচ্ছে, দোকানে যখন আসেন সেই পুলিশ কাকু এসেই জিজ্ঞাসা করবেন, এই এটা ফ্রেশ তো, মানে এটা ওই কাল বা পরশুর বাসি টাসি নয় তো, এমনটাই কিন্তু বলে থাকেন ওই পুলিশ কাকু। এটা কখন তৈরি হলো রে, এটা গরম তো, খারাপ হলে কিন্তু তোকে দিয়ে যাবো, তোকেই কিন্তু খেতে হবে, মানে মনে মনে ভাবে এত দোকান থাকতে কেন আসো বাবা, এসেই তুমি কেন এসে এই সমস্ত কথা বলতে থাকো, বুঝি না, জাস্ট বুঝি না। ও এমন পুলিশ কাকু যদি সত্যি এই আমাদের আর কি বেহালার বেহাল দশা করে দেয় উৎপলকে, তখন তো উৎপল মনে মনে বলবে আমার কি হবে, আমার যে কি হবে, এই পুলিশ কাকু এলেই তো এমন সমস্ত কোয়েশ্চেনের পুরো যেন একেবারে কোয়েশ্চেন পেপার নিয়ে চলে আসেন তাঁর দোকানে। তো এরপরে উৎপল আমাদেরকে কি বলছে, উৎপল যদি ওই পেয়ে যায় এইরকম আর কি যে টাইম মেশিনে চড়বার সুযোগ, তাহলে ও টাইম মেশিনে চড়বে এবং ভবিষ্যতে সুইচ অন করবে, দেখতে চায় ও কি নেই, ওর জন্য কি অপেক্ষা করছে, সেগুলো আগেভাগে দেখে ওর সেইভাবেই কিন্তু নিজেকে রেডি করে ফেলবে। সেই জন্য ও ভবিষ্যতে যেতে চাইছে, কোনো রকম বিপদ আছে কিনা, কতদিন এই পৃথিবীতে ও থাকবে, এইভাবেই ও স্টেপ বাই স্টেপ ও এগিয়ে যাবে, এইভাবেই ও স্টেপ ফেলবে, এটাই ওর ইচ্ছে, ও সেটাই জানিয়েছে। আর যদি দুটোই অপশান এসে যায়, মানে স্বপ্নের বেড়ানোর জায়গা, সেই নিজের ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার যদি একটা সুযোগের একটা টিকিট যদি এসে যায়, এবং তার সঙ্গে যদি একটা ওই মহৌষধি থাকে একটা বোতলে, যেই বোতলটার এক বোতল মহ ঔষধি কিন্তু এক চুমুক বা এক ঝাঁকনা খেলেই কিন্তু কাজ হয়ে যাবে, দশটা বছর বয়স কমে যাবে বা দশ বছর তুমি ফিরে পাবে, কোনটা তুমি বেছে নেবে সেটাও তোমাকে বলেছি, এবং কারণ সহই তোমাকে কিন্তু জানাতে বলেছি, সেন্ড করতে বলেছি 9903653992 তে। সেই উত্তরটা আমাকে উৎপল কি বলছে, উৎপল বলছে স্বপ্নের বেড়ানোর জায়গা ওর চণ্ডীগড়, তো সেই চণ্ডীগড়েই কিন্তু ও যাবে, এবং আম্বালা, পাঁচকুলা, হরিয়ানা এটা ওর দেখা সেরা শহর, এখানে ছিল ও তিনটে বছর, ওর স্বপ্নের শহর ছবি মতো সুন্দর এক প্ল্যান সিটি যেটাকে বলে সেটাও দেখে এসেছে, দশ বছর ও পিছিয়ে যেতে চায়, একটা ভুলও করেছিল, সংশোধন করলে ওর নিজেকে পিছিয়ে নেবে এবং তার জন্য সংশোধন করতে চায়, সেই জন্য ওর পিছিয়েও যেতে চাইছে দশটা বছর, মানে দুটোই চাইছে, যদি স্বপ্নের শহরের কথা বলা হয় তাহলেও বেড়াতে যেতে চাইছে, তার সঙ্গে মানে দুটো অপশান থাকলেও উৎপল কিন্তু দুটোকেই হাত বাড়িয়ে কিন্তু একদম নিয়ে নেবে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন, নিবেদিতা বলছে আজকের রেসিপিটা ভীষণ ভালো ছিল গো, তো ট্রাই করো আনারসি ইলিশ, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, অবশ্যই আনারসটা থাকতে থাকতে কিন্তু নিয়ে চলে এসো এবং ট্রাইটা করে ফেলো, আর আনারসে এতটাই ব্রোমেলিন আছে তো তার জন্য জানো তো ভীষণ উপকারী আনারসটা, তাও আর তার সঙ্গে ইলিশ, আহা জমে যাবে। তো এরপরে যেটা বলছে মৌমিতা, আমি সময় পেলেই টাইম মেশিনে করে কোথায় যাব, ভারত মহাসাগর উপর দিয়ে শ্রীলঙ্কা যাব। আচ্ছা, অনেক দিনের ইচ্ছে আছে, আর সঙ্গে নিয়ে যাবে আমাকেও, মারে আমাকেও আবার সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে বেশ আমিও যাব তাহলে, তল্পি তল্পা সমস্ত কিন্তু আজকে গিয়েই আর কি প্যাক আপ করে নেবো, আমি যাবো তোমার সঙ্গে। তো যাই হোক, এরপরে ও কি বলছে আমাকে, আর পাড়ায় ওর এমন একজন আছেন মানে লাইফে, যিনি এলেই ও পুরো মিউট মোডে চলে যায়, আমার সেন কাকুর মতোই কে আছে সেটাই দেখছো, ভীষণ বকে, তাকে দেখলেই ও বলে ভীষণ পেট ব্যথা করছে গো, পরে কথা বলবো, এখন ভীষণ পেট ব্যথা হচ্ছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, এমনটা বলেই কিন্তু পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু নামটা তার বলেনি, কারণ পাছে যদি তিনি 107 FM রেনবো শোনেন তাহলে তো একদম কেস খেয়ে যাবে, না কেস টেস খাওয়া খাইয়ের ব্যাপার নেই, তোমাকে আমাকে ছুটতে হবে, আর সেই জন্য সময় মতো আমাদেরকে বাজারমুখীও হতে হবে, দেখছি তোমার বার্তা, দেখছি মঙ্গল গ্রহেও মিলেছে গুচ্ছ গুচ্ছ রত্ন, হ্যাঁ গুচ্ছ গুচ্ছ রত্ন মিলেছে মঙ্গলে, মিলেছে বই থেকে খই সবই শেয়ার করব আজকে মঙ্গলবারে বসেই, তোমাকে বলবো তো, রথের আগেই মিলতে চলেছে, পুরী যাওয়ার স্পেশাল ট্রেন থেকে বাস যাবে পুরীতে, রথে যাওয়ার কোনো প্ল্যান আছে, আর তার আগে তুমি যতই গরমে স্নান করো না কেন, তিনি বা তাঁরা জগন্নাথ দেবের স্নান যাত্রায় যে 108 ঘরা জল লাগে সেই জলে স্নান তো হবেই 29th June নেক্সট মানডে, আর ওদিকে কিন্তু ধরা পড়েছে 60 কেজি ওজনের এক বাঘা আর, হ্যাঁ আর মাছ, বাঘা আর যার ওজন 60 কেজি, এই মনস্টারকে জালে টেনে আনতে হিমশিম খেয়েছে রীতিমতো ফিশারম্যানরা, বর্ষা আসতেই রকমারি মাছ এখন ফিশ মার্কেটে রয়েছে, হাজির হয়ে গেছে তারা, প্ল্যান করো পাবদা গলদা নাকি ইলিশে সারবে আজকে লাঞ্চ,
বাজারমুখী তো হতেই হবে, মুখে কিছু দিতেই হবে, কারণ ওই যে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, আর সেজন্যই তো রান্নাবান্নাটা জমিয়ে করতে হবে। চলো তাহলে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:44 হয়ে 28 সেকেন্ড। আজকে উইকের সেকেন্ড ডে, আজকে মঙ্গলবার। আর এই মঙ্গলবারে অনেক বাড়িতেই ব্যাপারটা থাকে আর কি, ওই আঁশ নিরামিষ এই সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, অনেকের হেঁসেলের বাইরেই কিন্তু একদম জল জল করতে থাকে। আজকে নো এন্ট্রি আমিষের, মানে ওই পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো একেবারেই রান্নাঘরে ঢোকানো যাবে না, সেই সমস্ত জায়গায় ভেজ টেজ খাওয়া দাওয়া হবে। তবে খাওয়া দাওয়াটা তো মাস্ট, সে ভেজ হোক বা নন ভেজ হোক, খেতেও হবে আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে ছোটাছুটি করতে হবে। আর তার জন্য যেতে হবে অবশ্যই যেটা, সেটা হচ্ছে বাজারে। শরীর ছোটাতে গেলে চাই খাবার দাবার, আর এখন বাজারমুখী হতে

0: কারণ ওই যে 8:30 অলরেডি বেজে গেছে, 8:45 হয়ে 6 সেকেন্ড হয়ে গেছে। আর আজকে তো একেবারেই ছুটির বার নয়, আজকে হচ্ছে ছুটো ছুটির বার। আর এরই মধ্যে কিন্তু আসছে ছুটে ছুটে চলে আসছে, ঝাঁকে ঝাঁকে চলে আসছে ইলিশ। মরশুমের প্রথম ইলিশ কিন্তু ডুবছে বাজারে। কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টন টন ইলিশ। দাম টাম কেমন যাচ্ছে, মানে সবজি থেকে মাছ এসবের, সেটা কি জানা আছে? দরদাম জানার জন্য প্রতিদিন প্রতিদিন অবশ্যই অবশ্যই বাজারে যাওয়ার আগে টিউন করতেই হবে 107 FM রেইনবো, কারণ রয়েছে তো বাজার দর।
1: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
0: লাফিয়ে লাফিয়ে, জাস্ট লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়ছে, চড়ছে শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম। চাল ডালের দামটা কিন্তু বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে গোবিন্দভোগ চালের দামটাও কিন্তু বেশ বেড়েছে, 1800 থেকে 2000 টাকা এরকম কিন্তু চলছে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে যেটা রয়েছে এই মুহূর্তে পোস্তর দাম, সেটা 1800 থেকে 2000-এর মধ্যে চলছে, আর 180 থেকে 200 টাকা এরকম কিন্তু গোবিন্দভোগ চালের দামটা রয়েছে। চন্দ্রমুখী আলু চাঁদমুখী না হলেও দাম কিন্তু তার সেভাবে হচ্ছে না, বাড়ছে না, সে কিন্তু এখন দাম কমে যাচ্ছে, কারণ চাষিদের কাছ থেকে আলুটা খুব কম দামে পাওয়া যাচ্ছে। আর তাই বাজারেও কিন্তু আলুর দাম এখন মোটামুটি পকেটের মধ্যেই থাকছে, মানে সাধ্যের মধ্যেই থাকছে, যেটা কিনা কেনা যাচ্ছে। আর আলু ছাড়া কোনো সবজি সেটা তো মোটেই ভালো লাগে না, তাই আলু তুমি কিনতেই পারো খুব অনায়াসেই, সেটা কিন্তু দামের মধ্যেই রয়েছে। যেটা আর তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা বলবো, ওই আটা থেকে ময়দা তারা কিন্তু দামে তুলছে ফায়দা। আর লাল শাক থেকে কলমি সব কিছু মিলছে বাজারে এখন 10 টাকা আঁটি, কুমড়ো শাক লাউ শাক সবই আছে। ভীষণ তেতো উচ্ছে, সেও কিন্তু এখন রয়েছে বাজারে 50 থেকে 60 এরকম রয়েছে তার দাম। ঝিঙে রয়েছে 40 টাকা, আদা তো কবেই ডাবল সেঞ্চুরি ক্রস করে গিয়েছে। আর এখন শীতের সবজি বিট গাজর সেটাও আছে বাজারে, ওই 60 থেকে 70 টাকা কেজি, অনেক সময় 90 টাকাও কেজি হচ্ছে। গাঁটি কচু থেকে পটল এরাও কিন্তু ঘুরঘুর করছে বাজারে একদম, মানে এই ঢ্যাঁড়স বলো পটল বলো সবাই আছে, সবাই কিন্তু হাফ সেঞ্চুরির নিচে রয়েছে, মানে 50-এর কমেই তাদেরকে পাওয়া যাচ্ছে। আর ওদিকে এখন সবজি বাজারের সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ওই হিমসাগর আম এবং ল্যাংড়া আম, সেগুলো কিন্তু এখন বাজারে মিলছে। আর তার সঙ্গে যেটা বলবো, এই এখন বাজারে যাবে একটু গলা ভেজাবে ডাবের সঙ্গে, ডাবের জলে একটু তুমি চুমুক দেবে বা ডাবের জলে গলাটা ভেজাবে, সে উপায় নেই, ডাবের সঙ্গে নেই ভাব, কারণ 90 থেকে 100 টাকা একটা পিস ডাবের দাম। নারকল সে কিন্তু 35 থেকে 40 টাকায় মিলছে একটা নারকল। আর এরপরে আমি তোমাকে যেটা বলবো, সে আমাকে ডাকছে, মানে বর্ষাকাল তো মাছের বাজার, ফিসফিসিয়ে ডাকছে, প্রচুর মাছ এই মুহূর্তে কিন্তু রয়েছে বাজারে। গলদা পাবদা কে নেই বলো তো? গলদা পাবদা হ্যাঁ দামে তুলছে তারা ফায়দা, আর তার সঙ্গে সেইটাই বলছি 900 থেকে 1000 টাকায় তারা রয়েছে। আর ইলিশ, ইলিশ কিন্তু বছরের একদম প্রথম মরশুমের ইলিশ রয়েছে 1600 থেকে 1800 টাকা, আর যতটা আর কি ওজনে বাড়ছে ততই কিন্তু দাম বাড়ছে, 2200-2500 টাকা এরকমও কিন্তু ইলিশ মিলছে। আর তার সঙ্গে তোমাকে বলবো এখন যে মাছগুলো রয়েছে বাজারে ট্যাংরা, তার দামও কিন্তু 800 ক্রস করেছে, মৌরলা আছে 450-500 এরকম, আর তার সঙ্গে সঙ্গে রুই কাতলা এরা আছে 300 থেকে 350 টাকা এরকম কেজিতে কিন্তু মিলছে। আর চড়ে আছে যে সেটা হচ্ছে মাটন, 950 থেকে 1000 তার দাম। প্লিজ করোনা মুখটা বেজার, বাজারে গেলে মাটন তুমি আনতেই পারো, তবে রেড মিট বলে কথা তো অনেক সময় অনেকের খাওয়ায় বারণ আছে, আর বারণ আছে তো রথের মরশুমে সোনা দানা কেনাও বারণ আছে, কারণ মজুরিতে ছাড় দিলেও ভরিতে দাম বড্ড ভারী, জিএসটি ছাড়াই কিন্তু লাখ টাকা ক্রস করেই আছে 22 ক্যারাট সোনার দাম, পকেট সাপোর্ট করছে না তো রথের মরশুমে। যেমন সোনাটা যাবে না কেনা, তাহলে ফিয়ান্সকে গিফট দেওয়ার উপায় লটারি কেটে তার হাতে লটারির টিকিট ধরিয়ে দেবে, উপায় নেই গো, উপায় নেই, উপায় একটা আছে, সেটা হচ্ছে মিষ্টি করে তাকে মনের কথা সুরে সুরে গানে গানে তুমি বলে দিতেই পারো, তোমার কথা তুমি বলবে ঠিক যেভাবে, সেই গানটাই তো তোমার জন্য রাখছি। দেখো এই গানটার সঙ্গে লিপসিঙ্ক করো, আর মনে মনে তুমি জাস্ট ওই লিপসিঙ্ক করতে করতে ফিয়ান্সের মনটা পাওয়ার চেষ্টা করো, ব্যাস তাহলেই হবে, সোনা দানা লাগবে না, এইভাবে বললেই প্রপোজ করলেই তোমার ফিয়ান্সে তোমারই থাকবে।

আমিও তো ফলো করছি, আমিও ফলো করছি। আর স্টুডিওর ঘড়ি 8:52 হয়ে 57 সেকেন্ড আমাকে দেখাচ্ছে, আর তার সঙ্গে আমি ফলো করছি 9903653992, যেখানে কিনা তোমার মেসেজগুলো ওয়েট করছে। আর আমি ফলো করছি সেই সব নিউজও যা কিনা মঙ্গলবারে বসেই তোমাকে নমস্কার কলকাতায় বলবো, মঙ্গলের কথাই তো আমি বলবো। কলকাতায় আজকে মঙ্গলবারে ঝেঁপে বৃষ্টি হবে কিনা সেই আপডেট তো তোমাকে আমি শেয়ার করেছি একটু আগেই। আর ওদিকে লাল গ্রহ মঙ্গলে কিন্তু বেগুনি রঙা বৃষ্টি এখনও হচ্ছে, যা ধরা পড়েছে নাসার নতুন যান ম্যাভেনের ক্যামেরায়। আর ওই কিউরিওসিটির ক্যামেরাতেও কিন্তু ধরা পড়েছে মঙ্গলের মাটিতে বিরাট বিরাট গর্ত। মঙ্গলেই তো মিলেছে ভুট্টার খই আর মোটা বই। মঙ্গলের পাথরগুলো দেখে ঠিক তেমনটাই বলছেন সায়েন্টিস্টরা, যাদেরকে কিনা দেখতে ওই ভুট্টার খইয়ের মতো, আবার কোনো কোনো পাথরকে দেখতে মোটা বইয়ের মতো। আর ওই মঙ্গলেই বড় বড় গর্ত যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো উল্কাপিণ্ড পড়ে, আর ওই উল্কাপিণ্ডর মধ্যেই তো রয়েছে গুচ্ছ গুচ্ছ রত্ন মণি মাণিক্য। তবে মঙ্গল গ্রহে লোকজন এখন নেই, তাই সেখানে ফোনে গিয়ে মানে তুমি গিয়ে যে সেখানে যাবে মণি মাণিক্য নিয়ে সোজা চলে আসবে সেটা এখনো হয়নি। তবে মঙ্গল গ্রহে যাওয়ার একটা রাস্তা কিন্তু যাতে শর্টে যাওয়া যায়, শর্টকাটে, সেই রাস্তাটা কিন্তু সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন। তাহলে নাও একটু ওয়েট করো 9903653992 তে আমি এখন যাচ্ছি, আর পরে এসে তোমাদেরকে কোনো একটা দিন আবার বলবো মঙ্গলে কিভাবে তুমি যাবে সেই কথাটা বলবো না। এই মুহূর্তে আমি যাচ্ছি লালমোহনদার কাছে, লালমোহন মাঝি জালালসি বউবাজার হাওড়া থেকে কি বলছেন। আমার লাইফে সেরকমভাবে মানে আর যে মৌমিতার মতন, মৌমিতার যেমন সেন কাকু আছে সেরকম সেন কাকু কিন্তু আমাদের লালমোহনদার লাইফে নেই। আর যেটা বলছেন উনি সেটা হচ্ছে অনেকদিন তো শৈশবে গিয়েছেন কিন্তু এবারে না উনি একটু ভবিষ্যতে এগিয়ে যেতে চাইছেন, মানে উনি যেতে চাইছেন ওই টাইম মেশিনে চড়ে সোজা একটু সামনের দিকে, ভবিষ্যৎ দেখতে চাইছেন। কারণ মেয়ে প্রতীক্ষা দিদিমণি হতে চায়, তাই সে ডিএলএড করছে যাতে কিনা তার স্বপ্ন পূরণ হয় সেটাই উনি দেখতে চাইছেন। বাহ, খুব ভালো লাগছে। আর তার সঙ্গে সঙ্গে যে ওই কথাটা কিন্তু আমাকে জানার নিয়ে আমাদের লালমোহনদা, আরে বাবা দুটো অপশান দিয়েছি না, সেটার মধ্যে কোনটা পছন্দ কেন পছন্দ সেটাও তো বলেছি। ওই যে একটা ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার টিকিট রয়েছে, আর একটা অপশান হিসেবে রয়েছে মহ ঔষধি, এক বোতল মহ ঔষধি রয়েছে, জাস্ট একটা চুমুক দিলেই বয়সটা 10 বছর ঝট করে কমে যাবে, বা বলা যায় যে 10টা বছর ফিরে পাবে।

কোনটা তুমি চাইছো, কেন চাইছো সেটাও আজকে সেন্ড করতে বলেছি 9903652992 তে। এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে কি বলছে, দিদি অনেকদিন ব্যস্ত ছিলাম কাজে, সেজন্যই তো পেলাম না এই আর জে মৌমিতার সঙ্গে এই আর কি এই কটা দিন শোতে, মোটেই আমি পেলাম না এস এন মন্ডল বাপিকে। কি বলছে বাপি, ও ফিরে এসেছে অনেকদিন পরে আমার অনুষ্ঠানে, সেটাই তো। এবারে কি বলছো, যখন পড়ি ঋণে পাওনাদার আসে ঘরে।

0: কমে লাগবে খুশি মনে। আমাদের এসএন মন্ডল বাপি সবসময় কিন্তু একটা ছন্দে বেঁধে ও পুরো প্যাকেজটা পাঠানোর চেষ্টা করে। বেশ লাগলো এসএন মন্ডল বাপি, আবারও কিন্তু থেকো আমাদের সঙ্গে, এতটা এতটা পরে পরে এসো না, প্লিজ থেকে যেও। বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা কি বলছেন? মাধাইদা তো বলছেন আর যে মৌমিতা আসা মানেই নমস্কার কলকাতায় নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন তথ্য জানতে পারা। থ্যাংকস আর লর্ড দাদা এইভাবে রোজ রোজ আমাদের সঙ্গে থাকার জন্য। এই জন্যই মৌমিতাকে জ্ঞানের ভাণ্ডার বলি। ও হো বাবা, ভাবতে পারছি না, আরে এই সিটে বসে থাকতে পারছি না, কেমন যেন একটা উড়ু উড়ু ভাব রয়েছে। মানে এই যে এই সমস্ত সার্টিফিকেট দিলে কেমনটা একটা হয় না, সেটাই আর কি বলছি। তো এইবার যেটা বলছেন আমাদের মাধাইদা, সেটা হচ্ছে যদি বোকা বানাতে চায়, যদি সে যে খুশি হয় সে তাহলে সেটা খুশি মনেই গ্রহণ করবে। বলবো না যে আমার কি হবে, কারণ মজা করতে যখন চেয়েছে তার খুশিটা আমি কেন নষ্ট করতে দেবো। কিন্তু এমন লোক আছে যেখানে বেকুব বনে যেতে হয়, তখন এমনটা হয় বই কি, সেটা কিন্তু মাধাইদা বলেনি। যাই হোক, মাধাইদা ভালো মানুষ তাই বলেননি। টাইম মেশিনে চড়ে ভবিষ্যৎ দেখতে চাইছেন আমাদের মাধাইদা, কারণ টাইম মেশিনটা আজকে আর যে মমিতা সবার সামনে দিয়ে দিয়েছে। একটা অতীতে চলে যাওয়ার একটা অপশন রয়েছে আর একটা ভবিষ্যতে। তো কেন যেতে চাইছেন ভবিষ্যতে, কারণটাও জানিয়ে দিয়েছেন। ভয়ঙ্কর ঘটনা ওনার জন্য কোনো অপেক্ষা করছে কিনা সেটাই উনি দেখতে চাইছেন। আর সামনের যদি থাকে এক বোতল মহ ঔষধি, তাহলে অবশ্যই সেই ওষুধটাই বেছে নেবেন, বেড়াতে যাওয়ার দরকার নেই, ওই টিকিট চুলোয় যাক। তার থেকে বরং ওই ওষুধটা এক চুমুক দিয়ে বয়সটা যদি একটু কমে যায় ছোটো ছেলে আদর্শের স্বপ্নের পূরণের জন্য, তাহলে কিন্তু অবশ্যই সেটাই উনি করবেন। এমনটাই কিন্তু বলছেন আমাদের মাধাইদা, মাধাইদাস বহরু ঘোষপাড়া থেকে। অলরেডি কটা বেজে গেছে? 8:57 হয়ে গিয়েছে। যতই সময় এগোচ্ছে ততই কিন্তু অফিস টাইম এগিয়ে আসছে, আর ততই গুচ্ছ গুচ্ছ মেসেজও তোমার কাছ থেকে আসছে। আর আমিও তো যাচ্ছি, কোথায় যাচ্ছি? আরে বাবা, স্টুডিও লিভ আমি করছি না, 10 পর্যন্ত আছি আমি আর যে মৌমিতা, যাচ্ছি আমি পরের ঘন্টায়। বলছি না টাটা বাই বাই, 10 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই। তবে যেতে যেতে এখন সেই ইন্ডি পপ শুনতে শুনতে যাবো পরের ঘন্টায়। নাজিয়ার গান এখন শুনবো আমরা 107 FM রেনবোতে। যে নাজিয়ার লাইফ স্ট্রেসে ভরা ছিল, কিন্তু তার গান গাওয়া শুনলেই আমাদের লাইফ থেকে স্ট্রেস কিন্তু জাস্ট ভ্যানিশ হয়ে যায়। তাহলে চলো সেই গান শুনতে শুনতে পরের ঘন্টায় চলে যাই।
1: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল এ কলকাতা পৌরসভার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। উল্লেখ্য, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অখণ্ড ভারতের আদর্শে বিশ্বাসী ছিলেন। জম্মু ও কাশ্মীর পুলিশ আসন্ন অমরনাথ যাত্রা উপলক্ষে একটি বিস্তৃত ট্রাফিক ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। আগামী 3রা জুলাই থেকে 28শে আগস্ট পর্যন্ত হতে চলা এই তীর্থযাত্রার যাত্রাপথকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে তীর্থযাত্রী, পর্যটক এবং সাধারণ যাত্রীদের নির্ধারিত ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম ও কাকিনাড়া বন্দর, ওড়িশার পারাদ্বীপ বন্দর এবং গুজরাটের মুদ্রা বন্দর। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, উপযুক্ত চিকিৎসাও চলছে। ভারতে রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে শ্রী অধিকারী বলেন, শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে 15 বছরের দুর্নীতি ও অপশাসনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আয়ের ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি, শেষ পাওয়া খবরে নরওয়ে 3-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গ্রুপ আয়ের পর অপর ম্যাচে ফ্রান্স ইরাককে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে 2টি এবং দেম্বেলে 1টি গোল করেছেন।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 31 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেনবোয় মঙ্গলবারের নমস্কার কলকাতা। আজকে তো মঙ্গলবার, মঙ্গলবারেও শহরে বৃষ্টির চান্সেস রয়েছে। অফিসিয়ালি বর্ষাকাল এখন সঙ্গে চাপে রেখেছে আবার নিম্নচাপ, আর তার সঙ্গে ঘূর্ণাবর্তও ঘুরঘুর করছে। তবে বৃষ্টি তো বারবার অন্ত হলেও গরমের কিন্তু নেই অন্ত। সেই সব লোকেদেরও, সেই সব লোকজনের সংখ্যাও কিন্তু এতটুকুও কমে না যাদের উপস্থিতি যখন তখন যেখানে সেখানে তোমাকে আমাকে বেকুব বানিয়ে দেয়। ফেস টু ফেস হলেই মুখটা পুরো বন্ধ হয়ে যায় অটোমেটিকই, একদম মানে মিউট মোডে চলে যেতে হয় তোমাকে আমাকে। আর মনে মনে বাধ্য হই তখন বলতে, আমার কি হবে, আমার যে কি হবে, আমার মতো পাড়াতো তো সেন কাকু আছে নিশ্চয়ই তোমার আর কি লাইফে, কেউ না কেউ আছেনি, সেই সেন কাকুই হোক বা মাসি, মেশো, কাকিমা, পিসি, পিসো, যাই হোক না কেন, কেউ না কেউ আছেই তো সেন দৃষ্টিতে, যিনি তোমাকে দেখেই হাজির হন সামনে এবং তোমাকে মাপতে থাকেন। আর তারপরেই কিন্তু ওই মাপামাপির মধ্যে কিন্তু কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন তোমার সামনে এসে হাজির হয়ে যায়। বলে ফেলো না, সেন্ড করে ফেলো কারণ সহ তাঁর কথা আজকে বলো, যাকে দেখলেই তুমি ভেবলে যাও, কেবলে যাও, পুরো চলে যাও একদম মিউট মোডে। সঙ্গে ওটাও বলো, 10টার আগে প্লিজ, তোমার সামনে কিন্তু আজকে টাইম মেশিন দাঁড় করিয়ে রেখেছি আমি আর যে মৌমিতা। উঠেই তুমি কোথায় যাবে, মানে তোমার সামনে তো 2টো সুইচ রয়েছে, সেই সুইচ বা সেই 2টো বাটন অন করে তুমি কোথায় যাবে, আর কি অতীতে ফিরে যাবে নাকি ভবিষ্যতে যাবে, কারণ সহ অ্যান্সারটা দিয়ে দাও এক লাইনে, আমি সেটাই দেখতে চাইছি। আর হ্যাঁ, হাতের কাছে 2টো সুযোগ রয়েছে, একটা টিকিটে তুমি যেতে পারবে ড্রিম ডেস্টিনেশনে, তোমার একদম স্বপ্নের গন্তব্যস্থলে। আর একটা রয়েছে মহৌষধে ঠাসা এক বোতল ওষুধ রয়েছে, সেই ওষুধে তুমি জাস্ট এক চুমুক দিলেই না ফিরে পাবে তোমার দশটা বছর, চলে যাওয়া দশটা বছর, হারিয়ে যাওয়া দশটা বছর তুমি ফিরে পাবে, তোমার বয়সটা দশটা বছর কমে যাবে, তুমি কোনটাকে বেছে নেবে, কেনই বা নেবে, সেটাই কিন্তু তুমি আজকে জানাচ্ছ সেই সাত সকাল থেকে একদম দশটার মধ্যে। আর আমিও কিন্তু জানাচ্ছি রথের আগে এবারে পুরী যাওয়া আর লটারি কাটা একদম এক ব্যাপার। দেখো ওই যে রথযাত্রার আগেই থাকে না লটারি বাম্পার, সব কত রকম লটারির নামধাম জানা যায় এই সময়, এই লটারিতে এত টাকা পাওয়া যাবে, ওই লটারিতে এক কোটি দু কোটি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী

মানে লক্ষ টক্ষ ব্যাপার নেই, এখন কোটি কোটির ব্যাপার। তো এইরকমই কিন্তু একটা কোটি টাকার ব্যাপার রয়েছে তোমার সামনেও। কলকাতা থেকে পুরী, পুরী থেকে কলকাতা চালু হয়েছে সরকারি এসি বাস সার্ভিস। অনলাইনেই তুমি এটা যেতে পারছো টিকিট কেটে। ওড়িশা গভর্নমেন্ট এটা চালু করেছে, মাত্র 50% ভাড়া লাগছে মেয়েদের। যাবে তুমি আসানসোল দুর্গাপুর ঘুরে, কলকাতা থেকে ছাড়বে রাত 9:15 একদম আমাদের আকাশবাণীর কাছে বাবুঘাট থেকেই বাস ছাড়ছে। আর এই বাসটা রাত 9:15 ছেড়ে দুর্গাপুর আসানসোল সব ঘুরে টুরে সকাল 7:30-7:30 মধ্যেই কিন্তু পুরী পৌঁছে যাচ্ছে। আর মেয়েদের মাত্র 50% লাগছে ভাড়া। প্ল্যান করো কবে যাচ্ছ, প্ল্যান তো রেডি 27 সালেই। জোকা থেকে মেট্রো ছুটবে এসপ্ল্যানেডে, ছুটবে আবার ইডেন গার্ডেন রুটেও। ফিরতে চলেছে বিশ্বকাপে ব্রাজিলের দলে নেইমার। নেইমার কিন্তু আবারও ফিরছে দলে, সেই তার চোট টোট কাটিয়ে সে আসছে। আর ফিরেছি আমিও চেনা জানা ঘরে, তোমাকে ছেড়ে যেতে পারলাম কই বলো তো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না 10টার আগে কিছুতেই, তোমার আমার বন্ধুত্বের হাত ছাড়ছি না, তাই তো বলছি তোমায় ছেড়ে যেতে পারলাম কই বলো তো?

তোমায় ছেড়ে যেতে পারলাম কই বলো? এই আমি 10টার আগে কিছুতেই তোমায় ছেড়ে যাচ্ছি না, আর এখন তুমি আমি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় চলে এসেছি। চলে এসেছে তো কাঠির রোলও, কিন্তু চলে এসেছে কলকাতার কাঠি রোল, বিশ্বের দরবারে জিতে নিয়েছে সেরা শিরোপা। জনপ্রিয় ফুড ইটার অ্যাপ টেস্ট অ্যাটলাসে সারা দুনিয়ার র‍্যাপ জাতীয় খাবারগুলোর মধ্যে 6th পজিশনে রয়েছে, কিন্তু 6th প্লেস জিতে নিয়েছে আমাদের এই কলকাতার কাঠি রোল। আর ফুচকাও জিতেছে জনপ্রিয়তার তালিকায়, একেবারে ফার্স্ট পজিশনে রয়েছে, ফার্স্ট প্লেসে রয়েছে, প্রথম স্থানে রয়েছে। আর এই গুয়েতামালার চিজ বার্গার, হল্যান্ডের পেস্ট্রি, অকল্যান্ডের অক্টোপাস ফ্রাই, এই সব কিছুকে টপকে একেবারে এক নম্বরে তোমার আমার প্রিয় জিভে জল চলে আসা সেই ফুচকা, সেই কিন্তু এসেছে এখন ফুড ইটার ওয়েবসাইট ইটারের বিচারে একদম এক নম্বর পজিশনে। আর তাই তো ওই নিউজটা দেখেই আমি পাড়ার মোড়ে দাঁড়িয়ে গালে পুড়ছিলাম গুলগাপ্পা বা ফুচকা। আর সেখানেই হাজির আমার সেই সেন কাকু, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পটাপট জানতে চাওয়া, ফুচকার ইংরেজি নামটা বলতো, মুখেরটা শেষ কর আর তারপরেই বল। ওরে বাবারে, মোচা থেকে থোড় মুড়ি থেকে চিড়ে দেখা হলেই সেন কাকু পটাপট জানতে চান, কেউ বাদ যায় না, শুধু জিজ্ঞেস করে যান, স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বল বল, এটার ইংরাজি কি, ওটার ইংরাজি কি, বাবারে বাবা। এই সেন কাকু সেন দৃষ্টি পড়লেই আমার মনে হয়, আমার মনে মনে আর কি আমি বলতে থাকি, আমার কি হবে, আমার যে কি হবে, নিজে চলে যায় মিউট মোডে, আমার পা দুটোও কিন্তু সেই সময় ভাইব্রেশন মোড অন হয়ে যায়। বাট আমার মনে মনে তখন বলতে হয়, বলতে ইচ্ছেই করে যে আমার কি হবে, আমার যে কি হবে। তোমার লাইফেও নিশ্চয়ই এমন কেউ আছেন যাকে দেখলে তুমিও ভেবলে যাও, কেবলে যাও, চেক করবো তো, এবারে সেটাই চেক করবো, দেখবো মেসেজও, যেটা কি না, যেখানে তোমাকে আমি আজকে সকালবেলায় 7 সকালে একটা টাইম মেশিন দিয়ে দিয়েছি, সেই টাইম মেশিনে চড়ে তুমি কিন্তু দুটো সুইচ রয়েছে, হয় অতীতে চলে যেতে পারবে না হলে ভবিষ্যতে যেতে পারবে, এবং কেন যাবে সেটাও কিন্তু আমাকে আজকে জানাচ্ছ ওয়ান লাইনার আনসারই কিন্তু আর যে মৌমিতা দেখতে চাইছে 9903659992। আর আমি এখন সেখানেই তো যাচ্ছি, আমাকে যদিও ওই মেসেজটা করেছে ভোড়াইতে সুপ্রিয় পাঁজা আমতা থেকে, ভোড়াই নিয়ে আর কি লিখেছে সুপ্রিয় পাঁজা, কি বলছেন আমাকে যে ভোড়াইটা আজকে টপিকটা জাস্ট অসম, আজ অনেক কিছু জানা যাচ্ছে, বেতারে তার নেই বটে কিন্তু মনের সঙ্গে একটা অদৃশ্য তার জুড়ে রয়েছে তোমাদের সাথে। এক্স্যাক্টলি তাই, আমরা সবাই একই পরিবারের রয়েছি আর সেজন্যই তো বেতারে বাঁধা রয়েছে আমাদের প্রত্যেকের মন, খেলা থেকে মহালয়া, নাটক থেকে বিনোদন, খবর থেকে দেশ বিদেশ সবই কিন্তু রেডিওতে। দেখো মহালয়া, এটা কিন্তু একটা তিথি, অথচ আমরা কেমনভাবে বলে যাই সবাই, জেনে না জেনে সবাই কিন্তু মহালয়াই বলি, রেডিওতে মহালয়া শোনা, আসলে মহালয়া তিথিতে মহিষাসুর মর্দিনী শোনা। যাই হোক, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু সেটা মহালয়া হয়েই রয়েছে এবং সেটা রেডিও হয়েই রয়েছে, রেডিওতেই রয়েছে। আর আমাদের প্রাণপ্রিয় মানুষ নেতাজি সুভাষের সেই কথাটাও কিন্তু আজকে আমি যেটা তুলে ধরেছি সেটাও সুপ্রিয় পাঁজা আমতা থেকে কিন্তু আমাকে জানিয়েছে। এরপর আমি কোথায় যাচ্ছি? এরপর আমি সোজা চলে যাচ্ছি বৈদ্যবাটি, কারণ চঞ্চল ঘোষ রয়েছে বৈদ্যবাটি থেকে। বৈদ্যবাটি থেকে চঞ্চল কি বলছে? আই উড লাইক টু গো দ্য পাস্ট অ্যান্ড রিসেট দ্য রিলেশনশিপ বাটন হুইচ রুইন্ড মাই ফ্যামিলি লাইফ। আচ্ছা, রিউইন্ড, আচ্ছা বুঝলাম এই ব্যাপারটা। চঞ্চল যেটা বলছে বৈদ্যবাটি থেকে, যে একদম সে কিন্তু ওই যদি টাইম মেশিনটা পেয়ে যায় তাহলে অতীতেই চলে যাবে, সেই সুইচটাই বাটন, সেই বাটনটাই অন করবে এবং যেখানে কিনা রিলেশনশিপগুলোকে আবারও রিসেট করে নিতে পারবে, রিউইন্ড করে নিতে পারবে, এমনটাই কিন্তু সে জানাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বলছে যে এই ড্রিম ডেস্টিনেশনে যেতে চাইছে ফ্যামিলি নিয়ে এবং সেখানে বেশ গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে। বাহ, খুব ভালো। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলছে যে যদি এরকমটা হয়ে থাকে, কোনো ফোকাস টার্নস অন যদি থেকে থাকে তাহলে কিন্তু জাস্ট সুইচ অফ করে দেবে, এমনটাও কিন্তু বলছে। এই ব্যাপারটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না, বাকিগুলো মোটামুটি বুঝতে পারলাম এবং আশা করি সবাইকে বোঝাতেও পারলাম। এরপরে আমি সোজা কোথায় যাচ্ছি বলো তো? যাদবেন্দ্রদার কাছে, জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুরে। কি বলছেন যাদবেন্দ্রদা? যাদবেন্দ্রদা বলছেন মামার বাড়ি গেলে, মানে এক নম্বর হচ্ছে মামার বাড়ি গেলে মামা সব সময় নানান বিষয়ে জ্ঞান দেয়, তাই মামাকে দেখলেই পুরো মনে হয় কেমন যেন হয়ে যায়, তো ওখানে যেতে আমি একদম চাই না, মামাকে দেখলেই, মানে সেন কাকুর মতনই আমাদের যাদবেন্দ্রদার লাইফে তাঁর মামা রয়েছেন। আর কি বলছেন, যদি ওইরকম একটা মহৌষধি বোতল পেয়ে যান সেটাতেই

মুখ দেবেন অপশন সেটাই বেছে নেবেন, কারণ জীবনে 10 বছর ফিরে পাওয়ার জন্য তিনি সেটাই করবেন। আর আকাশবাণীর আর্যদের সঙ্গে থাকতে চান, আরও অনেক দিন থাকতে পারবেন, আর অনেক কিছুই আর্যদের থেকে জানতে পারবেন, সেজন্যই তিনি ওই মহৌষধিতে চুমুক দেবেন এমন ইচ্ছেটাই কিন্তু প্রকাশ করেছেন আমাদের যাদবেন্দ্রদা জুখিয়া বাজার পূর্ব মেদিনীপুর থেকে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলছেন, ছোটোবেলায় স্কুলের বন্ধুদের সঙ্গে আড্ডা, খেলাধুলো, নানান স্মৃতি তো জড়িয়ে রয়েছে, তাই টাইম মেশিন যদি পেয়ে যান তাহলে টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যেতে চান আমাদের যাদবেন্দ্রদা। সেখানে অবশ্যই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলবেন, আড্ডাও দেবেন, আর আজকে আবারও অ্যাজ ইউজুয়াল তিনি যেমনটা করে থাকেন ভোড়াই নিয়ে আবারও একটা লম্বা সার্টিফিকেট পাঠিয়েছেন, যে সার্টিফিকেটটা নিজে মুখে বসেই আর যে মৌমিতা আজকে বলবে একটু লজ্জা লজ্জা নিয়ে আর কি। আমার সুমিষ্ট গলাতে আন্তর্জাতিক জনসেবা দিবসে রেডিওর অনেক কথা, তথ্য, ইতিহাস, আলোচনা, সব কিছু মন ছুঁয়ে যাওয়া গান শুনে সমৃদ্ধ হলেন এমনটা বলছেন। অসাধারণ উপস্থাপনা, খুব ভালো লেগেছে, তো এটাই আমাকে যাদবেন্দ্রদা জানিয়েছেন, মানে তার ওই তিনি যেভাবে জানিয়ে থাকেন সেটাই কিন্তু তিনি বলছেন। এরপরে আমাকে আরও রয়েছে মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করব, কারণ আছি তো একদম 10টা পর্যন্ত তোমার সঙ্গে। তুমি তো সেন্ড করছো সেই আজব মানুষটার কথা, যাকে দেখলেই পুরো ফিলিংটা হয় আমার কি হবে, হবে তো হবে, হবে সত্যিই হবে, নতুন রাস্তা হবে, নতুন রাস্তা হচ্ছে, টানেল হচ্ছে গঙ্গার নিচ থেকে, গঙ্গার নিচ থেকে তো মেট্রো ছুটছে, তার পাশেই কিন্তু এবারে ছুটবে একেবারে ওই হেভি ভেহিকেলস, কী কী জিনিসপত্র, প্রচুর প্রচুর জিনিসপত্র নিয়ে কিন্তু এবার সেই ছুটবে, তেমনই কিন্তু রাস্তা তৈরি হতে চলেছে, আসছে নতুন রুটে ফেরি সার্ভিস, আর প্রত্যেক উইকেন্ডেই মিলছে কিন্তু বিলাসবহুল ক্রুজে ভেসে গঙ্গা ভ্রমণ, সঙ্গে হবে ভিন্টেজ কারে চড়ে কলকাতার দর্শনীয় স্থান ভ্রমণ। আর এদিকে শহর কলকাতায় এখন গাছের পরিচর্যার জন্য কিন্তু রেডি রয়েছে গ্রিন অ্যাম্বুলেন্স, যারা মানে যে সমস্ত গাছ ওই ঝড়ে বৃষ্টিতে পড়ে যাচ্ছে, উপড়ে যাচ্ছে, সেই সমস্ত গাছকে তুলে আবার নতুনভাবে পোঁতা থেকে পোকার আক্রমণে যে সমস্ত গাছ একদম মানে শুকিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সব গাছকে আবারও ওষুধ স্প্রে করে তাদের রক্ষা করা, এমন সব পরিষেবা দিচ্ছে এই গ্রিন অ্যাম্বুলেন্স। শহরের পথে পথে ঘুরছে এই গ্রিন অ্যাম্বুলেন্সের পাশাপাশি ফুড সেফটি ভ্যান থেকে ঘুরছে ওয়াটার মোবাইল ভ্যান, আর আমিও ঘুরব শহরে, শহর ঘুরে ফিরছি আমি জাস্ট 3 মিনিট 13 সেকেন্ডস পরে তোমার বার্তা নিয়ে। আপাতত শহর

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:21 হয়ে 42 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। দেখো, চলছে এখন ফুটবল উৎসব, চলছে নাট্যোৎসব, শহর কলকাতায় নাট্যোৎসব চললেও আর ফুটবল উৎসব চলছে কিন্তু সেই তিনটে দেশ জুড়ে। 48টা দেশ এবছরে কিন্তু পার্টিসিপেট করেছে 23তম বিশ্বকাপ ফুটবলে। আর এখন আমরা, তুমি আমি, আমরা তো একদম মানে চেনা জানা রুটিনেই রয়েছি, কারণ এই মুহূর্তে সামনাসামনি বলতে অকেশন এই উইকে না থাকলেও সামনের উইকে আছে স্নান যাত্রা, তারপরে আসছে রথযাত্রা। আর এই স্নান যাত্রা রথযাত্রার মধ্যেই আজকে হচ্ছে 23rd June, আর ওদিকে আসছে ওই 29th স্নান যাত্রা, আর তার সঙ্গে সঙ্গে আসছে যেটা সেটা হচ্ছে টনটন ইলিশ আসছে, আর তার সঙ্গে আসছে সেই বার্তা যেখানে কিনা সেই যেমন তেমন মানে বেশ কিছু লোকজন আছে যাদের দেখলেই না তোমার আমার মানে মিউট কন্ডিশনে চলে যেতে হয়, মিউট মোডে চলে যেতে হয়, আমাদের পা দুটো পুরো ভাইব্রেশন মোড অন হয়ে যায় এবং আমরা মনে মনে বলতে থাকি আমার কি হবে এবার, আমার যে কি হবে, মানে কারণ ওই লোকটা এসে আমাকে পুরো বেকুব বানিয়ে চলে যাবে। এমন বেশ কিছু মানুষ আছেন যখন তখন যারা ছন্দে বেঁধে কবিতা শোনায়, মানে আমার মতো, আমি ওই শুরু শেষ কেমন একটা কবিতা ফবিতা বলি না, তো অনেকেরই হয়তো সেটা মনে হয় যে ধ্যান আর যে মমিতা আসা মানেই হচ্ছে ওই ছন্দে বেঁধে কবিতা বলবে আর মানে স্বঘোষিত কবি হয়ে যাবে। তো সেই কবিতা শুনতে অনেকেই আর কি চান না, অনেকেই এমন মানুষজন আছে, লোকজন আছে যেখানে কিনা যারা যখন তখন ছন্দে বেঁধে কবিতা শোনায় স্বঘোষিত কবি হয়ে যায়, তো সেই রকম মানুষও কিন্তু যখন সামনাসামনি এসে যায় তখনও কিন্তু আমাদের মনে হয় এবার আমার কি হবে, ওই ছড়া আমাকে আবারও শুনতে হবে, এমনটা আমাদেরও হয়। আবার এমন কোনো মানে বেশ কিছু মানুষজন আছে হিজিবিজি রান্না করে বলে ফিউশন ফুড করেছি, আরে বাবা খেয়ে দেখো না কেমন লাগে, এমনও কিন্তু মানুষজন প্রচুর আছে যাদের ওই রান্নাবান্না ফিউশন ফুড দেখে বা খেয়ে পুরো কনফিউশনে চলে যেতে হয় এবং তখন আমাদের মনে হয় আমার কি হবে, আমার যে কি হবে। আছে নাকি এমন কোনো ঘটনা, এমন কোনো সিচুয়েশন, বলে ফেলো না আজকে এই ঘটনা তুমি জানিয়ে ফেলো, তোমায় তার নামটা বলো ছোট্ট করে একটু চুপি চুপি জানিয়ে দাও না 9903659992। তার সঙ্গে কিন্তু তোমার সামনে একটা টাইম মেশিনও রেখেছি যেটায় চড়ে তুমি অতীতে চলে যেতে পারবে না হলে ভবিষ্যতে যেতে পারবে, কারণ দুটো সুইচ রয়েছে, দুটো বাটন রয়েছে, যে কোনো একটা আর কি তুমি অন করলেই তোমাকে সে হুস করে অতীতে নিয়ে যাবে, আর না হলে একদম সামনে নিয়ে চলে যাবে, ভবিষ্যতে নিয়ে চলে যাবে, ভবিষ্যৎটা দেখিয়ে দেবে। তো তুমি কোনটায় যেতে চাইছো আর কেনই বা চাইছো সেটা যেমন জানাচ্ছো টাইম মেশিনে চড়ে, আর তার সঙ্গে সঙ্গে দুটো অপশনও কিন্তু তোমার সামনে আর যে মমিতা আজকে রেখেছে, একটা ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার একটা টিকিট রয়েছে, আর একটা রয়েছে মহৌষধি যেটা বোতল ভর্তি রয়েছে কিন্তু এক চুমুক দিলেই তুমি তোমার 10টা বছর ফিরে পাবে, তোমার বয়সটা 10টা বছর কমে যাবে। কোন অপশনটা বেছে নেবে, কেনই বা নেবে, কেনই বা নিচ্ছ, সেটাও প্লিজ আজকে জানিয়ে দাও 9903659992 তে। ঘটনার ঘনঘটা তুমি সেন্ড করতে থাকো আর আমি আর যে মৌমিতা সেটাই তো এবারে চেক করব। আমি সোজা চলে যাচ্ছি কোথায়, 9903659992 তে, যেখানে নিহার রঞ্জন পণ্ডিত নিহার দা আমাদেরকে মেসেজ করেছেন। কি বলছেন নিহার দা? নিহার দা, প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে একটা ভিডিও আপনি সেন্ড করেছেন একদম সকালে শুরুর দিকে, প্লিজ এগুলো করবেন না, আমাদের জায়গাটা যেমন কমে যায় তার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও একটু ডাইভার্ট হয়ে যায়, কি আছে দেখি দেখি এমনটা মনে হয়, আমরা মেসেজেই থাকবো কেমন। যাই হোক, এরপরে কি বলছেন নিহারদা সেটা দেখি। নিহারদা বলছেন যদি টাইম মেশিন পেয়ে যান তাহলে কি হবে, যেখানে খুশি যেতে পারবেন, তাহলে অবশ্যই তিনি ভবিষ্যতেই যেতে চাইছেন, সারা বিশ্ব ঘুরে বেড়াবেন এমনটাই তার ইচ্ছে রয়েছে। আর যদি বয়স 10 বছর কমে যায়, মানে যদি মহৌষধিটায় চুমুক দেন এবং 10 বছর যদি কমে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এক চুমুক দেবেনই দেবেন, কারণ 10টা বছর ফিরে পেতে চান, আরও এক্সট্রা 10 বছর সেই সুন্দর পৃথিবীটা দেখবেন বলেই কিন্তু তিনি আরও 10 বছর বেশি বাঁচতে চান, এমনটাই বলছেন আমাদের নিহারদা। আর তার সঙ্গে সেন কাকুর মতন মৌমিতার লাইফে যেমন আছে, না না না, নিহারদার লাইফে

এরকম কেউ নেই। আচ্ছা কেউ নেই, এরকম কেউ নেই যে হিজিবিজি রান্না করে বলে ফিউশন ফুড করেছি, এসো একটু চেখে দেখো, একটু খেয়ে দেখো কেমনটা লাগছে, এমন কোনো মানুষ নেই যাকে দেখলেই মনে হয় পুরো বেকুব বনে যেতে হয়, এইবারে বোধহয় আমার পালা আসছে, এইবার আমার কি হবে, আমার যে কি হবে, এমন মানুষটার কথাও কিন্তু আজকে আর যে মমিতা জানাতে বলেছে। সিডনি অস্ট্রেলিয়া থেকে অনেক দিন পর কিন্তু প্রতীতিকে পেলাম, প্রতীতি ঘোষ সিডনি অস্ট্রেলিয়া থেকে। কোথায় ছিলে এতদিন? আমি তো মানে এই সিডনি অস্ট্রেলিয়া থেকে মেসেজ আসছেই না, আমি ভাবছি প্রতীতি কোথায় গেল। যাই হোক, ও কী বলছে, ওর একটা ব্যথা আছে, সে যদি সামনে আসে তাহলে ওরও তখন মনে হয় আমার কি হবে, মানে প্রতীতিরও মনে হয়। আর ভবিষ্যতে যেতে চাইছে টাইম মেশিনে চড়েই, একদম ওই সুইচটাই অন করবে, ওই বাটনটাই অন করবে, কারণ রোজ ভালোভাবে গিল্ট ছাড়া বাঁচতে চেষ্টা করছেন, তাই অতীত নৈব নৈব চ। আমরা অনেকেই আছি কিন্তু অতীতে ফিরে যেতে চাই, ওই সাদা কালো দিনগুলো দেখতে আমার যেন কেমন মনে হয় বেশ রঙিন রঙিন লাগে, কিন্তু না, প্রতীতির কাছে একদম তা নয়। প্রতীতি চায় অবশ্যই ভবিষ্যতে যেতে, এবং সেই টাইম মেশিনে চড়েই কিন্তু ওই বাটনটাই অন করবে আমাদের প্রতীতি, যেটা চড়ে সোজা চলে যাওয়া যাবে ফিউচারে, ফিউচারটাই তিনি দেখবেন, এবং অতীত নৈব নৈব চ একদম না, পুরোপুরি গুড বাই বলে দিয়েছেন অতীতকে। আর ড্রিম ডেস্টিনেশন হচ্ছে সেটা হচ্ছে যেটা অরোরা, আচ্ছা বোরিয়ালিস, তো সেখানে ওটাই চুজ করবে 10 বছর কমে আর কি হবে না, 10 বছর কমিয়ে কোনো লাভ নেই, প্রতীতি এমনটাই বলছে। তাই যেমন আছে এজ ঠিক আছে, তো ওই 10 বছর কমানোর দরকার নেই, ওই মহৌষধিতেও চুমুক দেবেন না, কিন্তু বেড়াতে যেতে চাইছেন, সেই ড্রিম ডেস্টিনেশন যেখানে যেতে চাইছেন সে কথাটাই কিন্তু আমাদের প্রতীতি জানিয়ে দিয়েছেন। এরপর আমি কোথায় যাচ্ছি, সুভাষদা, এতক্ষণ ভাবছি উত্তর বাউলি থেকে সুভাষদা কেন কিছু বলছেন না, কোথায় গেলেন তিনি? সুভাষদা আজকে কি বলছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে বলছেন টাইম মেশিনে চড়ে সোজা চলে যাবেন ফেলে আসা দিনে, যখন ছিল খেলার সঙ্গী আনন্দে মাতামাতি, সেই দিনগুলো ফিরে পেতে চাইছেন। আজকে আর বেশি কিছু লিখলেন না, ছোট্ট করে শুধু এইটুকুই জানিয়েছেন, কিন্তু ওই মানে আর বাদ বাকি যেগুলো জানতে চেয়েছে আর যে মৌমিতা, সেগুলো কিন্তু আজকে সুভাষদা বলেননি, কেন বলেননি জানি না। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন, মৌমিতা আমার যেটা বাড়িতেই থাকে, আমার বস তো আমার বাড়িতেই থাকে, আচ্ছা বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বসের ভয় নেই, তাই বুঝতে পারলাম বাড়িতে থাকে আমাদের বৌদি, আর সেই বসিংগিরি করেন সেই বৌদি, এবং তাকে দেখলেই আমাদের চিত্তব্রততা সবসময় মনে হয় আমার কি হবে, আমার যে কী হবে, বুঝলাম। এর পরে যেটা চিত্তব্রততা বলছেন, টাইম মেশিন পেলে 10 বছর কমে গেলে রোগ থেকে মুক্তি পাবেন এমনটাই বলছেন, আর যদি মহৌষধিতে চুমুক দেন তাই হবে, কিন্তু টাইম মেশিন পেলে 10 বছর কমবে না, টাইম মেশিন পেলে অতীতে ফিরে যেতে পারবেন, কেন যাবেন সেটাও যেমন বলবেন, আর তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে যদি যান কেন সেটাই বা যাবেন সেটাও বলবেন। জাস্ট ওয়ান লাইনার আনসার কিন্তু চাইছে আজকে আর যে মৌমিতার রয়েছে, এখনো অনেক বার্তা অনেক মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করবো, আছি তো 10টা পর্যন্ত, সবে এখন 9:28 হয়ে 42 সেকেন্ডস, আজকে 23rd জুন, আর ওদিকে আসছে 29th জুন স্নান যাত্রা, আসছে টন টন ইলিশ, রেডি হচ্ছে সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাট, মেক ওভারে ব্যস্ত রয়েছে আমাদের শহর এই গঙ্গা ঘাট শহর কলকাতা। আর ওই যে বসেছে তো বেশ কিছু ঘাটে ট্রান্সটাইল গেট বসেছে, ওয়েটিং রুম থেকে স্ন্যাক্স কফির স্টল থাকছে সেখানে, আর ওদিকে কিন্তু বাড়তে চলেছে মেট্রো রেকের সংখ্যা, এয়ারপোর্ট রুটে আরও অত্যাধুনিক ড্যানিয়াল রেক আসছে যা ছুটবে জুলাইয়ের 1st উইক থেকেই, আর ছুটব আমিও উইকেন্ড স্পেশাল ভুড়ি ভোজের খোঁজ নিতে। তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে থেকে যাও 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে শহর কলকাতায়, হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং, আর সেই স্কাইস্ক্রাপারের ভিড়েও কিন্তু আছে সবুজের ছোঁয়া, শহরে কোথায় কোন গাছ আছে, কোন পার্কে কোন রাস্তায় কি কি কটা গাছ আছে, কটা গাছ রয়েছে, কোন প্রজাতির গাছ রয়েছে, সমস্ত ইনফো জানা যাবে মোবাইলের অ্যাপে। এমন সব ইন্টারেস্টিং ইনফো শুনতে জানতে প্লিজ থেকে যাও 10টা পর্যন্ত আর যে মৌমিতা আছি তোমার সঙ্গে। আর শহরে আসছে কিন্তু আবারও সেই হুড খোলা ডাবল ডেকার আসছে, আসছে ট্রলি বাস, উড়ান দিতে রেডি হয়ে যাও তুমিও, তুমি কোথায় যাবে সেটাই ভাবতে থাকো, আপাতত আমি তোমাকে টাইম মেশিনে চড়িয়ে সোজা কোথায় নিয়ে যাব, অতীতে নাকি ভবিষ্যতে নাকি শহর কলকাতায় কোথায় যাবে তুমি ডিসাইড করো, গানটা তো থাকছে তোমার কানে, লগ্নজিতা আছে আর যে মৌমিতাও আছি তোমার কানে কানে।

আর সেই টাইম মেশিনে চড়েই তো তুমি একেবারে ফুরফুরে মুডে চলে যাবে। কোথায় যাবে? যেখানে তুমি যেতে চাইছো সেখানেই যাবে। তুমি যেতে পারো নিউ টাউনের জাপানে, যেতে পারো কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই কিন্তু তুমি সেখানে পৌঁছে যাবে, কারণ শহর কলকাতাতেই রয়েছে। তো এক টুকরো জাপান থেকে রয়েছে চীনাপটি, আর এগুলোই কিন্তু আমাদের শহরের উপরেই পাওনা, যেখানে যেতে গেলে কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই কিন্তু পৌঁছে যাওয়া যায়। আবার আজই কিন্তু তোমার ডেস্টিনেশন হতেই পারে নলবনে। বেশ কিছুটা সময় ওই বড় লেকটাতে বোটিং সেরে আসতে পারো তুমি ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রেস্টুরেন্টে, কারণ এখানেই তো এই উইকেন্ডে ভুরি ভোজের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি থাকে স্পেশাল থালি, যেখানে মেলে কচু শাক থেকে ডাব চিংড়ি, মেলে স্মোকি ইলিশ থেকে ইলিশের কোরমা, পোলাও, চিকেন তন্দুরি থেকে মাটন কষা, এমনকি পুঁটি মাছের টকও। মাত্র 850 টাকা এই থালি সিস্টেমের কিন্তু টেস্টটা তুমি নিতে আসতেই পারো সোজা নলবনে এই ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রেস্টুরেন্টে। আর আর ওই নরওয়ের কথাটা মনে আছে তো? নরওয়ের প্লেয়াররা এবার এই 23তম ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু 1000 কেজি খাবার সঙ্গে করে নিয়ে এসেছে। শুধুমাত্র তারাই, এমনই দেশ যারা কিনা এখন চর্চায় রয়েছে খেলার জন্য নয়, খাবারের জন্য। সেই নরওয়ের খাবার কি আমারও একটু খাওয়ার চান্স আছে জানি না, যদি আমার বন্ধুর সঙ্গে এবার দেখা হয়ে যায় নিশ্চয়ই মিলে যাবে সেই রকমই খাওয়া দাওয়া। আর এখন মিলছে তো 9903653992 তোমাদের কাছ থেকে আসছে সেই সমস্ত বার্তা যেখানে কিনা আর যে মৌমিতার মতোই তোমার লাইফেও আছে এমনই কোনো একজন সেন কাকু, যে সেন কাকু সামনে পড়লে সেন দৃষ্টিতে তোমাকে মাপতে থাকেন আর তার সঙ্গে সঙ্গে মাপামাপি করার সঙ্গে সঙ্গে একের পর এক কোশ্চেন করতে থাকেন। তো তাকে দেখলেই তোমার কি মনে হয়, মানে এমন কোনো মানুষ আছেন কিনা তোমার লাইফে যাকে দেখলেই তুমি জাস্ট মিউট মোডে চলে যাও, তোমার মুখে আর কোনো কথা থাকে না, জাস্ট মনে মনে তুমি বলতে থাকো আমার কি হবে, আমার যে কি হবে। হ্যাঁ, এমন কোনো মানুষ নিশ্চয়ই তোমার লাইফে আছেন যাকে দেখলেই তুমিও আর যে মৌমিতার মতোই বলতে থাকো আমার কি হবে, আমার যে কি হবে। রয়েছে তার সঙ্গে সঙ্গে আর যে মৌমিতা, আজকে কিন্তু একটা টাইম মেশিনও তোমার সামনে দিয়ে দিয়েছে, যে মেশিনটায় চড়ে তুমি হয় অতীতে ফিরে যেতে পারবে না হলে তুমি ভবিষ্যতে যেতে পারবে, আর কেনই বা যাবে সেটাও তুমি জানাচ্ছ আজকে। ওয়ান লাইনার আনসারই কিন্তু চাইছে আর যে মৌমিতা দেখতে তোমার কাছ থেকে। আরও রয়েছে, আরও আছে, তোমার আরও একটা কাজ রয়েছে, তোমার সামনে দুটো অপশান কিন্তু আর যে মৌমিতা রেখেছে। একটা টিকিটে তুমি তোমার ড্রিম ডেস্টিনেশনে যেতে পারছো, আর একটা এক বোতল মহ ঔষধি রয়েছে যেটার এক চুমুক দিলেই তোমার 10টা বছর তুমি ফিরে পাবে, তোমার জীবন থেকে 10 বছর চলে যাওয়া সেই 10 বছরকেই ফিরে পাবে। তো তুমি কোনটাকে বেছে নেবে আর কেনই বা নেবে সেটাই তো তুমি আজকে জানাচ্ছ। 10টার আগে জানিয়ে ফেলো 9903653592 হাট করে খোলা রয়েছে। আর এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি বারাসাতে, হ্যাঁ টাইম মেশিনে চড়েই যাচ্ছি, কারণ টাইম মেশিনে চড়েই শাওন আমাকে কি বলছে সেটাই তো দেখতে হবে না। টাইম মেশিন এলে শাওন ঠিক 10th জুলাই

1054-এ চলে যাবে। কেন যাবে? ঠিক সেই সময় যেই সময় একটা মৃত তারা সুপারনোভায় পরিণত হয়ে আজকের ক্র্যাব নেবুলা তৈরি করেছে। তো সেই সুপারনোভা দৃশ্য ও এনজয় করতে চাইছে, উপভোগ করতে চাইছে। প্রায় 2 বছর ধরে সুপারনোভাটাকে দেখা গিয়েছিল, তাই সেটাই কিন্তু ও আবারও দেখতে চাইছে টাইম মেশিনে চড়ে। আর বয়স কমিয়ে লাভ নেই, এমনিতেই ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে যে পরিমাণ লোকজন রয়েছে তার জন্য, তার ফলে আর ড্রিম ডেস্টিনেশনগুলোর অবস্থা যেভাবে খারাপ হচ্ছে সেই সঙ্গে পরিবেশ পাল্টে যাচ্ছে। এখন যদি ঘুরতে না যাই পরে আর যাওয়াই হবে না, তাই বয়স কমিয়ে লাভ নেই, ড্রিম ডেস্টিনেশনটাই বেছে নিচ্ছে আমাদের শাওন। তাই ঘুরতে যেতেই ও পছন্দ করছে এটাই বলছে। আর রাস্তায় বেরিয়ে পাড়ার সেনকাকুদের সামনে থেকে আসতে দেখলেই হেডফোনটা ও লাগিয়ে নেয় কানে, তাতে কিন্তু কোনো গান চলে না, এমনি জাস্ট লাগিয়ে রাখে কানে, যেন মনে হচ্ছে খুব ব্যস্ত তো কারোর সঙ্গে কথা শুনছে বা কথা বলছে বা ওই গান শুনছে। তারপর সেন কাকুরা ডাক দিলে এমনভাবে পাশ কাটিয়ে চলে যায়, ধুর শুনতেই পেলাম না হেডফোন আমার কানে রয়েছে কি না। শাওন বারাসাত থেকে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে। এই সেন কাকুদেরকে কীভাবে অ্যাভয়েড করে ইগনোর করে এগিয়ে যাওয়া যায় তেমনটাই কিন্তু বলছে। আমি কিন্তু এখন বনগাঁ সেকশন আর কি মিস করে চলে আসছি না, আমি শহর কলকাতায় এখনই আসছি না, বারাসাত থেকে আমি জাস্ট দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত এগিয়ে এলাম, কারণ সোমনাথ দা রয়েছেন দমদম ক্যান্টনমেন্টে। সোমনাথ ঘোষ কী বলছেন, ভেরি গুড মর্নিং, ভেরি নাইস টপিক। আমি মিউট হয়ে যাই যখন মোবাইলে দেখি আমার ব্যাংক ব্যালেন্স নীল। ওহো, এই ব্যাপারটা হলেই একদম জাস্ট মিউট মোডে চলে যান, বুঝতে পারলাম। আর পাস্টে গিয়ে অতীতে গিয়ে বাবার কাছে ওই চর থাপ্পড় খেতে চাই, সত্যি এটা আমরা অনেকেই মিস করি। আমাদের মানে সেই ছোটোবেলায় যারা আমাদেরকে বকতেন বা আমাদেরকে শাসন করতেন, সেটা বকতেন বকার জন্য নয়, নিজেদের লাইফটাকে গড়ার জন্য, সেই মানুষগুলোকে আমরা অনেকেই মিস করি, সত্যি ভীষণভাবে মিস করি। সেটা আমাদের টিচার হতে পারেন, তিনি যেমন টিচার হতে পারেন তেমন আমাদের কাছের মানুষ হতে পারেন, বাবা মা কেউ না কেউ হতেই পারেন। যাই হোক, আর মেডিসিন খেয়ে 10 বছর আগে কমাবো, কারণ এই দেখতে চাইবো তখন 10 বছর আগে আর যে মৌমিতা কী করতো, 10 বছর আগে আর যে মৌমিতাই বকবকে করতো স্টুডিওতে এসে, কারণ 10 বছরের অনেকটা বেশি হয়ে গেছে, প্রায় 20 বছর হতে চললো কিন্তু আর যে মৌমিতা এত বকবক করে যায় এই FM রেইনবোতে এসে বা FM গোল্ডে এসে, কারণ আকাশবাণী পরিবারের অনেক দিন অনেক বছরই কিন্তু হয়ে গেছে। তাই 10 বছর আগে কমিয়ে আর যে মৌমিতাকে এমনটাই কিন্তু দেখা যাবে বসে বকবকে করতো, কারণ 17 সাল থেকে নমস্কার কলকাতায় একভাবেই কিন্তু আর যে মৌমিতা চলে আসে। যাই হোক, আমি বলেছি কথা দিয়েছি যখন আমি কিছুতেই বনগাঁ লোকাল বনগাঁ সেকশন থেকে চাচ্ছি না, তাই আমি বারাসাত থেকে দমদমে এসেছিলাম, কিন্তু দমদম থেকে আবারও বারাসাত চলে যাচ্ছে, কারণ মেট্রো লাইনটাও তো জুড়বে এবার বারাসাত পর্যন্ত। তাই বারাসাতে আমি শঙ্করদার কাছে যাচ্ছি। শঙ্করদা পুরো প্যাকেজটা একদম ছন্দে বেঁধে কিন্তু পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে, কি বলছেন, দেখলে যাকে ভরকে যাব, চমকে যাবে পিলে, এবার আমার কি হবে ভাববো যে ঢোক গিলে, ছোটোবেলায় ছিল এমন দাদা কাকা জ্যাঠা, এই বয়সে এসে সেসব ঘুচে গেছে ল্যাটা, ভবিষ্যৎটা অন্ধকার একেবারে ঝরঝরে, চাই না যেতে ভবিষ্যতে টাইম মেশিনে চড়ে, অতীতে চাই ফিরে যেতে সেই দস্যিপনার দিনে, চোখের পলক ফেলে সেই চড়ে টাইম মেশিনে, কৈলাসপতি বলে বটে মোর নাম তো ভোলে বাবা, মনে মনে ইচ্ছেটা খুব সেই কৈলাসেতে যাবার, স্বপ্নে যদি বেড়ানোর এই বার্তা আসে, কৈলাসপতি হয়ে যাও আমি যাব কৈলাসে, সিং ভেঙে অনায়াসে ঢুকি বাছুরের দলে, বয়সটা এমনি কমে ছোট হবার কৌশলে, মহ ঔষধি খেয়ে বয়স 10 বছর কম, এইভাবে কমাতে বয়স চাই না একদম, আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্করদা শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। এই মেসেজ, এই বার্তা, এই এত সুন্দর করে ছন্দে বেঁধে পুরো প্যাকেজটাকে সেন্ড করেছেন 9903653992 তে। শঙ্করদা যার নাম, তিনি আর কেন শুধু শুধু কৈলাসপতি হবেন, তিনি তো এমনিই কৈলাসপতি হয়ে আছেন, নামে এবং কৈলাস ধামে তিনি যেতেই পারেন, তাই না? এরপরে আমি আর যে মৌমিতা কোথায় যাব, রয়েছে এখনও অনেক জায়গায় যাওয়ার কিন্তু হাতছানি, যেতে পারি কলকাতা 130-এ, যেতে পারি আমি শান্তিনিকেতনে, আছি তো আমি আপাতত 9903653992 এর হাত ধরে 107 FM রেইনবোতে। দেখছি তোমার মেসেজ, দেখছি তোমার বার্তা, দেখবো আমি পাখির চোখে শহর কলকাতা। আরে বাবা, সোলার ডোম তো আছেই ইকো পার্কে, আর এখন কিন্তু রেডি হচ্ছে পঞ্চদ্বীপ টাওয়ার, কোথায় বলো তো, এটা 400 ফুট উঁচু, 400 ফুট লম্বা, এই উঁচু টাওয়ারে মাথা তুলে দাঁড়াচ্ছে এই টাওয়ারটা, সেটা হচ্ছে হাওড়াতে বেলেলিয়াস পার্কের ঠিক কাছেই রয়েছে, মানে আমাদের গঙ্গাটা পেরিয়েই তুমি হাওড়ায় যাবে, সেখানে বেলেলিয়াস পার্ক রয়েছে, তার কাছেই কিন্তু এই পঞ্চদ্বীপ টাওয়ার মাথা তুলে দাঁড়াচ্ছে। কুতুব মিনারের থেকে উঁচু এই পঞ্চদ্বীপ টাওয়ার, ওয়াচ টাওয়ারের উচ্চতা 120 মিটার, দেশে সব থেকে উঁচু টাওয়ার শহর কলকাতাতেই হচ্ছে। চলো তাহলে শহর কলকাতা

মন পাকে কথা শুনুক আর না শুনুক, আর যে মৌমিতা কিন্তু তোমার কথা শুনছে এবং সবার সঙ্গে শেয়ারও করছে। আমি রয়েছি তো 9903653992 এ, তোমার সঙ্গে জুড়ে জুড়ে রয়েছি। আর এই মুহূর্তে তুমিও কিন্তু আছো আমার সঙ্গে 107 FM রেনবো টিউন করে। এখন আমি সোজা যাচ্ছি কোথায় বলো তো, শান্তিনিকেতনে চলে যাচ্ছি। হ্যাঁ, স্টুডিও আছি বটে 107 FM রেনবো, কিন্তু মনে মনে আমি এখন সোজা যাচ্ছি শান্তিনিকেতনে, গুরু সদয় পল্লীতে শান্তিনিকেতনে যাচ্ছি। কারণ সেখানেই তো গুরুপল্লীতে যাচ্ছি, কারণ সেখানেই কিন্তু রয়েছেন আমাদের সুখেন্দুদা, সুখেন্দু ঘোষ। গুরুপল্লী থেকে কি বলছেন সুখেন্দুদা? তোমার দেওয়া ফর্মুলায় রান্না করেছি ইলিশ কাঁটা খুব, মন বলল বাবু সাবধানে গিলিস। ছিলেন তিনি সবার কাছের দিদি মাসি কিংবা পিসি, তাঁকে দেখলে আজও আমি ভয়ে মাটির সাথে মিশি। সেবার হয় ভীষণ রাগ, তাই তো এক খেদে পালিয়েছিলাম বাড়ি ছেড়ে ভীষণ এক জেদে। উঠে পড়ি ট্রেন টিকিট ছাড়া, ট্রেনটা ছিল গয়ার, স্টেশনে নামতেই হাত ধরল, হাতটা পিসি ওভিয়ার। কাজ আমার হয়েছে শেষ, চলো আমার সাথে চলো, রাগ করে বাড়ি ছেড়েছিস, কারণটা আমাকে বল বলো। মনে মনে বলেছি সারাটা পথ এবার আমার কি হবে, মিষ্টি ঝালমুড়ি খাওয়ায় সে রাগ ভুলেছি তো কবে, 10 বছর আগে ফিরতে হবে, যারা ঠকিয়েছে মোড়ে, এখন চা এমন চাল চেলে দেব যাতে ওরা ভন ভন করে ঘোরে। বাহ, দারুণ লাগলো কিন্তু, পুরো খুব সুন্দর করে ছন্দে বেঁধে সুখেন্দুদা, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে এমন বার্তা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছেন। দারুণ লাগলো কিন্তু আপনার কথা, আপনার বার্তা। আর এই আরও রয়েছে কিন্তু বার্তা যেটা পাঠিয়েছেন আমাকে কে, এইবারে সোজা আমি চলে যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি এবারে, সোজা যাচ্ছি হচ্ছে সেই কলকাতা 153 লস্করপুর, যেখানে SSD রয়েছেন শ্যামসুন্দর দা। শ্যামসুন্দর দাস নারকেল বাগান থেকে আবারও ছন্দে বেঁধে কিন্তু আমাদের পাঠিয়ে দিয়েছেন তাঁর বার্তা, তাঁর কথা। পাশের পাড়ার হরিবাবুর রক্তে বড্ড সুগার, মর্নিং ওয়াকে দেখা হলে দিনটাই যায় বেকার। কতবার বলেছি তাকে সুগার আমার দূরে, তবুও সে জানতে চায়, সুগার লেভেল বাড়ে বাড়ে। এখন করেছি এক ফোন দি, যেই না দেখি ভাই উল্টো পথে ঘুরে গিয়ে তাড়াতাড়ি পালাই। ঔষধ খেয়ে অতীতে মন চায় যেতে, সোনালি দিনের সোনালি স্বপ্নে আনন্দেতে ভাসতে। চারিদিকে ঝুট ঝামেলা, হৃদয় আর সয় না, হে অতীত হাত বাড়িয়ে তুমি আমাকে সঙ্গে কেন নাও না। শ্যামসুন্দর দা, হাত বাড়িয়েই আছি আপনার দিকে, এত সুন্দর করে ছন্দে বেঁধে আপনি লিখে পাঠিয়েছেন, এত সুন্দর

মনের কথা, মনের বার্তা, আর যে মৌমিতা যা যা জানতে চেয়েছে সবকিছু ছন্দে বেঁধে পুরো প্যাকেজটাকে সেন্ড করেছেন। হাত বাড়িয়ে না কোথায় যাব বলুন তো, হাত তো তাই বাড়িয়ে আছি, অতি তো হাত বাড়িয়ে আছে, তার সঙ্গে আর যে মৌমিতাও কিন্তু আপনার দিকে হাত বাড়িয়ে আছে। নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে শ্যাম সুন্দর দা কিন্তু এই মেসেজ আমাদেরকে সেন্ড করেছেন। বাহ, খুব ভালো লাগলো এই প্রত্যেকের বার্তা দেখে, প্রত্যেকের মেসেজ দেখে। আর নিউ টাউনে কিন্তু এখন চলছে কার্টুন মেলা থেকে ফুড ট্রাক ফেস্টিভ্যাল, আর সীমাস আর্ট গ্যালারিতে চলছে এক্সিবিশন, চারুকারুতেও চলছে ফটোগ্রাফি শো। তো তুমি কিন্তু আসতেই পারো, তোমার যেখানে যেতে চায় মন, তাহলে আর দেরি নয়, চলো। তাহলে কোথায় যাবে তুমি, সেটাই তো তোমাকে আমি জিজ্ঞেস করছি, কোথায় যাবে? হ্যাঁ, তুমি যেতেই পারো। কোথায়? অবশ্যই অবশ্যই যেতে পারো, তাকে নিয়ে, তোমার ফিয়ান্সকে নিয়ে, তোমার মনের মতন কোথাও একটা। এই শহর কলকাতায় রয়েছে তো, কত শত বেড়ানোর জায়গায়, চলো তাহলে শহর ঘুরি।

0: শহরের ইতি কথা।
1: শহরের রীতি কথায় আজকে আর কি এই মুহূর্তে তোমায় কোথায় কোথায় শহরে ঘোরাতে পারি সেটাই হচ্ছে কথা। মানে এই যে রাস্তায় নেমেই তুমি হাঁটতে পারো আর তার সঙ্গে সঙ্গে শহর কলকাতাকে তুমি জানতেই পারো, তো কিভাবে তুমি ঘুরবে জানবে ফিরবে সেটার জন্যই তো তোমাদেরকে বলি আমাদের সঙ্গে একটু মাঝে মাঝে পা মিলিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তুমি আজকে আসতে পারো কোথায় বলো তো? তুমি আজকে আসতে পারো মেট ক্যাফে হলে। আরে বাবা, আকাশবাণী ভবনের খুব কাছে মিলেনিয়াম পার্ক, ঠিক তার উল্টো দিকে ব্রিটিশ আমলে তৈরি বিশাল বড় বিল্ডিং। তো এখানে আমাদের শহরের ছোট বড় ঐতিহ্যকে দারুণভাবে কিন্তু সংগ্রহ করে রাখা রয়েছে। বিশাল বড় রেডিও থেকে ইয়াব বড় টোপো, টাইপরাইটার, গ্রামোফোন, কি নেই বলো তো এখানে? একবার এলেই তুমি কিন্তু সব কিছু দেখতে পারবে। আসতে পারো এখান থেকে ট্রাম মিউজিয়ামে, সবচেয়ে মজার এই মিউজিয়াম ইট পাথরে একেবারেই তৈরি বিল্ডিং নয়, 1938 তৈরি একটা সচল ট্রামের ভিতর রয়েছে এই ট্রাম মিউজিয়াম ধর্মতলাতে। এখানে এসে তুমি একটু কফিও খেতে পারো, কারণ সেই ব্যবস্থাও রয়েছে। আর এখান থেকে তুমি সোজা চলে আসতে পারো 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে, যে বাড়িটা রিজার্ভ ব্যাংকের ছিল সেইখানেই তুমি আসতে পারো, কারণ 1934 এই বাড়িটাতেই আছে কারেন্সি মিউজিয়াম রয়েছে, যেটা তৈরি হয়েছিল কারেন্সি মানে নোটের জন্ম থেকে মৃত্যু পুরো লাইফস্টাইল, একদম লাইফ সাইকেলটা দেখতে পাবে যদি আসো। অচল নোট, 10 পয়সা থেকে 1 নয়া, 2 নয়া সব কিছু এখানে আছে। আর আছে পুরনো বড় 10 পয়সা দিয়ে তৈরি একটা থিম, শুধু আমাদের দেশের নয় গো, অন্যান্য দেশের বিভিন্ন সময়ের মুদ্রা টাকা এইসবের ইতিহাসও জানতে পারবে যদি একবার আসো এই কারেন্সি মিউজিয়ামে। তোমাদেরকে আমি শেয়ার করেছি তো এর আগে কলকাতার গঙ্গা এসি ভেসেলস চালু হচ্ছে, একটা সময় গঙ্গাতে ময়ূরপঙ্খী, নাও, বজরা এইসবও ভাসত। যদি তুমি দেখতে চাও সেই সব পুরনো জলযান, তাহলে তুমি পায়ে পায়ে চলে এসো কাঁকুড়গাছিতে বোট মিউজিয়ামে, কারণ এখানে রয়েছে সেই বিভিন্ন ধরনের বোট, নৌকা সব দেখতে পাবে এখানে এলে। আসতে পারো পুলিশ মিউজিয়ামে, ভয় নেই, পুলিশ তোমাকে গুলি করবে না বা তোমাকে একদম সোজা কারাগারে পুড়ে দেবে না, কিন্তু পুলিশ মিউজিয়ামে এলে তুমি অনেক কিছু দেখতে পাবে, কারণ এখানেই সেই রয়েছে বিভিন্ন সময় মানে বিপ্লবীদের সেই ব্যবহার করা যে গুলি রয়েছে, ঐতিহাসিক নথি আছে যেগুলো দেখলে তোমার সত্যিই মনটা একদম জুড়িয়ে যাবে। আসতে পারো ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে, নিউ টাউনে রয়েছে খেলোয়াড়দের জার্সি, টুপি, অটোগ্রাফ সব কিছু রয়েছে। আসলে আমাদের শহর কলকাতায় কি নেই বলো তো? সব কিছু কিন্তু আছে। আর এখন এখন কোনো কথা নয়, এখন আসছে পরপর 3-3টে হিট গান, তারপর আর যে মৌমিতা টাটা বাই বাই বলে দেবে। তো আপাতত চলো পরপর 3-3টে হিট গান আমরা শুনে নিই।
0: FM Rainbow Day

এই তুমি তুমি তুমি করে এই কেমিস্ট্রিটা জমাতে গিয়েই না স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 9:57 অলরেডি হয়ে গিয়েছে, মানে গানের হ্যাট্রিক থেকে ফিরে চলে এলাম। তিনটে হিট গানে আমরা ছিলাম, আর আজকে ছিল সেই সব গান যে গানগুলো সত্যি সত্যি মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে দেয়। আর ছুঁয়ে যাচ্ছে তো, ওই যে 10টার দিকে ঘড়ির কাঁটা ছুঁতে চলেছে, তাই এই মুহূর্তে কিন্তু একদম মানে ছুটো ছুটির দিন, আজকে ছুটির দিন নয় তাই, কিন্তু আজ আমার ছুটি হওয়ার সময় চলে এসেছে। তবে ছুটি হতে হতেই হঠাৎ করে এই আমার 9903659922 এর দিকে তাকাচ্ছি, আর সেখানে অ্যান্ডি কিন্তু আবারও মেসেজ করেছে হোয়াটসঅ্যাপ। তো সেখানে কি বলছে অ্যান্ডি, যে আর জে লাইভ তোমার যে 10 বছর ধরে হয়ে গেছে, কুর্নিশ জানাচ্ছি মৌমিতা তোমাকে, না 10 বছর ধরে এই নমস্কার কলকাতার লাইভটা হচ্ছে, কিন্তু 10 বছর এই আমার FM এ লাইভটা সেটা নয়, আমার সেটা 19 বছর হয়ে গেছে। পার যাই হোক, এরপরে ট্রাভেল করা আগেও চলো অনেকটা গড ব্লেসেও নজর না লাগে। ও থ্যাংকস আ লট আমার সঙ্গে এইভাবে থাকার জন্য। প্রত্যেক দিন কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই থাকতে হবে, কথায় কথায় বোঝাই যায়নি সময় যে আজ শেষ, কথায় গানের জার্নিটা কাটলো মজায় বেশ। আজকে আমি যাচ্ছি চলে, বলছি টাটা অ্যান্ড বাই বাই FM রেইনবোর সঙ্গে, তোমাদের প্রত্যেকের 24 ঘন্টাই থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কাতারের রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দূতাবাস। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ২০২৬ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ২টি পদ্মবিভূষণ ও ৭টি পদ্মভূষণের পাশাপাশি ৫৬

জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা সিইটিএ কার্যকর হলে দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। বিপুল উৎসাহ উদ্দীপনার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। 1894 সালের 23 জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। ক্যালিফোর্নিয়ায় আজ শুরু হচ্ছে মার্কিন ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন লক্ষ্য সেন ও তানভি শর্মা। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। আরেক ম্যাচে ফ্রান্স ইরাককে 3-0 গোলে হারিয়ে দেয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: Açık'ın dinleyin.
1: तेईस जून का दिन भारतीय और विश्व इतिहास में

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 পদ্মবিভূষণ 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে 15 বছরের দুর্নীতি অপশাসনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যোগ্য স্বীকৃতি দিয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। বাংলা তথ্য সংস্কৃতি ও সৃজনশীল শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে নবান্নে। গতকাল প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর উপস্থিতিতে ওই বৈঠকে

0: যোগ দেন রুদ্র নীলঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী সহ অন্যরা। শ্রাবণী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল হুগলির জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপূজার টিকিট বিক্রি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী মধুছন্দাকে মৌখিক রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান থেকে কলকাতা থেকে ফেরার পথে দক্ষিণ চব্বিশ পরগনায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে ট্রলারের ধাক্কায় এমভি মা অজন্তা নামে একটি লঞ্চ ডুবে গেছে। যদিও লঞ্চে থাকা চালক সহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে
3: জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: স্টুডিওর ঘড়ি কাঁটা বলছে 11:03 হয়ে গেছে আর আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর সেইখানে আধুনিক গান অর্থাৎ আজকে বাংলা মডার্ন সংস, বেঙ্গালি মডার্ন সংস নিয়ে এই সময়টা অর্থাৎ সোম মঙ্গল বুধ এই সময়টা কিন্তু থাকি আমরা। আর আজকে এই আমরাটা কে কে?
7: এই আমরা হচ্ছি আমি মৌসুমি বন্দ্যোপাধ্যায়,
6: আমি অম্বালিকা রায়। হ্যাঁ, আর যে অম্বালিকা আর যে মৌসুমির সাথে আপনি কিন্তু থাকছেন ঠিক দুপুর একটা পর্যন্ত। কেন, কার সাথে কী নিয়ে সেই সব কথায় বলবো আসবো, তার আগে জুন মাস কেন জানি না মনে হয় সুরের মাস, সুর যেন চারিদিকে একেবারে ছড়িয়ে রয়েছে।
7: কেন বলো তো অম্বালিকা? কারণ আমরা কিন্তু দুদিন আগে ওয়ার্ল্ড মিউজিক ডে আমরা কিন্তু পার করে এসেছি, আর আজকে যার কথা বলবো, যার গান শুনবো, মানে গায়ক, সঙ্গীত পরিচালক, সব কিছু
6: কি কি বলা যায় সেই সব, মানে এতই বড় বিশেষণ যে থাক, আজকে বরং গানটা দিয়ে শুরু হোক, তারপর আমরা যাব অন্য কিছুতে, তাই তো? আসলে আমার না একটু ছেলেবেলাটায় কেন জানি না ফিরে যেতে ইচ্ছা করছিল, সেটা দিয়ে শুরু করি।
7: আজকে এই মুহূর্তে তোমার চলে যেতে ইচ্ছা করছিল ছেলেবেলায়? আমার কিন্তু সব সময় মনে হয় এই ছেলেবেলায় স্কুল লাইফ, কোনো কাজ নেই, কোনো চাপ নেই।
6: কেন বলো তো, প্রচন্ড গরম, কোথাও একটা যেতে ইচ্ছা করছিল, সেইটা ভেবেই আমার একদম তলপি তলপা গুটিয়ে চলো যাই,
7: চলো মনে মনে।
8: তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আস, এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

0: ঠিক অপূর্ব বলতো কোথায় ফিরে গেলে।
1: আচ্ছা মনে করো দেখো কিরণ, তিন মিনিটের মধ্যে আমরা দার্জিলিং চলে গেলাম।
0: হ্যাঁ শুধু দার্জিলিং না, একবারে অবাক অকল লেখা পড়া সবকিছু শেখা হয়ে গেছে কিন্তু।
1: দার্জিলিং যাওয়া হলো এই গরমে এই মুহূর্তে
0: না, যখন আমার না এটা যখন ছোট ছিলাম, আসলে এটা একটা জাস্ট নিজের শেয়ার করার ব্যাপার আর কি, যখন ছোট ছিলাম এই গানটা শুনতাম, এবং যখন ওই যে লাইনটা ভুল করলে বলা হচ্ছিল না যে তোমাকে এখানে এই স্টেশনটায় নামিয়ে দেওয়া হবে, আর আমি যখন বাবার মার সাথে আর কি যে কোনো জায়গাতেই, সেটা দার্জিলিং বলে কিছু নয়, কোথাও একটা যাওয়ার সময় আমার খুব মনে হতো যে এই রে এক্ষুনি কিছু একটা করলেই যদি এই ফাঁকা একদম অচেনা স্টেশনে নামিয়ে দেয়, না না বাবা চুপচাপ শান্ত হয়ে বসে থাকি, যা বলছে তাই করে নি, এরকম একটা ব্যাপার।
1: এটা কিন্তু অনেক বাচ্চাকে ভয় দেখানো হয়, যদিও সাইকোলজিস্টরা বলে
0: ভয় দেখানো উচিত নয়, হ্যাঁ
1: উচিত না, বা স্কুলেও একদম ছোট বাচ্চাকে তোমাকে কিন্তু আজকে বাড়ি যেতে দেবো না, বাবা মা এলো, এটা যদি না করো। তো গানে গানে এটা বেশ মজা করেই এটা হয়েছে, সেটা ব্যাপার না, কিন্তু
0: আসলে ওই যে ভয়েসটা তুমি ভাবো তো, ভয়েস মডুলেশনটা, ওই যে চেঞ্জটা, ওই যে সব এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু এই গানটা দিয়ে শুরু করলাম। কার কথা বলছি, বলতে তো হবেই, তার আগে মনে হচ্ছে সেই যে ছোট্ট ছেলেটি যে নাকি কাঁদতো এমনভাবে যে একেবারে সপ্ত সুর লাগতো, মানে প্রত্যেকটা মানে যখন সে একেবারে শোয়া বাচ্চা মানে সবে সবে কাঁদছে, তার নাকি সেই সুরের লাগাটা মানে কাঁদাটাও এমন সুরেলা যে সেই সুরগুলো প্রত্যেকটা স্বরে লাগছে, মানে সা রে গা মা পা ধা নি সা এরকমভাবে
1: চলে যেত অত ছোট থেকেও, এই এটা না সা রে গা মা পা মানে ওই অবধি চলে যেত, মানে পঞ্চমে সুর চলে যেত অত ছোট বয়সে, তো সেই কারণেই তার ডাকনাম হয়ে গিয়েছিল পঞ্চম।
0: এইটা কিন্তু ঠিক, পঞ্চম যখন বলেই ফেললাম তখন নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না কার কথা বলছি, কার কথা বলবো, কাকে নিয়ে আমাদের আজকের এই যে আসরের অর্থাৎ দড়িয়া ভাষানো, এই যে গানের দড়িয়া ভাষাচ্ছি আমরা মৌসুমী আর অম্বালিকার সাথে, আপনি শুনছেন গান দড়িয়া 107 FM রেইনবোতে। তার মধ্যেই বলে দিই যে ওই যে সেই ছোট্ট ছেলেটি তো সেরকমভাবেই গান গাইছিল, এই সমস্ত হলো, সেই গল্পে আমরা আবার পরে আসব। তার মধ্যে আমরা আসলে তার গানের শুরু, তার বিভিন্ন সিনেমাতে গানের যে সুরকার হিসেবে যে জয়যাত্রা আর কি যাকে বলে, সে তো শুরু হয়েছে রয়েইছে, আমরা তো আজকে একেবারেই ফোকাস করব বাংলা আধুনিক গানে,
1: কারণ তিনি তো সাহচর্য পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন, শিক্ষা পেয়েছেন তার বাবার থেকে। তো যখন এই বাংলা গানের কথা আমরা বলছি, 1939 তার জন্ম, কিন্তু 1968 সালে দুটো গান তো প্রকাশিত হয়েছিল তার সুরে, আশা ভোঁসলের, কিন্তু তারও পরে 1970 প্রথম বাংলা ছবিতে তিনি কিন্তু সুর দেন রাজকুমারী। আমরা আজকে বাংলা ছবির গান তো শুনবো না বা শোনাবো না, আমরা আজকে

0: তবে তুমি যখন 68 কথা বললে, তখন আমি আরেকটা কথা বলি যে 67 সেই সময় কিন্তু শুরু হয়ে যায়, অর্থাৎ কিশোর, মানে কিশোর কুমারের যে গান রেকর্ড, বাংলা মানে গান রেকর্ড করছেন কিশোর কুমার, সেই আধুনিক বাংলা গানের সুর কিন্তু করছেন এই মানুষটি। আমরা সেই গানটাতে যাই,
1: অবশ্যই,
0: বরং সেই গানটা দিয়ে, মানে এই যে জয়যাত্রা আমরা যেটা বলছিলাম আর কি, সুরকার, সুরকার গায়ক সবটাই আমরা মানে রাখবো আর কি, এই আজকের পর্বেতে তো সেই সবটাই থাকবে। রাহুল দেব বর্মণ যখন সুর করছেন, গাইছেন কিশোর কুমার, এবং তৈরি হচ্ছে বাংলা আধুনিক গান।

এই যে পুজো রিলিজ, মানে আসলে সেই সময় তো আমরা যখন 60-এর দশক, মানে 60 বা 70 এই যে সময়টা, অর্থাৎ 6-এর দশক বা 7-এর দশক এই যে সময়টার কথা বলছি আর কি, সেই সময়টাতে কিন্তু পুজো রিলিজ মানে একটা বিরাট ব্যাপার। পুজোয় প্রত্যেকে গান করছেন, প্রত্যেক শিল্পীর একদম আমরা ওয়েট করতাম, মানে আমরা নয়, মানে আমি বলছি সেই সময়ের মানুষজন ওয়েট করতেন যে ওয়েট করতেন যে এই শিল্পীর কোন গান আসছে, ওই শিল্পীর কোন গান আসছে, এরকমভাবে। তো সেই পুজোর গান হিসেবেই কিন্তু তার একেবারে আত্মপ্রকাশটাকে বলে বাংলা আধুনিক গানে সেইটা হয়েছিল। তো আমরা যে গানটা শুনছিলাম সেই গানটাও তো অবশ্যই পুজো রিলিজ, আমরা একটু আগেই বলেছি আর কি, সেটা তো বটেই। তার সাথে লেখাটা কিন্তু ছিল মুকুল দত্ত। এবার মুকুল দত্ত লেখার পরে আমরা এই সময়েরই 68-এর মানে

ওই সময়টার কথা বলছি। আরেকটা পুজো রিলিজ, সেই লেখা কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার। আমরা আসব এই ধরনের, এই যে তাদের কার কার সাথে কাজ করার কথা সেগুলোর গল্পতে আসবো। তো তার মধ্যে যেহেতু বলা হয়েছে, তাহলে আরেকটা কিশোর কুমার বরং শুনে নি, তাই না?

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখো অম্বালিকা,
1: হ্যাঁ,
0: এই যে গানটা শুরু থেকেই মিউজিক বলো, শুরু যে আ করে বলা আশা ভোস্লের, মানে একটু অন্যরকম, মানে তথাকথিত যেরকম বাংলা আধুনিক গান তখন মানুষজন শুনতেন তার থেকে কিন্তু একটু অন্যরকম। এবং এইটাই
1: কারণটাই তো হচ্ছে এইটা,
0: আর জি বর্মণ তার বৈশিষ্ট্য,
1: মানে তার ক্যারিশমা যাকে বলে, আমরা যাকে বলি আর ডির ক্যারিশমা আর কি। তিনি কিন্তু একেবারে বিশ্ব সঙ্গীত, মানে আমরা যে মানে হয়তো সেই জন্যেই মানে তার কেন করছি আজকের দিনটা সেটাও তো একটুখানি বলা দরকার। বিশ্ব সঙ্গীত দিবস আমাদের তো সবে 21 তারিখ আমরা পেরিয়ে এসেছি, এবং 27 তারিখ এই মানুষটার কিন্তু জন্মদিন। অর্থাৎ এই সময়টা কেমন যেন মনে হয় যিনি বিশ্বসঙ্গীতকে, অর্থাৎ বিশ্বের যে সমস্ত সঙ্গীতের সুর সেই সবটা নিয়েছেন, অ্যাকোয়ার করেছেন যাকে বলে, এবং ভারতীয় সঙ্গীতকে তাকে সমৃদ্ধ করেছেন,
0: মানে এই যে মেলবন্ধন ঘটিয়েছেন তিনি, এবং এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা বললাম একটু অন্যরকম, একটু কি সাহসী পদক্ষেপ নয়?
1: তা তো বটে,
0: তা নয়? তখন যারা ছিলেন তারা যেরকম করতেন, এখানে যে তোমার বিদেশি যে জ্যাজ রক বা ল্যাটিনের মতন যে পাশ্চাত্য ঘরানা সেইটাকে যে এনে, আগে তো কেউ এরকম ভাবে পরীক্ষামূলক ভাবে সাহস করে করেননি, উনি কিন্তু করলেন, এবং আধুনিক যে বাংলা গান তা কিন্তু একটা নতুন দিশা পেল বলা যেতেই পারে।
1: মানে যেটা বলছিলাম আমরা, যে তুমি ভেবে দেখো যে বাংলা যে সিনেমা, মানে বাংলা সিনেমাতে তিনি সুর করছেন সেটা তো আমরা দেখেছি, যে তারপরে রাজকুমারীতে তিনি আসছেন, সেই সময়টার মধ্যে তার আগেই কিন্তু এই যে পুজো রিলিজটা যেখানে আমরা কিশোর কুমারের গান শুনছিলাম, সেখানেই কিন্তু আশা ভোঁসলের এই গানটা শুনে নিলাম। এবং অবশ্যই তুমি ভেবে দেখো তখন ওই প্রথমটা যেটা বলছিলাম মুকুল দত্তের লেখা, পরেরটা গৌরী প্রসন্ন মজুমদার, আবারও কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার, এই জন্যেই আমি পরপর দুটো গান শোনানোর কথা বললাম। এটা কিন্তু আশা তিনি লিখছেন, অথচ সুরটা যখন হচ্ছে সেখানে একেবারে পাশ্চাত্য সুরকে ভীষণভাবে তিনি নিয়েছেন আর কি, যাকে বলে,
0: যে কারণেই তিনিও ভেবেছিলেন বা মানুষজন তরুণ এবং প্রবীণ প্রজন্ম আর কি, তারা কিন্তু এক হয়ে গিয়েছিলেন, তারা কিন্তু উভয় প্রজন্মই কিন্তু একাত্ম হয়েছিলেন, গ্রহণ করেছিলেন।
1: আজও মানে এই যে জেন জেড যাকে বলছি আমরা, যে এই যে যারা সব জেন আলফা, এই সমস্ত নানান রকম মানে যত আধুনিক প্রজন্ম আসছে, তারাও কিন্তু এখনো সেই রবি

0: রায় শুনছে, হয়তো একটু অন্যভাবে, কিন্তু সেই রুবি রায়, সেই যে যাবো কি যাবো না বা এই ধরনের যে মিউজিক প্যাটার্ন, সেটা কিন্তু সে হেডফোনে শুনছে। সে হয়তো জানেই না কোথা থেকে আসছে, কিন্তু তবুও তাকে কিন্তু ভীষণ রকম অ্যাট্রাক্ট করছে। আমরা ওই ওই সময় রিলিজেরই মানে যে গানটা শোনালাম, আরেকটা গান বরং শুনে নি, মানে ওইটার মধ্যেই তো ওই দুটো পরপর মানে সেই সময় তরমভাবেই রিলিজ হতো, তো সেইটা যখন রয়েছে আমাদের হাতের সামনে তখন আমরা পরপর দুটো গান শুনে নি।
1: কাছে এসো না প্লিজ, আসবে না?

0: এই এরকম ভাবে বললে সত্যি সরে থাকা কিন্তু খুব মুশকিল। আমি জানি আপনারাও সরে থাকছেন না, কারণ রাহুল দেব বর্মন যখন আছে তখন সেখানে একেবারে স্টে টিউনড বলাটাই কিন্তু ঠিকঠাক, তাই না? আর যে অম্বালিকা আজ মৌসুমীর সাথে, আজকে কিন্তু আমরা শুনছি রাহুল দেব বর্মন স্পেশাল বেঙ্গলি মডার্ন সংস। হ্যাঁ, এই যে সময়টা অর্থাৎ সোম মঙ্গল বুধ গান্দরিয়া নিয়ে আমরা যারা আসি ভেসে যাই সেই দরিয়ায়, সেখানে অবশ্যই থাকে বাংলা আধুনিক গান। আজকে অর্থাৎ আজকে মঙ্গলবারে আমরা বেছে নিয়েছি রাহুল দেব বর্মনের এই যে কিছু গান, মানে বাংলা আধুনিক গানে যেখানে মূলত আসলে পুজো রিলিজ যাকে বলে আর কি, সেইটাই কিন্তু সেই সময়টাতে হতো হচ্ছিল। আর একটা ওয়েস্টার্ন ফর্ম, মানে ওয়েস্টার্নাইজেশন সেই সময়টা কিন্তু ভীষণ আধুনিক, যেটা মৌসুমীর একটু আগেই বলছিল আর কি।
1: যে এবং রাহুল দেব বর্মন সাংগীতিক পরিবেশে তো বড় হয়েছেন, বাবা সঙ্গীত পরিচালক, বাবা গান করছেন, মা গান করছেন, মা লিখতেন, বাবার অনেক গানের মা লিখেছেন, সেই একটা পরিবেশ। এবং অনেক ছোট বয়সে, মনে হয় 4 বছর বয়স থেকেই তিনি তবলা বাজাতে শিখেছেন এবং তিনি স্টেজেও পারফর্ম করেছেন, বাড়িতে দেখছেন দিকপাল মানুষেরা আসছেন, এই যে

0: সান্নিধ্যটা দেখবে তুমি। অনেক সময় হয় না যে খেলোয়াড় তার ছেলেও খেলোয়াড়, কারণ সে তো ছোট থেকেই এরা একটা পরিবেশ পাচ্ছে, সঙ্গীতের পরিবেশ পাচ্ছে, সেই বাচ্চাও কিন্তু সঙ্গীতটা শিখছে। এবং একটু বড় হবার পর তাই নিয়ে কিন্তু অনেক সময় তার বাবার সঙ্গে একটুখানি তর্কাতর্কিও হতো মিউজিক কম্পোজের ব্যাপারে। একটু বড় হবার পর তিনি যেটা বললেন যে সমস্ত জায়গার গান কিন্তু শুনতে হবে, সেই মিউজিক আত্মস্থ করতে হবে, এবং কাকে দিয়ে কোন গানটা গাওয়ানো যায়, অবশ্যই এটা একজন সঙ্গীত পরিচালকের বড় গুণ, কার গলায় কোন গানটা মানাবে, কে কীরকম গাইতে পারবেন, সেটা তো তিনি খুব ভালো বুঝতেনই। এবং তিনি যেটা ভাবতেন যে এই যে মেলবন্ধন, যে ওই ছুটমার করে রেখে দিলে চলবে না, যে ওয়েস্টার্নাইজ ওইটা দেয়া যাবে না, বা বাধা গতে চললে হবে না, যে যা হয়ে যাচ্ছে গতানুগতিক ঠিক এক, কিছু একটা চমক আনতে হবে, কিছু একটা অন্য রকম, যাতে এই যে আমরা গান শুনলে বলে দিই আর ডি বর্মনের সুর
1: ঠিক
0: বলি কিনা, আমরা বলি তো বিভিন্ন সলিল চৌধুরীর গান শুনলে বলি সলিল চৌধুরীর এটা কম্পোজ করা, এই যে আলাদা করা, স্বতন্ত্রীকরণ করা, মানে ওনার গান শুনলেই, ওনার মিউজিক শুনলেই আমরা বলতে পারি, এই যে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করা, এটা উনি খুব চেয়েছিলেন এবং সেটা তিনি পেরেওছেন।
1: এটা কিন্তু শুধু তিনি না, মানে তার বাবার ক্ষেত্রে থেকেই আমরা সেই ব্যাপারটা দেখেছি, যে ধরো উনি যেটা বলতেন যে আত্মীকরণ, মানে একেবারেই যাকে বলে অনুকরণ সেটা কিন্তু নয়, আত্মীকরণ অর্থাৎ এই যে নিজেরটুকু, মানে বাইরের টুকু শোনা হলো কিন্তু নিজেরটুকু দিয়ে একটা নতুন গান তৈরি হলো,
0: নিজেকেও দিতে হবে কিছু, পুরো নকল বা কপি নয়,
1: নয় একেবারেই তাই। যখন তিনি নিজে গাইছেন সেখানেও কিন্তু নানান রকম কারুকাজ করছেন গলায়, অদ্ভুত ধরনের তার তার নিজের গলাটা, মানে এখানে যদি গায়ক রাহুল দেব বর্মনকে আমরা একটু ধরি, কিছুটা যদি তাকে নিয়ে সময়টা আমরা কাটাই আর কি, সেখানেও কিন্তু আমরা দেখব যে সেখানেও গলায় যে আমরা যেটাকে বলি না যে এক্সপেরিমেন্ট, সেটাকেও কিন্তু ভীষণভাবে করেছেন।
0: এটা ভীষণভাবে আমরা আজকে শোনাতে পারবো না, ভীষণভাবে যেটা করেছেন উনি হিন্দি ছবির গানে নিজের গলাকে সেইভাবে
1: নিশ্চয়ই করেছেন,
0: বিশেষ করে ছবির গানে আমি বলছি আর কি,
1: ছবির গানে,
0: যেমন কথা প্রসঙ্গে না বললেই নয়, বাংলা গান চলছে তবু বলছি পিয়া তু আপ তো আজা, তাতে যে তার গলার ভ্যারিয়েশনটা বাংলা গানে আমরা পেয়েছি, কিন্তু তুলনামূলক একটু কম নয় কি, যেটা হিন্দি গানে পেয়েছি, নিজের গলা নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট করেছেন
1: একদম। তিনি সুরকার হিসেবে যদি বলতে হয় তাহলে তো সেই মানে কয়েকটা এপিসোড আমাদের লেগে যায়, মানে ধরো কাপলেট বাজে সেটাকে গানে ইউজ করা, কি ধরো একটা নিঃশ্বাসের শব্দ মানে সেটাকেও যে মানে ইউজ করা যায়, এরকম ভাবে ভাবনাটাই তো শুধু সেই সেই মানুষটি ভাবতে পারতেন বোধহয়। যাই হোক, আমরা তার গলায় একটা গান শুনে নিই।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন ছুঁয়ে যাক মন।

এই যে দুরকমের দুটো গান শোনালাম, মানে এইখানেই আমরা বলতে চাইছিলাম যে তার গানের, তার সুরের, তার যে ব্যাপ্তিটা, তিনি যেভাবে এক্সপেরিমেন্ট করেছেন, সেই এক্সপেরিমেন্টের কথা আসলে আমাদের মানে হচ্ছিল। এক্সপেরিমেন্ট বলতে আমরা যেটা বলছিলাম না, যে বিভিন্ন

0: জায়গায় জানতো, বিভিন্ন জায়গায় চলে বিভিন্ন সুর তিনি অ্যাকোয়ার করেছেন আর কি, নিজের মধ্যে নিয়েছেন এবং সেখান থেকে গান তৈরি হয়েছে, যাকে বলে মানে ভীষণ ভালো কিছু গান। সেই সমস্ত গানগুলো কিন্তু তার কাছে এসেছে
1: এবং তিনি যেটা বলেছেন কথা প্রসঙ্গে যে সঙ্গীতের বিবর্তন দরকার, ওই যে একভাবে রয়েছি না, সারা পৃথিবীর গান আমি শুনব বুঝব, তাকে আমি ভারতীয় সঙ্গীতের যে ভাবধারা তার মধ্যে মিশিয়ে মিক্সড করে একটা পরিবেশন করব, তাহলে কি হবে, দুটো সঙ্গীতেরই আমরা কিন্তু সেই যে উপভোগ্য হবে জিনিসটা যখন শ্রোতারা শুনবেন, একভাবে শুনে আসা, এইটা কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু সবেতে বাংলা চলচ্চিত্রে যে গানে বা হিন্দি চলচ্চিত্রের গানে ভীষণভাবে করেছেন, যে লাস্ট যে ছবি তিনি মারা যাবার আগে লাস্ট যে ছবিতে তিনি সুরারোপ করেছিলেন 1942 লাভ স্টোরি হিন্দি ছবি, তাতেও মানে আজও কিন্তু সেটা 1994-এ, আজও কিন্তু কত বছর হলো, মানে প্রায় 32 বছর, আজও কিন্তু সেই গান যদি আমরা শুনি, সেই ছবির গান বা এই যে আমরা আধুনিক গান শুনছি, পরপর দুটো যে গান আমরা, ঠিক একদম দুরকম তাই না, মানে একটা মনে হচ্ছে যেন বাবার শোনার গান আর একটা হচ্ছে ইয়াং ছেলের শোনার গান, তাই না, মনে হচ্ছে না?
0: এটা কিন্তু ঠিক কথা,
1: মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেটা, এই যে পার্থক্যটা, এবং আপামর জনসমাজ বলো বা শ্রোতারা বলো, তারা কিন্তু সেইভাবেই অ্যাকসেপ্ট করেছেন তার গানকে।
0: ঠিক তাই, মানে এইভাবেই আমরা যেটা বলছিলাম না, যে বারবার এক্সপেরিমেন্টটা একটু অন্যভাবে করেছেন আর কি, তাই তিনি জানো ওনার একটা মানে একটু মজার কথাই আর কি মনে পড়ে গেল, যে তিনি বলছেন যে তার লেখা অনেকগুলো লেখাতে অনেক তাকে নিয়ে লেখা সেই সমস্ত কিছুতে বলছেন যে তার একটা ছোট্ট ডায়েরি মানে ছিল আর কি, সেখানে বিভিন্ন জায়গা থেকে কারুর একটা সুন্দর গান শুনতে পেয়েছেন, কেউ একটা গানটা করছে বা গানের শব্দগুলো খুব সুন্দর, সেইগুলো পুরোটা তিনি লিখে নিতেন।
1: আচ্ছা,
0: হ্যাঁ, লিখে নিয়ে তারপরে বলছে যে মানে অ্যারেঞ্জার হিসেবে তো একটা অদ্ভুত সুন্দর, হ্যাঁ, তিনি সেইটাকে চেঞ্জ করে দিলেন আবার, আচ্ছা এই এই যে শব্দবন্ধগুলো রয়েছে সেই শব্দবন্ধগুলোকে আমরা একটু অন্য একটা গানে অন্যভাবে ইউজ করতে পারি, এইটার যে সুরটা সেটা আমরা অন্যভাবে ইউজ করতে পারি, অর্থাৎ এই যে এখানেই সংগ্রহ, আমরা যখন বাঙালি হিসেবে বা বাংলা হিন্দি গানের কথা বলছি তেমনই বিভিন্ন ওয়েস্টার্ন যে ফর্মটা সেটা তিনি এইভাবে কিন্তু নিজের কাছে রেখে দিতেন, তারপর সেটা কোনো না কোনো সময় মানে ব্যবহার করেছেন আর কি।
1: আচ্ছা আচ্ছা,
0: মাথায় রেখে দেওয়া যাকে বলে আর কি। এবং একটা আরেকটা জিনিস ছিল জানো তো, ওনার যে সেক্রেটারি তিনি ছিলেন, তিনি জাস্ট একটা মানে পুরো যে রিহার্সাল পর্ব, মানে এটা কিন্তু রিহার্সাল পর্ব না বলে একেবারে সে আমরা বলি না যে একটা মানে বসে আড্ডা হচ্ছে, কেউ এসেছে কেউ কিছু একটা কথা বলছে,
1: জগতের মানুষজন,
0: তো সেইটাতেই হঠাৎ হারমোনিয়াম বাজিয়ে কিছু সুর তৈরি হয়ে গেল। হ্যাঁ, হচ্ছে সেই সময় তার কাজ ছিল, যিনি অ্যাসিস্ট্যান্ট আর কি, তার কাজ ছিল তিনি সবটা রেকর্ড করতেন পুরোটা। এবার সেইটা কেটে কেটে কেটে কেটে যখন তিনি আবার ফাঁকা সময় বসছেন, তখন তিনি এগুলো নিয়ে ভাবছেন এবং সুর শুনছেন, যে আচ্ছা এই গানটা আমরা এইভাবে আমি একটা করে ফেলেছিলাম সুরটা, তাহলে এটাকে যদি এই গানে এইভাবে ব্যবহার করতে পারি। তার অনেক সময় মনে হতো যে তিনি তো আসলে সিনেমার কথা যখন বলছেন তখনও তিনি বলেছেন যে সত্যি সত্যি সিচুয়েশন দেখে যদি গানের সুরটা করা যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে,
1: সেটা তিনি করতেন। এবং সেই সিকোয়েন্সটা কি, এটা সবসময় পরিচালকই করে থাকেন, যে কি দুঃখের না আনন্দের বা বেদনার যাই হোক সেটা কিন্তু তিনি ভাবতেন কাকে দিয়ে গাওয়াবেন এবং পর্দায় কারা অভিনয় করছেন, পর্দায় কারা অভিনয় করছেন, রাজেশ খান্না আছেন না, অমিতাভ বচ্চন আছেন না, কে আছেন, সেই বুঝে কিন্তু তার সুরারোপটা তিনি সেইভাবে দিতেন। এবং কিছু পরিচালক বলছেন, বাংলা ছবির সঙ্গীত পরিচালক নন তারা, বাংলা ছবির পরিচালক মানে, যে আমার ছবিতে এরকম হয়েছে, মুকুল দত্তর গানটা লেখার কথা, শ্বেত পাথরের থালা ছবিটার ব্যাপারে, তো মুকুল দত্ত তখনও লিখে উঠতে পারেননি, কিন্তু তার আগেই পঞ্চমদার সুর করা হয়ে গেছে, এইবার সেইখানে উল্টো পাল্টা কথাবার্তা দিয়ে তিনি সেই সুরটা করছেন, বলছেন দাঁড়ান এখনো তো মুকুলদা লেখাটাই দেননি, আপনি এগুলো কোথা থেকে পেলেন, এইটা তো যাবে না সিনেমায়, সিকোয়েন্স অনুযায়ী মুকুলদা অন্যরকম বলো, আরে বাবা দাঁড়ান না আমি তোকে সুরটা করে রাখি, খালি এই আমার কথাগুলো সরিয়ে ওই কথাটাই বসিয়ে দেবো। রসিক মানুষও ছিলেন কিন্তু,
0: ঠিক
1: ভীষণ রসিক মানুষ ছিলেন, মানে যখন আড্ডা বসত, বিশেষ করে যদি সলিল চৌধুরীর সঙ্গে কথা বলতেন, হেমন্ত মুখার্জির সঙ্গে, মান্নাদের সঙ্গে, তখন তো বাংলাতে বলতেন এবং বাঙাল

0: ভাষায় বলতেন, আর খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, খাদ্য রসিকও ছিলেন ভীষণ ভাবে, সেটাও বেশ কথা প্রসঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারেও জানা যায়।
1: হ্যাঁ, মানে তুমি যখন এটা বললেই তখন বলছে দুজনেই খেতে, মানে বাবা ছেলে দুজনের কথাই তো। এবার কিন্তু সেই শ্রদ্ধাটা, পারস্পরিক শ্রদ্ধাটা তো ছিল, এবং অদ্ভুতভাবে তিনি বলতেন, মানে আন্টি বর্মা নিজে বলেছেন যে কোনো একটা প্রসঙ্গে হয়তো বলেছে যে তোমরা খুব মডার্ন গান লিখছো বা এরকম কিছু বলা হয়েছে, আমি বলছি কি যে বলেন ড্যাডি, আপনি আমাদের থেকে অনেক অনেক মডার্ন, কিন্তু বাংলা আমার আসে না, ও গান আমি গাইতেও পারবো না, সুর করতে পারবো না, এইরকম নাকি তার সেই সময়টা ছিল। কিন্তু পরবর্তী কিন্তু সে সময়টা বদল হয়, অবশ্যই বদল হয়েছে।
0: আর কোন শিল্পীরা তার সম্বন্ধে কি বলেছিলেন আমরা বলবো সেগুলো আরো পরে।
1: না, আমরা একটা গান শুনি বরং,
0: নিশ্চয়ই,
1: মানে কি কি হলো, এত সমস্ত কথা যখন হচ্ছে তখন আমরা একটা গানে যাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শরীরটা জুড়ে একটা অন্যরকম ফর্ম, এইটা কিন্তু যাকে বলে সিগনেচার অফ আরটি বর্মন। আরটি বর্মনের পুজো রিলিজ, আমরা বারবার বাংলা গান মানে বাংলা আধুনিক গান মানেই পুজো রিলিজ, এই যে সমস্ত আর প্যান্ডেলে প্যান্ডেলে গাওয়া এই সবটাই ছিল। আমরা এই গানটা দিয়ে আপাতত এই পর্ব থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আবারও শুনেই মানে একেবারেই শুনে নিয়েই চলে আসছি 12:02 আমাদের যে রয়েছে এই গানটা রইল,
1: পর্ব নিয়ে চলে আসবো
0: মৌসুমী অম্বালিকা রইল আপনার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর ও মাদুরাইয়ের মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা একটি FIR ভিত্তিতেই এই পদক্ষেপ। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষা কবচ বাতিলের আবেদন নিয়ে শতদ্রু দত্তের দায়ের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্ট 2 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওই দিন সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে বলেছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ 267 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামগ্রিক মৃত্যুহার দাঁড়িয়েছে 25.5%। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের M777A2 আল্ট্রা লাইট হাউইটজার সমরাস্ত্রের জন্য 23 কোটি মার্কিন ডলারের একটি রক্ষণাবেক্ষণ ও সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েল এবং লেবাননের আধিকারিকদের মধ্যে ওয়াশিংটনে চলতি সপ্তাহে নতুন করে আলোচনার আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুদেশের শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে যুদ্ধবিরতি আরও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এই বৈঠক বলে জানা গেছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জের ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 হারিয়ে দিয়েছে। গতরাতে ফ্রান্স 3-0 ইরাককে হারিয়ে দেয়, 2টি গোল কিলিয়ান এমবাপের। অব্যাহত মেসি ম্যাজিক, তার জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক,

0: রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া।

0: না, ফিরে এলাম কিন্তু আমরাও, অর্থাৎ আর যে অমালিকা আর যে মৌসুমী যেরকম কথা দিয়ে গিয়েছিল, সংবাদ বিরতির পর ফিরে এসেছি আমরা গান্তরিয়া নিয়ে। 107 FM রেইনবোতে শুনছেন আপনি আজকে আধুনিক গান। আধুনিক গানে আজকে অবশ্যই আর্ট ডিপার্টমেন্ট স্পেশাল।
1: একটা কথা, মানে দেখো আমরা কথা প্রসঙ্গে এটা তো শুনে থাকি শিল্পী মানুষরা ভীষণ উদার মানসিকতার হন, উদাসীন হন, একটু ভোলে ভালা গোছের হন, মানে ভুলে টুলে যান, তারপর একটু রসিক মানুষও হন। মানে আমি খাদ্য রসিকের সাথে বলছি কথাবার্তার রসিকতার কথা। একবার কুমার শানু গেছেন আর ডিবানমনের বাড়িতে, আর গিয়ে কথা বলছেন, কথা বলতে বলতে বলছেন যে আচ্ছা, মানে ওনাকে ডেকেছেন আর কি আর ডিবানমন, যে আচ্ছা আপনার একটা গাড়ি ছিল না গ্যারেজে, তো গাড়িটা তো আর দেখছি না। তখন ও তাই দেখছো না, আচ্ছা উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট তাকে ডেকে বললেন এই আমার গাড়িটা কোথায় গেল, বলছে আপনার ওই গাড়িটা না চুরি হয়ে গেছে, এই এসে জানতে পারলাম। বলো ও আচ্ছা আচ্ছা। তখন কুমার শানু বলছেন চুরি হয়ে গেছে আর আপনি হাসছেন, কি করে সম্ভব? বলছে আরে বাবা আমার গানই লোকে চুরি করে নিচ্ছে, তো গাড়ি গেল গেল।
0: তুমি ভেবে দেখো কিরকম একটা অদ্ভুত। এই যে তুমি চুরির কথা যখন বললে আমার একটু শুরুটা ইচ্ছে করলো বলতে।
1: কি চুরির শুরু?
0: না একেবারেই না, তার বাংলা গানে আসার একেবারে শুরুর দিকটা। আমরা বলেছিলাম আমরা কিশোর কুমারের গান দিয়ে শুনিয়েছিলাম, আমরা আশা ভোঁসলের গান শুনিয়েছিলাম, সেই যে 60-এর দশকের কথা বলছি,
1: রাজকুমারী ছবিতে প্রথম বাংলা ছবিতে যখন সুর আরোপ
0: করেছিলেন, তার আগে আমি আধুনিক বাংলা গানের কথা বলছি। সেই সময় কি হয়েছে, অবশ্যই বাবার কথা যখন এসেছে, বাবা তো সেখানে, আমি একটা কথা তোমায় বলেছিলাম না যে তিনি বলছেন না না আমার বাংলাটা ঠিক আসে না, বাংলা গান আমার আসবে না, এরকম হবে না। তো কি হয়েছে, সেই সময় পুলক বন্দ্যোপাধ্যায় গেছেন শচীন কর্তার বাড়ি, মানে একটা অন্য কাজে অবশ্যই সেখানে গেছেন। এবার সেখানে গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার দেখা হয়েছে, মানে বসে আছে, যারে আপনি এসেছেন কবে এসেছেন এই সমস্ত বলে টলে। তখন শচীন দেব বর্মন বলছেন যে পুলক নাকি দারুণ মডার্ন গান লেখে, আর তুমি তো মডার্ন গানে দারুণ সুর করো, তাহলে রেকর্ড করবে পুলকের গান। কি অদ্ভুত একটা সুন্দরভাবে তিনি বললেন যে আমি সকালবেলা চলে আসব, তোমরা একদম ঠিকঠাক করে ওখানে বলো, আর আমি বলে দিয়েছি কি বলেছেন সেটা তুমি ভাবো, আমি লতাকে বলেছি লতা তোমার সুরে পুলকের কথায় গাইবে এবারের পূজোর গান। আর এটাই হবে আর ডি বর্মনের প্রথম বাংলা গান। তুমি ভাবো ভবিষ্যৎবাণীটা কি অদ্ভুত একটা, কি কনফিডেন্ট নিয়ে তিনি বললেন কথাটা। তো যাই হোক, এবার সেটা হলো। তাই এবার সেই করতে গিয়ে এবার তিনি তখন কলকাতায় এলেন, সব হলো টলো। কিন্তু যেটা হচ্ছে যে মানে সমস্ত সুর শুনিয়েছে, অনেকগুলো সুর শুনিয়েছে, এবার অনেকগুলোতে তার যেটা হচ্ছে মানে দুটো হবে, তা সেখানে দুটো বাঁচতে তো মানে কালঘাম ছুটছে এরকম একটা ব্যাপার আর কি। তো সেখানে লটারি করে বাছা হয়েছে এরকম ব্যাপার,
1: বোঝো।
0: হ্যাঁ, এইবারে মাথায় এসেছে যে কি গান লিখব, মানে পুলক বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন আর কি, যে কথাটা লিখছেন যে কি লেখা যায়। তো যেহেতু লতা মঙ্গেশকরের কথা এসেছে মাথাতে, তখন বলছে তাহলে লতার নাম দিয়েই পঞ্চমের একটা গান লিখে দিই। সেই করতে গিয়ে যেটা লেখা হলো সেটা এটা, আর উল্টো পিঠে ছিল আমি বলি তোমায় দূরে থাক। দেখছি আমরা দুটো গান যদি শোনানো সম্ভব হয় হবে, না হলে অন্তত এই গানটা তো শোনাবই।
1: তার নাম মনে হয় এইটা শোনাতে চাইছো, আমার মাধবীলতা,
0: মাধবীলতা না আমার মালতীলতা,
1: আমার মালতীলতা, সরি সরি,
0: শোনাই।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা বলছি বলছি মানে যে
1: না দূরে থাকতে আমরা একটু বলিনি কিন্তু
0: না দূরে থাকতে বলিনি আমাদের বন্ধুরা কাছাকাছি পাশাপাশি
1: মানে পুলক বন্দ্যোপাধ্যায় সেটা লিখেছিলেন এরকম ভাবে ভেবে সেই প্রথম আধুনিক গান করবেন বলে মানে সত্যিই কিন্তু সেটাই হয়েছিল প্রথম যে পুজো রিলিজ আর কি সেইটা কিন্তু তার হাত ধরেই হলো তারপর থেকে তো একেবারে যাকে বলে প্রত্যেক বছর আমরা সবাই ওয়েট করে থাকতাম সেই সময়ের যারা শ্রোতা যে কী কী আসছে পুজো রিলিজে
0: এবং আমরা কথা প্রসঙ্গে অম্বালিকা অনেকবার বলছি যে তার মিউজিক কম্পোজের কথা তিনি বিদেশি সুরের সঙ্গে দেশীয় সুর মিশ্রণ ইত্যাদি ইত্যাদি এবং এমন কিছু বাদ্যযন্ত্রের ব্যবহার আমরা পেয়েছি যেটা তো মানে ছিলই না এবং কিভাবে হয়েছে শুনলে ও বাবা এটা দিয়ে আবার এই আওয়াজটা হয়েছিল ও তাহলে আরেকবার শুনতে হবে গানটা যেমন অনেক এরকম মজার মজার গল্পও আছে বিভিন্ন রকম গল্প যেমন আপ কি কসম হিন্দি ছবি একটা তাতে প্রতি ধ্বনি একটা ছিল আর কি ইকো যে ব্যাপারটা পেডেস্টাল ফ্যান ব্যবহার করেছিলেন তিনি তারপরে ভিগি ভিগি রাতমে আমি হিন্দি গানের কথা এই কারণে বলছি মানে সমস্ত বাংলা ছবি বলুন বাংলা আধুনিক গান হিন্দি গান সবেতেই তো ব্যবহার করেছিলেন অ্যাসবেস্টাসের একটা পাত খুব জোরে ঝাঁকিয়ে মানে বাজের আওয়াজ তৈরি হয়েছিল ভিগি ভিগি রাতমে ওই ছবিটাতে এবার তার যে সহকারীরা ছিলেন তারাও কিন্তু বুঝে গিয়েছিলেন মানে একটা বোতলে অর্ধেকটা জল রয়েছে ধরো তার মধ্যে ফু দিয়ে যে শব্দটা হয় সেইটা দিয়েছিলেন এবং শোলেতে সেই মেহবুবা মেহবুবা গানটার একদম শুরুতে এই মিউজিকটা হয়েছিল আর কি এরপরে মানে গাড়ি স্টার্ট করার ধরো তুমি একটা গাড়ি স্টার্ট করছো তার যে সেই আওয়াজটা বারবার স্টার্ট করতে শুরু হচ্ছে না বা হচ্ছে এইটা কিন্তু তৈরি করেছিলেন এবং কিভাবে তৈরি হবে উনি বলেছিলেন ওই গাড়ি স্টার্টের আওয়াজটা কিন্তু আমার লাগবে সত্যি ওরকম কিন্তু গাড়ি স্টার্ট বারবার করিয়ে তিনি সেটা রেকর্ড করেছিলেন এবার পঞ্চম তাল এরকম একটা তালের কথা আমরা প্রায় শুনে থাকি তিনি এই শব্দটা কিন্তু কিভাবে আবিষ্কার করেছিলেন কিরম শোনো তার বাড়িতে মেঝেতে পরিচারিকা মেঝেতে কিছু একটা পড়েছে সেই দাগ তোলার জন্য পা দিয়ে খবরের কাগজ দিয়ে ঘষছে এবার ঘষলে একটা ঘষ ঘষ আওয়াজ হয় সেইটা তিনি শুনেছিলেন খোল আর বাদ্যযন্ত্রের বেল্টের মধ্যে একটা টিনের ফয়েল ঢুকিয়ে টিন ফয়েল ঢুকিয়ে স্টুডিওতে সেই ঘষ ঘষ ঘষ ঘষ শব্দটা তৈরি করেছিলেন এরকম তো প্রচুর আছে আমি
1: মানে সেটাই কথা
0: মানে আমরা অবাক হয়ে যাই না যে আচ্ছা এই শব্দটা কি করে এলো কিভাবে হলো টুং টাং মানে কি দিয়ে না কিভাবে করেছেন
1: ঠিক আর কি বলতো হচ্ছে এই সমস্ত শব্দবন্ধগুলো যখন আসছে তখন বারবার তার ছবির কথায় আসছে মানে ছবির কথাতে এক্সপেরিমেন্টটা অনেক বেশি করতে পেরেছেন তিনি এটাও সত্যি কথা
0: সুযোগটাও থাকে সেখানে
1: কিন্তু তবুও কিন্তু পুজো রিলিজ মানে তিনি তিনি মানেই পুজোর গান এইটা কিন্তু ভাবতেই হবে তো আমাদের ঘড়ির কাঁটা কিন্তু একদম এগোচ্ছে আমরা বরং পরে একটা গানে যাই তাই না আশা ভোসলেকে দিয়ে যেটা গাওয়ালেন সেইটা শুনি
2: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো ঠিক মনে পড়ছে না তো

0: আছে আমাকে। স্বপন চক্রবর্তী, মানে এই যে গানটা, মানে এই গানটা আসলে কেন এই কথাগুলো বারবার মনে হচ্ছিল সেটার কারণ হচ্ছে যে অনেকটা পরের দিকের গান এটা, স্বপন চক্রবর্তীর লেখনী, সেখান থেকে এগুলো হয়েছে। সেই সময়ের যারা লিখছেন তাদের মধ্যে, যেহেতু আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা বললাম, মুকুল দত্তর কথা বললাম, আমরা স্বপন চক্রবর্তীর কথায় আসিনি, সেই জন্য এই গানটা আমরা একটু শুনিয়ে দিলাম।
1: বাবা, এই জন্য শুনিয়ে দিলাম আমরা? না, গান শুনতে তো আমরা ভালোইবাসি, আর আর ডি বর্মনের কম্পোজিশনের গান, তাহলে তো আর কথাই নেই।
0: আর জানো, এই যে মানুষ, মানে এই মানুষটি কতটা ভালো ছিলেন, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে বলতে হলেও কিন্তু অনেক, তুমি গান চুরির কথা বলছিলে না,
1: তিনি আসলে বলছি না, মানে উনিই বলেছেন,
0: উনিই বলেছেন, আমি গান এই প্রসঙ্গটাতেই বলছিলাম যে কোথাও জানো তো কেমন যেন আমার মনে হয় যে বণিক, মানে ব্যবসায়ী যদি আর ডি ভাবা হয়, তিনি একেবারেই সেই লাভটা করতে পারেননি কখনো। তার কাছে মিউজিকটা বড় বেশি আদরের ছিল। মানে একটা ঘটনার কথা পুলক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোনো একটা মিউজিক অ্যারেঞ্জমেন্টের সময় অনেকজন মিউজিশিয়ান লাগছে আর কি সেই সময়, তো তাতে কি হয়েছে, মানে একটা মানে বাজেটটা বেশি হয়ে গেছে যাকে বলে আর কি, মিউজিক মানে তাদের সময় ওটা ওভার টাইম হয়ে গেছে, সেই জন্য বাজেটটা বেড়ে যাচ্ছে। আবার রেকর্ডিং হলো, সব হলো, এবার প্রযোজক পরিচালক দুজনেই বলছেন যে পুলকবাবু, টাকায় তো টান পড়বে, তাহলে কি হবে, তাহলে একটা কাজ করলে হয় না, মিউজিশিয়ান একটু কমিয়ে দেওয়া যায়, তাহলে বাজেটটা ঠিক থাকবে, এরকম একটা কথা হয়েছে। তো সেটার পঞ্চম দাকে বলা হয়েছে, মানে তিনি আর কি বলেছেন, তখন বলছেন যে এইসব ভাবার প্রয়োজন নেই, ও আমি ম্যানেজ করে নেব, আমি ভাবো। ম্যানেজটা কীভাবে হবে, পরদিন রেকর্ডিংয়ে এসে দেখা গেল যে মিউজিশিয়ান কিন্তু একটাও কমাননি, ঠিক আগের তালিকা মতোই বাদ্যযন্ত্রীরা সবার হাজির। অবশ্যই নিশ্চয়ই সকলেই বুঝতে পাচ্ছেন যে আসলে শিল্পী পঞ্চম, স্রষ্টা পঞ্চম, বণিক পঞ্চম বাণিজ্যিক পঞ্চমকে এক্সপ্লয়েট করেছে। হ্যাঁ, নিজের পকেট থেকেই কিন্তু হয়েছে সেই পেমেন্ট, তবুও সৃষ্টির এতটুকু অঙ্গহানি করতে দেননি তিনি।
1: আমরা একটা গান শুনবো, যে গানটা আজও ভীষণ প্রাসঙ্গিক, এবং যে গানটি আজও এখনকার শিল্পীরাও কিন্তু একটু রিমিক্স করে থাকেন, বা পুরো গানটা না নিলেও প্রথম দুটো তিনটে লাইন

0: তো নিয়েই থাকেন, এবং এই গানটা বড় মনে ব্যথা দেবার গান আর কি, তরুণ প্রজন্ম মানে উঠতি আর কি বয়সে টিনেজ লাভ হতে পারে,
1: এই গানটা কখনো না কখনো নিজের জীবনে একবার না একবার গেয়েছে, তাই বলতে চাই
0: না না সবাই গেয়েছে, সবাই কি এরকম প্রেমে ব্যর্থ হয়েছে মনে করার চেষ্টা করছে, সেটা হয়নি বা সেটা হোক চাইছি না, কিন্তু একবার দুবার হলেও তো নিশ্চয়ই প্রকাশ করতে পারেনি সেটা হয়েছে। সেই গানটি সবার জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?

0: এরকম কিছু দু রকমের গান আর কি আমরা যেটা চেষ্টা করছিলাম তার যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং তার গায়কী সবটাই একটু অন্যভাবে সব দিকটা করে ধরার আর কি আমরা চেষ্টা করেছি। সেই জন্যেই আমরা এই দুটো পরপর গান শোনালাম, এই রকম ধরনের যে দুটো গান শোনালাম সেইটার শোনার পর আমরা আরেকবার একটু সুরকার রাহুল দেববর্মনকে
1: দেখো। আমরা কিন্তু সুরকার হিসেবে তুমি যেমন একদম প্রথমে বললে যে লতা মঙ্গেশকরের দুটো গান একদম প্রথমে করেছিলেন সেই যাত্রা শুরু, তারপরে তো কিশোর কুমার আছেন এবং আশা ভোসলের তো মানে 90% গানেরই তিনি সুরকার,
0: তা তো বটে।
1: এছাড়াও তারও অনেক পরের দিকে ইন্দ্রাণী সেন, সেই সময়কার তো না অনেক পরে, তো ইন্দ্রাণী সেন একটা সময় ভেবেছিলেন যে তার একটা গানে রাহুল দেববর্মন যদি একটু সুর করেন, তো উনি যথারীতি যোগাযোগ করলেন, তখন বললেন যে ঠিক আছে আমি তাহলে মুম্বাইতে যাব, এটা ইন্দ্রাণী সেন বললেন যে আমি তাহলে মুম্বাইতে যাব এবং গিয়ে তাহলে আপনি সুরটা করে দেবেন। তো উনি বললেন যে না না মুম্বাইতে না, আমি যদি করতে হয় তাহলে কলকাতাতে গিয়েই করবো, হ্যাঁ আমি যাবো তোমার ওখানে। তা উনি তো খুব অবাক হয়ে গেছেন, ওই রকম একজন মানুষ তিনি কলকাতায় আসবেন, সচরাচর যা হয় এখান থেকে শিল্পী গিয়ে ওখানে রেকর্ড করে আসেন, বলছেন যে না আমি যাব। এবং তারপরে যখন স্টুডিওতে সবাই উপস্থিত উনি ঢুকছেন, তো ইন্দ্রাণী সেন সেই বলছেন সেই জায়গায় যে এত অমায়িক ভদ্র মানুষ, এমন ব্যবহার, মানে কোথায় আর ডি বর্মন বলছেন আর আমি কোথায়, হ্যাঁ আমি তো আশা ভোসলে নই, আমি ইন্দ্রাণী সেন, তাদের থেকে তো অনেক নিচে তিনি মনে করছেন আর কি ইন্দ্রাণী সেন, বলছে এসে আলাপ হলো, পরিচয় হলো, তার আগে এমনি কথা হয়েছে, পুরো রেকর্ডিংয়ের সময় পর্যন্ত উনি থাকলেন এবং খুব প্রশংসা করলেন, বললেন যে আবার যদি ভবিষ্যতে কখনো দরকার হয় আবার আমি আসবো এখানে, আমার সুরে যদি তুমি আবার গান গাইতে চাও আমিও কিন্তু এখানে আসবো এবং রেকর্ডিংও আমি থাকবো।
0: ঠিক তাই, এই ব্যাপারটা কিন্তু তার নিজের ভীষণ রকম ছিল যে ওই অন্যান্য শিল্পীদের যারা সঙ্গে রয়েছেন মানে সেই তাদেরকে ভীষণভাবে উৎসাহিত করতেন এবং অদ্ভুতভাবে তিনি বলছেন যে নিজেই এসে কিন্তু এক বাদ্যযন্ত্র নিয়ে বাজাতে শুরু করে দিলেন, মানে এরকমও তিনি করেছেন।
1: একটু আগে তুমি বললে না যে সুরকার বা সঙ্গীত পরিচালক গায়ক আর ডি বর্মন হতে পেরেছিলেন, বাণিজ্যিক দিকে কিন্তু বণিক আর ডি বর্মন হতে পারেননি।
0: ঠিক তাই, আমরা ইন্দ্রাণী সেন

ইন্দ্রাণী সেনের অনেকগুলো, মানে ওই সময়টা তো আসলে মোটামুটি ধরো এই দুটো গানের ব্যাপার ছিল না, সেখানে অলরেডি তখন আটটা মানে ক্যাসেট মানে এই ধরনের ব্যাপারটা চলে এসেছে, সেজন্য অনেকগুলো গানের কথা হয়েছে, আমরা সেখান থেকে একটা গান শুনিয়ে নিলাম। সেই আটেবার মানে নিজের একটা ছোট্ট ছোট মানে বাঁধানো খাতা তিনি নিজের কাছে রাখতেন। তিনি বলতেন যে সেই ছোট ছোট বাঁধানো খাতায় নিজের হাতে সব গান লিখে রাখতেন, এবং যে গান হয়তো তৈরি হয়নি বা হবে বলে ভেবেছেন, এরকম অনেকটা হয়েও গেছে, সেই গানগুলো তিনি লিখে রাখতেন এবং লিখে তবলা আর অন্যান্য রিদম প্লেয়ারদের বলতেন বাজাতে। আর ঘরে রাখা যে মানে স্টিডিও স্পিকার, সেখানে তৈরি হতো গান। হয়তো সেগুলো সব সময় যে রেকর্ড হয়েছে বা মানে একেবারে সবটা সেই অবধি গেছে সেখানটা নয়, কিন্তু সেই রেকর্ডটা হতো এবং নতুন গানের সুরগুলো তিনি সমস্ত সেটিংয়েই রাখতেন। অপূর্ব মেজাজে অপূর্ব সুরে একেবারে মাইক্রোফোনের সামনে হারমোনিয়াম বাজিয়ে আসল রাহুল দেব বর্মনকে কিন্তু পাওয়া যেত। আর সত্যি সেই সময়টা যদি ভাবা যায় চোখ বন্ধ করে, যে দু চারজন মানে রিদম প্লেয়ার, একজন গিটারিস্ট আর রাহুল দেব বর্মনের পিছনে চালচিত্রের মতো শচীন দেব বর্মনের বিরাট

0: প্রত্যেকটা ফটোগ্রাফ। এইভাবেই তৈরি হয়েছে এত শত শত গান।
1: এবং আমরা তার তো কম্পোজিশন নিয়ে কথা বলছি যে সারা পৃথিবীর সুর তিনি প্রয়োগ করেছিলেন মিক্সড করে ভারতীয় সঙ্গীতের ভাবধারার মধ্যে, বিভিন্ন রকম যা যা তিনি ইউজ করেছেন। বিশেষ করে তোমার সঙ্গে কথা বলতে বলতে মনে পড়ছে চুরালিয়া হে তুমনে যো দিল গো, তার আগে যে ওই যে কাঁচে রেতে টং টং করে, মানে আজ আমি বলছি হয়তো নিশ্চয়ই তোমার কানে সেই শব্দটা বাজছে বা যারা শুনছেন, ওটা কিন্তু নিজের সৃষ্টি যে কিভাবে দেওয়া যায়। এই যে পরীক্ষা নিরীক্ষা এগুলো কিন্তু ভীষণভাবে তিনি করতেন। কিন্তু এরপরে আমরা যে গানটা শুনব, হ্যাঁ, একটু অন্য ধরনের গান, 1986 পুজোর গান, মানে উনি সচরাচর যে ধরনের গান করে থাকেন, মানে উনি গেয়ে থাকেন বা ওনার সুরে যেসব শিল্পীরা গান গেয়েছেন, একটু অন্যরকম তো বটেই। এই গানটাও একদম অন্যরকম এবং এর কথাটা একবার ভালো করে শুনতে হবে। নিশ্চয়ই আমাদের বন্ধুরা এই গানটা শুনেছেন বা এই গানটা এখন আবার শোনার পর নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন।
0: সবটাই যদিও পুজো রিলিজ, স্বপন চক্রবর্তীর লেখা।
1: হ্যাঁ,
0: স্বপন চক্রবর্তীর লেখা।

0: গানটা তো আমরা শুনলাম অম্বালিকা, একদম অন্য ধরনের গান, মানে একজন প্রেয়সীর জন্য যে তার যে আকুতিটা, এবং সে যখন যাচ্ছে নদীর চিতাটা জ্বলছে সেই মানুষটাই কিনা, কম্পোজিশনটাও দেখো, সুরারোপটাও দেখো, মানে যখন শুনেছিলাম গানটা তখন অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কিরকম ধরনের গান, বুঝিনি অত ছোটতে বুঝিনি, কিন্তু পরবর্তীকালে কিন্তু গানটা শুনতে শুনতে যত পরিণত হয়েছি তখন কিন্তু মানে বুঝেছি বা ব্যাপারটা অনুধাবন করতে পেরেছি বলা যেতে পারে,
1: তাই না?
0: এবং ঘড়ির কাঁটা যেটা বলছে বেলা বয়ে যাচ্ছে, 12:56 আর
1: প্রায়
0: আর হাতে 4 মিনিট রয়েছে,
1: আমাদের গান শোনার পালা একেবারেই মানে সাঙ্গ হলো আর কি, যাকে বলে। তো অম্বালিকা আর মৌসুমী কিন্তু থাকছে, আবার 2:02 ফিরে আসবে নাটক নিয়ে, বাংলা নাটক নিয়ে। ততক্ষণ তারই ক্যারিশমা, এই যে মানুষটি, সেই যে যখন মানে জন্মানোর পর সে যখন চিৎকার করে একটা সুরে সুরে নাকি চিৎকার করতো, এরকম একটা কথা যখন শোনাই যায় তখন তিনি পঞ্চম না হয়ে যান না, তাই আমরা রেখে গেলাম এই গান।
0: আমরা কাটিয়ে এসেছি বিশ্ব সঙ্গীত দিবস, এবং আগামী 27 তার জন্মদিন আড্ডি বর্মন, আমাদের তরফ থেকে রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ্য।
2: বাসুদা, টিউন কিজে, কোয়াইট প্লিজ, কোয়াইট কোয়াইট কোয়াইট কোয়াইট কোয়াইট, শুরু করায়। पर आशा जी नहीं आई, आइए, नमस्ते आशा जी, आइए आइए।
3: नमस्कार।
2: नमस्ते।
3: अरे मेरे वजह से देरी तो नहीं हुई पंचम?
2: नहीं तो शुरू करें।
3: हाँ हाँ चलो।
2: चलिए मनोरी, स्टार्ट दीजिए।
4: रेडी, 1, 2।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 পদ্মবিভূষণ, 7 পদ্মভূষণের পাশাপাশি 56 পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত 16 ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী ডোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলি এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের M777A2 আলট্রা লাইট হাউইটজার সমরাস্ত্রের জন্য 23 মার্কিন ডলারের একটি রক্ষণাবেক্ষণ ও সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই বিষয়টি কার্যকর হবে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 এই আলোচনায় মোট 30 বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের 2 ব্লকের পাশাপাশি ISF, CPIM, কংগ্রেস এবং AJUP প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। বিশ্বকাপ ফুটবলে আজ আলজেরিয়া জর্ডানকে 2-1 হারিয়ে দিয়েছে। এদিকে নরওয়ে সেনেগালকে 3-2 হারিয়ে দেয়। অন্যদিকে গ্রুপ কের ম্যাচে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে রাত 10:30। অন্যদিকে ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে রাত 1:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

Well.

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। অযোধ্যা রাম মন্দিরে দানের টাকা তৌচুরূপে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্ত আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত 13 জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দিরের দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এল নিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ এবং বিশেষ তদন্তকারী দল সিটের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ দল লখনৌয়ের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখানে গতকাল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 1993 সালের বউবাজার বোমা বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রশিদ খানের সাজা মুকুব ও মুক্তি দেওয়ার বিষয়ে দিল্লি হাইকোর্টের রায়ের ওপর ভিত্তি করে হওয়া কাজগুলি আজ সুপ্রিম কোর্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে। ওই বিস্ফোরণে প্রায় 70 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। অতিরিক্ত সলিসিটর জেনারেল SB রাজু হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানালে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও সঞ্জীব সস্তেবের বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশটি দেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত প্রধান নিষেধাজ্ঞাগুলো সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং এর ফলে ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যালের পণ্য উৎপাদন, সরবরাহ, বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েল এবং লেবাননের আধিকারিকদের মধ্যে ওয়াশিংটনের চুক্তি চলতি সপ্তাহে নতুন করে আলোচনার আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে যুদ্ধবিরতি আরও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এই বৈঠক বলে জানা গেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা।

0: মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।

0: আজকের নাটক সত্যি ভূতের গল্প, রচনা মনোজ মিত্র, বেতার রূপ ও প্রযোজনা নির্মল গুহ, নাট্যানুষ্ঠান সত্যি ভূতের গল্প।
1: প্রভু, বিধাতা, শিগগির চলে আসুন, শিগগির। নরকে বিদ্রোহ আরম্ভ হয়েছে, ভূত পিশাচ সব জোট বেঁধেছে, নরক রাজ্যের লয় নরক ভেঙে পড়েছে, অবস্থা আমার কন্ট্রোলের বাইরে। প্রভু, ভগবান আসুন, তো ভগবান আসছে না, ভগবান, ভগবান রে।
2: হরি হরি হরি হরি প্রভুর চরণ পদ্ম হরি হরি হরি হরি। কতকাল যে লোকের পাপ পুণ্যের হিসেব রাখতে হবে জানি না। কি যুবরাজ, ঘন্টা পেটেছিলেন কেন? কি হয়েছে? হাঁপাচ্ছেন, চেঁচামেচি করছেন, হয়েছেটা কি? বিধাতা প্রভু ঘুমোচ্ছেন।
1: জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত, জাগাও।
2: জাগাবো?
1: হ্যাঁ।
2: তা কি প্রভু, বারোটি খাঁটি সর্ষের তেল নাকে ঢেলেছেন। যমরাজ, যমরাজ, এদিকে আসুন,
1: এই যে
2: আসুন আসুন,
1: এই তো
2: শুনুন, ওই যে শুনছেন?
1: হ্যাঁ, বা আমরা মরছি নাকের জলে চোখের জলে, ভূত পেদনির অত্যাচারে আর ত্রিভুবনের অধিকর্তার দিকে নাকে তেল দিয়ে ঘুরছেন। বাবা বাবা, বলিহারি বলিহারি, ওরে বাবা, ও বাপরে বাপ, কোঁটে বড্ড লেগেছে রে।
2: কি হলো যমরাজ, ল্যাংচাচ্ছেন কেন?
1: ওরে বাবা রে বাবা, চিত্রগুপ্ত
2: আগে
1: এই একটা লোক ব্যথায় টাটাচ্ছে আর তুমি তুমি সালা দাঁত বার করে করে হাসছ।
2: নরকেশ্বর যমরাজ,
1: হ্যাঁ,
2: একটু ভদ্রভাবে কথা বলুন।
1: ভদ্রতা শেখাচ্ছ?
2: হ্যাঁ,
1: আমি মরছি আমার জ্বালায়, পড়তিস আমার মতন ভূতের পাল্লায়, কোমর ভাঙত হাত ভাঙত, ওই নাদুস ভুড়িতে হাত বুলিয়ে বুলিয়ে ঘুরে বেড়ানো বেরিয়ে যেত। উড়ি আমার উ
2: আহ আহ, বসুন বসুন।

0: আজ বসো, কি করে কোমর ভাঙলেন যমরাজ?
1: থাক থাক, তোমাকে মলম লাগাতে হবে না, যেমন প্রভু তেমন হচ্ছে তার চেহারা। শোনো শোনো, তোমার প্রভুটিকে বলে দিও বেশি দিন আর ভগবানগিরি করতে হবে না, কোথায় কি হচ্ছে তার কোনো খবর রাখবে না, খালি পড়ে পড়ে ঘুম। ফিদাতা হয়েছেন, ঘন্টা হয়েছে, অস্ত্রম্বা হয়েছে, সালা জুটেছে যত সমস্ত অকমণ্য ঘাটের মড়া।

0: শম্ভবামী যুগে যুগে।
1: আসুন আসুন অপার করুণাময় বিপত্তারণ ত্রিলোকের ভাগ্য নিয়ন্ত্রক প্রভু বিধাতা, আসুন আসুন আসুন গ্রহণ করুন।
0: তা তো করব, কিন্তু অকর্মণ্য ঘাটের মরা এসব গালাগাল তো তুমি দিচ্ছিলে আমায়, তাই না?
2: আপনি শুনেছেন প্রভু?
0: চিত্রগুপ্ত, তুমি তো জানো আমি ত্রিকালদর্শী, আমার চোখে কানে কিছুই এড়ায় না।
2: যমরাজ আপনাকে শালা বলেছেন প্রভু, শালা।
0: এই চান্সে তুমি এত বলে নিলে বাছা।
2: আগে
3: কি গো যমরাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছো যে, সাষ্টাঙ্গ হও।
1: পাচ্ছি না প্রভু, আমার হিববন ভেঙে গেছে।
0: ভেঙে রেখেছ?
1: হ্যাঁ।
0: তবে তো কাজ কমিয়েই রেখেছ।
1: আগে হ্যাঁ,
0: কিন্তু কি ব্যাপার, চেঁচামেচি করছিলে কেন? আমার নিদ্রাটুকু সবে দানা পেকে এসেছিল
1: প্রভু। আমার বউ
0: বউ কোন বউ? কত নম্বর?
1: 12 নম্বর, একেবারে ছোট্টটি।
2: ঠিক আদুরে বিড়ালের মতো, তাই না প্রভু?
0: পাগলি, পাগলিটাকে দেখলেই মনটা যেন কেমন পাগলা পাগলা হয়ে যায়। ওকে একবার শোনো, ওকে একবার সন্ধ্যেবেলা আমার কাছে পাঠিয়ে দিও। যম
1: আর নেই প্রভু?
0: হ্যাঁ
1: নেই। আপনার ছোট বৌমা ছেনতাই হয়ে গেছেন প্রভু।
0: কি ছেনতাই? বৌমা ছেনতাই?
1: হ্যাঁ,
0: আমার পাগলি ছেনতাই? আর কার এত সাহস?
1: নরকের ভূত পিশাচের কাণ্ড।
0: ভূত পিশাচ?
1: হ্যাঁ প্রভু, কালকে রাত্রে আপনার বৌমাকে নিয়ে ওই প্লেনে করে আকাশে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, হঠাৎ কতগুলো খচ্চর ভূত দল বেঁধে আমাদের প্লেনটিকে হাইজ্যাক করে আমার প্রাণের শরীরকে ধরে নিয়ে আটকে কোথাও আটকে রেখেছে।
0: কি কাণ্ড এখানেও? হাইজোকিং?
1: হাইজোকিং নয়, হাইজ্যাকিং।
0: জম, তুমি আমার ইংরেজিতে ভুল ধরছো
1: না?
0: সাবধান, ভবিষ্যতে আর ধরবে না।
1: না
0: এখন বলো, নরকের রক্ষীরা কি করছিল?
1: রক্ষীরা আগেই ভূতদের হাতে বন্দি হয়েছে। অনেক রক্ষীকে ওরা ওই গরম তেলের কড়াইতে চোবাচ্ছে।
0: সে কি?
1: হ্যাঁ, কোনো খবরই রাখবেন না, দিন রাত নাক ডাকিয়ে ঘুমাবেন আর খালি বলবেন সে কি সে কি।
0: জম, তুমি আবার কটাক্ষ হাঞ্চ।
1: ব্লাড প্রেশার আমার মাথা ঠিক নেই প্রভু।
0: আমারও নেই। কিন্তু চিত্রগুপ্ত, নরক রাজ্যে এসব কি হচ্ছে? কি
2: হবেই তো।
0: হবেই তো মানে?
2: নরকে এখন রক্ষীদের চেয়ে পাপীর সংখ্যা বেশি হয়ে গেছে প্রভু।
0: সে কি জন?
1: আজকাল মর্ত থেকে যাকেই মেরে আনি তাকে তো আপনি নরকে পাঠাচ্ছেন, আবার বলছেন সে কি
0: জম? আবার তুমি?
1: ক্ষমা করুন প্রভু, সব গোলমাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভূতগুলি আমার প্রিয়তমাকে টর্চার করছে। কত করে ওদের বললুম, ওরে অন্তত গোটা কত কমলা লেবু খেতে দিস আমার বউটাকে। কমলা লেবু খেতে খুব ভালোবাসে, শুনলো না? শুনলো না?
0: কি শুনবে তারা?
1: ওদের দাবি একটাই, পুনর্জন্ম দিতেই হবে, দিতেই হবে।
0: পুনর্জন্ম?
1: আগে হ্যাঁ প্রভু, রিবার্থ। ওরা আবার ওদের ওই মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়।
2: সর্বনাশ! যমরাজের গিন্নি ওয়েস্ট বেঙ্গলের ভূতেদের খপ্পরে পড়েছে।
0: কি চিত্র?
2: আর চিত্র, নরকে সবচেয়ে ডেঞ্জারাস ওই ওয়েস্ট বেঙ্গল সেলের ভূতগুলো। বউয়ের আশা ছেড়ে দিন যমরাজ।
1: তোমার আর কি, যা গেছে আমার গেছে তো
2: প্রভু। ওয়েস্ট বেঙ্গলের ভূতগুলো দীর্ঘদিন ধরে ওই একই দাবি জানিয়ে আসছে।
0: দাবি? কিসের দাবি? মরার পর মানুষের আর কোনো দাবি থাকে না।
2: আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো বেঁচে থেকেও দাবি জানায়, মরে গেলেও দাবি জানায়। দাবি ছাড়া ওদের ভাতই হাজো হয় না। আমার কাছে জানেন, ওরা 900 স্মারকলিপি পেশ করেছে। পুনর্জন্ম চাই।
1: দিয়ে দিন প্রভু, দিয়ে দিন। দাবি নামিয়ে ওরা কিছুতেই প্রিয়তমাকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে।
2: থামুন তো মশাই, পুনর্জন্ম হাতের মোয়া চাইলেই যেন পাওয়া যায়। প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসে রায় দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের ভূতেদের গড়পড়তা 30,000 বছর নরকবাস করতে হবে। মেয়াদ পূর্ণ হবার আগে কাউকে ছাড়া যাবে না।
0: যাবে, যাবে, কিন্তু যাবে।
2: আগে
0: যাবে। পুনর্জন্ম পেলে ওরা যদি আমার পগলিটাকে ছেড়ে দেয় তাহলে আমি আমার রায় তুলে নিতে রাজি আছি। দা চিত্র, দা কলমটা, দা পুনর্জন্মের অর্ডার করে দিচ্ছি।

0: বিধাতার বিচার নড়চড় হবে?
1: হাইজ্যাকিং এ বিচার চলে না।
2: হাইজ্যাকিং?
1: চুপ।
0: সমস্যাটা সমস্যাটা একটু তলিয়ে দেখছেন না প্রভু?
1: হাইজ্যাকিং এ দেখা দেখি চলে না।
2: আরে হাই
1: চুপ।
2: আরে বাবা
1: বাবা, শুনোই, 24 ঘন্টা তার মধ্যে আর কি দেখবে? যাও যাও জন, সঙ্গে গিয়ে তোমার কুমোরে হট বাত করোগে। আমি আমি বৌমাকে এক্ষুনি ছাড়িয়ে আনছি।
0: আচ্ছা,
1: চিত্রগুপ্ত
3: বলুন। বিধাতা
1: টুক করে ঢুকে পড়তে পারবে?
3: আগে কোথায়?
1: নরকে।
3: নরকে?
1: হ্যাঁ, ফুট করে ঢুকে পড়ে শুট করে জমির গিন্নিকে নিয়ে এসো।
3: আর ভূতেরা যে মুট করে ঘাটটা ভেঙে দেবে প্রভু।
1: ভয় কি, আমি তো তোমার পেছনেই আছি। আচ্ছা যাকগে, আমি নিজেই একবার নরকে ভূতের সঙ্গে কথা বলে আসি।
4: হে নরকবাসী, পশ্চিমবঙ্গের ভূত পেত্নীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা নয়। তোমরা অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো। ভগবান বুড়ো হয়েছে বলে কি মগের মূল্য পেয়েছ? নরকরাজ্যের রক্ষীদের পেটাচ্ছ, যমরাজের কোমর ভেঙেছ, তার বউকে ছেনতাই করেছ, জঘন্য পরিস্থিতির সৃষ্টি করে চলেছ। এটা কি কলকাতা পেয়েছ? যমরাজের রানীকে ছেড়ে দাও বলছি। হ্যাঁ, 48 ঘন্টা সময় দিলুম, এই সময়ের মধ্যে আমার আদেশ পালন না করলে তোমাদের দেখে নেব। হ্যাঁ,
5: চিনতে পারছো না? তুমি তো আমাকে নরকে ফিট করেছো গুরু।
1: দিনের মধ্যে 1000টা ফিট করছি বাপ, অত খেয়াল থাকে না। চিত্র কে?
5: গুগলু।
1: গুগলু?
5: গুগলু ওস্তাদ, নাম করা রেল ডাকাত, জনতামেল, লালগোলা প্যাসেঞ্জার আর কামরূপ এক্সপ্রেস ছিল ওদের কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে প্রভু।
1: খুবই কর্মময় জীবন।
5: হ্যাঁ প্রভু, ঠিক তাই। আর সেই জন্যেই ওর নরক ভোগ 30,000 বছর।
1: মাইরি আর কি 30,000 বছর, সালা মেরে তোমার তক্তা বানাবো না।
5: যমরাজের ছোট রানী কোথায়? এই, তোকে শীষ দিয়ে বাঁশি বাজাতে বলেনি? ছোট রানীমাকে কোথায় রেখেছিস বল? শিগগির দেখে বার কর।
1: চক্রাঙ্গিও না চিতু কাকু, গুগল তার সালা কারো রোয়াবি সহ্য করে না।
5: মুখ সামলে কথা বলবি গুগল? পারবি নাকি?
1: থোবড়া ছিঁড়ে লেবো। সালা 30,000 বছর দেখাচ্ছি, 30,000 বছর, 30,000 বছর ধরে নরকে থাকবো, আর ওদিকে দমদম দিয়ে লালগোলা ঝমঝম করে বেরিয়ে যাবে। কদিন হয়ে গেল, একটা প্যাসেঞ্জার ওর সুটকেস ছাড়তে পারেনি। পুনর্জন্ম ছাড়ো গুরু, নইলে ডিনামাইট ফাটিয়ে জমের বউকে বাবা। গুগলু, তুমি তাহলে রেলগাড়িতে আবার খেল দেখাতে চাও?
5: আলবাত, রেলগাড়িতে খেল দেখে আমার ডেইলি কত ইনকাম হতো জানো? শালা রেলের বাঁশি এখনো আমার কানে আছে। কু কু
6: বল বল, হাতের গড়ি খুলে দে। এই মেয়েটা, বলার হাতটা দে, তাড়াতাড়ি খুলে দে বলছি, নইলে শালা চাকু দিয়ে পেটের লিভার বার করে দেবো।
1: বাবা গুগলু, তাহলে তোমার রিভার চাই চাই।
5: দাও গুরু, দাও গুরু, রেলগাড়ির কামরাটা আমায় ফিরিয়ে দাও গুরু। তোমার নামে সোয়া পাচান আর পুজো দেবো মায়েরি। ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও।
7: খবরদার প্রভু, ছাড়বেন না। রেলগাড়ির যাত্রীরা ওদের জেলায় সর্বদা অস্থির, তীর্থযাত্রীদের ওরা রেহাই দেয় না,
8: ছাড়া পেলি অমর সর্বনাশ করবে।
6: আবে আয়, আবে আয় শালা। ফিসফিস করে কি বলছিস রে গুরু? গুরু গুরু, তোমার এই চামচাটার ভুড়ি কিন্তু ফাঁক করে দেবো।
1: চিত্রগুপ্ত,
5: আগে
1: তুমি কি চাও যে জমের বউ নরকের অন্ধকারেই মরুক?
5: সেও ভালো প্রভু, তবু এদের ছেড়ে মর্তের লোকেদের ক্ষতি আর করবেন না।
8: তবে রে শালা,
1: গুগলু থামো থামো বাবা থামো, চাকু বন্ধ করো। চিত্র, তুমি আর একটা কথাও বলবে না, একদম চুপ করে থাকবে, বুঝলে গুগলু? এইসব চিত্তুরা না এসব বোঝে না, মরতে তোমার কত ভালো ভালো কাজ পড়ে আছে। আমি তোমার এখানে আটকাতে পারি? দা, আমি এক্ষুনি সই করে দিচ্ছি, তোমার মুক্ত করে দিচ্ছি। দা খাতাখান দাও চিত্র, সই করে দিলাম। তবে শোনো, এই যে তোমার পুনর্জন্মের অর্ডার দিলাম, তা যেন 5 কানে না যায়। তোমাকে ছাড়ছি বলে অন্য কোনো ভুল

0: 보니까 자치네. 봐봐.
1: 대가지 그럼 대가지. 쭈피 쭈피 까만 하실 것다 왜 또?
2: 이봐 이봐 또뭐 해준 아무 성에서 조명 보게 고픈 데라 되게 갈아서 그러지.
0: 자우치도 아니면 뭐막이 미녀서 자.
3: 아니 자보
1: 자비 아니 두피 천이야지 또 말. 자자자 와이 자
3: 자야.
0: চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চলো চ
3: রাম রাম, জয় সিয়ারা, জয় হনুমান জি।
0: কাকে হনুমান বললি? আমায়?
3: জি হ্যাঁ, হবেই তো ওনাকে হনুমান বলে ডাকে। হনুমান জি স্বরূপে আমি ওনাকে একদম বুকে আঁকিয়ে রেখেছি। হনুমান জি
0: উদ্ধার করেছ, কিন্তু এখানে কি চাই?
3: ওই ওই সহিটা চাই, গুগলুর নামের পাশে যে সহি দিয়ে ফিন কাটিয়ে দিলেন ওই সহিটা ঘটোৎকচ ধনিয়ার নামের পাশে বসিয়ে দিন।
0: তুই দেখে ফেলেছিস?
3: হ্যাঁ ভগবান, আমি লুকা লুকি দেখেছি।
0: তুই তো বহুত মজ্জাত হ্যাঁ, তুইও রিবার চাস কেন? মরতে তোর কিসের টান?
3: কোন কাল কোন কাল কোন কালের বসা?
0: কোন কাল কোন কালের আবার ব্যবসা হয় নাকি?
3: কেন হয় না হনুমান জি, দেশ বিদেশে আমি মানুষের কঙ্কাল প্রচার করি, লাখ লাখ রুপিয়ার কারবার আছে আমার।
0: এত কঙ্কাল পাস কোথায়?
3: গোরস্থানে মহারাজ।
0: তার মানে কবরখানায়?
3: জি হ্যাঁ, কবর ঢুঁড়ে ঢুঁড়ে কঙ্কাল বার করে আমার আদমি লোক, সে কঙ্কাল সব আমি বহারে প্রচার করি। বহুত ভালো ফরিন মার্কেট মে কঙ্কালের বহুত ভ্যালু আছে।
0: যা যা নরম ভক্কট গিরা, হতভাগা পিশাচ, তোদের জন্য মানুষ মরেও শান্তি পাবে না। কবরের নিচ থেকে তার হাড় গোর টেনে বার করিস, যা যা ভাগ।
3: হ্যাঁ ভাগ ভাগে কাকা, বহুত রুপিয়া আটক হয়ে রয়েছে, সব হাড্ডি গুদামে আটক রাখিয়ে এসেছি, লড়কাটাকে হমি চাবি দিতে পারলো না। লেন হনুমান জি, পাঁচ হাজার রিভার্সের অর্ডার মিলবে তো, আর পাঁচ হাজার রুপিয়া আপনাকে আমি নজরানা দিব।
0: দাদা তুই ভগবানকেও ঘুষ দিচ্ছিস, তোকে তোকে আমি আরো 30,000 বাড়িয়ে দিলাম, মোট 60,000 বছর নরকের ঘানি তোকে টানতে হবে ডনডনিয়া।
3: কাহে হ্যাঁ, আমার সাথে ফসলা কেন করবেন না? হ্যাঁ কি ভাবিয়েছেন? গুগলু আপনার সুন্দরী জানানাটাকে রিলিজ করিয়ে দেবে। এ ধারি দেখেন, হ্যাঁ
0: চাবি, কিসের চাবি?
3: কিসকা চাবি? ও সুন্দরী চিড়িয়াটাকে গুগলু যে কঠিমে আটক রাখিয়েছে না, আমি সে ঘরে কোলার সেবল গেটে বড়া বড়া তালা লাগিয়েছি। আপকা জানা নাই আমি ঢনঢনিয়ার মাঠি মে।
4: বাবা ঘটু
3: বলেন, বাবা হনুমান জি
4: তোকে ছাড়বো ছাড়বো, তোকেই ছাড়বো,
0: তুই মরতে গিয়ে ভালো করে কঙ্কালের ব্যবসা করবি।
3: কঙ্কালের আর একটা বসা আমি করবো, আর গুঁড়ো করে করে ও চিনির সাথে আমি ভেজাল দিব।
0: বেশ করবি বেশ করবি, আমার আর আপত্তির কি আছে বল? আমি তো আর মরতে গিয়ে সেই চিনি খাবো না। চল বাবা চল, এখন চল তালা খুলে দিবি চল। হ্যাঁ
3: জি হ্যাঁ, ও তো আমি খুব জানি, মাল খালাস করে দেবো, ও পরে তুমি ফিন ওই সইটা কাটিয়ে দিবে, আমি সব বুঝেছি।
0: না না না না না, ছি ছি ছি বাবা ঘটু, ভগবান দুবার সই কাটে না, ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না বাপা, কবি নেই লে তাহে।
3: সাজ বল তবে হুমার সাথে এসো।
0: চল চল
3: কল হয় ও মামা চুম।
5: হ্যাঁ
3: মামা, ইতনা জোর মে কাহে ধাক্কা দিয়েছো? হ্যাঁ
5: ছড়ি ছড়ি লাগে গেছি গিয়া, লাগে গেছি গিয়া।

0: পেন এটি কি ভগবান, এই ভগবান শতকোটি প্রণাম।
1: এটা কে রে ঘটু?
2: মা মা, ল এন্ড অর্ডার ডিপার্টার প্রহরী আছে। হ্যাঁ, বহুত ঘুষ খেত। বলেন বলেন হলুয়ার জি, এসব লোকের সাথে নরকে মাস করতে হওয়ার ভালো লাগে?
1: একদম না, একদম না, ঘেন্না হয় ঘেন্না হয়। চলে ঘটু এখান থেকে, চল চল চল।
0: ভগবান, তুমি যাওনের আগে আমার মুখে থুতু দিয়া গেলা, দাও ওই থুতুই তোমার মুখে আইসা পড়ব, দেখা লিও যারে রিটার্ন কয় আর কি। ভাবদাস ওই হালায় ঘটকচ, হ্যাঁ তোমার তালা খুললে দিব, ইম্পসিবল। চাবি তো আমার কাছে, সাদে কি সারা আমি ধাক্কা মারছি, ধাক্কা মেরেই পকেট থেকে বাইরে চাবিটা ফাক্কা করে দিছি। এইবার দেখুন ভগবান, তুমি কারে ছাড়ো, অগরে না আমারে? ওই গুগলুটা আবার এখানে দৌড়ে এইতেছে, খাইছে চাবিটা কি করি কি করি মোজার মধ্যে ঢুকাই দিস, ঢুকাই রাখি।
3: বাবা বাবা, কোন শালা আমার মাল ঘরে তালা লাগানো রে?
0: কইতে পারি না, সিগারেট খাইবা বাইডি?
3: কে
0: সিগারেট?
3: শালা সিগারেট, আমি ওস্তাদ, আমার উপর আবার ওস্তাদি, সব শালা ভূতের টেঙ্গরি খুলে নেবো আজ।
0: খাইছে কিন্তু আমারে মিছামিছি লাঠি মানুষ কেন?
3: তুমি শালা মহারামি চিটিং বাজি ছেড়ে এখন বলো কোন শালা আমার গোপন ডেড়ায় তালা খাটিছে, বলো। কে যেন আসছে, ওই শালা ঢন্ডনিয়ার বাচ্চা।
2: ধন্দা মত করো, আমার চাবি নিকালো, আমার চাবি নিকালো।
3: তুই সালা ঝুলিয়েছিস, তুই তুই সালা ঝুলিয়েছিস সালা, তোর বাপের নাম আজ
0: ভুলিয়েছে। গুগলু আর দণ্ডনিয়া মারামারি করে দাও, আর আমি আমি খানগত ক্লাত্তি খাইছি, একটু ব্যথা লাগছে, তাতে কিছু নাই। চাবির কথা ওরা জানতে পারে নাই, যদি আমার পুনর্জন্ম হয় তো মর্তলোকে যাইতে পারি। আমি মর্তলোকে গিয়াই আমি চন্দ্রাণীর মা মানে আমার ওয়াইফ, ওয়াইফটা আমি দেখা নু। আরে তোর জল জানতো হাজবেন্ড মানে স্বামী অকালে মরিয়া গেল, ইয়া সে নরকে খাটতাছে, আর তুই একটা একাদশীও করতে পারস না। একাদশী মানে একটু সাবু খাবি, একটু কলা খাবি, তা না। হ্যাঁ ইলিশ মাছ খাইতে চাস, সে খা খা ইলিশ মাছ খা, কিন্তু সিম্পল খা, আবার সুস্বাদু ইলিশ মাছ খাস। ঠিক।

0: দারি বাবা, আসেন আসেন। আরে বাবা কি সুন্দর চেহারা, হুরিয়ে বাবা কি সুবিশাল দাড়ি, সাত সাগর দিতাছে পারি। সাদে কি আর দাড়ি বাবা সঙ্গ পাইছেন, পাইছেন এই দাড়ির জোরে, ভুবন বিখ্যাত দাড়ি। শুনছি যে দাড়ি বাবার দাড়ি চুষলে কঠিন কঠিন ব্যামো চক্ষের নিমিষে একবার ছুইটটা পালায়া যায় গিয়া। দাড়ি চুষলেই মধু, আর মধুতেই আরোগ্য। জয় দাড়ি বাবা, জয়
1: হরি হরি হরি হরি।
0: আমারে দয়া কইরা আপনার দাড়ির গোছা চুষতে দিবেন বাবা ফাদার।
1: কেন দিব না, এই দাড়ি তো আমার নয় রে মামা, ভক্তির সেবায় উৎসর্গীকৃত।
0: আজ্ঞা জানি তো।
1: কি রোগে ভুগিস বলতো?
0: আজ্ঞা রোগ নয় বাবা, শোক, মহাশোক। পশ্চিমবঙ্গের লিগে না মনটা না পুটতাছে, অহরহ পুটতাছে। দেন দাড়িটা চুইসা যদি একবার যাইতে পারি পশ্চিমবঙ্গে।
1: কেন যাবি রে মামা, 150 টাকা মাইনের প্রহরী ছিলিস তুই, পুনর্জন্মে তোর কেন এত মায়া?
0: কি কয়েনটা কি আপনি, আপনি কয়েনটা কি, মাইনা ছিল 150, উপরি ওভারফল যারা উপরি কয় সেটা কত জানেন?
1: উপরি
0: আজ্ঞে তা ধরেন আপনাকে

0: আশীর্বাদে 5 বছর সার্ভিস করিয়া লেক টাউনে 3 ডলা বাড়ি করছিলাম দাড়ি বাবা ফাদার। আর আপনার মাইয়া মানে আমার ওয়াইফে পায়ে নাকে কোমরে তা 50 ভরি সোনা গড়াই দিছি। ডিনার টেবিলে রূপার ডিশ, বারাসাতে ধেনো জমি কিনছিলে আন্ধনগে 70 বিঘা। খাইছে সব ফাইলে রেখা অকালে চলে এলাম, কিচ্ছু ভোগ করতে পারলাম না। কবে আবার সার্ভিসে যাইতে পারুম? কবে আবার প্রহরি হমু?
1: মরি মরি মরি, দাড়ি চুষবি তা চোস না।
0: মধু মধু মধু, অসত্য মধু। ওরে বাবা, এতকাল শুধু শুনছি, আজকাল স্বচক্ষে টেস্ট করলাম, মধু মধু।
1: হরি হরি
0: মরি মরি, কি করে হইল? তারি দিয়া মধু পরে কোন পুণ্যে?
1: তুই না বুঝিবি, তুই যে পাপি রে মামা।
0: আজ্ঞা, কিন্তু আই যেটুকু পুণ্য হইল দেন, আর একটু মধু দেন।
1: বিনামূল্যে আর না দিব, দাড়িটা নিলে এবার প্রণামই লাগিবে।
0: মূল্য মূলা দিতে পারি, সঙ্গে মাল করি নাই।
1: আছে আছে, মোজার ভিতর হাত দিয়ে দেখ না।
0: আজ্ঞা,
1: চাবি কাকি পাইবি?
0: চাবি
1: আলাকি না করিবি, ঢনঢনিয়ার পকেট কেটে ঝাড়িলি।
0: ও দেখতে হলাইছেন, ইউ সিন কাম সারছে। এইটা চাইবেন না, এইটা দিয়া আমি ভগবানের লগে একটা রফা করুম, যাতে কয়েক দিয়া মিস আন্ডারস্ট্যান্ডিং করুম।
1: না দিবি তো বলে দিব, গুগলু তোকে ভগলু দেখাবে।
0: কেন ওই চাবি লইয়া আপনি, আপনার কি কাম?
1: তোর যে কাম আমারও সেই কাম।
0: সে কি আপনি কি পুনর্জন্ম চান?
1: কেন না চাইব, তোরা মরতে যাইবি আমি কেন না যাইব? অনাথ রোগীরা দুরারোগ্য ব্যাধির আক্রমণে হতাশ হইয়া বাবা বাবা বলিয়া ডাকিছি, তাদের না বাঁচাইব?
0: কি দরকার? স্বর্গে বাস করতেছেন, সুখে আছেন, নাশফাস দেখতেছেন, অমৃত পান করতেছেন, আর মর্তের এই দুঃখের মধ্যে নিজের কেন জড়াইবেন?
1: তুই কি করিয়া জানিবে মূর্খ প্রহরী? জানিস জানিস কত ব্ল্যাক মানি ছিল? মালদার রুগী ছাড়া আমি গরিব রুগীকে ধারে কাছে ঘেঁষতে দিতাম না। হ্যাঁ, এত এত ব্ল্যাক মানি আমার পায়ে জমা পড়িত, ঘি খাইতাম, দুধ খাইতাম, গায়ে মাখন মাখিতাম, রাতে তন্দুর রুটি আর চিকেন রোস্ট খাইতাম।
0: কি পেলেন? হ্যাঁ, মুরগি খাইতেন।
1: তোকে বলে ফেললুম, আর কেউ জানে না নিরবধি, ফাঁসলা করিবি
0: না করিব।
1: কত সুখ কত সুখ ছিল রে আমার পেশেন্ট ভক্তগণ বুঝিতে না পারিত, আমার দাড়িতে 2 ধরনের ফাইবার আছে।
0: কিবার
1: ফাইবার? অরিজিনাল দাড়ি আর স্পঞ্জের দাড়ি।
0: ও
1: দেখছিস দেখছিস, এই স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধুতে চোবানো, যেই গালে দিয়ে চুষবি অমনি স্পঞ্জের ফাইবার দিয়ে হুড়হুড় হুড়হুড় করে মিষ্টি মধু ঝরিবে।
0: এটা তো দাড়ির বার, বা খুব ভালো। উড়ি বাবা, তাই তো এই স্পঞ্জ, এ তো ম্যাজিক দাড়ি খাইছে। আমরা তো মরতে ভাইবা মরতাম।
1: পুণ্যের জোরে পুণ্যের জোরে দাড়িতে অমৃত বহন করে বেড়াচ্ছি। হরি হরি হরি হরি, দেখ
2: আমি
1: স্বর্গে থাকিব।
2: স্বর্গ? স্পঞ্জের দাড়িতে মধু লাগিয়েছিস আবার কথা বলছিস?
1: চুষিবি
2: চুষিব, তোর দাড়ি তোকে চুষাইব। রোগগ্রস্ত মানুষের সাথে চালাকি করেছিস শালা ভেলকিবাজি।
1: এটা মামা বেটা চাবি কাটি, তোমার বয়ের চাবি কাটি আসিল আমার হাতে, হেরি তেরি লাকড়িবি। এ তো দেখছি সবাই আসছে না, বিধাতা চিত্রগুপ্ত ঘটোৎকচ গুগলু, আসুন আসুন দেখুন আপনারা।
3: তুমি কেন এই কাণ্ড কারখানায় নিজেকে জড়াচ্ছ? দাও বাবা দাও, ওটা দাও, চাবিটা দাও, তোমার কোন ইচ্ছাই অপূর্ণ রাখবো না বা। চল চল সবকে চল চল
2: না কখন না না
3: তোমারই তো বউ।
2: নিকুচি করেছে ভয়ের,

0: মেলকিবাজি স্বর্গে হবে। যা যা নরকে যা।
1: যমরাজ ঘর ধাক্কা দিলেন, ঘর ধাক্কা, খুব চেপা, চলো ভক্তগণ নরকে চলো, না দিবা যাবি না ছাড়িব।
2: জন এ তুই কি করলি? আমরা ভাবছি কিভাবে ওদের শান্ত করা যায়, আর তুই আরো খেপিয়ে দিলি। একই নরকের এই অবস্থা, তার মধ্যে দিলি ওই দাড়ি বাবাটাকে ঢুকিয়ে। এখন কাকে ছেড়ে কাকে ধরি, মাথা মোটা আন্দ কোথাকার।
0: ব্লাড প্রেশার বুঝতে পারিনি, হঠাৎ মাথায় রক্ত উঠে গেল, সেই দেখলাম বেটার স্পঞ্জের দাড়ি।
2: গেল যা, তুই আজ দেখলি, আমি বহুকাল আগে দেখেছি ওর বারো মানা দাড়ি স্পঞ্জে।
3: তবু ওই খচ্চরটাকে স্বর্গে রেখেছিলেন
2: জনমতের চাপে বা
3: জনমত।
2: হ্যাঁ জনমত প্রকাশ্যে যে সিদ্ধ বাবা আত্মরোগীর উদ্ধারে আত্মসমর্পণ করেছে, তাকে নরকে ঢুকালে জনগণ মেনে নিত কি? এই জম বসে রইলি কেন, যা মত্ত থেকে এখন গোটা কত পালোয়ান ধরে আন।
3: আগে পালোয়ান,
2: তাছাড়া এই নরক ঠান্ডা করবে কে বাপ? বেশ তাগড়াই দেখে গোটা কত মেরে আনবি। হ্যাঁ এছাড়া তো আর কোনো উপায় দেখছি না বাপ।
0: আমি দায়ী করতে চললু
4: বন্ধুগণ, আজ আপনারা আমায় নেতার আসনে বসিয়েছেন, আমি ধন্য। কিন্তু নেতা আমি নতুন না, রঘুবীর চোংদার সহজাত নেতা। আপনারা জানেন যখন আমি বেঁচে ছিলাম কত যে নেতৃত্ব আমি দিয়েছি তার কোনো হিসেব নেই। নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্বে টান পড়েছে আমি এগিয়ে গিয়েছি, ঘন ঘন দল বদল করেছি, নেতৃত্ব দিয়েছি। বন্ধুগণ, বিধাতা আজ ফ্যাসিজম চালু করেছে, আমার মতো একজন জননেতাকেও নরকে পাঠাতে এতটুকু দ্বিধা করেনি। জননেতার ভাবমূর্তিতে লেপন করেছে আলকাতরা। বন্ধুগণ, আপনারা জানেন জীবিত কালে আমি মানুষের জন্য সারাক্ষণ লড়ে গেছি। মেদিনীপুরে বন্যা কিংবা খরা হলে এই আমি রঘুবীর চোংদার, আমি সবার আগে গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি।
5: সবাই স্বীকার করবে গুরু।
4: যে বছর বন্যা বা খরা না হয়েছে সে বছর বহু শ্রম করে খরা বা বন্যা সৃষ্টি করে আমি সিংহের মতো গর্জন করেছি, বন্যার তো তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল তোল পার করেছি।
6: বলুন মামা, তাই না?
7: বন্যা হইলেও করছেন, না হইলেও করছেন, আপনার তুলনা নাই।
4: কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি,

0: নেতাগিরি করে কত আমদানি করা যায় আমি দেখাবো,
1: আমি দেখাবো, আমি দেখাবো কঙ্কাল বেচিয়ে কত কাম করা যায়।
0: আমিও প্যাসেঞ্জার ছেড়ে
2: আমিও তোমাদের সকলের জায়গা ফাঁক করে দেব।
0: বন্ধুগণ বন্ধুগণ, আপনাদের সকলের মুখপাত্র হয়ে আমি এখনই বিধাতার গলা টিপে ধরব, জিভ টেনে বার করব, চিত্রগুপ্তের খাতা কলম কেড়ে নেব,
3: নিয়ার সরালের ভোগে পড়া গুরু।
0: আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। শুরু হলো আমাদের আন্দোলন, ভূতেদের আন্দোলন, স্বর্গ মর্ত পাতাল কাব্যে রঘুবীর চোংদারের সংগ্রাম, দেবাসুরের সংগ্রাম কেউ লজ্জা দেবে। রঘুবীর চোংদার বন্ধুগণ, এবার আপনারা ফিরে যান, বন্দি জমদুদের উপর পীড়ন উৎপীড়ন শুরু করুন, আমি একাই চললুম বিধাতার মোকাবিলায়।
4: প্রভু প্রভু বিধাতা,
5: হ্যাঁ এসেছ
4: আগে? হ্যাঁ প্রভু।
5: কদ্দুর কি করলে
4: আগে? আমার হাতে যখন ছেড়ে দিয়েছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, একেবারে সব ঠান্ডা করে দেব প্রভু।
5: সেই ভরসাতেই তো একজন নেতাকে গোড়া থেকেই নরকে ফিট করে রেখেছি সময়কালে ভূত পিশাচ ঠান্ডা করতে। কিন্তু তুমি তো ওদের নিয়েই মিটিং করছিলে বাবা চোংদার।
4: আগে প্রভু, জননেতার ভাবমূর্তি বজায় রাখতে গর্জন তো করতে হবে প্রভু।
5: তুমি বলেছ আমার জীব ছিঁড়ে নেবে, আমি শুনেছি
4: প্রভু। ও কথা না বললে ওরা আমাকে বিশ্বাস কেন করবে বলুন?
5: ও সেই জন্যে। কিন্তু ওদের যে খেপিয়ে তুললে আমি তো ভেবেই পাচ্ছি না, এটা এটা উত্তাল সমুদ্র, তুমি শান্ত করবে কি করে?
4: হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে প্রভু।
5: হোমিওপ্যাথি?
4: আগে হ্যাঁ প্রভু, প্রভু সর্বজ্ঞ। কিন্তু এটা জানেন না যে নেতাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি আগে রোগ বাড়িয়ে পরে কমায়, আমরা নেতারাও তেমনি আগে চড়িয়ে দিয়ে পরে নামায়, মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নি প্রভু।
5: নাও নাও না নাও, কেড়ে দাও কেড়ে দাও কেড়ে দাও, মই কেড়ে দাও, বন্দিনীকে খালাস করে দাও। তোমার সাথে আমার যা যা চুক্তি হয়েছে সব হবে, তোমাকেই আমি ছাড়বো
4: প্রভু। শুধু ছাড়লেই তো হবে না, আর একটু যে দয়া করতে হবে প্রভু।
5: আবার কি?
4: অমর করে দিন প্রভু, অমর করে দিন প্রভু, যেন আমি চিরদিন বেঁচে থেকে মানুষকে নেতৃত্ব দিয়ে যুগে যুগে তেলকল ধানকল ডালকল গোছাতে পারি।
5: বেশ বেশ বেশ বেশ, তাই হবে তাই হবে, গেঁড়া কলে তুমি সকলকে আদি অন্তকাল ধরে ছাড়িয়ে যাবে। কিন্তু বাবা রঘুবীর,
4: বলুন
5: একটা কথা,
4: বলুন,
5: যখন তোমায় ছাড়বো ওরা যে হল্লা শুরু করবে।
4: আমার উপর ছেড়ে দিন প্রভু, এমন একখানা চুকলি ছাড়বো না, এক চুকলিতেই সব কাজ।
5: চুকলি?
4: হ্যাঁ প্রভু চুকলি। দাঁড়ান দাঁড়ান, এখনই ছাড়ছি।
0: বন্ধুগণ বন্ধুগণ, আমাদের কার্যোদ্ধার হয়েছে।
4: কি বুঝছেন প্রভু?
0: আমাদের আন্দোলন সফল।
5: এটা চুকলি?
4: আগে হ্যাঁ প্রভু।
5: কি বুঝলে চিতু?
2: আগে সেন্ট পার্সেন্ট জননেতা,
5: সাফ হয়ে কামড়ায় ওঝা হয়ে ঝাড়ায়, এদিকে যাবার নরকের ভেতরে গুগলু মামা ঘটোৎকচ
0: আমাদের সব দাবি মেনে নিয়েছে। বন্ধুগণ বন্ধুগণ, শুধু একটা কথা, দাবি মানলেও বাস্তব ক্ষেত্রে দাবি পূরণ এই মুহূর্তে সম্ভব নয়। 90 লাখ ভূতের জন্ম এক মুহূর্তে কি করে হতে পারে আপনারা সবাই একবার ভেবে দেখুন, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে সবাই একে একে জন্ম পাবে। তা প্রথমে প্রথমে আপনাদের নেতা হিসেবে আমি প্রথমে গিয়ে পশ্চিমবঙ্গে আপনাদের জন্যে ফিল্ড তৈরি করে রাখবো, আপনারা পরে আসুন।

0: দাড়ি বাবা, আপনি কি কিছু বলবেন?
1: মরি মরি মরি, নিজের আখেরটা বেশ তো গোছালি।
0: শুনুন দাড়ি বাবা, আমি বলবো,
1: জানিতাম তুমি হারামি, কিন্তু তুমি যে রাম হারামি সেটা না জানিতাম। তবে তোমার চেয়েও হারামি আছে, ওই যে বিধাতা, লোকটাকে দেখিতে নালা কাপা কিন্তু অতি সেয়ানা। কেন তোমাকে একা ছাড়িতে চাহিল না বুঝিলে? জানে তুমি একা গিয়ে কিছুই করিতে না পারিবে।
2: সত্য কথা, বড় সত্য কথা।
1: বাধরো গেল ঘটোৎকচ, একা একা কি করিবে যদি না পায় এক অলৌকিক গুরুর
3: আশীর্বাদ? ভাগ্য সব এক সুতোতে বাঁধা আছে।
1: মস্তান, প্রহরী, ব্যবসায়ী, নেতা, গুরু, চেন, এলং চেন, মরি মরি মরি, তোমার চালাকে ধরে ফেলেছে ভগবান শ্রীহরি। রঘুবীর জি, আওয়াজ তুলু,
4: একা একা যাব না, যাব না, যাব না, গেলে যাব দল বেঁধে, দল ছুট হব না, হব না, হব না। বিধাতার বিভেদ নীতি
5: নিবাদ যাক, নিবাদ যাক,
4: বিধাতার বিভেদ নীতি
5: নিবাদ যাক, নিবাদ যাক,
4: বিধাতার বিভেদ নীতি
5: নিবাদ যাক, নিবাদ।

0: ওইছে জুম জুম পালবান এনেছ?
1: এই আনবো বলেছিলাম, এনেছি।
0: বাহ বাহ বাহ, নামাও নামাও নামাও, পালবান আর ছাড়া হবে না, পালবান ছাড়া নান্য পন্থা।
1: এই এই নাম নাম, এই রাখলাম।
0: একে
1: আগে হচ্ছে কদম দাস ভুঁইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা, হ্যাঁ, মানিকতলা খেলা চালাতো।
0: দেখো দেখো চিত্রগুপ্ত, আনতে বললুম পালোমান, হনুমান বেটা একটা রোগা পটকা গরিব মানকে মেরে আনলো।
1: ভীবন তো আমার ভাঙা, পালোমান যে বইতে পারবো না সেটা আপনার মনে রাখা উচিত ছিল না।
0: তাহলে গরিব লোকটাকে মারলেন কেন?
1: আমি মারিনি, ও নিজে মরে অপেক্ষা করছিল
0: তোমার জন্যে।
1: না তো কি, একবার ফরিদল খেয়ে পেট ফুলে মানিকতলা খালের ধারে পড়েছিল।
0: এখানে এখন আমি কি করি বলো তো চিতু? কোথাকার কদম দাস এক্ষুনি বেটা পুনর্জন্মের জন্য তান্ডরামি শুরু করবে।
2: তবে নরকেই পাঠাই প্রভু।
1: না স্বর্গে,
2: আগে লোকটা পাপি।
1: পাপি?
2: হ্যাঁ, এই যে এই যে তিন পোয়া পাপ, নিজের বউ ছেলে মেয়েদের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করেনি, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সংগ্রাম করে ও বেঁচে থাকেনি, পলায়ন করেছে, আত্মহত্যা করেছে। ও বাবা, আত্মহত্যা মহাপাপ, নরক।
1: মার ডিমের বিচার, ওই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে কি? লড়াই করার ক্ষমতা আর আছে? খেতে পান,
0: খেতে পেলেই যে লড়তে পারবে না এও যেমন কোনো কথা নয়, আর খেতে পেলেই যে পারবে সেটাও কোনো কথা নয়। এই তো তুমি খেয়ে খেয়ে কুমড়োর মতো ফুলেছ, তা তুমি কি লড়াইটা দেখালে? হ্যাঁ, ল্যাজ গুটিয়ে পালিয়ে এলে হামাগুড়ি দিচ্ছ এখন। আসলে লড়াই যে করবে সে করবেই, যে করবে না সে করবে না, ওটা ওটা ভেতরের ইচ্ছে, বুঝেছ? যাক গে, এখন ওকে ডেকে তোলো।
2: কদম দাস, কদম দাস ভুঁইমালি, জাগো জাগো, ভগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাস।
1: রে ভগবান, তুমি হি সুন্দর, প্রণাম ভগবান।
3: শোনো কদম দাস,
1: হ্যাঁ বাবা,
3: আমি ঠিক করলাম তোমায় বাঁচিয়ে দেব।
1: হ্যাঁ না না না বাবা, না
0: বাঁচতে চাও না তুমি?
1: না না ভগবান, আমি বাঁচতে চাইনি।
0: আশ্চর্য আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল আর তুমি?
1: জীবনের বড় জ্বালা গো। হ্যাঁ, আমি মরে বেঁচে গেছি ভগবান, আর আমি জীবন চাইনি।
0: কিন্তু বাপ, এখানে থাকলে তোমার নরক বা?
1: সেও ভালো ভগবান, তোমারই নরক ও মর্তির নরকের চেয়ে ঢের ভালো। আমি মর্তে যাবো না গো।
0: কেন কেন কেন? সবাই তো মর্তে অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু, তুমি কিছুই রেখে আসনি?
1: আমি আমিও রেখে এসেছি বাবা, তবে মধু নয় ভগবান, সে হুল, মৌমাছির হুল, বড্ড জ্বালা গো, সে জ্বালায় আর জ্বলতে পারিও না ভগবান, দোহাই দোহাই তোমার বাপ।
0: আশ্চর্য, সবার সব ছিল, শুধু তোমারই কিছু ছিল না?

0: কিচ্ছু না, ভিটে মাটি কিচ্ছু না, শীতে ভরসায় ওই ফুটপাত ভরসা, দুবেলা ছেলা চাইলে ওই একবেলা আধ পেটা জুটত, ছেলে মেয়েগুলো যখন সন্ধেবেলায় খাবারের জন্য হাত পাততো না পেরে, একদিন আমি ওই ফলি ডল চুরি করে আনলুম।
1: হ্যাঁ, তার মানে তুমি পুত্রকন্যাদের হত্যা করতেই ফলি ডল এনেছিলে?
0: হ্যাঁ, ওদের মারতে। হ্যাঁ গো, ওই চাদরের নিচে মালাটা ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছি, ছেলে মেয়েগুলো বাপগো বাপগো বলতে বলতে ছুটে এসে বলে বলে কি এনেছো বাপ, বড্ড খিদে পেয়েছে। দেখলাম দেখলাম এই সুযোগ, বউটা তো এখনো ভিক্ষে করে ফেরেনি। হ্যাঁ, এই সুযোগ, দেই দেই ফলি ডলটা ভাগ করে দিই। হ্যাঁ হ্যাঁ গো, খাক, সবাই খাক, ঢক ঢক করে খাবে। হ্যাঁ, জন্মের মতো খাবে, সব শেষ হয়ে যাবে, সব দিই দিই। তারপর তারপর মালাটা বার করলাম। হ্যাঁ, ওরা ওরে হা করে ছুটে এসে দাঁড়ালো, দেই দেই এইবার দেই।
1: দিলে?
0: না গো বাপ, পারলুম না, ওদের মুখে দিতে গিয়ে ভগবান ভগবান তুমি যে তখন আমার বুকের মধ্যে বাসা বেঁধেছো গো, বললে কি বাপ হয়ে বাপ হয়ে বেটাদের মুখে বিষ দিস নি কদম, ওদের মুখে ধরতে গিয়ে তাই নিজের মুখে ধরলুম, ওই মরেছে। ওকে, ও কারা গো বাবা, ও বাবা, ও গুগলু না, ও একে নিয়েছে, উড়ে বাবা রে বাবা রে, আমি গেছি রে বাবা।
2: এ ওই কদমালা,
0: হ্যাঁ গো বাবা, আমি আমি বাবা।
2: হ্যাঁ হ্যাঁ, চল শালা, চল, এই চাকু দিয়ে তোকে।
0: ও না না, ভগবান ভগবান, তুমি আমার বাবা বাবা, তুমি আমায় কোথায় আনলে বাবা?
2: তুই শালা আমাকে ল্যাঙ্গাবেড়ে গাড়ি থেকে ফেলেছিলি, গুগলি ওস্তাদের খেল খতম করলি তুই। চল,
0: ও ভগবান বাঁচাও বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও।
2: কোন শালা ঠেকাতে পারবে না, ঢন্ডুনিয়া ওর মামা আসছে, ওরা তোকে ওরা তোকে ছাড়বে।
3: আমার এই উপর পদ্ধত দিত নাই হেলায়,
0: তোমরা আছো জানলে আমি বিষ খেতাম না গো বাবা, মরেও শান্তি নেই গো বাবা, একই রে বাবা।
2: ছাড়ো ছাড়ো ছাড়ো ছাড়ো ছাড়ো ছাড়ো বন্ধুগণ, ওকে ছেড়ে দাও। কদম কদম, তোকেও আমাদের সঙ্গে ফের জন্ম নিতে হবে রে কদম।
0: না না না রঘুবীর জি, না বাবা।
3: আলবাদ লিবি, এই আলবাদ লিবি, তুই না গেলে আমার ছেলা ছেলা দেখো। আর হালাই আমার পকেট ভরবো কোন হালাই?
2: চল এই চল চল চল, সেখানে গিয়ে সেখানে গিয়ে ফাঁস।
3: প্রভু কদম যে যাই, প্রভু
4: কি করি কি করি, ওই 90 লক্ষ ভূতের মোকাবিলা আমি কি দিয়ে করি? চিত্রগুপ্ত কি করি, মেনে নেব ওদের দাবি, মেনে নেব?
3: না প্রভু না, এত শয়তান পৃথিবীতে গেলে কদমের মতো মানুষেরা যে দলে দলে মরবে।
4: তাহলে কি উপায়? ওই ওই ওই কদম আসছে, মনে হচ্ছে ওরা খুব মেরেছে।
0: ভগবান ভগবান,
4: আমি তো তোকে বলেছিলাম কদম, নরকে তুই টিকতে পারবি না বাপ।
0: বুঝতে পারিনি গো বাবা, পৃথিবী ছেড়ে পালালাম যাদের জন্য, তারা তারা যে আমার আগে এখানে এসে বসে রয়েছে, কি করে বুঝবো গো?
4: কি করি কি করি চিত্রগুপ্ত, এই পশুগুলোকে আমি কোথায় পাঠাই?
0: ভগবান ভগবান, ওরা তেলে আসছে, আমার চিড়ি খাবে। ভগবান বাঁচাও, ওদের ওদের তুমি জঙ্গলে পাঠাও বা।
4: হ্যাঁ,
0: জঙ্গলে পাঠাও।
4: জঙ্গলে?
0: হ্যাঁ, ওদের পশু বানিয়ে ওই জঙ্গলে পাঠিয়ে দাও।
2: চিত্রগুপ্ত, আগে খারাপ বলেনি, দাবি তো পুনর্জন্মের। হ্যাঁ, তা বলে নরজন্ম দিতে হবে এমন তো কোনো কথা নেই, পশু জন্মই দিন।
4: তাহলে বাঘ কি কথা, বাঘ করে দেবো?
0: না না না বাপ, মানুষ খাবে, মানুষ খাবে। হ্যাঁ, বরং বরং গরু করে দাও। হ্যাঁ, গরু করে দাও।
2: গরু?
0: হ্যাঁ, ওরা ঘাস খাবে আর ওদের দুয়ে মানুষের দুধ খাবে। হ্যাঁ দাও বাবা, সব গরু করে ছেড়ে দাও।
2: গরু গরু করবো সবাইকে, দাও দাও চিত্রগুপ্ত খাতাটা দাও, আমি গো জন্ম লিখে দিচ্ছি।
4: কি গজব, সব ঠিক আছে তো?
2: হ্যাঁ,
5: বেশ করেছেন বিধাতা।
1: এখানে গুজন্ম লিখব আর ভেতরে সব কটা বেটা গরু হয়ে যাবে তৎক্ষণাৎ। সামান্য বুদ্ধিটা তুই দিলি ভূমিমালি, তুই দিলি। তাহলে লিখি, রঘুবীর চোংদার গরু, ঘটোৎকচ ঢনঢনিয়া গরু, দাড়ি বাবা গুগলু মামা সব গরু। যা নরকের শয়তানিরা সব যা, সব গরু হয়ে যা, সর হয়ে যা, যা গোজন্ম পা।
0: বাবা বাবা ভগবান, তুই যখন হলো তখন আমায় ছেড়ে দাও প্রভু। হ্যাঁ আমাকে, আমি গরু কটাকে আমার হাতে দিয়ে দাও। হ্যাঁ আমি নিয়ে যাই, কাঁধে জোয়াল চাপিয়ে চাষবাস করি গে।
1: সে কি, আমি যে তোকে স্বর্গে পাঠাবো ঠিক করেছি বা?
0: না ভগবান না, স্বর্গে কি আমি শুয়ে বসে ঘুমিয়ে থাকতে চাই নে বাবা। আমি মানুষ, আমি খেটে খুটি বেঁচে থাকবো, সে বড় শান্তি গো, সে বড় সুখ প্রভু। আমার আর একবার বাঁচতে বড় সাজ যাই গো।
1: তথাস্তু, যাও কদম দাস, জীবনের আনন্দ ভোগ করো। আর এই দুগ্ধবতী গাভীগুলোকে নিয়ে যাও, হাল চালিয়ে চাষ করো, চামড়া দিয়ে জুতো বানিও, শিং দিয়ে অস্ত্র বানিও, যাও যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
3: আম্মা

0: মনোজ মিত্র রচিত সত্যি ভূতের কপ্প নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বিধাতা অমর গঙ্গোপাধ্যায়, মামা চিন্ময় রায়, চিত্রগুপ্ত বিপ্লব কেতন চক্রবর্তী, গুগলু অতন্দ্র ঘোষ দস্তিদার, দাড়ি বাবা দেবকুমার চক্রবর্তী, ঘটোৎকচ ঢনঢনিয়া প্রবীর ভট্টাচার্য, রঘুবীর চোংদার বিপ্লব চট্টোপাধ্যায়, কদম দাস তারাপদ মুখোপাধ্যায় ও জমের ভূমিকায় তরুণ কুমার, সম্পাদনা ইভা মিত্র ও রামজীবন মিত্র, বেতার রূপ ও প্রযোজনা নির্মল গুহ।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: নাটকের পর এবার আধুনিক গান।
3: সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হল।

সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হল ভোর। মানুষ বলল দূত, তোর চুক্তিটা অদ্ভুত, আমরা ছিলাম বলেই দিলাম সূর্য নামটা তোর, সূর্য নামটা তোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। মানুষ বলল বটে, শুধু মিথ্যে কথাই রটে, মানুষ জাগবে তবেই কাটবে অন্ধকারের ঘোর, অন্ধকারের ঘোর। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর আমার হাতেই বাঁধা। সময় বলল না, আমি কিছুই মানছি না,

0: বাতাস বলল সর তোরা ঝগড়া করেই মর যত ঝগড়ুটে দের ভঙ্গি বাতাস বলল সর তোরা ঝগড়া করেই মর যত ঝগড়ুটে দের ভঙ্গি মানুষ বলল বেশ হোক ঝগড়া ঝাটির শেষ মানুষ বলল বেশ হোক ঝগড়া ঝাটির শেষ আয় বুকের হাপুরে সুবাতাস ভরে আয় বুকের হাপুরে সুবাতাস ভরে ভোরকেই করি সঙ্গী
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
2: মন কি বাত জনগণের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি

0: মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে
2: আকাশবাণী কলকাতা। এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। আগামী 2-3 ঘন্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টির কমলা সতর্কতা। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর আজ রাজ্য বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘন্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। 1993 সালের বৌবাজার বোমা বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রশিদ খানের সাজা মকুব ও মুক্তি দেওয়ার বিষয়ে দিল্লি হাইকোর্টের রায়ের ওপর ভিত্তি করে হওয়া কাজগুলি আজ সুপ্রিম কোর্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানালে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও সঞ্জীব সচদেবের বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশটি দেয়। ভবানীপুর কেন্দ্রের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং সমস্ত ভিভিপ্যাট ও ইভিএমও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। অযোধ্যার রাম মন্দিরের দানের টাকা তছরূপের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্ত আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এ রিপোর্ট তুলে দেন। তদন্ত চলছে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। 1894 সালের 23 জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। আগামী 2-3 ঘণ্টায় কলকাতা, উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমান জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ স্নাতক স্তরের ভর্তির জন্য নেওয়া কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটির ফলাফল প্রকাশ করেছে। সিইউইটির সরকারি পোর্টালে পরীক্ষার্থীরা তাদের স্কোর জানতে পারবেন। এবছর এই প্রবেশিকা পরীক্ষায় 15 লক্ষেরও বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রশিদ খানের সাজা মকুব ও মুক্তি দেওয়ার বিষয়ে দিল্লি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে করা পদক্ষেপের ওপর আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানালে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সঞ্জীব সাজদেবের বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশটি দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির ওপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দৃষ্টিভঙ্গি সংবিধানের 370 ধারা বিলোপের সঙ্গে মানুষ বুঝতে পেরেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতায় ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির অটল অক্ষয় ঊর্জা ভবনে নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বক্তব্য রাখেন। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা শুরু হয়ে গেছে, আর সব থেকে মজার হচ্ছে মানে আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড, ঠিক আছে?
3: আং বাং চাং।
2: ও আচ্ছা, যাই হোক, মানে আজকে প্রোগ্রাম করতে বসার মানে তোমাদের সঙ্গে লাইভে আসার আগে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আচ্ছা আমরা ঠিক প্রথমে একটু আং বাং চাং বলবো তো, মানে এরকম মানে সেটা যে এরকম সত্যিকারে পর্যবসিত হতে পারে আমার জানা ছিল না।
3: না অ্যাকচুয়ালি কিছু কিছু বন্ধুত্ব থাকে যে বন্ধুত্বগুলো খুব স্পেশাল, মানে সেটা স্বীকার করতে কোনো রকম কোনো দ্বিধা জড়তা কিচ্ছু নেই। তো আমার আর মধুরিমার বন্ধুত্বটা এরকম একটা খুবই স্পেশাল একটা বন্ধুত্ব যেখানে আমরা জাস্ট এরকম ভাবেই মজাটা করে থাকি।
2: একদমই তাই। আর আজকে সেই মজাটা নিয়ে কিন্তু তোমার সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি, এবং আমাদের ধারণা যে আজকে 9903653992 তে তোমার সঙ্গে ঠিক এই মজাটাই আমরা করব।
3: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং এই মজাটা করার জন্য কিন্তু মধুরিমা মানে পৃথিবীতে যে একটা বিভৎস মানে কি বলবো মানে একদম মানে সেই গ্রিক যোদ্ধারা যেরকম ছিল পুরোনো দিনে সেরকম একটা যোদ্ধার মতো আজকে ও চলে এসেছে। মানে ও আমাকে যেভাবে ডিসক্রাইব করছিল, মানে ডেফিনেটলি জিনিসটা খুবই চাপের, বাট যেভাবে ও ডিসক্রাইব করছিল মানে ইট ওয়াজ নাথিং লেস দেন আ হলিউড ওয়ার মুভি।
2: ও মানে সেই সেরা তকমা, মানে আজকের পর যদি আমি শয্যাশায়ী হয়ে যাই মানে যেটাতে আর কি ওই অনেকটা ওই জগন্নাথ দেবের জ্বর আসার মতন ব্যাপার আমার সাথে ঘটতে পারে, ঠিক আছে?
3: অ্যাকচুয়ালি মধুরিমার শয্যাশায়ী হওয়াটা একেবারেই উচিত না, কারণ ও যদি শয্যাশায়ী হয় তাহলে সালভাদর দালিও ফেল করে যাবে, এমন এমন সব ভিজুয়ালাইজেশনস ওর মধ্যে আসবে।
2: ইয়েস, তাহলে আমরা আমাদের ভিজুয়ালাইজেশনগুলো আপাতত এখানে একটু স্থগিত রেখে মানে সেটা ওই 9903653992 এর জন্য জমাই নাকি?
3: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সঙ্গে রয়েছি আমি অনির্বাণ, এবং আমি তো বললাম আমি মধুরিমা, আর যে মধু, আমরা দুজন আজকে রয়েছি ক্যাফে কলকাতা নিয়ে। তোমরা শুনছো 107 FM রেইনবো, অ্যান্ড ফিরে আসছি

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আচ্ছা, শহর কলকাতায় বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, তো সেক্ষেত্রে ট্রাফিকের মুভমেন্ট ওভারঅল কলকাতাতে একটু স্লো মুভ করছে। জেল নেহরু রোড এদিকে, এজেসি ফ্লাইওভারের ওঠার মুখে, এইদিকে আপনার স্ট্যান্ড রোড আর্মেনিয়ান ঘাটের কাছে একটা গাছ পড়ার জন্য স্ট্যান্ড রোডের মুভমেন্টটা স্লো আছে। এদিকে ডিএল খান রোডে একটা গাছ পড়েছে, সেক্ষেত্রে ডিএল খানের মুভমেন্টটা একটু স্লো আছে। তাছাড়া আপনার রেড রোড নিউ রোডের কাছে একটা হাই মার্ক পড়েছে, সেক্ষেত্রে রেড রোডের ওই দিকটা সাউথ বর্নের ট্রাফিকটা আমরা ঘোরাচ্ছি। এছাড়া বিভিন্ন জায়গাতে আরো আমরা রিপোর্ট নিচ্ছি, সব জায়গাতেই আমাদের লোক গেছে, কেএমসি জিএমসি সবাই কাজ করছে। তো আশা করা যায় কিছুক্ষণের মধ্যে রাস্তাঘাট স্বাভাবিক হবে।
2: আচ্ছা, ধন্যবাদ।
0: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: এই মুহূর্তে ক্যাফে কলকাতার আড্ডায় আমরা দুজন বসে থাকলে আমি জানি তোমরা যারা অফিস থেকে বাড়ি ফিরবে ভাবছো, কিংবা মানে চিন্তাভাবনা করছো এই এবার একটু বেরিয়ে পড়া যায়, কিংবা যারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছো বাড়ির উদ্দেশ্যে বা যে কোনো জায়গার উদ্দেশ্যে, তারা জানো যে সিচুয়েশনটা ঠিক কীরকম এবং ট্রাফিকের হালচালে তোমরা বুঝে গেছো যে আগামী কিছুক্ষণের মধ্যে তো ট্রাফিক একদম ঠিকঠাক হয়ে যাবেই, কিন্তু এই মুহূর্তে যেটুকুন অসুবিধা আছে সেটুকুন অসুবিধা তুমি জাস্ট এপাশ আর ওপাশ করলে কাটিয়ে ফেলতে পারবে, বিশ্বাস করো।
4: অ্যাবসলিউটলি পারবে, এবং এই অসুবিধাটা তুমি যদি কাটিয়ে ফেলতে না পারো, এবং ধরে নেওয়া যাক যে তুমি কোনো একটা বাসের গাড়িতে বা কিছুতে রয়েছো এবং তুমি জ্যামে ফেসে গিয়ে ঘুমিয়ে পড়েছো, এইবার সেই ঘুমিয়ে পড়লে আমার পাশে যে ভদ্রমহিলা বসে মুচকি মুচকি হাসছেন, এই ভদ্রমহিলা এখনও অবধি এরকম রেকর্ড আছে যে যখনই তিনি ঘুমিয়ে পড়েছেন, তিনি ঘুম থেকে উঠে আমরা কী করি, ঘুম থেকে উঠে আমরা কিছু একটা বলি, আমরা একটু অবাক হই, আমরা কাউকে গুড মর্নিং উইশ করি, বাট অন্তত 90% অফ দ্য টাইম আমরা শুনেছি যে এই ভদ্রমহিলা ঘুম থেকে উঠে কিছু না কিছু একটা উদ্ভট কাহিনী বলেছে যেটা তিনি স্বপ্নে দেখেছেন। এবার সেই কাহিনীগুলো এতটাই উদ্ভট যে সেগুলো অনেয়ার বললে তোমরা ভয়ে ভিড়মি খেয়ে যাবে, সেজন্য সেগুলো আমি একেবারেই বলছি না। কিন্তু যেটা বলছি যে আজকে এই ভদ্রমহিলার সঙ্গে যখন শো করছি তখন অন্য কোনো টপিক তো দেওয়াই যাবে না। সো আজকের যেটা টপিক রয়েছে, যেটা তোমরা 9903653992 এই নাম্বারে আমাদেরকে মেসেজ এবং হোয়াটসঅ্যাপ করে জানাবে যে তোমার জীবনে সবথেকে আজগুবি স্বপ্ন তুমি কী দেখেছো।
3: এক্স্যাক্টলি, মানে তোমার লাইফের সবচাইতে আজগুবি স্বপ্ন, সেই মানে তুমি কিন্তু খুব একটা মানে সিরিয়াস বলো না, মানে অনেক সময় সিরিয়াস স্বপ্ন আজগুবি হয়, কিন্তু তুমি যেহেতু আমরা একটু হালকা চালে আজকে কথা বলছি, বাইরে বৃষ্টি পড়ছে, ঝড় হয়েছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে, তো তোমার এই ভাবনাটাকেও একটুখানি আজগুবি এলোমেলো বানিয়ে ফেলো, বুঝলে তো।
4: একদম।
3: 9903653992 রয়েছে খোলা, তোমাকে চটপট করে বলে ফেলতে হবে তোমার সেই আজগুবি মজাদার স্বপ্নটা, যার অপেক্ষায় আমরা রয়েছি। এবং এই যে এক্ষণে অনির্বাণ বললো যে ও কিছুই আর কি, আমি এরকম কিছু আজগুবি স্বপ্ন বলি, মানে আমার লিস্টে আমি চাই যে তোমার স্বপ্ন থেকেও কিছুটা ধার নিয়ে আমি আবার নতুন করে সেই স্বপ্নটা শুরু করব।
4: হ্যাঁ, মানে আজকে তোমার স্বপ্ন যখনও শুনবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী 5-6 মাসে আমরা কোনো না কোনো এর থেকে একটা কিছু পাবো, যেটা এই স্বপ্ন থেকে, মানে তোমাদের লিস্ট অফ স্বপ্নস থেকে অনুপ্রাণিত ছিল। আপাতত তোমার জন্য এই সাউন্ড ট্র্যাকটা, তারপর ঠিক 4:58 পর ফিরছে অনির্বাণ এবং আর জে মধু নিয়ে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা।

0: মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
3: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
4: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আসি আছি ফিরিয়া সঙ্গে নিয়া আর যে মধু আর অনির্বাণ রে। যাই হোক, আমি ছন্দটা মেলাতে পারলাম না, কারণ সবসময় ছন্দ মেলানো যায় না। যেটা হচ্ছে কি ব্যাপার, যে আমরা যে টপিকটা বলেছিলাম সেটা হচ্ছে যে তোমার দেখা সব থেকে আজগুবি একটা স্বপ্ন আজকে আমাদেরকে লিখে পাঠাতে হবে 9903653992 এই নাম্বারে। অ্যান্ড সেটার কারণটা হচ্ছে গিয়ে, আমি যাওয়ার আগেই বলে গিয়েছিলাম যে আমার পাশের যে ভদ্রমহিলা আছেন তিনি স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন, ইন ট্রু সেন্স অফ টার্ম।
3: এবার সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমার স্বপ্ন দেখার ভালো লাগা, যেমন আমার নিজেরও খুব ভালো লাগে যে স্বপ্ন দেখছে। মানে আমি যেদিন স্বপ্ন দেখি না আমার খুব মনটা খারাপ হয়ে যায়, এ বাবা আজকে আমি একটাও স্বপ্ন দেখলাম না। এবং আমার স্বপ্নের না একটা প্যাটার্ন আছে বুঝলে তো, মানে আমি ধরো একটা কোনো স্বপ্ন দেখা শুরু করেছি, স্বপ্নটা বেশ আমার ভালো লাগছে, কোনো কারণে আমার ঘুম ভেঙে গেছে, তারপরে কিন্তু আমি চেষ্টা করি আবার চোখটা বন্ধ করে ওই যে জায়গায় স্বপ্নটা থেমেছিল সেইখান থেকে স্বপ্নটা শুরু করার।
2: বা স্বপ্ন না ডিভিডি প্লেয়ার
3: না, এরকম হয়, মানে এটা অনেক সময় অনেকে বিশ্বাস করতে যায় না, হ্যাঁ এরকম করে স্বপ্ন দেখা যায়। মানে আমি কিন্তু সত্যি বলছি আমি এভাবে স্বপ্ন দেখি এবং আমি এভাবে স্বপ্ন দেখতে পারি যে স্বপ্নটা আমার ভালো লাগলো, হয়তো আমার কোনো কারণে ঘুম ভেঙে গেল, তারপরে আমি ভাবনা চিন্তা করলাম আচ্ছা স্বপ্নটা তো এরকম হলে পারতো, তো আমি ঘুমিয়ে গিয়ে চেষ্টা করি স্বপ্নটাকে ওই দিকে নিয়ে যাওয়ার।
2: মা গো, এই তো পুরো ল্যাব অফ ড্রিমস।
3: এটা হয়, মানে এরকম আজগুবি ব্যাপার সবার আমার সাথে ঘটে, এই জন্যই কিন্তু জানতে চাইছি যে তোমার সঙ্গেও এরকম কোনো কিছু হয়েছে কিনা, বা আজগুবি
2: ফ্রয়েড জানলে তোমাকে মানুষ কন্যার তকমা দিত কিনা আমি জানি না।
3: নিশ্চয়ই দিত, মানে আমাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট তো ডেফিনেটলি করত,
2: অ্যাবসলিউটলি,
3: মানে করতেন রাদার। যাই হোক, 9903653992 খোলা রয়েছে এবং তোমাদের মেসেজ আসা অল

0: অলরেডি শুরু হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ মেসেজ সব ভরে যাচ্ছে, এবং আজকুপি ব্যাপার স্যাপারে আমাদেরও মানে আমার মাথাটা যে ভরতে চলেছে সেটা আমি বুঝতে পারছি। এবং তার পাশাপাশি আমি ওই আমার নিজের মাথা ভরে গেলে কোথাও তো একটা খালি করতে হয়, তারপরে গিয়ে কিন্তু সেগুলো অনির্বাণের টেক্সট বক্সে জড়ো হবে।
1: যাই হোক, আমার টেক্সট বক্সে আজগুবি স্বপ্ন জমা হোক। তবে তার আগে একটা জিনিস জানানো এখানে যায়, যেটা আজগুবি নয়, এটা নতুন জিনিস যেটা এতদিন ধরে অনেকে আর কি ভেবে যেত যে এই জিনিসটা আছে এবং এটাকে লিভিং ফসিলস বা জীবন্ত জীবাশ্ম বলা হতো, কিন্তু এতদিন খালি মৃত নমুনা পাওয়া যেত বলে তাকে সঠিকভাবে কংক্রিটভাবে কেউ আইডেন্টিফাই করতে পারছিলেন না। অবশেষে বিজ্ঞানীরা গবলিন শার্ক এই যে প্রজাতির এক প্রাণী তার ভিডিও তুলেছেন এবং অ্যাসিওর করেছেন যে তিনি এসে তারা বেঁচে আছে এবং তারা বহাল তবিয়তে পৃথিবীতে আছে।
0: এক্স্যাক্টলি, মানে গভীর সমুদ্রে তাকে প্রথমবার সাঁতার কাটতে দেখা গেছে। এবং আজকে আমাদের যে হারে বৃষ্টি হয়েছে, কলকাতার রাস্তাতেও যে তুমি গবলিন শার্কের দেখা পাবে না তেমনটা নাও হতে পারে, বুঝলে তো?
1: না না, তেমনটা হওয়ার চান্সেসও প্রচুর আছে, এবং যদি দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও তুলে আমাদের যে বিজ্ঞানীরা যারা আবিষ্কার করেছেন তাদেরকে পাঠিয়ে দিও। এবং অনির্বাণ এবং মধুরিমা ফিরবে ঠিক একটা সাউন্ড ট্র্যাকের পর, এবং তারপর আজকে নিয়ে আসবে তোমার যে আজগুবি স্বপ্নগুলো তুমি মেসেজ করে পাঠিয়েছো সেইগুলো নিয়ে। ফিরছি এই সাউন্ড ট্র্যাকটার পর।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: কাফে কলকাতার আড্ডা তো চলছে, তাই তো? মানে হাতটা তোলার পরে আমি বুঝতে পারছিলাম না যে মানে এই যে আরছে
3: যখনই তোমার মনে পড়ে তোমার একটা হাসি পায়, একটা খুব মিষ্টি করে হাসি পায়, কারণ সেটা হয়তো এমন একটা নির্ভেজাল সময় তোমার জীবনের যেই সময়টা কোনোদিন ফিরবে না। আর তো সেই রকম একটা সময় থেকে ওর এই স্বপ্নগুলো আমরা সব বন্ধুরা মিলে শোনা শুরু করেছিলাম। তো সুতরাং স্বপ্ন দেখার অজুহাতে বা অপরাধে কোনটাতেই ওকে ডিসুম করে মারার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, আমি আজ আজগুবি একটা স্বপ্ন দেখেছিলাম যে ইডেনে খেলা মাঠের মধ্যে বিরাট কোহলি আর ক্রিস গেল খেলছে, আমি দেখি ওদের সঙ্গে ফিল্ডিং করছি এবং ড্রাইভ দিয়ে একটা ক্যাচ ধরতে গেলাম, সঙ্গে সঙ্গে খাট থেকে পড়ে গেলাম।
2: মানে কি খারাপ তুমি ভাবো সব, এই যে তুমি খাট থেকে পড়ার কথা বলে এটা শুনে আমার একটা দারুণ ব্যাপার মানে মাথায় এলো আর কি। ছোটবেলায় এরকম হতো আমার, আমি ভূতের সিনেমা দেখেছি, ঠিক আছে, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড ভয় পাচ্ছি, এবং মানে আমার মনে হচ্ছে যে বোধ হয় আমি বাবা মাকেও জাগিয়ে দিই, পাশে বাবা মা শুয়ে রয়েছে, আমি তাতেও ভয় পাচ্ছি, কিন্তু আমি ধারে শুয়েছি। হঠাৎ করে আমি দুপাশে হাত দিয়ে দেখছি আমার বাবা মা নেই, আমি মানে ঘুমের মধ্যে আমি ভাবছি যে এ বাবা, ভূতে এসে বোধ হয় সবাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে, আমাকেও তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং আমি কাউকে কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। এবার চোখ খুলে দেখছি যে আমি কেন কিছু দেখতে পাচ্ছি না, অন্তত ঘরে যে জিরো পাওয়ারের লাইটটা জ্বলছে সেটা অন্তত আমার দেখতে পাওয়া উচিত ছিল, বা যাই যাবতীয় যা কিছু। অনেকক্ষণ পরে আমি যখন ডাকছি উমার, নিজেকে আমি ডাকতে ডাকতেই আবিষ্কার করলাম যে আমি অ্যাকচুয়ালি খাটের তলায় ঢুকে গেছি। মানে আমি ঘুমোতে ঘুমোতে ভয় পেয়ে ওই পড়ে গিয়েছি, পড়ে গিয়ে আমি খাটের তলায় ঢুকে গিয়ে আমি সমস্ত কিছু অন্ধকার দেখছি এবং আমাকে আবিষ্কার করা হচ্ছে খাটের তলা থেকে আমি ডাকছি।
3: মানে মধুরিমার স্বপ্ন কিন্তু কোথাও এটা শেষ হয় না, মানে ওটা রোলিং ব্যাপার।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা
3: ভয় বাড়ির থেকে কিছুটা দেখে দেখে ভয় পেয়ে দৌড় দৌড়তে যাচ্ছে, দৌড় দৌড়তে আবার আরেকটা স্বপ্ন দেখে ফেললো, মানে দুটো স্বপ্নের কন্টিনিউশন একটা স্বপ্নের মধ্যে হয়ে গেল, অথবা এই যে খাট থেকে পড়ে গেল, পড়ে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে খাটের তলায় ঢুকে গেল। মানে এটা ওর একটা প্যাটার্ন অফ স্বপ্ন, যে ওর স্বপ্ন সবসময় রোলিং রোলিং ভাবে এন্ড হবে আর কি।
2: একদমই তাই। আর এরকম তোমাদের স্বপ্নের ঝুলি নিয়েই আমি জানি তোমাদের মেসেজগুলো এসে হাজির হচ্ছে, বুঝলে তো। যেমন এই মুহূর্তে রয়েছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, কি বলছেন?
3: উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, তিনিও প্রায় একই কথা লিখছেন যে ক্রিকেট খেলতে গিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি ঘুম থেকে উঠেছেন এবং ঘুম থেকে ওঠার পরে যেই ক্যাচ ধরতে গেছে, ডাইভ দিতে যায়, তখন এসে ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, মানে এটা দুজনের কনসাল্ট করে লেখা কিনা আমি জানি না, যদিও সেই উপায় বোধহয় নেই, কিন্তু দুজনের স্বপ্নটা খুব সুন্দর করে মিলে গেছে। অ্যান্ড এরপরে একজন আবার সং রিকোয়েস্ট করেছে, সং রিকোয়েস্ট তো আমরা এই অনুষ্ঠানে বোধহয় নেই।
2: একদমই তাই। আমরা কথা বলছি স্বপ্ন নিয়ে, উদ্ভট স্বপ্নের কথা বলো, মানে ধরো এরকম স্বপ্নে তুমি হয়তো কোনো একটা গান লিখে ফেলেছো। আচ্ছা, এখানে একটা আমি কথা বলতে চাই যে এই স্বপ্নের গান নিয়েও একটা আমার সেগমেন্ট আছে, না তো এই মুহূর্তে আমি সেই সেগমেন্টটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই না।
3: এটা কি ছিল? আমি কত ইন্টারেস্ট নিয়ে, বন্ধুরা কত ইন্টারেস্ট নিয়ে, যে কি বলতে যাচ্ছে
2: সব কিছুকে একেবারে বলে দিলে হয় বলো, কিছু তো রাখতে হয়, এতক্ষণের আড্ডা বাকি রয়েছে, সেই 6:30 পর্যন্ত থাকবো, এখনো একটা ঘন্টাও শেষ হয়নি, তাই সঙ্গে থাকো 107 FM রেইনবোর ক্যাফে কলকাতার সঙ্গে আর যে মধুবান আর যে অনির্বাণ।
3: শুভ বিকেল দিভাই দাদাভাই।
2: আচ্ছা,
3: একবার ট্রেনে আমার দাদুকে টেস্ট করতে একজন লবণ খেতে দিয়েছিল, আরেকজন বলেছিল একটু গরম চা খেয়ে নিন, তো দুটোর একটা খেয়েও দাদুর বাড়িতে এসে হাত পা কিছু শোকায়নি, এইটা ও স্বপ্নে দেখেছিল। বেশ ভালো, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখছে।
2: বাহ, মানে এরকম মাঝে মধ্যে আমাদের সাথে ব্যাপারগুলো হয় বলো, তাই না?
3: অ্যাবসলিউটলি, এবং এই ব্যাপারগুলো আরও হতে থাকবে, সঙ্গে রয়েছে যেহেতু অনির্বাণ এবং মধুরিমা। তো আমরা ফিরে আসছি ঠিক 3:49 পরে, এবং তোমার জন্য রইল একটা গান, যেটা আমার মনে হয় এবং আমার মনে হয় মধুও বলবে যে ওরও মনে হয় আজকে এই যে ওয়েদারটা রয়েছে সেইখানে এই গানটা শুনতেই হবে।

0: মানে এইরকম এত সুন্দর ওয়েদারে একটা গান শুনতেই হবে। আমি রীতিমতনভাবে ভেবেছিলাম নির্ঘাত বৃষ্টি, বারিশ, বাদল এরকম কেন্দ্র করে কোনো একটা গান হয়তো এক্ষুনি আসবে। হঠাৎ করে আমি শুনলাম যে ও মাই পাগলু, মানে পাগলু পাগলু বৃষ্টির জলে পাগলু ডান্স কে করে?
1: এই বৃষ্টির জলেই তো পাগলু ডান্স করতে হয়, বৃষ্টিতে ভিজে, কি আশ্চর্য।
0: যাদের স্বপ্নের মধ্যে আজগুবি ব্যাপার স্যাপার নেই তারা বুঝতে পারছো তো, মানে অনির্বাণের মাথায় কতটা আজগুবি রয়েছে। তবে এই যে ও বৃষ্টির মধ্যে ফান করার চেষ্টা করছে, তা তুমি কি সবসময় সমস্ত জায়গায় ফান করতে পারবে?
1: না, অ্যাবসলিউটলি পারবে না। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এখানকার যারা মানুষজন রয়েছেন তাদের জন্য একটি কমলা সতর্কতার বার্তা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্র এবং বিদ্যুৎ সহকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া এই অঞ্চল দিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে বিকেল 4:30 থেকে শুরু করে পরবর্তী 2-3

0: ঘন্টায় এই দুর্যোগ কিন্তু হতে পারে। সুতরাং আরেকবার বলে দিচ্ছি, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই অঞ্চলের মানুষজন একটু সতর্কভাবে থাকবেন, আপনাদের জন্য ঝড় বৃষ্টির একটি কমলা সতর্কতা রয়েছে।
1: একদমই। আর তার পাশাপাশি কিন্তু 9903652 তে তোমরা আমাদের নিজেদের আর কি মনের কথাগুলো লিখে পাঠাবে। হ্যাঁ, মনের কথা মানে তোমার এখন প্রেম ঘটিত কোনো একটা ওখানে হতে পারে, এরকম নয়, মানে তোমার এই যে আজগুবির স্বপ্নের যে আর কি ফেরি নিয়ে যদি কেউ এসে থাকে মাঝরাতে, সেরকম জিনিসগুলো আমাদের বলতে পারো।
0: অ্যাবসলিউটলি। শাওন বারাসাত থেকে লিখছে, বারাসাতের টেলিফোন এক্সচেঞ্জে একটা বিশাল উঁচু টাওয়ার আছে, আমি তো মাঝে মধ্যেই স্বপ্ন দেখি যে আমি ওই টাওয়ারের উপর উঠে উপর থেকে পুরো বারাসাত শহরটাকে দেখছি আর হাওয়া খাচ্ছি।
1: বাহ, মানে হাওয়া খেয়েও ওখান থেকে হয়তো মানে মানে হাওয়া খেয়ে উড়ে বা ভেসে যেও না আর কি। যাই হোক, এরকম ঘটনা কিন্তু আমরা আরও আরও অনেক জানতে পারবো। তোমার মনের মনি কোঠায় থাকা সেই আজগুবি ব্যাপারগুলো একদম গুপ গুপ করে আজকেই এখানে চলে আসবে।
0: অ্যাবসলিউটলি।
1: তবে এই ঘটনা, হ্যাঁ বলো বলো বলো,
0: এবং সেটা আনতে হবে 9903652।
1: ও আচ্ছা আচ্ছা, এখানে আনতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদমই তাই। আর সেই সঙ্গে আজকে এই ঘন্টাটা শেষ হলেও আমরা কিন্তু আবারও পরের ঘন্টায় মানে ঠিক 5:02 আবারও ফিরে আসছি একটা নিউজ ব্রেকের পর। ততক্ষণ ওই যে এতক্ষণ পাগলু ডান্স করেছো, এবার একটু রোমান্টিক ডান্স করো, একটু রোম্যান্স করো, বুঝলে তো।

0: কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাবা নীতির ওপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিবসে আবার পড়ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএস স্নাতক স্তরে ভর্তির জন্য নেওয়া কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটির ফলাফল প্রকাশ করেছে। সিইউইটির সরকারি পোর্টালে পরীক্ষার্থীরা তাদের স্কোর জানতে পারবেন। এবছর এই প্রবেশিকা পরীক্ষায় 15 লক্ষেরও বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন। 1993 সালের বৌবাজার বোমা বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রশিদ খানের সাজা মুকুব মুক্তি দেওয়ার বিষয়ে দিল্লি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে করা পদক্ষেপের ওপর আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানালে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও সঞ্জীব সচদেবার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশটি দেয়। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হাই, ওয়েলকাম ব্যাক। আমাদের ক্যাফে কলকাতাতে আর যে মধু এবং অনির্বাণ তোমার সঙ্গে রয়েছি। অ্যান্ড যেটা বলা সেটা হচ্ছে গিয়ে যে আমরা বলেছিলাম যে কোনাটা আজগুবি স্বপ্ন যেটা তুমি আজ অব্দি দেখেছো সেইটা লিখে পাঠাতে হবে 9903653992 এই নম্বরে। অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে লিখেছে যে দাদা দিদি গরমে তোমরা কেমন আছো, কিন্তু আজকে এত বৃষ্টি হলো যে এখন একটা ঠান্ডা আর আমেজ চলে এসেছে। তো ও বলছে যে আমার যেটা স্বপ্ন সব থেকে আজগুবি হয় যে ও যে সিনেমাটা দেখে হয়তো ঘুমোতে গেল, বা আমাদের অনেক সময় গল্প স্বল্প রাত্রিবেলা যেটা হয় সেটা শুনে যখন ও ঘুমোতে গেল ওর মাথার মধ্যে সেটাই চলতে থাকে, মানে সেই সিনেমাটা বা সেই গল্পটাই ওর মাথার মধ্যে চলতে থাকে স্বপ্নের মধ্যে। অ্যান্ড তারপরে লিখছে, এটা কে লিখছে, মাধাই দাস বহরু থেকে লিখছে, আষাঢ়ের বিকালে ঘন মেঘে ঢাকা শীতল বাতাস বইছে এবং তোমাদের যে উপস্থাপনা সেই উপস্থাপনার গুণে এই মেঘলা বিকেলটা খুব সুন্দর হয়ে উঠেছে। থ্যাংক ইউ, আমার মনে হচ্ছে এটা স্বপ্ন দেখছিলাম তো এত প্রশংসা। এবার ও বল, উনি বলছেন যে আমি যে আজব স্বপ্ন দেখেছি সেটা খুব মানে আজবই। উনি দেখছেন যে উনি মারা গেছেন এবং ওনাকে তুলে কেউ দাহ করতে নিয়ে যাচ্ছে, মানে ঠিক আছে, মানে এটা একটু আমাদের হঠাৎ করে পিলেটাই চমকে গেল, মানে এতটাও আজগুবি না দেখলেই ভালো হয় আর কি।
3: হ্যাঁ সত্যি তাই, মানে যদিও বা আমার না খুব ইচ্ছে আছে যে ধরো আমি যদি ধরো ইহকালে না থাকি তারপরে আমি না দূর থেকে
2: গতকালে থাকবে।
3: হ্যাঁ মানে আমি না দেখতে চাই যে ঠিক কে ধরো মানে কে কিরকম বলছে যে আরে আরে জানিস তো ওই মেয়েটা ছিল, এ বাবা ওর জায়গায় এখন কে আসবে, এরকম একটা ব্যাপার যদি আমার সাথে ঘটতে থাকে। তো আমি চেষ্টা করেছি যে এই ব্যাপারটা নিয়ে অনেকটা স্বপ্ন দেখার, কিন্তু দুঃখের বিষয় আমি এই স্বপ্নটা না কন্টিনিউ করতে পারিনি।
2: মানে সেটা সেটা সেটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, মানে এই স্বপ্নটা যে এখনো তোমার মনের মধ্যে আসেনি এবং এই স্বপ্নটা যে তুমি এখনো কি বলবো মানে ভেবে উঠতে পারোনি, ঠিক আছে মানে থাক, মানে আরো অনেক কিছু কাজকর্ম করতে হবে, এখন তো গেলে খালি এটাই বলবে যে খুব ভালো স্বপ্ন দেখতো।
3: একদমই তাই। তবে হ্যাঁ হ্যাঁ, তোমার স্বপ্ন কিন্তু এখনো বাকি রয়েছে, তোমার আজগুবি স্বপ্নগুলো চটপট করে 9903653992 তে আমাদের পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো, যা খুশি মন খুলে তোমার সেই আজগুবি স্বপ্নের কথা কিন্তু আজব গুজবের মতন আমাদের কানের মধ্যে জাস্ট পৌঁছে দাও।
2: অ্যাবসলিউটলি, সঙ্গে রয়েছি আমি অনির্বাণ এবং আমার সঙ্গে রয়েছে মধু। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট 24 সেকেন্ড পর তোমার এই গান।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডায় আবারও চলে এসেছি। আমি জানি আমাদের ছেড়ে তুমি ডেফিনেটলি কোথাও যাও, মানে আমরা ওই যাওয়া আসার মাঝখানে থাকি এবং তার মাঝখানে কিন্তু আমাদের একটু ডান্সিং মুভমেন্ট থাকে, বুঝলে তো। মানে এমন এক একটা গান, সেই গানগুলোর সাথে সাথে আমরা একটু একটু করে নস্টালজিয়ায় ফিরি, তারপর আবার আমরা সেই সেই সময়ের এবং সেই বন্ধুত্বগুলোর গল্প বলি, নিজেরা হাসাহাসি করি, আর তারপরে আবার তোমার সঙ্গে আড্ডায় ফিরে আসি। এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা না ভীষণ ভীষণ মজাদার। আর আরও মজাদার, তোমার মনে আছে কি না জানি না,

0: ওয়ান, আমাদের ছোটবেলায় আর কি একটা কুকুর ছিল, মনে আছে? একটা তখন একটা ফোনের কোম্পানির নাম দিয়ে, মানে আমরা সেই কুকুরটার যে কি নাম সেটা জেনেছি কিন্তু এই হালের দিকে, আমরা সেই সময় কিন্তু তাকে সেইটা বলেই
1: জানতাম, নাম দিয়েই ওই কুকুরটার নাম জানতাম।
0: এক্স্যাক্টলি।
1: এবার এই কুকুরটাকে পোষ্য হিসেবে রাখতে গেলে, অর্থাৎ এই বাঘ নামের প্রজাতির এই কুকুরকে পোষ্য হিসেবে রাখতে গেলে কিন্তু বেশ কিছু জিনিস আমাদেরকে মানে মাথায় রাখতে হবে। যেমন মানে তারা বেশ খানিকটা মানে তাদের চেহারার গঠনগত কারণে তারা কিন্তু একটু বেশি দৌড়ঝাঁপ করলে তারা ক্লান্ত হয়ে পড়তে পারে, ফলে তো তাদেরকে একটু ঠান্ডা আরামদায়ক পরিবেশে রাখতে হবে। এরপরে ধরো তার চোখগুলো একটু গোল এবং আকর্ষণীয়, এটা দেখে আমাদের খুব আরাম লাগে, মানে আমাদের খুব আদর করতে ইচ্ছে হয়। কিন্তু ওই চোখটা যদি সামান্য একটু ধুলো ময়লা পড়ে না, এতটাই সেন্সিটিভ সেই চোখগুলো যে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালার্জি হতে পারে। এছাড়াও ধরো বাঘ খেতে খুব পছন্দ করে, তো মানে ওই খাবারটা বেশি খেলে এই পাগের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। এবং যেটা হচ্ছে গিয়ে যে পাগ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়, সুতরাং ওজনটা যদি তার ঠিকঠাক করে না থাকে তাহলে কিন্তু বয়ঃসন্ধির সময় গিয়ে এটা ওজনের মিসম্যাচ হতে পারে।
0: আচ্ছা, মানে তুমি এই যে যে যে ইনফরমেশনগুলো দিলে, আমি কেন জানি না আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমাকেও কি কোনো মানে মানে মোবাইলের কোম্পানি বা ওরকম কিছু কেউ নিয়ে নিতে পারে, যে আমার ধরো তারপর থেকে অমুক কোম্পানির আর কি মধু এরকম একটা নাম হয়ে যেতে পারে? আমি জানি না, আমার সাথে আসলে পুরো ব্যাপারটা মিলে গেল, মানে তুমি যা যা বললে আমার সাথে ইট অ্যান্ড এভরিথিং মিলে গেল, বিশ্বাস করো।
1: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, মানে মানে এই জিনিসটা হওয়ার চান্সেস খুব আছে। এবং মানে সেটা যদি হয়, যদি কোনো মোবাইল কোম্পানি তোমাকে এরকম করে হায়ার করে অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পরদিন থেকে সেই মোবাইল কোম্পানির ফোনে ফোন করলে লোকে খালি স্বপ্ন দেখার কথা শুনবে আর কি।
0: এক্স্যাক্টলি, দেখলে তো ঘুরে ফিরে আজকে সেই আজগুবি স্বপ্নেই ফিরে আসছি, কারণ তোমার সঙ্গে আড্ডা হচ্ছে 9903653992 তে, তুমি তোমার সেই আজগুবি মেসেজের কথা বলো। আর আপাতত এই যে মানে এই যে পাগ বা যে কোনো তোমার পছন্দের কাউকে দেখলে তুমি কি বলো? ওয়াও।
2: FM Rainbow Day, Rainbow New Tune.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা তো চলছে। আর তার সাথে আর কি যে ব্যাপারটা তোমাকে বলবার, এই যে আমরা স্বপ্ন নিয়ে কথা বলছিলাম না, মানে স্বপ্ন, অদ্ভুত, আজগুবি, অবাস্তব, তো এরকম একটা ব্যাপার আমার সাথে ঘটে, মানে আমি করে থাকি যে ধরা যাক আমি মানে বাসে ফিরছি, জানলার ধারে বসে আছি, এমন কোনো একটা বিষয় যেটা নিয়ে আমি অনেক সময় ভাবনা চিন্তা করছি বা বাসের জানলা দিয়ে দেখতে দেখতে ভাবছি আচ্ছা আজকে এই বিষয়টা নিয়ে স্বপ্ন দেখলে কিরকম হয়, বেশ ভালো হয় না?
2: এই তো মানে ইনপ্রম্পটু স্বপ্ন জেনারেশন।
1: হ্যাঁ, এবং আমি রাত্রিবেলা শুয়ে হয়তো চেষ্টা করলাম, সবসময় যে আমি সত্যি কথা বলতে সাকসেসফুল হই এমনটা নয়, মাঝে মাঝে আমি হয়তো ওই বিষয়টাকে নিয়ে স্বপ্ন দেখি, তবে সেটা ওই ছেঁড়া মেঘের মতন ব্যাপার হয়।
2: যারা স্বপ্ন নিয়ে কাজ করছে, যে গবেষণা করছে, ওদের কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করা উচিত, বা তোমার কিন্তু ওদের সঙ্গে অনেক নতুন ডাইমেনশন বেরোতে পারে এরকম। মানে মানে নোলান যদি এটা জানতে পারে, নতুন করে একটা সিনেমা বানিয়ে ফেলতে পারে,
1: হতেই পারে। আহা, আমি তো ভাবতেই পারছি না। যাই হোক, এরকমই প্রীতি পাল কেষ্টপুর থেকে লিখছেন, হাই অনির্বাণ, আর প্রীতি বোধহয় একটু স্বপ্নের দুনিয়ায় চলে গিয়েছিল, ভুল বলে ফেলেছে, আসলে আমি মধু। তোমরা আমার শুভ সন্ধ্যার শুভেচ্ছা নিও, তোমাকে অনেক শুভেচ্ছা। তোমরা বলছো স্বপ্ন দেখা, আর আমার একটা স্বপ্ন রয়েছে, সেটাও বাস্তবে পূরণ করতে চাই, সেটা হচ্ছে স্কুটি নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ানো।
2: বাহ বাহ,
1: মোটর বাইক নিয়েও সারা বিশ্ব ঘুরে বেড়াতে চাই, বুঝলে? আহা, কি
2: দারুণ স্বপ্ন, দারুণ স্বপ্ন,
1: এটাও আমি দেখার চেষ্টা।

0: করেছি, যে মানে আমি গাড়ি করে
1: না বাইকটা,
0: না না কোনো কিছু করে না, আমি ভাবছিলাম যে আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা ধরো এই কলকাতার রাস্তায় ধরো একটা সিনেমা আমি দেখছি, মানে বড় পর্দায় হচ্ছে সিনেমাটা, জাস্ট আগের সিনটা কলকাতার রাস্তা ছিল, তারপরে সেখান থেকে একদম চলে গেল ধরো ব্যাংকক বলো বা সুইজারল্যান্ড বলো। আমিও কিন্তু আমার স্বপ্নকে নিয়ে, হ্যাঁ মানে আমিও কিন্তু আমার স্বপ্নকে নিয়ে এরকম অনেক জায়গায় যেতে চেয়েছি, যে আমি এখানে দেখছি আমার এখানে স্বপ্নটা ভালো লাগছে না, আমি একটু অন্য জায়গায় যাবো।
1: স্বপ্ন দেখার লোক না ইমতিয়াজ আলী, বুঝতে পারছি না আমি,
0: যাই হোক এইরকম স্বপ্নগুলো ঠিক কোন সময় আসে জানো তো, যখন তুমি যে বলে ইমতিয়াজ আলী, মোহিত চৌহান, তাদের ভয়েসটা, মানে এই যে একটা ওয়েদার, একটা অদ্ভুত, যেখানে মানে যে ওয়েদারে যে মানুষ পাগলু ডান্স ভাববে না, সুন্দর বেশ একটা মানে খুব রোমান্টিসিজম তার মধ্যে কাজ করবে, বৃষ্টি পড়বে গাড়িতে যেতে যেতে, তার পাশাপাশি গাড়িতে যেতে যেতে ধরো তোমার কাঁচগুলো বেশ ওই ঝাপসা হয়ে যাবে, তার মধ্যে তুমি একটা লাভ সাইন আঁকবে বা একটু হাত দিয়ে মানে জাস্ট ওই ঝাপসা
1: ব্যাপারটা কাটিয়ে দেবে। আমরা গান শুনি, আমরা তিন একে তিন গান শুনবো এখন।
0: তবে এই এই যে ইমাজিনারি গুলো আমি তোমাকে দিচ্ছি, যেগুলো আমি নিজের রসদ সংগ্রহ করি স্বপ্ন দেখার জন্য, এখন মোহিত চৌহানের গলায় তোমরা সেই ইমাজিনারি গুলো কাজে লাগিয়ে একটা জাস্ট স্বপ্ন দেখার চেষ্টা করো। আর হ্যাঁ, এই পরপর তিন একে তিন শোনার পরে কিন্তু তুমি আমাদের জানিও যে এক্স্যাক্টলি কোন শব্দটা তোমার মাথায় এলো। 9903652992 তো খোলা রয়েছে।
2: FM Rainbow Tea, Tine.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ক্যাফে কলকাতায় ফিরে এসেছি আমি অনির্বাণ অ্যান্ড মধু। তবে ফিরে আসার পরও একটা জিনিস কিন্তু আছে যেটা একটু হালকা আবার সেই ওয়ার্নিং, অ্যান্ড আগে যে জায়গাগুলো বলেছিলাম এই জায়গাতে সামান্য কিছু অ্যাডিশনস হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের জন্য রয়েছে লাল সতর্কতা। প্রচণ্ড ভারী বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে। বিকেল 5:10 থেকে শুরু করে আগামী 2-3 ঘন্টা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের মানুষেরা কিন্তু খুব সাবধানে একটু থাকবেন, কারণ এই এরিয়ার জন্য রয়েছে লাল সতর্কতা।
2: আচ্ছা, তুমি এইভাবে সতর্কতা জানিয়ে আমার দিকে যেভাবে তাকালে মনে হলো যেন মানে আমার থেকেও এরকম কোনো একটা সতর্ক ভাইবস তুমি পাচ্ছ না। না, তোমার কোনো চিন্তা নেই, আমি এই মুহূর্তে মহিত্রানের গান শুনতে শুনতে কোনো রকম স্বপ্ন আমি সত্যি দেখিনি, বরঞ্চ আমি তোমাদের মেসেজগুলো পড়ছিলাম আর সেরকমই 9909063 তোমার মেসেজ চলে এসেছে। মিষ্টি দাদাভাই আর মিষ্টি দিদিভাই,
1: থ্যাংক ইউ।
2: গুড ইভিনিং, আমি তিথি নস্কর South 24 পরগনা থেকে বলছি। তোমাদের উপস্থাপনা খুব ভালো লাগছে আর গানগুলো খুব ভালো লাগছে আর তোমাদের কথাগুলো আমার খুব ভালো লাগে। এবারে আমি আসল টপিকে আসছি। আমি ছোটবেলায় নিমকি ভূতের স্বপ্ন দেখতাম আর মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত। আচ্ছা, নিমকি ভূতটা কি রকম?
1: এটা আমার কৌতূহল থেকে গেল যে নিমকি ভূতটা কি মানে।
2: একদমই, তুমি পারলে আমাদের জানাতেও পারো যে এক্স্যাক্টলি নিমকি ভূতটা কি রকম, আর যদি না জানো তাহলে আবার মুশকিল আছে। আমি রাত্রিবেলা গিয়ে স্বপ্ন দেখবো হয়তো নিমকির মধ্যে কিছু একটা ভূত বেরিয়ে আসছে।
1: হ্যাঁ, মানে নিমকির কৌটোর থেকে হালকা করে একটা ভূতের মুখ বেরিয়ে এলো এরকম একদম দেখতেই পারে তখন।
2: আরো একটা মেসেজ এই মুহূর্তে হাতের সামনে রয়েছে যে আর স্বপ্ন কলিজে হাওড়া থেকে। আচ্ছা, আমি স্বপ্ন কলিজে, আচ্ছা, হাওড়া থেকে ট্রেনে চড়েছিলাম, এখনও সেই ট্রেনে দিল্লি যাচ্ছি, টিকিট কনফার্ম হয়নি তাই জেনারেল বগিতে। এটাও একটা স্বপ্ন, জেনারেল বগিতে সিট পাওয়া, সিট তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই। মানে তুমি এটা স্বপ্ন দেখেছিলে নাকি ঘটনাটা সত্যি?
1: আমার মনে হয় এমনও হতে পারে যে ও হয়তো এখন হাওড়া থেকে দিল্লি যাচ্ছে কোনো একটা ট্রেনে এবং আমাদেরকে শুনতে শুনতে এটা আমি আবার একটু স্বপ্ন দেখে ফেলছি কিনা জানি।
2: আচ্ছা, মানে এটা রিলেটেবল, মানে কত কিছু রিলেটেবল থিওরি হয় সেটা আমাদের দেখে বোঝা যাচ্ছে, বুঝতেই পারছো। আর তোমার যদি মনের মনিকোঠায় এরকম আরও অনেক মেসেজ, মানে মেসেজ তো থাকছে বটেই, তোমার এই আজগুলির স্বপ্নগুলো যদি থেকে থাকে সেটাই আমাদের চটপট করে আমাদের মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা তোমাদের প্রচুর মেসেজের অপেক্ষায় রয়েছি আর প্রচুর মেসেজ ইতিমধ্যে ফোনের রয়েছে। তবে আপাতত একটু কাঁটা ডাটা ফুটছে বুঝলে তো, একটুখানি তুলে আসি।
1: ওকে,
2: বেশ। ওয়ার রুবাই বলছে কাঁটা ফুটেছে, দেখা যাক বের হয় কিনা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা রাতে তোমার সঙ্গে চলছে। তবে এই ঘন্টাটাও প্রায় শেষের পথে, ঘড়ির কাঁটা বলছে এই ঘন্টাটা একদম ছটা বাজতে চলেছে, মানে ছটাটা বাজতে চলেছে এবং পাঁচটাটা চলে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের স্বপ্নের রাজগোপী ব্যাপার স্যাপার কিন্তু এখনো যায়নি, মেসেজ ভরে রয়েছে। তাই এরকম একটা মেসেজ আমার মনে হয় অনির্বাণের হাতে রয়েছে, কি বলো?
2: হ্যাঁ, খুব সুন্দর একটা মেসেজ।
1: আচ্ছা ঠিক আছে, মেসেজ এসেছে, বলো।
2: মিষ্টি মেসেজ এসেছে, লিখছে মম দেবনাথ ফ্রম হরিদেবপুর।

0: সে লিখছে যে সে একদিন দেখেছে যে পুষ্পক রথে চড়ে স্বর্গ ভ্রমণ করছে এবং বিস্মিত হয়ে তারা দেবদেবীদের সঙ্গে সাক্ষাৎ করছে এবং দারুণ পুলকিত হয়েছে, কিন্তু তারপরে তার মনে হচ্ছে যে তারা মর্তেই ফিরে যাক, কারণ সেখানে তাদের যে একটা অফুরান আপনজনদের মাঝখানে থাকার যে আনন্দ সেটা তারা স্বর্গে মিস করছিল। খুব সুন্দর মিষ্টি একটা,
1: একদম একদমই তাই। এবং এই স্বপ্নটা শুনতে শুনতে আমার ওই জুমালয় জীবন্ত
0: আমি তো জেগেই ভাবি যে পাশ দিয়ে একটা সাপ চলে গেল, আর একটু দূরে গিয়ে সে মানুষ হয়ে গেল, আবার আমি তার পা দেখে বিরাট বড় লোক হয়ে গেছি, তারপরে সিনেমার সব হিরো সবাই আমার বন্ধু, সবাই আমার বাড়ি আসে খায় দায় করে, নাইস। এটাও সব মানে ঘুমিয়ে দেখতে হয় না, এটাও জেগেই স্বপ্নটা দেখে।
1: একদমই আমার মনে হচ্ছে যে মানে যেভাবে শুরুটা করলো আমার মনে হচ্ছে ওই একটা সিরিয়াল আছে আমরা সবাই জানি, এবং সেই সিরিয়ালটা যে বিষয়টাকে কেন্দ্র করে তার অনেকগুলো পার্ট হচ্ছে, এখন বোধ হয় সিজন সেভেন চলছে। সেই মানে সিরিয়ালটা বোধ হয় বেশি খানিকটা দেখার এফেক্টে এই স্বপ্নটা জেগে জেগে দেখার একটা সময় সুযোগ আসতে পারে। তবে যাই হোক, আপাতত যে সুযোগটা আমরা পাচ্ছি না এই ঘন্টাটাতে আর থাকার সুযোগ হচ্ছে না,
0: তাই
1: আপাতত তোমার জন্য ওই নিমকি ভূতকে একটু মনে করেই ভূত বাংলা সাউন্ডট্র্যাক থেকে রেখে গেলাম এই গানটা। শুনতে থাকো একটা নিউজ ব্রেক, তারপরে কিন্তু আবারও 6:30 থেকে 6:30 ফিরছে আর যে মধু অ্যান্ড আর যে অনির্বাণ সঙ্গে 107 FM রেনবো ক্যাফে কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু গুরু তেগ বাহাদুরজির 350তম শহীদ দিবস উপলক্ষে আজ

0: সেখানে শিখ সম্প্রদায়ের ছজন ধর্মগুরুকে নিয়ে গুরু তেগ বাহাদুর আত্মত্যাগ ও আদর্শ নিয়ে প্রায় 45 মিনিটের একটি স্মরণসভায় যোগ দেন রাজ্যপাল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে শোকজ করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সাত দিনের মধ্যে দলবিরোধী কাজের কারণ দর্শানোর পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির রাজ্য প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় গতকাল সঞ্জয় দাসকে চিঠি দিয়ে এই নির্দেশের কথা জানান। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ স্নাতকোত্তর স্তরের ভর্তির জন্য নেওয়া কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটির ফলাফল প্রকাশ করেছে। সিইউইটির সরকারি পোর্টালে পরীক্ষার্থীরা তাদের স্কোর জানতে পারবেন। এবছর এই প্রবেশিকা পরীক্ষায় 15 লক্ষেরও বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। 1894 সালের 23 জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতায় বহু জায়গায় গাছ ভেঙে পড়ে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: থার্ড এন্ড ফাইনাল রাউন্ডে চলে এসেছি আমি অনির্বাণ এবং আমার সঙ্গে মধু। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে ঘটনা যে মানে আজকে ডেফিনেটলি বহুদিন পর মধুর সঙ্গে শো করতে বসেছি, তো আজকে ডেফিনেটলি এই হট সিটটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, বাট স্টিল এখনও আধ ঘন্টা আছে। তো যেটা হচ্ছে গিয়ে যে আরেকবার বলে দিই যে আমরা এই ঘন্টায় কিন্তু আরও বেশ কয়েকটা মেসেজ পড়ব। কী আজগুবি মেসেজ, আজগুবি মেসেজ বলছি, কোর কী আজগুবি স্বপ্ন তুমি দেখেছো সেটা তুমি আমাদের লিখে পাঠাতে পারো 9903653992 এই নাম্বারে। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে যে আমাদের ছোটোবেলায় আমরা যে সময় বড় হয়েছি সেই সময় সানি দেওয়াল অ্যান্ড ববি দেওয়াল এই দুজনের ওপরে আমাদের কিন্তু একটা আলাদাই ডিপেন্ডেন্স ছিল অ্যাজ আ হিরো। মানে আমার এখনও মনে পড়ছে সোলজার বলে যে সিনেমাটা হয়েছিল, এবং আরেকটা সিনেমার নামটা আমার এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, আব হামারে হওয়ালে ওয়াতন সাথিও এইটা বোধ হয় নাম ছিল, যেটাতে অমিতাভ বচ্চন ছিল, সানি দেওয়াল ববি দেওয়াল দুজনই ছিল। তো এই সিনেমাগুলোতে যে আরেকটা ছিল আপনে বলে সিনেমা, মানে আমি পরপর এই যে সিনেমাগুলো এত সুন্দর সুন্দর সিনেমা যেখানটায় সানি দেওয়াল এবং ববি দেওয়ালকে আমরা জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখতাম, সেই জায়গাটায় হঠাৎ করে, এবং মানে দেখতে গেলে কিন্তু ববি দেওয়ালের অভিনয় আমার বেশি ভালো লাগতো দেন সানি দেওয়াল, সেই জায়গাটায় হঠাৎ করে ভদ্রলোক হারিয়ে গেছিলেন, ভদ্রলোককে জাস্ট আর পাওয়া যাচ্ছিল না
3: একদমই তাই। এবং তারপরে আমরা ইদানিং কিন্তু তাকে নানান রকম ভাবে একদমই তাই, মানে অন্য রকম, ঠিক আছে, সেটা রেস থ্রি সিনেমাটা হয়তো আমরা অনেকেই দেখেছি, অনেকেই দেখিনি, সিনেমাটা যে সেইভাবে বক্স অফিসে খুব একটা জায়গা করে নিয়েছে তেমনটা না, কিন্তু আমি বলবো সলমান খানের থেকেও ববি দেওয়ালের যদি অভিনয় বা তার প্রেজেন্স মানে স্ক্রিন প্রেজেন্স যদি আমরা দেখি অনেক বেশি ছাপিয়ে গিয়েছে, ঠিক আছে, অনেক অনেক বেশি ছাপিয়ে গিয়েছে। এবং সম্প্রতি আরও একটা বিষয়, আলিয়া ভাট তার সঙ্গে কাজ করে তার প্রশংসা একদম জাস্ট পঞ্চমুখ হয়ে গেছেন। তারা সম্প্রতি একটা সিনেমা রিলিজ হতে চলেছে, মানে তার আর কি এই জাস্ট সমস্ত প্রোডাকশন বলো পোস্ট প্রোডাকশন সমস্ত কাজ বাজ জাস্ট মিটেছে, ছবিটার নাম হচ্ছে আলফা,
2: আলফা আলফা, ইয়েস
3: ইয়েস। তো আলফাতে সেখানে কিন্তু ববি দেওয়ালের সঙ্গে আলিয়া ভাটের কাজ করে এত অসাধারণ লেগেছে, এবং তিনি বারবার করে বলছেন যে মানে অভিনয় করার তাকে কখনো চেষ্টা করতে হয়নি, মানে তিনি যেটা করছেন সেটা এতটাই বেশি ন্যাচারাল। এবং আমরা ববি দেওয়ালের আগে যে সিনেমাগুলোর কথা তুমি বললে সেখানে যে ভাবে তাকে আমরা দেখেছি
2: এটা পুরো ডিফারেন্ট,
3: একদম একদম সম্পূর্ণ আলাদা কিন্তু এখন তাকে আমরা দেব, এবং তার মধ্যে যে এতটা অভিনয় স্কিল, এতটা অ্যাক্টিং স্কিল এত সুন্দরভাবে ছিল সেটা যেন কোথাও আমরা হয়তো আগে তো পাইনি।
2: অ্যাবসলিউটলি। অ্যান্ড সেই জন্য যেটা হচ্ছে গিয়ে যে উই আর ওয়েটিং টু সি হিম ইন দিস পার্টিকুলার এরিয়া এই সিনেমাটাতে। অ্যান্ড তারপর মধু বোধ হয় তোমার জন্য একটা গান নিয়ে আসছে নাকি?
3: একদমই তাই। এবং আমার মনে হচ্ছে যে মানে এই যে তুমি ববি দেওয়ালের কথা বললে,
2: ইয়েস বললাম,
3: অনেকগুলো সিনেমার কথাই বললে,
2: হ্যাঁ,
3: তো তার পাশাপাশি আর কোন একটা সিনেমা কি তোমার মনে হচ্ছে যে সিনেমাটা

0: চলে গেছে, ও আবার ট্রান্সে চলে গেছে। মানে তুমি অ্যাকচুয়ালি বলতেটা কি চাইছো?
1: মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এমন একটা সিনেমা যে সিনেমাটা আমাদের সবার মাঝে মাঝে প্রিয় হয়ে উঠেছিল, আবার অনেকের হয়নি, কিন্তু আমি যে সময়টাতে আর কি চলছি সেই সময় মানে সময়টাতে কিন্তু ওই সিনেমাটা আমরা সবাই ভালোবাসতাম। হ্যাঁ, তোমরা সবাই বলছো মানে এত তুমি যে মানে বিনয় দেখাচ্ছ বা এত মনে করার চেষ্টা করছো, ভনিতা করছো, তোমার সিনেমার নামটা বলে দিতে কি অসুবিধা হচ্ছে? আমি সিনেমার নামটা আপাতত বলছি না, আমি তোমাদের শোনাচ্ছি এবং তোমরা কিন্তু এই সিনেমাটা একটুখানি জাস্ট ভাবতে থাকো। আপাতত সেটারই সাউন্ড ট্র্যাক থেকে রইল তোমার জন্য এই গানটা, ভাবিত দেওয়ালকে নিয়েই।

0: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, তবে শেষের মুখে কিন্তু যেটা শেষ হচ্ছে না সেটা হচ্ছে তোমার মেসেজ।
1: অ্যাবসলিউটলি, আই স ড্রিম দ্যাট আই মাই ওয়াইফ উইথ আওয়ার চাইল্ড আর অল ক্লাইম্বিং অ্যান্ড স্ট্যান্ড অন হিল ইন ফরেন। আই এম সন্দীপ ব্যানার্জি। আচ্ছা, সন্দীপ ব্যানার্জি লিখেছেন যে তিনি তার স্ত্রী পুত্র সহ পরিবার সহ বিদেশের কোনো একটা পাহাড়ে চুড়ে গিয়ে দাঁড়িয়ে আছেন। নাইস নাইস নাইস,
0: খুব সুন্দর সুন্দর।
1: আচ্ছা, আরেকজন লিখছেন, স্বপ্নে আমি ঘুরে বেড়াই হৃদয়ে হৃদয় কানন পথে, মনের মানুষ থাকে আমার হাতটি রেখে হাতে, সবুজের নেশা লেগে যায় হৃদয়ের এই নীরে, স্বপ্নে আমি চলে যাই হৃদয় সাগর তীরে। পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া
0: থেকে। বলতে যাচ্ছিলাম যে
1: কবি হয়ে গেছে আজকে, মানে স্বপ্ন দেখে সেটাকে লিখে পাঠাতে গিয়ে কবি হয়ে গেছে
0: একদমই। না, পায়েলের মেসেজগুলো কিন্তু এরকম সুন্দর, একদম মানে ছন্দ ভরা, সব সময় আসে, খুব ভালো লাগে। যাই হোক, বৃষ্টি স্নাত শুভ সন্ধ্যা, এখন বৃষ্টি চলছে, চলছে সুন্দর অনুষ্ঠান ক্যাফে কলকাতা। বিষয়টি খুবই মনোগ্রাহী। আমি বিয়ের আগে স্বপ্ন দেখতাম একটা বড় বটগাছ, তার পাশে একটা কালী মন্দির, সেই মন্দিরের পাশে শান বাঁধানো পুকুর। বিয়ের পর শ্বশুরবাড়ি এসে স্বপ্নে দেখা সেই কালী মন্দির, সেই বটগাছ আর সেই শান বাঁধানো পুকুর হুবহু এক। আজ আমি ভাবি যে আমার বাপের বাড়ি হাসনাবাদ বিবাহ সূত্রে বহরুতে সেই স্বপ্নে দেখা মন্দির, বটগাছ, শান বাঁধানো পুকুর কি করে মিলে গেল।
1: আজও ভাবি
0: উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে।
1: এটা কিন্তু সত্যি, মানে এই জিনিসগুলো যখন সত্যি হয় তখন আমাদের খুব অদ্ভুত অদ্ভুত লাগে।
0: আমাদের সবারই নিজেকে মুকুল মনে হয়, বুঝলে তো?
1: অ্যাবসলিউটলি, আমাদের সবারই নিজেদেরকে মুকুল মনে হয়, নিজেদেরকে জাতিস্বর মনে হয়।
0: একদম। গুড ইভিনিং অনির্বাণ ও মধু, জানো ঘুমিয়ে স্বপ্ন দেখি ভূতের রাজা আমায় যদি বেশি বেশি বেশি না বর দিয়েছে। আচ্ছা, আমি জুতো পরে এক জায়গা থেকে অনায়াসে যেতে পারি, মনের ইচ্ছা মতো ফেভারিট খাচ্ছি, বেস্ট ফ্রেন্ডের সাথে লাঞ্চ করে ক্যাফেতে গরম কফির সাথে ফার্স্ট ফুড শেয়ার করে খাচ্ছি রেনি ডেতে, মার ডাকে উল্টো কথা বাজে। আচ্ছা, মা ডাকে যে উঠ, মানে ওঠার জন্য আর কি কটা বাজে।
1: আচ্ছা, মা ডেকেছে কটা
0: বাজে? হ্যাঁ হ্যাঁ, উঠবি না, মিষ্টি স্বপ্নটা কিরম একটা হারিয়ে গেল। অ্যান্ডি লিখছে, এইটা কিন্তু হয়, মানে স্বপ্নের মাঝে তোমাকে যদি কেউ ডেকে দেয় না, সেটা একটা সাংঘাতিক মাথা গরমের পর্যায়ে গিয়ে পৌঁছে যায় আমার মনে হয়।
1: আর একটা মেসেজ এসছে যেটা আমাদের সবার নাইটমেয়ার। বিষ্ণুপ্রিয়া লিখছে, কোথা থেকে লিখেছেন তিনি জানাননি, তিনি লিখছেন যে আমি স্বপ্ন দেখি ট্রেন মিসের।
0: এইটা জানো তো, বেড়াতে যাওয়ার সময় আমি ভীষণ এই স্বপ্নটা দেখি, মানে বেড়াতে যাওয়ার আগে আমার ট্রেনটা মিস হয়ে গেল, আমি যেতে পারলাম না, আমি রয়ে গিয়েছি, সবাই চলে গিয়েছে, আমি ফোন করে বলছি আমি তো যেতে পারলাম না, আমি কিভাবে যাব, এবং আমি তার যাওয়ার নানান রকম, এবার ধরো এরকম অবস্থা আমার স্বপ্নটা ভেঙে গেছে, ঠিক আছে? এরকম হয়েছে একদিন, অরুণাচল প্রদেশ যাওয়ার আগে ব্যাপারটা হয়েছে, আমার স্বপ্নটা এরকম অবস্থায় ভেঙে গেছে। মানে আমি ভাবছি যে স্বপ্নটা তো দেখে নিলাম, যদি সত্যি হয় না, আমাকে তো একটা যাওয়ার রাস্তা বার করতে হবে। ঠিক আছে, আমি স্বপ্নে এবার ভাবতে থাকছি যে আমি স্বপ্ন দেখে দেখার চেষ্টা করছি যে আমার কাছে অন্য কোনো ওয়ে আছে কিনা, সেই ওয়েটা ধরে আমি যেতে পারবো।
1: ও স্বপ্নকে ম্যানিপুলেট করছে, ও জাস্ট আমাদের মধ্যে নেই, এটা আর কিছু করার নেই। আজকে আমাদের শেষ মেসেজটা পড়ে আমি আজকে আমাদের মেসেজটা শেষ করব। হাই মধুদি, অনির্বাণদা সদ্য মাধ্যমিক পাশ করেছি, তখনই মোহনবাগা জুনিয়র টিমে রেগুলার ফুটবল খেলছি। তো একদিন, মানে এটাও স্বপ্ন দেখছে, একদিন ভিডিওতে বাড়িতে মোহনবাগান আর পেলের খেলা দেখতে দেখতে শুতে গেছি, তো বাবা, ও আচ্ছা না, ও খেলাটা দেখতে দেখতে শুতে গেছে, তারপর থেকে স্বপ্নটা শুরু হলো। স্বপ্নে আমি নিজেকে সুব্রত ভট্টাচার্য আর উল্টো দিকে খেলছে পেলে, তাকে আটকানোর দায়িত্ব আমার। পেলে বল নিয়ে বক্সের মধ্যে কাটিয়ে ঢুকছে আর আমি পেলের পা থেকে বলটাকে কেড়ে এক লাথি মেরে সাইড লাইনে পাঠিয়ে দিয়েছি। হঠাৎ চিৎকার শুনলাম, কেউ একটা চিৎকার মেরে বললো, আমাকে লাথি কেন মারা হলো? তারপরে দেখা গেল পাশের ঘর থেকে মা ছুটে এসেছে, মা আমাকে ঘুম থেকে জাগিয়ে বলছে, তুই তোর বাবাকে কেন মারলি? তারপরে কান ধরে বাবাকে বললাম, খুব ভুল হয়ে গেছে, স্বপ্নে দেখেছি, স্বপ্নে পা চালিয়েছি, আর হবে না। উৎপল মাইতি বেহালা থেকে বলছে। না, বিষয়টা কিন্তু মিষ্টি, মানে এটা একেবারেই ইচ্ছে করে করা কোনো বিষয় নয়,
0: একদমই তাই, এবং আমরা স্বপ্নের মধ্যে হাত পা চালিয়েই থাকি, এটাতে কোনো ব্যাপার না,
1: খুবই মিষ্টি একটা বিষয়,
0: সত্যি তাই।
1: এবং সেই জন্যই এই মেসেজটা লাস্টে পড়লাম, কারণ এই মেসেজটা খুব মিষ্টি একটা মেসেজ,
0: একদম। আর এরকমই মিষ্টি আড্ডা আরো চলতে পারতো, কিন্তু সময় তো খুব একটা বেশি মিষ্টি থাকে না, সময় বলে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছো, এবার তোমরা টাটা বাই বাই বলে চলে যাও, তাই আমাদের যেতেই হবে। কিন্তু যেতে যেতে যে মিষ্টি ব্যাপারটা আমরা রেখে যেতে পারি তোমাদের জন্য, সেটা হচ্ছে একটা সুন্দর গান, প্রেম আমার টু এর সাউন্ডট্র্যাক থেকে ইমরানের গলায় রাখছি নিটল পায়। শুনতে থাকো, এইভাবে আমাদের সঙ্গে থাকো, কানে রেখো 107 FM রেঞ্জ।

0: বউ। আর আজকে এখান থেকে তোমাকে বলছি টাটা, বাই বাই। আমি ছিলাম তোমাদের সঙ্গে আজকে ক্যাফে কলকাতার আড্ডায়, আর যে মধু, আর আমার সঙ্গে ছিল
1: আর যে অনির্বাণ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এবছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ ও 113 জন পদ্মশ্রীর হাতে সম্মান তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেগ বাতমুনক এবং শিল্প

ও খনিমন্ত্রী গঙ্গর দামদিন নিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণস্থল পরিদর্শন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ, পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ও ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাক আউটের প্রত্যক্ষ ফল। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ বেরা, দীপক বর্মন, কৌশিক চৌধুরী প্রমুখ। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 2 পদ্মবিভূষণ, 7 পদ্মভূষণ এবং 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। এ রাজ্য থেকে আজ যাদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্র রায় এবং রবিলাল টুডু। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ সূচক ভাষণে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রশিদ খানের সাজা

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যাসিমন গ্রিমের সঙ্গে নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। রাজ্যের বাজেটে মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবগঠিত সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করছেন তিনি। শ্রী অধিকারী বলেন, নাগরিকদের সুরক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা এবং ভয়মুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব পেয়েছে এই বাজেটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফরিদেরকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপরে জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে গঙ্গাসাগরের ছবি মহলে আয়োজিত হল ক্ষেত বাঁচাও অভিযান ও কেসিসি স্যাচুরেশন ড্রাইভের বিশেষ সচেতনতা শিবির। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা, কৃষি ঋণ পাওয়ার পদ্ধতি এবং সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। লাদাখের লেতে 30তম সিন্ধু দর্শন যাত্রা ও প্রথমবারের জন্য সিন্ধু কুম্ভ শুরু হয়েছে। লেহের সিন্ধু ঘাটে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল ভাবনা এক ভারত শ্রেষ্ঠ ভারত, চলবে 27 জুন পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,

0: হচ্ছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
0: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
4: শুরু হয়ে গেছে কুইজওয়ালা, এবং আজ মঙ্গলবার রাত 9টা মানেই কুইজওয়ালা। অর্ণব, তমোজিৎ এবং সুপ্রীতি আজ চলে এসেছে কুইজওয়ালা নিয়ে।
5: হ্যাঁ, আর কুইজওয়ালা খেলার যেরকম কিছু নিয়ম আছে, সেরকম কুইজওয়ালা খেলার জন্য তোমার কাছে কিছু জিনিস থাকা দরকার, যেরকম নিজের একটা নাম থাকা দরকার এবং সেই নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং একটা প্যান কার্ড থাকা দরকার, যাতে আমরা যে প্রশ্নগুলো করবো সেগুলো ঠিক উত্তর দিয়ে তুমি যদি ফাইনালে উঠে এবং জিতে যাও, তাহলে তোমার কাছে সেই ছুন ছুন ছুন ছুন শব্দটা তুমি শুনতে পাও।
4: আওয়াজ সেটি শুনিয়ে দেওয়া দরকার।

0: আর এই যে আওয়াজটা, এটা শোনার জন্য তোমার বেসিক্যালি নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড লাগবে, যেটা সুপ্রীতি বললো। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ বা SMS করার মতো ফোন। আমাদের নাম্বার 9903653992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং SMS করবে, কোনোভাবেই ফোন টোন করবে না কিন্তু, তাহলে সুপ্রীতি ব্লক করে দেবে।
1: হ্যাঁ, কেটে দেবো, মুখের উপর ছ্যাঁক করে আওয়াজ হবে দেখবে কানের কাছে।
2: এত নিষ্ঠুর কেন?
1: একটু নিষ্ঠুর না হলে জীবনে হয় না। তুমি ধরবে ফোনগুলো, ধরে বলবে হ্যালো।
2: হ্যাঁ, অসুবিধা নেই, আমি নিষ্ঠুর নই, আমার মনে কি বলবো, আমার ভালোবাসায় পূর্ণ হৃদয়।
1: আমাদের ভালোবাসার পূর্ণ হৃদয় একেবারেই নয়। আমরা যেটা কুইজওয়ালা নিয়মটা আমরা গানের পরে এসে বলবো না, এখন বলবো
2: না, বলে দিই,
1: বলে দিই। সেটা হচ্ছে আমরা প্রিলিমস রাউন্ডে অনেকগুলো প্রশ্ন করলি, যে কোনো একটা প্রিলিমস রাউন্ড যদি তুমি খেলে সঠিক উত্তর দিয়ে দাও, তুমি চলে যাবে সেমিফিনালেতে। এবং আগের সপ্তাহের গল্প স্বল্প আর বং কানেকশন থেকে যারা অলরেডি সেমিফিনালেতে উঠে আছো, ওই তিনজন এবং আজকে যারা সেমিফিনালেতে উঠবে, তোমরা সবাইকে নিয়ে আমরা খেলবো আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড।
2: একদম। আর সঙ্গে কি করবো?
1: সঙ্গে
2: আমরা বলে দেবো যে কারা কারা উঠেছেন সেমিফাইনালে, সেগুলো তো বলা হবে,
1: অনেক উপকার হইবে,
2: অনেক উপকার হইবে। তারা অলরেডি মানে পড়াশোনা করতে শুরু করবেন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, কারণ ফাইনাল সেমিফাইনালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই প্রশ্ন থাকবে।
0: আপাতত আমরা গানে যাচ্ছি, গানের পর ফিরে আসছি কুইজওয়ালার প্রথম রাউন্ড নিয়ে।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm.
1: ফিগার নট আমরা র‍্যাপিড রিদমস রাউন্ড নিয়ে চলে এসেছি এবং এই রাউন্ডে আমরা যেটা করি সেটা আমরা বলে দেবো।
2: আমরা যেটা করি সেটা হচ্ছে একটা গানের ছোট অংশ শোনাবো এবং সেই রিলেটেড প্রশ্ন থাকবে, মানে কি গান, কোন সিনেমার গান, এই সিনেমায় কে ঠোঁট নাড়াচ্ছিল, এই সব ধরনের প্রশ্ন আমরা করব।
1: তো আপাতত কি প্রশ্ন আমরা যাব,
2: কি প্রশ্ন থাকবে, গান আমরা শোনাবো এবং অবিয়াসলি সেটা কোন সিনেমার গান তাহলে বলতে হবে।
1: চলো, কোন সিনেমার গান বলতে হবে 9903653992 তে WhatsApp বা SMS করে সঙ্গে নিজের নাম আর লোকেশন, কিন্তু মাস্ট আমাদের কুইজ ওয়ালার আজকের ফিল্মস এর প্রথম রাউন্ড র‍্যাপিড রিদমস।
0: Repeat rhythms. Repeat rhythms. Repeat rhythms.

0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm.
1: ব্যাপারটা হচ্ছে যে সিনেমার গানটা, মানে আমরা এটা শুনলাম আর কি, এটা একসময় তমজিতের থিম সং ছিল, সিনেমার নাম বচনা আয়া হাসিন। কিন্তু এখন একটু আগে আপনি যেই গানটা শুনলেন আর কি, যে সাবন মোহে তরসায়, এই গানটাও এখন তমজিত, মানে এখন এইসব গান তমজিত শোনে
2: না, সবসময় আমি আগে শুনতাম, আগে শুনতাম, জানা যেত না, কখনো শুনিনি।
3: তোমার কি বন্দিশ ব্যান্ডিটস হয়ে গেছে?
2: মানে কি, এটার মানে কি?
3: মানে তোমার কি জীবনে অনেক বসন্ত এসেছে?
2: জীবন তো সবসময় বসন্তে ভরা,
3: বসন্তে ভরা
2: জীবনে অনেক বসন্ত আসে।
3: হৃদয় পরিবর্তনটা
1: চেঞ্জ করলি কেন সেটা বল
2: না। না, প্রথম থিম সং, মানে আমার জীবনের থিম সংটা আমি প্রথমে শুনিয়ে দিয়েছিলাম, ফিকার নট।
1: আচ্ছা,
2: তারপরে বাকিগুলো চলছে।
3: আচ্ছা, আমরা আরো ক্রমশ আরো আমরা জীবনের গান শুনতে পাবো। বাট হ্যাঁ, আপাতত সঠিক উত্তর অর্ণব বলে দিয়েছে, বচনায় হাসিনো সিনেমার একটুখানি অংশ আমরা শুনেছিলাম। কারা কারা সঠিক উত্তর দিয়েছে?
2: যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন মুনমুন দাস যাদবপুর থেকে, শিবাজি বর্মন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে, শেখ নূর আলম মহেশতলা থেকে, পৌলমি মাইতি বজবজ থেকে, শুভশ্রী গার্ফা হুগলি থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হলেন ত্রিবেণী থেকে, পৃথ্বী মণ্ডল।
1: এই রাউন্ডে কিন্তু একটা নয়, আরও একটা প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন রয়েছে মোট। এবং সেই প্রশ্নটা কি, এটা হচ্ছে আমরা একটা সিনেমার গান শোনাবো, কি বলতে হবে? আবারও সিনেমার নাম বলতে হবে নাকি গানের নাম?
3: সিনেমার ডিরেক্টরকে সেটা বলতে হবে।
1: ও, কঠিন প্রশ্ন, ঠিক আছে,
2: কঠিন হয়ে গেল ভাই।
1: 9803659292 তে হোয়াটসঅ্যাপ ভয়েস মেস করে জানান। প্রথমে গানটা আইডেন্টিফাই করতে হবে, তারপর সিনেমাটা, এবং তারপর
3: ডিরেক্টর। Rapid rhythms. Rapid rhythms. Rapid.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
2: র্যাপিড রুদমস রাউন্ড, আমাদের লাস্ট যে প্রশ্নটা ছিল সেখানে সেইটা আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোন সিনেমার ডিরেক্টর, ডিরেক্টরের নাম, সিনেমার নাম,
3: সিনেমার নাম হচ্ছে সোনু কিটি টু বি সুইটি,
2: আর ডিরেক্টরের নাম
3: লাভরঞ্জন।
4: একদম, মানে পুরো ভালোবাসায় ভরা ব্যাপার। এই ভালোবাসায় ভরা ব্যাপারে যারা সঠিক উত্তর দিয়েছেন, মানে লাভরঞ্জনকে যারা চিনতে পেরেছেন, তারা হলেন পৌলমী মাইতি বজবজ থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, শিবাজি বর্মন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে, চৈতালি দে হাওড়া থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, পলাশ সাউ বজবজ থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে সেমিফাইনালে চলে যাচ্ছেন, তিনি বাখারপুর থেকে, শুভশ্রী কারফা।
2: দেখি, এবার আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডে আপনাকে করতে হবে অঙ্ক। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া। ম্যাথোমেনিয়া আমাদের অঙ্কের রাউন্ড, এবং আমরা খুব সহজ একটা অঙ্ক আপনার জন্য রাখবো, এবং দুটো গান সময় আপনি পাবেন অঙ্কটা সলভ করার জন্য। আজকে কি প্রশ্ন?
3: আজকে এতই সহজ প্রশ্ন, যেই প্রশ্নটা আমিও
4: না করলেও হতো।
3: হ্যাঁ, আমিও সলভ করলেও হতো
2: ভাই, তাহলে আপনিও পারছি না, গানে চলে যাই সরাসরি উত্তর।
3: না না, প্রশ্ন বল।
4: প্রশ্নটা বলছে যে একটি গাড়ি 4 ঘন্টায় 240 কিলোমিটার পথ যায়, একই গতিতে 7 ঘন্টায় কত কিলোমিটার যাবে?
2: 4 ঘন্টায় 240 কিলোমিটার গেলে একই গতিতে 7 ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাই তো? ঠিক আছে, 9903659 তে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান।
4: বলছি, আমার একটা প্রশ্ন আছে,
3: প্লিজ।
4: বলছি যে একই গতিতে গাড়িটা কি পুরো যেতে পারবে?
2: পয়েন্ট জ্যাম থাকে
4: তাহলে?
3: হাইপোথেটিক্যালি যাচ্ছে একই গতি।
4: ও আচ্ছা, ঠিক আছে ভাই, চলো উত্তর পারে না।
2: হ্যাঁ,

কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।

0: কি হয়েছে তোমাদের?
1: আসলে না, আমরা আলোচনা করছি
0: মানে এই প্লেলিস্টটা তুই এরকম ভাবে কেন করেছিস? তুই তোমায় হেরে যেতে পারলাম
1: না, আমাকে আমাকে একজন বলেছে,
0: মনে পড়লে বলছিস
1: না, আমাকে একজন বলেছে যে সিরিয়াস হতে, বলেছে এরকম ফাংকি থাকলে হবে না, তাই জন্য
0: সে তো আমরা 8 বছর ধরে বলছি, মানে কে তোকে বললো হঠাৎ করে এক কথায় রাজি হয়ে গেলি?
1: না, আমার মানে একটা কাজের জন্য সে আমাকে সিরিয়াস হতে বলেছে।
0: আচ্ছা,
1: সেই জন্য আমি সিরিয়াস হওয়ার চেষ্টা করছি।
0: সিরিয়াস হলে আমি আমি তোমাকে
1: এই কাজটা রিকোয়েস্ট করব। হ্যাঁ, কাজটা
2: এর জন্য এখন মেথড অ্যাক্টিং করছে।
1: হ্যাঁ, এবার কাজটা এই সপ্তাহে হয়ে যাবে,
0: তারপর আবার তুই হবে,
1: তারপর পরের পরের সপ্তাহে কুইজওয়ালায় মানে পানকি দোকান দিয়ে শুরু হবে আর 440 ভোল্ট দিয়ে শেষ হবে
0: ফাটাফাটি।
2: অসাধারণ।
0: আপাতত ম্যাথোমেনিয়া
1: কোনোভাবেই পেস কমানো বাড়ানো যাবে না।
0: হ্যাঁ,
1: স্টিয়ারিং যে আপনি
0: কমবে না বাড়বেও না, থাকবে।
1: হ্যাঁ, সেই আগে যে গেম গুলো ছিল না, আমরা বিভিন্ন খেলতাম, গাড়ি একই স্পিডে যাচ্ছে, লোক উড়ে যাচ্ছে, গাড়ি উড়ে যাচ্ছে, ঘরবাড়ি উড়ে যাচ্ছে, ঠিক ওই রকম। এক্ষেত্রে একটা গেমের মতোই, এবার 4 ঘন্টায় 240 কিলোমিটার যাচ্ছে, তার মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে। এবার এই একই গতিবেগে 7 ঘন্টায় কত কিলোমিটার যাবে, অর্থাৎ 420 কিলোমিটার।
2: চারশো
0: কুড়ি কিলোমিটার গাড়ি নিয়ে কে যাবে আমি সেটাই ভাবছি।
1: যদি সেম গতিবেগে কেউ যেতে চায় তাহলে মানে পাহাড়ের ওপরের দিকে না গিয়ে পাহাড়ের খাদবে নিচের দিকে চলে
0: যাওয়া।
1: তো যারা যারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে 420 কিলোমিটার যেতে হবে,
0: আমার বাজে জোক মাথায় আসছে,
1: মানে কেন
0: গাড়ি গাড়ি ধর নেমে গেল, তারপর আলটিমেটলি ধর ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে পারলো না, এসে আবার তোমায় ছেড়ে যেতে পারলাম, কই ভূত হয়ে গাইছে ধর।
2: খুব বাজে জোক,
1: এরকম এরকম জোক করা উচিত না। অর্ণব তুমি ভালো ছেলে,
0: ভালো হবে না ব্যাপারটা,
1: না তুমি ভালো ছেলে হওয়ার চেষ্টা করো, তুমি খারাপ হয়ে যাচ্ছ।
2: এটাই হচ্ছে আমি ফার্স্ট পয়লা যখন জোক ক্র্যাক করে এরকম জোক বেরো,
0: এরকম ব্যাপারটা এরকম না মোটেই ব্যাপারটা।
1: তুই আমার সাথে মিশিস না ভাই,
0: পাচ্ছি না আর কি,
1: তুই আমার সাথে মিশিস না, কিন্তু
0: আমার বলাটা ভুল ছিল, জোকটা ভালো ছিল।
1: কিন্তু যাই হোক, যারা সঠিক উত্তর দিয়েছেন, উমা বালুরঘাট থেকে সোমনাথ চট্টোপাধ্যায়, বাঁকুড়া থেকে রুম্পা ঘোষ, কোন্নগর থেকে শিবাজি বর্মন, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেরিয়া থেকে, রূপসা ঘনশ্যামবাটি থেকে, গোপাদত্ত নিউ আলিপুর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হাওড়া থেকে আফরিন মল্লিক।
0: আমরা এবার তাহলে আমাদের পরের রাউন্ডে চলে যাই,
1: পরের রাউন্ডে যাবো, কিন্তু তার আগে আমি যে সামনে নাচ দেখলাম সেটা কি দেখেছিস তুই?
2: না,
1: আমি যখন নাম বলছিলাম সুপ্রীতি তখন নাচছিল ওই ছন্দে, যে যেভাবে তুই পাশে বসে আছিস বলে দেখতে পাচ্ছি, আমি উল্টো দিকে হঠাৎ দেখলাম কি হচ্ছে ভাই।
0: আপাতত শো ব্যাক টাইমস, থ্রো ব্যাক টাইমস, থ্রো ব্যাক টাইমস, থ্রো ব্যাক টাইমস।
2: ওই রাতের বেলা যেরকম আপনারা ধরুন ভীষণ দুঃখ পেয়ে এক্সের কথা মনে করেন, আমরা ওরকম থ্রো ব্যাক টাইমসে অনেক পুরনো দিনের কথা মনে করি, মনে করে কান্নাকাটি করি না, ভাবি আপনারা উত্তর দেবেন।
1: হ্যাঁ, অনেক পুরনো এক্স,
2: বিশাল পুরনো। তো আপাতত শুনে নিন, মন দিয়ে শুনবেন, এবং শেষ হওয়ার পরে প্লিজ আনসারটা দেবেন। থ্রো ব্যাক টাইমস, থ্রো ব্যাক টাইমস, থ্রো ব্যাক টাইমস। 1927 সালে ব্রিটিশ সরকার ভারতের সাংবিধানিক সংস্কার পর্যালোচনার জন্য একটি কমিশন গঠন করে। এই কমিশনের সব সদস্যই ছিলেন ব্রিটিশ, ফলে ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। ভারতের প্রায় সমস্ত রাজনৈতিক দল এই কমিশন বয়কট করে এবং সাইমন গো ব্যাক স্লোগান সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে। কমিশন যখন ভারতে পা রাখে তখন এক বিপ্লবী নেতার নেতৃত্বে লাহোরে বিক্ষোভ হয়, যেখানে পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এই ঘটনা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গভীর প্রভাব ফেলে। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, যে বিপ্লবী নেতার নেতৃত্বে লাহোরে বিক্ষোভ হয় এবং যিনি পুলিশের লাঠিচার্জে মারা যান, তার নাম কি ছিল? উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
3: টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।

0: Throwback Dimes. Throwback Dimes. Throwback Dimes.
1: আমরা কি সঠিক উত্তর পেয়েছি?
2: অনেক সঠিক উত্তর,
1: অসাধারণ।
3: আমরা সুপ্রতির মুখ থেকে শুনবো।
2: হ্যাঁ বল বল বল ভাই।
1: আচ্ছা সঠিক উত্তর ওয়াজ লালা লাজপত রায়।
2: রাজপথে নিয়ে চলে যাচ্ছে
1: কিন্তু আমি বাঁচিয়ে নিয়েছি,
2: হালকা করে
1: বাঁচিয়ে নিয়েছি। ঠিক আছে আমি একটু না হয় তারে
2: কালকে মেসির পেনাল্টিটার মতো হচ্ছিল।
1: যাই হোক, হ্যাঁ আমরা মেসিকে নিয়ে বেশি কথা বলবো না, ব্যাপারটা মেসি হয়ে যেতে পারে। আমরা ওখানে যাব
2: যেখানে আছে, আমার কাছে লিস্টটা রয়েছে যারা সঠিক উত্তর দিয়েছেন। প্রথম দশজন: শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রুনা বসু বরানগর থেকে, অসিত বৈরাগী অভয়নগর থেকে, রাজকুমার রায় এগড়া থেকে, গোপা দত্ত নিউআলিপুর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, এবং যিনি ফাইনালে চলে যাচ্ছেন তিনি হলেন নলপুর থেকে, অসীম ঘোষ।

0: এর পরের রাউন্ডে তো আমরা যাবো, কিন্তু তার আগে আপনাকে একটা গ্রামে যেতে হবে, কারণ সেই গ্রামে বিভিন্ন ভিজুয়াল ব্যাপার হবে,
1: ফুল ফোটে, সেই গ্রামে ফুল ফোটে, পাখি ডাকে, সবই হয়, অনেক কিছু। এটা
0: সুকুমার রায় হলে বলতেন ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা,
1: আমি পটকা, হ্যাঁ পটকাও ফোটে। বিষয়টা হচ্ছে যে ইনস্টা কুইজ আমাদের আজকে আসবে, এবং দুটো ইনস্টা কুইজ রয়েছে যেটার উত্তর কিন্তু আমরা এখানে মানে আমাদের 9903659292 নম্বরে নিই না, আমরা ইনস্টা ডিএমে নিই। সো যখন আমরা কুইজটা পোস্ট করব তখন আমরা তোমাদের জানিয়ে দেবো, এবং তোমরা টুকটুক করে গিয়ে আমাদের ইনস্টা ডিএমে আনসার লিখে দেবে।
0: কিন্তু একটা জিনিস বলাই হয়নি এখনো, যে কথাটা বলার, যে অলরেডি তিনজন সেমিফাইনালে উঠে বসে রয়েছেন, তারা কারা, কিভাবে পৌঁছবেন সেটা তো বলেই দিয়েছিল সুপ্রীতি ম্যাচের শুরুতে, মানে কুইজওয়ালার শুরুতে, বিশ্বকাপ চলছে তো এই জন্য ম্যাচ ব্যাপারটা চলে আসছে, কুইজওয়ালার শুরুতেই বলে দিয়েছিল। কিন্তু যারা গেছেন তারা কারা, যারা অলরেডি উঠে রয়েছেন সেমিফাইনালে, তারা হলেন বং কানেকশন থেকে অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, এবং গল্প স্বল্প যে বিকেলে শোনানো হয় সেখান থেকে রয়েছেন সজল রায় আসাম থেকে, এবং গল্প স্বল্প রাতেও শোনানো হয় সেখান থেকে রয়েছেন সমতা চ্যাটার্জি গড়িয়া থেকে।
2: বেশ, আর আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড, যে রাউন্ডের নাম
3: সাহিত্য সাফারি। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: আমরা কি করব
0: সাহিত্য সাফারিতে? আমরা সাহিত্যের একটা কোনো বিখ্যাত সাহিত্যের অংশ শোনাবো, সেটা ছোট গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, কবিতা হতে পারে, সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, কবিকে, লেখককে, কোন লেখার অংশ ইত্যাদি বিভিন্ন প্রশ্ন থাকে। আজকে কি প্রশ্ন আছে?
1: আজকে প্রশ্ন হচ্ছে যেটা শোনানো হবে সেটা কার লেখা।
0: আচ্ছা, খুবই সহজ নাকি?
1: খুবই সহজ
2: একদম। 9903659292 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান আমাদের যে কার লেখা গল্পের অংশ আপনি শুনলেন।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
4: সেদিন যখন সাপুরীর খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল 10 পারমিতার পূজা দিতে। সে উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল, অনেক মালাকর নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন শ্রেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য, তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণবাদ

0: দিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তাঁরই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

शाहितो सफारी।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: সাহিত্য সাফারি রাউন্ডে আমরা যে গল্পটা শুনিয়েছিলাম, গল্পটা মেঘ মল্লার গল্পের অংশ এবং অবশ্যই মানে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
2: এবং
1: যারা সঠিক উত্তর দিয়েছেন সৈকত পাল লক্ষ্মীকান্তপুর থেকে, মনির উদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, রুনা বসু বরানগর থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, মনোময় মোহন্ত কৃষ্ণনগর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, শিবাশিস সাহা সোদপুর থেকে, শেখ কদম রসুল দক্ষিণ পাড়া থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন পূর্ব বর্ধমান থেকে পিউপা ঘোষ। বেশ, আমরা আমাদের যে পরের রাউন্ড সেখানে কি যাব,
2: যাব কার জন্য অপেক্ষা করছিস,
1: তুই কি যেতে চাইছিস না,
2: বরণের থালা আনবো,
1: যাই যাই, চলো যাই।
0: অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
1: এই রাউন্ডে আমরা কি করি,
2: এই রাউন্ডে আমরা পাঁচটা আলাদা মানে একই জাতীয় পাঁচটা জিনিস, বস্তু, জায়গা ইত্যাদির নাম বলি, এবং তার মধ্যে যেটা আমাদের মতে আলাদা মানে আমাদের রিজনিং এর সাথে তোমার রিজনিং যদি মেলে তবেই কিন্তু সেটা সঠিক উত্তর বলে গণ্য হবে। তো আপাতত বলি আজকের ফার্স্ট সেটটা, আজকের ফার্স্ট সেট হচ্ছে জার্মানি, পর্তুগাল, ব্রাজিল, উরুগুয়ে, স্পেন, এর মধ্যে কোনটা অড ওয়ান আউট।
1: জার্মানি, পর্তুগাল, ব্রাজিল, উরুগুয়ে, স্পেন, এর মধ্যে কোনটা অড ওয়ান আউট। 9903653992 তে হোয়াটসঅ্যাপ বিজনেস করে জানান আমাদের, আমরা ফিরছি একটা গানের পরেই।

0: Odd one out. Odd one out.
1: Odd one out. আমরা প্রথম প্রশ্ন করেছিলাম এবং প্রথম প্রশ্নে আমরা যে পাঁচটা জিনিস বা জায়গার নাম বলেছিলাম সেটা হচ্ছে জার্মানি, পর্তুগাল, ব্রাজিল, উরুগুয়ে এবং স্পেন। এর মধ্যে আমাদের রিজনিং অনুযায়ী আমাদের যেটা মনে হয়েছে অড ওয়ান আউট, দ্যাট ওয়াজ পর্তুগাল। কারণ এই যে বাকি চারটে, পর্তুগাল বাদে যে বাকি চারটে দেশ, তারা প্রত্যেকেই কখনো না কখনো ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু পর্তুগাল স্যাডলি এখনো জিততে পারেনি।
2: মানে এইভাবে কে দুঃখ দেয়? আজকে আজকে ভদ্রলোক নামছেন,
1: ভদ্রলোক নিশ্চয়ই এটা শুনে নামছেন না,
2: আশা করব উনি শুনছেন না,
1: আশা করব উনি শুনছেন না, যদি শোনেন বদ্দা উই আর সরি
2: না, হয়তো এটার জন্য এটা এটা শোনার পরে উনি কোনোভাবে একটা মানে মনের মধ্যে একটা
1: নতুন বল পেলেন,
2: হ্যাঁ নতুন বল পেলেন যে এবার জিতেই দেখাবো,
1: এবার এই বলটা গলে যাবে,
2: এই বলটা গলে যাবে। যদি হয় তাহলে কুইজওয়ালা টিমকে পরে ধন্যবাদ দিয়ে দেবেন,
1: হ্যাঁ প্লিজ
2: থ্যাংকস আস লেটার।
1: যাই হোক, আমাদের চিন্তা খারাপ চিন্তা ভাবনার সাথে কাদের চিন্তা ভাবনা মিলেছে
3: আপাতত? হ্যাঁ নামগুলো
2: তাদের মিলেছে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, পরমাম মিত্র ভবানীপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, অজয় কুইটি কোলাঘাট থেকে, সৌভিক সরকার কসবা থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছচ্ছেন সেমিফাইনালে, তিনি ডোমচুর থেকে, সুদীপ সরকার।
3: এইবার আমরা এমন একটা রাউন্ডে যাব যে রাউন্ডের কথা আমরা এর আগে অনেকবার বলেছি এবং বারবার বলি যে প্লিজ আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, এটা ফলো করতে ভুলবেন না। এবার আমরা সে রাউন্ডে চলে যাই,
1: চলে যাব।
3: কি করি আমরা
1: ইনস্টা কুইজে? আমরা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা প্রশ্ন আপলোড করব, না ভুল করেও আমরা তার উত্তর আগে আপলোড করে দেবো না, আমরা শুধু প্রশ্নটাই আপলোড করব। এবং প্রশ্নটা দেখে তোমাদের আমাদের ইনস্টায় ডিএম করতে হবে, ইনস্টা ডিএমেই একমাত্র আমরা উত্তর নেব, পোস্টের কমেন্ট বক্সে উত্তর করলে আমরা নেব না। আমাদেরকে 9903659992 মেসেজ বা হোয়াটসঅ্যাপ করলেও আমরা নেব না, ফোন করে বললে আরই নেব না। তো ডিরেক্ট আমাদেরকে ফলো করো এবং 107 FM রেইনবো কলকাতায় আমাদেরকে ফলো করার পরে আমরা একটু পরে আমাদের ইনস্টা হ্যান্ডেলেই ওটা পোস্ট করব এবং পোস্ট করার পর আমরা তোমাকে বলবো যে পোস্ট করা হয়ে গেছে, এবং তারপরে যারা প্রথম 10 জন সঠিক উত্তর দেবে সেই 10 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের ইনস্টা কুইজ রাউন্ড, এবং তাদের নাম আমরা বলবো, উত্তরও কিন্তু আমরা অন এয়ার বলবো না, উত্তর একটু পরে পোস্ট করে দেওয়া হবে।
2: একদম, আর হচ্ছে কিছু কিছুক্ষণের মধ্যেই ইনস্টা হ্যান্ডেলে 107 FM রেইনবো কলকাতা ইনস্টা হ্যান্ডেলে আপনার প্রশ্ন খুঁজে পেয়ে যাবেন আপনি।
1: এবং ততক্ষণ আমরা একটা গান শুনবো,
2: এবং একটা গানে তো যাবই,
1: তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা ইনস্টা কুইজ রাউন্ডে যেরকম ফিরবো তার সাথে সাথে অড ওয়ান আউটে আমাদের আরও একটা রাউন্ড বাকি রয়েছে, কারণ অড ওয়ান আউটে দুটো রাউন্ড হয়। তো ফার্স্ট রাউন্ড আমরা তোমাদের বলে দিয়েছি এবং এখন আমরা ইনস্টা কুইজ রাউন্ডে যাব, তারপরে আমরা আবার ফিরে আসবো অড ওয়ান আউট রাউন্ডে, যেটার উত্তর এগেইন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা SMS এ নেব।
2: একদম, ইনস্টাগ্রামে তো প্রশ্ন আসবেই, তার আগে অলরেডি যারা উঠে গেছেন সেমিফাইনালে তারা হলেন অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, সজল রায় আসাম থেকে, সমতা চ্যাটার্জি গড়িয়া থেকে, প্রীতিমণ্ডল ত্রিবেণী থেকে, শুভশ্রীকার ভাবাকরপুর থেকে, আফরিন মল্লিক হাওড়া থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, এবং এরপরে আমরা ইনস্টা রাউন্ড থেকে পাবো যাকে তার নাম আমরা বলবো সেমিফাইনালে তিনি উঠবেন। আর আপাতত ইনস্টা কুইজ পোস্ট হয়ে গেছে।

0: ইনস্টা কুইজ রাউন্ডে আমরা ফিরে এসেছি। সুকৃতি অর্ণব তমজিত রয়েছি এবং আমরা ইনস্টা কুইজের আনসার পেয়ে গেছি।
1: একদম ইনস্টা কুইজের আনসার পেয়ে গেছি এবং আনসার কিছুক্ষণের মধ্যে পোস্টও হয়ে যাবে। সে তো পোস্ট হবে যখন, তখন আপনি দেখতেই পাবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো আমাকে বলে ফেলতে হবে, না হলে সুকৃতি যেমন রাগি রাগি চোখে তাকাচ্ছে আমি মারবে।
0: না না মারবো কেন, আহা আমি কি এত নিষ্ঠুর? আজকে তোমার না মনে কষ্ট?
1: আমার মনে কষ্ট কেন?
0: এই যে যা তুমি গান নিয়েছো আজকে, এটা অসাধারণ প্লে
1: না, এটা একটা ব্যাপার আছে, এটা হচ্ছে অন্যরা কারণ আছে।
0: কি বর্ষা হলে তোমার মন কাঁদো কাঁদো হয়ে যায় নাকি?
1: না না না, বর্ষা হলে মনটা একটু বেশি খুশি থাকে, তখন আমি একটু বেশি রোমান্টিক হয়ে যাই। ওই সময় আমি ওই কি জানো ওই গানগুলো, যে গানগুলো আমি সারাদিন শুনি সেগুলোর থেকে বাইরে বেরিয়ে আমি ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করি যে আমি এরকম।
0: ঈশ্বর পৃথিবীকে তোমার রোমান্টিক দিক থেকে দূরে রাখুক। আপাতত যারা 10 জন সঠিক উত্তর দিয়েছে প্লিজ তাদের নাম বলো।
1: যারা 10 জন সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, নিজেই পড়তে পারছি না একজনের নাম লিখেছি, রাজেশ শর্মা বেহালা থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, সুদীপ্ত কর মাঝরণী থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, ফাল্গুনী দাস খড়দহ থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হলেন টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে।
2: ইনস্টা কুইজের একটা প্রশ্ন তো ঠিক আছে, মানে একটা প্রশ্ন তো হলো, আরও একটা প্রশ্ন আপনাদের জন্য আসবে, কিন্তু দেরি আছে। আপাতত আমরা অড ওয়ান আউটে যে ছিলাম সেখানে যে একটা প্রশ্ন অলরেডি করে দিয়েছিলাম, তার পরের প্রশ্নে যাব। অড ওয়ান আউট, অড ওয়ান আউট। এই রাউন্ডে আমরা যেটা করছিলাম আর কি, বা যেটা করে থাকি নর্মালি, আপনাকে 5টা জিনিসের নাম বলি এবং তার মধ্যে কোনটা অড সেটা আপনাকে খুঁজে বের করতে হয়।
0: আজকের অড ওয়ান রাউন্ডের সেকেন্ড সেটে রয়েছে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, লীলা মজুমদার, সত্যজিৎ রায়, মানিক বন্দ্যোপাধ্যায়।
1: সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, লীলা মজুমদার, সত্যজিৎ রায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, এই 5 জনের মধ্যে কে অড?
0: হ্যাঁ মানে কে অড ওয়ান আউট সেটা বলবে 9903652992 তে। এবং এখন আমি এটা গান শুনি,
2: আমরা গান শুনি, চলো আবারও তমজিতের পছন্দের আবার একটা গান, তমজিতের পাল্টে যাওয়া গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Odd one out, odd one out.
2: অড ওয়ান আউটে আমরা জিজ্ঞেস করেছিলাম যে
3: কোনটা অড
2: কেন অড, সুপ্রীতি বলবে।
4: হ্যাঁ, তো আমরা পাঁচটা নাম দিয়েছিলাম, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, লীলা মজুমদার, সত্যজিৎ রায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় অড ওয়ান আউট, কারণ বাকি চারজন খুব বেশিভাবে শিশু এবং কিশোর সাহিত্যের সাথে যুক্ত, এবং মানিক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন বিশ্বাস করুন আপনি শিশু বয়সে পড়তে পারবেন না, সেই ট্রমা থেকে আপনি উঠতে পারবেন না।
5: যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, সপ্তক মজুমদার রামরাজতলা থেকে, রুনা বসু বরানগর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, মিতালী রথ চণ্ডীপুর থেকে, পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি রূপসা রং ঘনশ্যামবাটি থেকে।
4: রূপসা রং রাইট উত্তর দিয়েছে
2: একদম। আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে। এই রাউন্ডে আমরা কি করি?
5: কিছুই করি না, বসে থাকি।
4: হ্যাঁ, আমরা বসে থাকি, আপনি মাথা লাগান, কারণ আমরা তিনটে গান, মানে দুটো গানের অন্তরে অন্তরে তিনটে পয়েন্ট আপনাকে বলবো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট। এবং এখানে ক্যাচটা হচ্ছে, ফার্স্ট পয়েন্টটা শুনেই মে পেহলে বলে যদি আপনি উত্তর দিয়ে দেন এবং সেটা পরে আপনার সেকেন্ড পয়েন্ট শুনে মনে হয় যে এ বাবা এটা তো অন্য উত্তর হতো, তখন প্রথম উত্তরটাই গণ্য হবে এবং সেকেন্ড উত্তরটা হবে না। সো মন দিয়ে শুনবেন।
2: তাহলে ফার্স্ট পয়েন্টটা কি?
4: ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, আমি এমন একজন গায়ক যে ছোটবেলায় রেল স্টেশনে ও ট্রেনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতাম।
5: ফার্স্ট পয়েন্ট বলছে ছোটবেলায়, মানে আমি এমন একজন গায়ক, ছোটবেলায় আমি রেল স্টেশনে এবং ট্রেনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতাম।
2: 9903653992 তে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান আমাদের যে কার কথা বলা হচ্ছে। আমরা ফিরছি একটা গানের পরেই।

0: 3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলে আমরা ফার্স্ট ক্লু দিয়ে দিয়েছি, এবার আমরা সেকেন্ড ক্লু এ যাবো, কিন্তু ফার্স্ট ক্লুটা একবার বোধহয় আমাদের রিপিট করে
1: একদম। ফার্স্ট ক্লু বলছে, ছোটবেলায় আমি রেল স্টেশনে ও ট্রেনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতাম, এরকম একজন গায়ক, তা কে সেই গায়ক সেটাই বলতে হবে আপনাকে। এবং আমরা যখন ক্লু নাম্বার ওয়ান দিয়েছি, ক্লু নাম্বার টু বলছে, 2020 সালে আমার মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। সেকেন্ড ক্লু আরেকবার রিপিট,
0: 2020 সালে আমার মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। কার কথা বলা হচ্ছে? 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান আমাদের।

0: 3 point puzzle. আমরা প্রথম দুটো ক্লু বলেছিলাম, যার মধ্যে প্রথম ক্লু ছিল ছোটবেলায় আমি রেল স্টেশনে ও ট্রেনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতাম। দ্বিতীয় ক্লু ছিল 2020 সালে আমার মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। অ্যান্ড দ্য ফাইনাল ক্লু ইজ, আমার কণ্ঠে গাওয়া রোজা গানটি নতুন প্রজন্মের কাছেও ভাইরাল হয়েছে।
1: বাস এরপরে তো আর দেখতেই হবে না, ফোনটা এবার হ্যাং করে যাচ্ছে ভাই।
0: এবার প্রচুর উত্তর আসবে, তো মোটামুটি যারা আগে ভুল উত্তর দিয়ে দিয়েছো তারা কিন্তু একটু নড়ে চড়ে বসো। আপাতত 9903652992 ফাইনাল আনসারটা যারা এখনো দাওনি তারা পাঠাও, এবং আমরা গান শুনে সঠিক উত্তর নিয়ে আসছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: তাদের মধ্যে প্রথম দশজন হলেন টুম্পা মজুমদার রামরাজাতলা থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, বৈশাখী রায় ডোমজুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, রাজকুমার শীল জাঙ্গিপাড়া থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে। কিন্তু যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে।
3: আর আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডের নাম প্রথম
4: I lose my cool about a lot of things, but nobody comes to know half the time that I've lost my cool. I control it and I move on types in your head, you know. So that obviously happens about all. But when I actually get flustered is one this, and the other is not really. I would say we've once in a few months. It's not like that everyday type of thing. But ours last very long. Like sometimes they can last like 15 days. What lies? It's written all over your face, you liar.
5: Anjuman for sure.
4: Angad right now watching this episode is going like, liar, liar, you liar.
6: Voice Vision. Voice Vision.

0: Voice Vision. Vision.
1: ভয়েস মিশনে যার গলা শোনানো হয়েছিল সেই ভদ্রলোকের উপর আমার ছোটবেলায় ক্রাশ ছিল, তারপরে মাঝে ক্রাশত্ব চলে গেছিল, তারপরে আবার হ্যাঁ তারপরে আবার ফিরে এসেছে। তো যাই হোক, হ্যাঁ সঠিক উত্তর বলে দিয়েছে অর্ণব, দ্যাট ইজ শাহিদ কাপুরের ভয়েস। শুনেছি যে ভয়েসটা শাহিদ কাপুরের মতো লাগছিল না ফর সাম রিজন, কিন্তু কিন্তু ওটা শাহিদ কাপুরই ছিল, দ্যাট উই ক্যান গ্যারান্টি। কারা কারা সঠিক উত্তর দিয়েছো?
2: হ্যাঁ একদম, মানে আপনারা যখন ঠিক ঠিক চিনতে পেরেছেন তখন ওটা ঠিক।
1: হ্যাঁ,
2: অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, মল্লিকা সরকার বজবজ থেকে, মল্লিকা সহ সরকার সাউ সরকার বজবজ থেকে, মিতালি রথ পূর্ব মেদিনীপুর থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সঙ্গমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি বরগাছিয়া থেকে, প্রশান্ত ধক।
3: ভয়েস বিশানে কিন্তু একটা নয়, আরও একটা প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নটা আমরা যাই।
1: ইয়েস, আমরা আবারও একটা প্রশ্ন শোনাবো এবং 9903653992 তোমাকে উত্তর দিতে হবে।
4: কস্টিউম একটা মানুষের চরিত্র এনে দেয়। এই চরিত্রে ধরুন নাট্যকার লিখেছেন, তার সঙ্গে যদি আপনার কস্টিউম সেটা যদি ভালোভাবে মেলানো যায় তাহলে কিন্তু চরিত্রটা কীভাবে তার পরিস্ফুটন হবে সেটা খুব সহজ কাজ হয়ে দাঁড়ায়। যেমন হিরক রাজার দেশে আমাকে মানিক যখন স্ক্রিপ্টটা দিলেন, আমি তখন বারবার বললাম পরে আমি কীভাবে ডায়ালগটা সংলাপগুলো বলবো, আমার বলাটার ভঙ্গিমা কীরকম হবে আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না। তো একদিন সৌমিত্রকে আমি ফোন করলাম, তার সৌমিত্র বললো যে আপনি মানিকদাকে ফোন করুন না, ফোন করে আপনি জেনে নিন। তো মানিকদাকে ফোন করলাম, মানিকদা দেখুন আমি কীভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, আপনি আমি যদি বলে দেন। তা মানিকদা বলে হবে হবে ঠিক হবে, যাও চলো ফ্লোরে চলো ঠিক হবে।
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: Voice Vision. Vision. Vision. Voice Vision এ আমরা সেকেন্ড যে ভয়েসটা শুনেছিলাম সেটা কার ভয়েস?
1: সন্তোষ দত্ত.
2: সন্তোষ দত্ত.
1: কিন্তু সমস্যা হচ্ছে আমরা 10 জন
2: কাউকে পাইনি.
1: না, অনেকেই পেয়েছি, কিন্তু আমরা বেশি পেয়েছি সব্যসাচী চক্রবর্তী. সন্তোষ দত্ত কম পেয়েছি.
2: সব্যসাচী চক্রবর্তী,
0: আচ্ছা. হ্যাঁ, মানে এটা খুব আউট অফ দ্য ব্লু, কিন্তু ঠিক আছে,
1: ঠিক আছে.
0: যারা যারা সঠিক উত্তর দিয়েছেন,
1: মিতালি ডক চণ্ডীপুর থেকে সঙ্গমিত্রা ঘোষ, কাঁকিনাড়া থেকে পিঙ্কি জানা, বারুইপুর থেকে শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রুম্পা ঘোষ কন্যানগর থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, এবং যিনি সেমিফাইনালে চলে যাচ্ছেন তিনি রুনা বসু বরানগর থেকে।

0: এবার আমরা কি করব তাহলে?
1: এবার আমরা কি করব? আমরা কি লাইটস ক্যামেরা ডায়ালগে যাব নাকি তুই বলছিস যে আমরা একটু ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসব?
0: যাবো, তার একটু গান টান শুনতে পারি নাকি?
1: চলো একটু গান
2: মুড আফলিক্ট করে।
0: হ্যাঁ

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছ আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: ইনস্টা কুইজ রাউন্ডে আমরা যাব, এবং এই যে তোমাদের বারবার করে বলা হয় যে 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেটা ফলো করে রাখো। সেটার কারণ হচ্ছে আমরা ইনস্টাগ্রামে কুইজ ফেলি এবং তার উত্তর আমরা একমাত্র ইনস্টাগ্রাম ডিএমএই নেব। আমাদের মেসেজ করলে অথবা হোয়াটসঅ্যাপ করলে সেই উত্তর কিন্তু ধরা হবে না। ইনস্টা কুইজে আমরা ইনস্টাগ্রামে আবার একটা ফটো পোস্ট করবো বা একটা কুইজ পোস্ট করবো, এবং তোমাদের সঠিক উত্তর দেওয়া মানে একটা গানের পরে তোমাদের সঠিক উত্তর দেওয়ার পরে সেটার আনসারটাও পোস্ট হয়ে যাবে। আগের আনসার পোস্ট হয়ে গেছে, এখন সেকেন্ড প্রশ্নটাও পোস্ট হয়ে যাবে, এবং তারপরে কমেন্ট বক্সে গিয়ে প্লিজ আনসার দিও না, আমরা কমেন্ট বক্স থেকে আনসার নেবো না, একমাত্র ডিএম থেকেই আমরা আনসার নেব।
3: এবং এখনও অবধি যারা যারা সেমিফাইনালে উঠেছেন তাদের নামগুলো আমরা একটু পরে বলে দেবো যে কারা কারা এখনও উঠেছেন, কিন্তু ইনস্টাকুইজ থেকে ইনস্টাকুইজের এটাই কিন্তু লাস্ট প্রশ্ন, সেটা অলরেডি আমাদের আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট হয়ে গেছে। আপাতত আমরা একটা গানে যাবো, গানের পর ফিরছি ইনস্টাকুইজের উত্তর নিয়ে। আমরা কিন্তু অন এয়ার প্রশ্ন উত্তর কোনোটাই বলবো না,

0: Love.
1: ইনস্টাকুইজ রাউন্ড আমাদের আপাতত আজকের মতো শেষ, এবং ইনস্টাকুইজের উত্তরও খুব শিগগিরই আপনি পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তমজিৎ চোখ কচলাচ্ছে কেন?
2: আপাতত কারা সঠিক উত্তর দিয়েছে
3: তাদের কথা বলবো, কিন্তু তার আগে আমি চাইছি যাতে উত্তরটা মিলিয়ে লোকজন দেখে নিতে পারেন যে ভুল উত্তর দিয়েছেন না ঠিক উত্তর দিয়েছেন। এবার সঠিক উত্তরটা পোস্ট করার আগে যদি আমি
2: আমরা প্রমাণ ছাড়া কথা বলি না,
3: এক্স্যাক্টলি এই জন্য প্রমাণটা আগে চাই, প্রমাণ পড়বে ইনস্টাগ্রামে, তারপরে আমরা আসবো কুইজগ্রামে, কুইজওয়ালায়।
2: হ্যাঁ,
1: কুইজগ্রাম,
2: কুইজগ্রামে আমরা চলে আসবো, কুইজগ্রামে প্রচুর শস্য শ্যামলা কুইজগ্রাম আমাদের, সেখানে কারা সঠিক উত্তর দিয়েছে প্লিজ বলুন।
3: যারা সঠিক উত্তর দিয়েছেন, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, অজয় কুইটি কোলাঘাট থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, সৈকত পাল লক্ষ্মীকান্তপুর থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, কাকলিকার্ফ বাখরপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হাওড়া থেকে, সৌমাল্য দে।
1: বেশ, আমরা আমাদের পরের রাউন্ড সেই রাউন্ডে চলে যাই, চলো।
4: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
2: আমরা আবার এই সেম জিনিস, আমরা একটা অংশ শোনাবো কোনো একটা সিনেমার, এবং তারপরে সেই রিলেটেড যা প্রশ্ন আমরা করব সেই প্রশ্নের উত্তরটা মন দিয়ে শুনে তোমাদেরকে 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা SMS করতে হবে। তো আপাতত আমরা যেটা শোনাবো সেটা কি প্রশ্ন থাকবে সেটা
1: আপাতত আমরা যেটা শোনাবো সেটা হচ্ছে যে এটা কোন চরিত্র কথা বলছে সেটা বলতে হবে, যে ভয়েসটা আপনি শুনবেন সেটা কোন ক্যারেক্টার, অভিনেতার নাম নয়, চরিত্রটা কি কথা বলছে, কোন কথা বলছে, মানে কোন
2: মানে এটা ফিকশনাল ক্যারেক্টার,
1: ফিকশনাল ক্যারেক্টার। 9903659992 তে হোয়াটসঅ্যাপ বিজনেস করে জানান আমাদের।
4: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
5: তোদের চিকি মিকি আমায় চমকে দিন, চমকে দিন, দিন দিন দিন, আরে ওটা দাও দাও দাও।
6: আরে আমি না অপরিচিত কাউকে ওরকম ফুট করে তুমি বলে দিতে পারি না।
5: আরে তাই বলে একটা গোটা গানের লাইন আপনি চেঞ্জ করে দেবেন?
6: আরে দূর মশাই, মানুষ ক্লাইমেট চেঞ্জ করে দিচ্ছে, আমাজন পুড়িয়ে দিল, আর একটা গানের লাইন এদিক ওদিক হয়েছে বলে আপনি এরকম করছেন? এই বাগানটা কিরকম তরতরে হয়ে উঠেছে না।
4: লাইট ক্যামেরা ডায়লগ।

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।

0: আমরা কি সঠিক উত্তর পেয়েছি? কারণ আমি যখন শুনছিলাম তখন আমিও একটু গুলিয়ে ফেলেছিলাম যে এটা কোন ফিকশনাল চরিত্র, কিন্তু আমরা কি আলটিমেটলি সঠিক উত্তর
1: পেয়েছি? হ্যাঁ, যারা পার্টিসিপেট করছে তারা গুলিয়ে ফেলেননি আশা করি। বেশ,
2: তারা চিনতে পেরেছেন, এটা
0: তারা চিনতে পেরেছেন। ইনি কে?
2: এগেন।
0: এগেন তো কারা দিয়েছে?
2: যারা একেনকে চিনতে পেরেছেন তারা হলেন ফাল্গুনী দাস খর্দহ থেকে, সৌভিক সরকার কসবা থেকে, চৈতালি দে হাওড়া থেকে, মিতালি রথ চণ্ডীপুর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, সুদীপ্ত কর মাঝরণী থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, এবং যিনি সেমিফাইনালে পৌঁছে যাচ্ছেন তিনি হলেন সোদপুর থেকে শিবাশিস সাহা।
1: বেশ, এবার আমরা চলে যাব আমাদের এই রাউন্ডে। কিন্তু এখনো একটা প্রশ্ন বাকি আছে, এই প্রশ্নটা কিন্তু এখন আমরা করিনি, কারণ লাইটস ক্যামেরা ডায়ালগে দুটো প্রশ্ন করি আমরা। এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করব যে কোন অ্যাক্টর,
0: কোন অ্যাক্টর, ভালো করে মন দিয়ে শুনবেন এবং তারপরে 9903653992 তে আমাদের উত্তর পাঠাবেন।
3: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ।
4: একটু আগে সরকারদের পোড়ো বাড়ির পেছন থেকে দুটো লোককে তুলে এনেছি, চোলাই মদ তৈরি করছিল।
5: ছি ছি ছি, এত মারাত্মক অপরাধ!
4: এরা তো সামান্য গরিব মজদুর, টাকার লোভে কাজ করে, কিন্তু আসল হারামজাদা হলো তারা, যারা এইসব মানুষগুলোকে দিয়ে এইসব কাজ করায়, সেই শয়তানরা।
3: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগের আমাদের পরের প্রশ্ন যেটা ছিল, পরের ভয়েস যেটা ছিল, জিজ্ঞেস করেছিলাম কোন অভিনেতার ভয়েস, মানে লিড যিনি ওইখানে অভিনেতা ছিলেন, সঠিক উত্তর চিরঞ্জিত।
2: ইয়েস, কারা কারা দিল?
3: সঠিক উত্তর যারা দিয়েছেন তারা হলেন প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে, সুদীপ্ত কর মাঝরণী থেকে, সাহেব মুন্সি ডেবরা থেকে, সৌভিক সরকার কসবা থেকে, লিপি সরকার সরসুনা থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি চামড়াইল থেকে, তিতু জানা।
1: এইবার আমরা চলে যাব সেই রাউন্ডে, যে রাউন্ডটাতে আমরা যেতে চাই ভীষণ ভাবে, সবাই চাই যেতে।
4: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি,
1: ডিটেকটিভ ডায়েরি। আমাদের যে রহস্যের রাউন্ড, মিস্ট্রির রাউন্ড, এই রাউন্ডে আমরা একটা ডিটেকটিভ পাজল আপনাকে শোনাবো, এবং সেটা শুনে আপনাকে বুঝতে হবে যে কে অপরাধী বা কি, এই ধরনের প্রশ্ন নর্মালি এখানে থাকে। আজকেও সেরকম একটা প্রশ্ন রয়েছে, ভালো করে মন দিয়ে শুনলে তবেই পাবেন, এবং একবার নয় দুবার আমরা শোনাব।
4: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
5: মিসেস সেন তার বাড়িতে বোন প্রাপ্তির সঙ্গে থাকেন। বাড়িতে আরেক ভাড়াটে দম্পতিও থাকে, নাম সুজয় দত্ত এবং নলিনী দত্ত। একদিন শহরে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হলো। সেদিন সকালেই মিসেস সেনের তার বোনের সাথে বাড়ির ইনভার্টার খারাপ হওয়া নিয়ে বেশ কথা কাটাকাটি হলো। সন্ধ্যাবেলা টানা তিন ঘন্টা ঘূর্ণিঝড়ের পর যখন ইলেকট্রিসিটি এলো, তখন মিসেস সেনকে তার বেডরুমে মৃত অবস্থায় পেল তার বোন। যথারীতি পুলিশ ডাকা হলো এবং তারা তিনজন প্রাইম সাসপেক্ট, অর্থাৎ দুই ভাড়াটে আর মিসেস সেনের বোনকে জেরা করল। প্রত্যেকে নিজেদের অ্যালিবাই পুলিশকে জানালো। সুজয় দত্ত বললেন তিনি গোটা সন্ধে স্টাডি রুমে বসে বই পড়ছিলেন। নলিনী দত্ত বললেন তিনি তখন টিভিতে ঝড়ের খবর দেখছিলেন। আর প্রাপ্তি বলল সে তখন তার ঘরে রেডিওতে গান শুনছিল। তিনজনের কথা শুনে পুলিশ তৎক্ষণাৎ বুঝে গেল কে খুন করেছে। আপনি কি বুঝতে পেরেছেন? জানান আমাদের 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
4: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: মিসেস সেন তার বাড়িতে বোন প্রাপ্তির সঙ্গে থাকেন। বাড়িতে আরেক ভাড়াটে দম্পতিও থাকে, নাম সুজয় দত্ত এবং নলিনী দত্ত। একদিন শহরে ঘূর্ণিঝড়ে সতর্কতা জারি করা হলো। সেদিন সকালেই মিসেস সেনের তার বোনের সাথে বাড়ির ইনভার্টার খারাপ হওয়া নিয়ে বেশ কথা কাটাকাটি হল। সন্ধ্যাবেলা টানা 3 ঘন্টা ঘূর্ণিঝড়ের পর যখন ইলেকট্রিসিটি এলো, তখন মিসেস সেনকে তার বেডরুমে মৃত অবস্থায় পেল তার বোন। যথারীতি পুলিশ ডাকা হলো এবং তারা 3 জন প্রাইম সাসপেক্ট অর্থাৎ 2 ভাড়াটে আর মিসেস সেনের বোনকে জেরা করল। প্রত্যেকে নিজেদের অ্যালিবাই পুলিশকে জানালো। সুজয় দত্ত বললেন তিনি গোটা সন্ধে স্টাডি রুমে বসে বই পড়ছিলেন। নলিনী দত্ত বললেন তিনি তখন টিভিতে ঝড়ের খবর দেখছিলেন। আর প্রাপ্তি বলল সে তখন তার ঘরে রেডিওতে গান শুনছিল। 3 জনের কথা শুনে পুলিশ তৎক্ষণাৎ বুঝে গেল কে খুন করেছে। আপনি কি বুঝতে পেরেছেন জানান আমাদের 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: কুইজ খেলো জ্যাকপট জেতো জ্যাকপট জেতো শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে Detective Diary. Detective Diary. Detective Diary.
2: ডিটেকটিভ ডায়েরি আমাদের যে আজকের রহস্যের রাউন্ড, সেই রাউন্ডে আমরা যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা হচ্ছে নলিনী দত্ত। তার কারণ বলা হয়েছিল যে লোডশেডিং হয়ে গেছে এবং তিনি বলেছেন টিভিতে তিনি শিশন ঝড়ের খবর দেখছিলেন বা এরকম কিছুটা বলেছেন, যে কারণে বোঝা গেছে তিনি মিথ্যে কথা বলেছেন এবং তিনি অপরাধী।
3: একদম। এবং যারা সঠিক উত্তর দিয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সৈকত পাল লক্ষ্মীকান্তপুর থেকে, আশিস জানা বারুইপুর থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মিতালী রথ চণ্ডীপুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, কিন্তু অর্ণব আমাকে বলতে বারণ করলো, বললো যে না হে রাউন্ড একটু সাসপেন্স রাখতে হবে যে কে ফাইনালে উঠছেন, এটা একটু পরে জানা যাবে, সেটা জানাবো একটু বাদে। কিন্তু তার আগে কি বলবো যেন, একটা
4: কারা কারা উঠে আছে,
3: অলরেডি উঠে গেছেন সেমি ফাইনালে, মানে 17 জন, আমরা 18 নম্বর জনকে পাবো এই রাউন্ড থেকে, যে 17 জনের আগে অলরেডি সেমি ফাইনালে উঠে রয়েছেন, এবং যে যে একজন উঠবেন সেই 18 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের সেমি ফাইনাল নিউজ ফ্ল্যাশ রাউন্ড। তাহলে নামগুলো বলা যাক। অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, সজল রায় আসাম থেকে, সমতা চ্যাটার্জি গড়িয়া থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, শুভশ্রী কারফা বাকারপুর থেকে, আফরিন মল্লিক হাওড়া থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, রূপসা রং ঘনশ্যাম বাটি থেকে, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, রুনা বসু বরানগর থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, শিবাশিস সাহা সোদপুর থেকে, তিতু জানা চামড়াইল থেকে, এবং যিনি আমাদের ডিটেকটিভ ডায়েরি রাউন্ড থেকে চলে যাচ্ছেন সেমি ফাইনালে, তিনি সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে।
2: আমরা আমাদের সমস্ত সেমিফাইনালিস্টকে আজকের মতো পেয়ে গেছি, তারা কারা তাদের নামগুলো তো অমজিৎ বলেই দিল। এইবার আমরা এই যতজন খেললেন, আজকে 18 জনকে পেয়েছি তো নাকি?
3: একদম 18 জনকে পেয়েছি।
2: এই 18 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড। তবে তার আগে ছোট্ট, খুব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।
5: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
6: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
5: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
6: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
7: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: নিউজ

0: Flash, News Flash, News Flash.
1: নিউজ ফ্ল্যাশ রাউন্ড, যেটা আমাদের সেমিফিনালে রাউন্ড, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের প্রথম যে তিনজন সঠিক উত্তর দেবেন সেই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের ফিনালে রাউন্ড। তো আজকের প্রশ্নটা করি,
2: একদম করে ফেলো।
1: 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে অফিসিয়াল যে তিনটে ম্যাসকট রয়েছে তার মধ্যে মেক্সিকোর প্রতিনিধিত্বকারী যে জ্যাগুয়ার তার নাম কি?
2: বলে ফেলো।
3: প্রশ্নটা হচ্ছে যে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে যে অফিসিয়াল ম্যাসকটগুলো রয়েছে তার মধ্যে মেক্সিকোর প্রতিনিধিত্বকারী জ্যাগুয়ারের নাম কি?
1: 9903652992 তে তোমার উত্তর পাঠাবে এবং প্রথম যে তিনজন সঠিক উত্তর পাঠাবে তাদের নিয়েই কিন্তু আমরা আমাদের ফিনালে রাউন্ড খেলবো।
3: বেশ, চলো তার একটা গানে যাই।

0: News Flash, News Flash, News Flash. নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তরটা কি হবে সুপ্রীতি?
1: উত্তরটা হচ্ছে জায়ু, কি কিউট দেখতে বিষয়টা।
0: জায়ু ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তারা যেটা দিয়েছেন তাদের মধ্যে প্রথম তিনজন আজকে আমাদের ফাইনালে চলে যাচ্ছেন, তাদের জন্য আমাদের হাততালির টিম রেডি। এবার তমজিৎ কারা?
2: একদম, আমিও রেডি। সেই তিনজন হচ্ছেন সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, আফরিন মল্লিক হাওড়া থেকে এবং পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে। তিনজনকে নিয়ে খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড।
0: আমাদের হাতের টিম মাঝপথে শুরু করেছিল, তুই বলতে শুরু করতে আবার থেকে গেছে, তারপর আবার তুই
1: এক্সাইটেড ছিল।
0: তো আবার তাহলে এই তিনজনকে নিয়ে আমরা আমাদের ফাইনাল রাউন্ড খেলবো। তবে ব্যাপারটা হচ্ছে যে যারা উঠতে পারলেন না তাদের দুঃখের কোনো কারণ নেই, কারণ দ্য বং কানেকশন রাউন্ড খুব শিগগিরই আসছে, যেটাতে আপনি আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যেতে পারবেন। আপাতত আমরা চলে যাব লাইটনিং রাউন্ডে।
1: লাইটনিং রাউন্ড আমাদের ফিনালে রাউন্ড, এবং এই রাউন্ডে আমরা পাঁচটা প্রশ্ন করি, যে পাঁচটা প্রশ্নের খুব সোজা একটা ফরম্যাট রয়েছে। আপনারা ফোনে 1 2 3 4 5 আমাদের চ্যাট বক্সে লিখবেন, হোয়াটসঅ্যাপে বা SMS-এ, এবং প্রত্যেকটার উত্তর 1 2 3 4 5 করে প্রত্যেকটার পাশে দেবেন। একের উত্তর দুয়ে দেবেন না, দুয়ের উত্তর পাশে দেবেন না, এবং প্রত্যেক ঠিক উত্তরের জন্য +5, ভুল উত্তরের জন্য -5। যদি আপনারা পাস করে দেন তাহলে কোনো নেগেটিভ মার্কিং নেই।
0: কিন্তু এখানে একটা ব্যাপার আছে, টাইম একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা মানে চাই যে আপনারা খুব তাড়াতাড়ি উত্তর দিন, যাতে কোনোভাবে আপনারা মানে কেউ যাতে কোনোভাবেই কোনো মানে অসৎ কাজকর্ম করতে না পারে। সেই জন্য ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গল্প মানে যখনই প্রশ্নটা শুরু করব তখন 1 মিনিটের একটা টাইমার শুরু করব, এবং সেই টাইমার শেষ হবে 1 মিনিট পরে, এবং শেষ হওয়ার পরে যে মুহূর্ত থেকে গান শুরু হবে সেই মুহূর্ত থেকে প্রতি 1 মিনিটের জন্য -3 করে পয়েন্ট কাটা যাবে যতটা আপনারা লেট করবেন। ওই টাইমারের মধ্যে আমরা প্রশ্নগুলো 2-3 রিপিট করব, যদি আপনারা তার মধ্যে উত্তর দেন কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আদারওয়াইজ কিন্তু মানে আপনি যদি 2 মিনিট পরে উত্তর দেন 6 পয়েন্ট কাটা যাবে আপনার টোটাল স্কোর থেকে, 3 মিনিট পর উত্তর দিলে 9 পয়েন্ট কাটা যাবে টোটাল স্কোর থেকে। যে স্কোরটা আপনি করবেন সেটা একদম মানে কোনো পয়েন্ট কাটা হবে না যদি আপনি এই টাইমারের মধ্যে উত্তর দেন।
1: হ্যাঁ, এবং উইনার আমরা কীভাবে চুজ করবো, সমস্ত নাম্বার কাটাকুটির পরে যার সবচেয়ে বেশি নাম্বার হবে অবভিয়াসলি সেই উইনার হবে, এবং যদি দুজনের নাম্বার সেম হয় সেক্ষেত্রে যিনি আগে উত্তর দিয়েছেন তাকে আমরা উইনার হিসেবে ধরবো।
0: হ্যাঁ, এখানে ছোট্ট একটা পয়েন্ট, যদি কেউ মানে যদি কেউই মানে জিরো বা মাইনাসে স্কোর করে, যে সবাই যদি মানে কেউ যদি পজিটিভ কোনো স্কোর করতে না পারে তাহলে কিন্তু কেউ উইনার হবেন না, এটা খেয়াল রাখবেন। শুরু করছি আজকের আমাদের লাইটনিং রাউন্ডের যে টাইমার, সময় শুরু হচ্ছে এখন।
1: প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? দ্বিতীয় প্রশ্ন, কিমোনো কোন দেশের ঐতিহ্যবাহী পোশাক? তৃতীয় প্রশ্ন, ইউরো মুদ্রা কোন মহাদেশে ব্যবহৃত হয়? চতুর্থ প্রশ্ন, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? পঞ্চম প্রশ্ন, হ্যারি পটার সৃষ্টিটি কে সৃষ্টি চরিত্রটি কে সৃষ্টি?

0: করেন।
1: প্রশ্নগুলো আরেকবার, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কিমোনো কোন দেশের ঐতিহ্যবাহী পোশাক। তৃতীয় প্রশ্ন, ইউরো মুদ্রা কোন মহাদেশে ব্যবহৃত হয়। চতুর্থ প্রশ্ন, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত। এবং পঞ্চম প্রশ্ন, হ্যারি পটার চরিত্রটি কে সৃষ্টি করেছেন।
2: সময় এখনো কিছুটা আছে, তাই আমি একবার রিপিট করছি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি, কিমোনো কোন দেশের ঐতিহ্যবাহী পোশাক, ইউরোর মুদ্রা কোন মহাদেশে ব্যবহৃত হয়, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত, এবং পঞ্চম প্রশ্ন, হ্যারি পটার চরিত্রটি কে সৃষ্টি করেছেন।
1: 1 2 3 4 5 করে লিখে ফেলুন, আর 10 সেকেন্ড রয়েছে, এর মধ্যে উত্তর দিলে তো কোনো অসুবিধেই নেই। তারপর উত্তর দিলেই কিন্তু প্রতি এক মিনিটের জন্য -3 করে পয়েন্ট কাটা যাবে।

0: ব্যাপারটা হচ্ছে যে কুইজওয়ালা তো আস্তে আস্তে শেষ হবে, কিন্তু তার আগে জানানো দরকার যে কুইজওয়ালাতে যারা উইনার হয়েছেন গত দু সপ্তাহে তারা কি বললেন আমাদের ইন্টারভিউতে এসে।
1: আমরা চলে এসেছি কুইজওয়ালার দুজন বিজয়ীকে নিয়ে। আমাদের এই পর্বের দুজন অতিথি রয়েছেন, কে রয়েছেন?
2: শেখ ফারহিন,
3: স্বপ্নিল গাঙ্গুলি।
1: বেশ, ফারিন আপনি কোথা থেকে আসছেন?
2: বাঁকুড়া নয়াবাজ সাঁতরাগাছি।
1: আচ্ছা, আর স্বপ্নিল?
3: আমি যাদবপুর থেকে।
1: আচ্ছা,

0: আরিন, আপনি কি করেন?
1: আমি হাউস ওয়াইফ।
0: আপনি গৃহবধূ একজন? আচ্ছা, তো বাড়ির কাজের ফাঁকে ফাঁকে রেডিও শোনেন?
1: হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই শোনে।
0: কুইজওয়ালা সকলে শোনে?
1: সকলেই শোনে।
0: বেশ, স্বপ্নীলের কথা বলো, তুমি কি করো?
2: আমি একজন স্টুডেন্ট, বিএসসি মাইক্রোবায়োলজি পড়ছি আশুতোষ কলেজে।
0: আচ্ছা, আর স্বপ্নীল কি এটা প্রথমবার এলে আকাশবাণীতে?
2: এটা প্রথমবার আমার।
0: তো কুইজগুলা কি নিয়মিত খেলা হয়?
2: নিয়মিত।
0: ভালো লাগে খেলতে?
2: অবশ্যই।
0: আচ্ছা, ফারিনের প্রিয় রাউন্ড কোনটা?
1: অঙ্ক রাউন্ডটা খুব ভালো লাগে।
0: ম্যাথোমেনিয়া। বাড়িতে তাহলে কাজের ফাঁকে ফাঁকে রেডিও শোনা বাদ দিয়ে আর কি করেন?
1: বাড়িতে আমার দুটো বাচ্চা আছে, বাড়িতে রান্না বান্না সবাই মিলে করা হয়।
0: আচ্ছা, স্বপ্নীলের হবি কি?
2: আমার হবি বলতে সাইক্লিং রয়েছে, ড্রয়িং করা রয়েছে, আমি চালের উপর ড্রয়িং করতে পারি।
0: বাহ, এটা বেশ একটা অন্যরকম বিষয়। তো কি হতে চাও স্বপ্নীল, মানে কাজ কি নিয়ে করতে চাও?
2: আমি ভবিষ্যতে এমএসসি পড়তে চাই মাইক্রোবায়োলজিতে, তারপরে ভবিষ্যতে রিসার্চ লাইনে যেতে চাই।
0: আচ্ছা, আর পাশাপাশি এই যে শখগুলো, মানে এই যে ড্রয়িং করা, বিশেষ করে চালের ওপর আঁকা, এই যে একটা এটা যথেষ্টই একটা খুব মনোযোগ এবং নিখুঁতভাবে না করলে তো হয় না, এটাকেও নিশ্চয়ই পাশাপাশি নিয়ে যেতে চাও?
2: অবশ্যই।
0: স্বপ্নীলের প্রিয় রাউন্ড কোনটা?
2: তোমার ম্যাথমেটিক্স।
0: ম্যাথমেটিক্স। বেশ, স্বপ্নীলকে কেউ হেল্প করে কুইজওয়ালার সময়?
2: না,
0: তুমি একা একা খেলো?
2: একা।
0: বাহ, খুব ভালো। আর ফারিন, আপনাকে তো পরিবারের লোকজন হেল্প করে, হাজবেন্ডও হেল্প করেছে, তাহলে এই যে কুইজওয়ালার অর্থটা পাবেন আপনি, পুরস্কার অর্থটা, সেটা তো বোধ হয় সকলকে মিলে একদম সেলিব্রেট করবো।
1: সকলকে নিয়ে, আমার মেয়ে ৯ বছরের বলছে আমাকে কি কিনে দেবে, সবসময় জিজ্ঞাসা করছে যে এটা নিয়ে, আমলে আগে আসুক তারপরে দেখা যাবে কি হবে, সবাই মিলে এটাকে নিয়ে এনজয় করা হবে।
0: আর স্বপ্নীল কিভাবে সেলিব্রেট করবে?
2: আমি তো খুবই আনন্দিত, পরিবারের সাথে সেলিব্রেট করার ইচ্ছে, অবশ্যই করব।
0: আচ্ছা, স্বপ্নীল তো আকাশবাণীতে প্রথমবার এসেছো লাগছে।
2: খুবই ভালো লাগছে এই প্রথমবার আসা।
0: আর ফারিন, আপনিও বলুন,
1: প্রথমবার।
0: আমরা আশা করব আপনারা এভাবেই কুইজওয়ালার পাশে থাকবেন এবং সকলে খেলবেন একসঙ্গে এবং রেডিও শুনবেন, এফএম রেনবোর অন্যান্য অনুষ্ঠানও শুনবেন।
3: বং কানেকশন রাউন্ডে তো যাবই, তবে তার আগে আমরা কি উত্তরগুলো বলে দেব?
4: উত্তরগুলো আমরা বলে দিই, যাতে যারা যারা উত্তর দিয়েছে তারা জানবে যে কে কি অবস্থায় রয়েছে। তো প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি, সঠিক উত্তর হচ্ছে সাহারা মরুভূমি। দ্বিতীয় উত্তর ছিল কিমোনো কোন দেশের ঐতিহ্যবাহী পোশাক, জাপান। ইউরোর মুদ্রা কোন দেশে ব্যবহৃত হয়, ইউরোপ। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত, যমুনা। হ্যারি পটার চরিত্রটি কে সৃষ্টি করেন, জে কে রাউলিং। এবার আমরা কি বং কানেকশনে যাব?
3: এবার আমরা বং কানেকশনের প্রশ্নটা বলি।
4: বং কানেকশনের আজকের প্রশ্ন হচ্ছে, বাংলার কোন শহরকে সিল্ক সিটি বলে?
3: বাংলার কোন শহরকে সিল্ক সিটি বলা হয়, এটা বং কানেকশনের আজকের প্রশ্ন। এবং সঠিক উত্তর কে দিচ্ছেন দেখছেন তার তো বলবোই, কিন্তু তার আগে এবার একটু স্কোরের প্যাটার্ন অবস্থাটা কি?
5: স্কোরের অবস্থা হচ্ছে, বলি
4: প্লিজ বল।
5: আমরা প্রথমে উত্তর পেয়েছি 11:44, গান তখনও শুরু হয়নি। প্রথম উত্তর পেয়েছিলাম আমরা পৃথ্বীমণ্ডলের কাছ থেকে, ত্রিবেণী থেকে। তারপরে আমরা 11:45 উত্তর পেয়েছি সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে। এবং তারপরে 11:47 আমরা উত্তর পেয়েছি আফরিন মল্লিকের। এইখানে এবার বিভিন্ন কিন্তু মানে টাইমের হিসেবে কী কী কাটা যাচ্ছে সেগুলো আমরা বলবো। 11:45 গান শুরু হয়েছে, আফরিন মল্লিক 5টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিলেন, তাই তার স্কোর গিয়ে দাঁড়িয়েছিল 25, কিন্তু তিনি 11:47 উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +16। কারণ তার 11:47 তিনি উত্তর দিয়েছেন, না একটু ভুল হয়েছে আমার এক্ষেত্রে, তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +19। কারণ 11:47 উত্তর দিয়েছেন, অর্থাৎ 2 মিনিটে -3 হয়েছে, -6, অর্থাৎ 25 -6, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +19। সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে তিনি 11:45 উত্তর দিয়েছিলেন, অর্থাৎ তার সময়ের জন্য কোনো স্কোর কাটা যায়নি, কিন্তু তিনি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং 1টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +15। আমরা পৃথ্বীমণ্ডলের হিসেবটা তো বলবো, তিনি কত স্কোর করেছেন কি করেছেন, কিন্তু তার আগে কি আমরা বং কানেকশনের উত্তরটায় চলে যাব?
4: Yes, বং কানেকশনের প্রশ্ন।

0: ছিল যে বাংলার কোন শহরকে সিল্ক সিটি বলা হয় এবং দ্য রাইট আনসার ইজ মুর্শিদাবাদ।
1: এবং সঠিক উত্তর দিয়ে আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে সরাসরি এন্ট্রি নিচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট, আমাদের আর ছ মিনিট বাকি রয়েছে এবং এর মধ্যে আমরা বলে দেবো যে উইনার ঘোষণা, উইনার কে বা কে কোন পজিশনে রয়েছে, কারণ পৃথিবীমণ্ডলটা বললেই সবাই বুঝে যাবে যে উইনার কে হলেন আর কি।
2: হ্যাঁ, তো সেটা কে উইনার হলেন, পৃথ্বী হলেন না সঞ্জীব হলেন না ফ্রিন হলেন, এক্ষুনি বুঝতে পারা যাবে। পৃথিবীমণ্ডল 11:44 উত্তর দিয়েছেন, অর্থাৎ গান শুরু হওয়ার আগে আমাদের যে এক মিনিটের টাইমার চলে সেই সময়ই তিনি উত্তর পাঠিয়েছেন, অর্থাৎ সময়ের জন্য তার কোনো স্কোর মাইনাস হয়নি। তিনি 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +25। আজকে তিনি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সর্বোচ্চ স্কোর করেছেন, অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার হলেন ত্রিবেণী থেকে পৃথিবীমণ্ডল।

0: তো ব্যাপার হচ্ছে যে আজকের তো কুইজওয়ালার উইনার হয়ে গেলেন পৃথ্বী মণ্ডল, এবং অর্ণব, সুপ্রীতি এবং তমজিৎ তো টাটা বাই বাই বলবেই।
1: একদম আজকের মতো আমরা তিনজনই টাটা বাই বাই বলবো, কারণ কুইজওয়ালা শেষ হয়ে গেছে, সবাই যা যা যা পাওয়ার ছিল সবাই সব পেয়ে গেছে। এবার আমাদের জীবনে যেটা পাওয়ার আমরা সেটা পাওয়ার দিকে ছুটবো।
0: তুই যা ঘুমবে, তোর জীবনে আপাতত যেটা গড়া সেটা হচ্ছে ঘুম।
1: হ্যাঁ,
2: প্রচন্ড পড়িস না। হ্যাঁ, সুপ্রীতি আমাকে বললো লাস্ট নাকি তিন মাস ধরেও ঘুম হয়নি।
1: লাস্ট তিন মাস ধরে আমি সত্যিই ঘুম হয়নি।
2: কেসে হো সকতা ভাই,
0: সেটাই তো ভাবছি।
1: মানে তিন মাস ধরে আমি প্রত্যেকদিন নিয়ে দিচ্ছি।
2: তুই ভাই আমাদের সামনে বসে আছিস না, তোর ভূত বসে আছে, ভয় লাগছে ভাই।
1: কিন্তু আমি প্রত্যেকদিন সানরাইজ দেখেছি।
2: কিছু
0: করার থাকে না,
2: উঠবি না, এই যে আজকে বাড়ি যাবি, রাত্রিটুকু এনজয় কর, বিশ্বকাপের খেলা আছে খেলা দেয়, কালকে মানে কালকে বোধহয় লাস্ট ম্যাচটা 8:30 আছে, 10:00 আগে তুই ঘুমোতেই যাবি না, 10:00 থেকে মোটামুটি 2:30-3:00 পর্যন্ত ঘুমাবি। লাইফ ইজ জিঙ্গালালা,
1: দেখবে জীবনটা ওয়াও লাগতেছে,
2: ওয়াও লাগবে,
0: ওয়াও ওয়াও লাগতেছে। আপাতত টাটা বাই বাই। শিলাজিতের গান প্রেম জানো বেসিস থাকলো তোমাদের জন্য। কুইজওয়ালা আবারও ফিরবে আগামী মঙ্গলবার ঠিক রাত 9:00।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: সাত এফএম রেনবোতে সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত ১২টা থেকে ১টা পর্যন্ত। আপনার রিকোয়েস্টের গান শুনতে কি চাও অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপসেও। একেবারে শুরুতেই শ্রোতাবন্ধু মৌয়ের রিকোয়েস্টে শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এই গান, ঘরে বাইরে আজ সিনেমা সাউন্ড ট্র্যাক।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: সৌভিক সরকার কসবা হালতু থেকে শুনতে চেয়েছেন এই গান শিল্পী অরিজিৎ সিং।

শ্রোতা বন্ধু, শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে শুনতে চেয়েছেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গান। এই গানটি দেবব্রত বিশ্বাস এবং গীতা ঘটকের দ্বৈত কণ্ঠে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শ্রোতাবন্ধু রিঙ্কু এবং ঈশানী সাপুই বাউরিয়া থেকে শুনতে চেয়েছেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে এই গান। শুনছেন শুনতে কি চাও, সৌমকান্তির সঙ্গে রয়েছি। 9903653992 এই নাম্বারে আপনার SMS অথবা হোয়াটসঅ্যাপ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: শ্রোতা বন্ধু, নীলাদ্রি মাইতি হাওড়া নাজিরগঞ্জ থেকে শুনতে চেয়েছেন সাথী সিনেমার সাউন্ডট্র্যাক.
2: Gare sa ne pa, ne sa ne sa re, pa gare. Gare sa ne pa, ne sa re, pa gare sa ne sa re, ga sa re.

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: যাদবপুর থেকে শ্রোতাবন্ধু রোশনাই শুনতে চেয়েছেন এই গান, শিল্পী জুবিন নটিয়াল, সাইয়ারা সিনেমা সাউন্ডট্র্যাক.

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর পরপর দুটি পরিবেশনা শুনছিলেন। সুররঞ্জনীর প্রথম নিবেদনে শুনছিলেন সেতার পরিবেশনা শিল্পী প্রশান্ত কুমার ভঞ্জ, রাগ মারুবেহাগ। আর তারপরে আজকের সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী পণ্ডিত সমরেশ চৌধুরী, রাগ পুরিয়া কল্যাণ। এই পরিবেশনার সঙ্গে সঙ্গেই শেষ হলো আজকের মতো সুররঞ্জনী। রাত দুটোর পথে এখন যারা শুনছেন, 107 টিউন করে রয়েছেন, নিউজ অন এআইআর অ্যাপসে শুনছেন, সকলকে স্বাগত। সৌমকান্তি সঙ্গে রয়েছে 107 FM রেনবোতে। রাত দুটো মানেই হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব।

এবারে সময়ের পথ পেরিয়ে আরেকটু আগে পৌঁছে যাওয়া, নাহি সামনে, তাল সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এ আর রহমান, সুখবিন্দর সিং, এ হেরিয়ারন।

নিকিতা গান্ধী আর অরিজিৎ সিং এর কণ্ঠে দ্বৈত কণ্ঠে কাফিরানা, কেদারনাথ সিনেমার সাউন্ডট্র্যাক। শুনছেন 107 এফএম রেনবোতে হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে প্রথম পর্ব। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পরেও আপকে লিয়ে সফর চলতেই থাকবে। সৌমিক থাকবেন আপনাদের সঙ্গে রাত 3টে থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটি খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়েই আজকের মতো

107 FM Rainbow Project তরঙ্গে এই মুহূর্তে আপকে লিয়ে আরও এক ঘন্টা তোমাদের সঙ্গে আরও বিভিন্ন রকমের আরও গান নিয়ে। আপাতত এই গানটি তোমাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা অনেকটাই গিয়ে গেছে 3টে থেকে, এবং জানান দিচ্ছে যে সময় আস্তে আস্তে এগিয়ে চলেছে। এবং এই মুহূর্তে তোমরা শুনছো আপকে লিয়ে, হিন্দি ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। এই মুহূর্তে তোমাদের পছন্দের গান, তোমাদের ভালো লাগার গান

ভালোবাসার গান এই মুহূর্তে তোমরা শুনতে পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। আর এইরকম রাত্রিরে, গভীর রাতে এরকম গান শুনতে তোমাদের ভালো লাগে, সেই রকমই সিনেমার বিভিন্ন সাউন্ড ট্র্যাক থেকে বিভিন্ন গান নিয়ে তোমাদের সঙ্গে। এবারে পরিন্দা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি তোমাদের জন্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছ আপকে লিয়ে, হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানিয়ে দিচ্ছে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এইরকমই কোনো গানের ড্যালি নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো। দিন রাত, সারাদিন সারা রাত 24x7 তোমাদের সঙ্গে 107 FM রেইনবো। যেতে যেতে এই জগার্স পার্ক সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:40, আর ভোর 4 মানে সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন আহির ললিত রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। মনোর সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আহির ললিত রাগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। মনোর সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে সালাগ বরালি টোড়ি রাগে গিটার শুনবেন শিল্পী দেবাশিস ভট্টাচার্য।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে আহির ললিত রাগী খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গের প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলেন। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন সালাক বরালি রাগ টোডি রাগে গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 20 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

হ্যাঁ, হৃদয় আমাদের নিজে উঠে সত্যি, যখন সুন্দর শ্যামল সুন্দর বর্ষা এই প্রকৃতির মধ্যে যখন খেলা করা শুরু করে, তখন সত্যি আমাদের মনটা অদ্ভুতভাবে সেই ময়ূরের মতন নেচে ওঠে একেবারে নতুন রূপে। আসলে যখনই আমরা গরমের হাওয়া থেকে যখন চিরবিরিয়ে উঠি, যখন আমাদের গরম যখন আমাদেরকে অত্যধিক সহ্যের বাইরে চলে যায়, ঠিক তখনই যখন শ্যামল সুন্দর বর্ষা আমাদের মনোহর রূপে ধরা দেয়, তখনই যেন আমাদের মনটা একেবারে অন্যরকম হয়ে ওঠে। আর তার যে কণ্ঠ, সেই যে মনের মাঝে পেখম মেলে ময়ূরের মতো নেচে ওঠা, আমাদের মনটাও একদম যেন তখন ঠিক সেই রকম ময়ূরের মতো হয়ে যায়। এরকম ঘটনা আমরা আমাদের জীবনে ছোটবেলায় বহু দেখেছি। এই সেদিন স্কুল মাঠের কদম গাছের কদমকলি, কিংবা সবুজ কচি আদুরে কামিনি ফুলে সাদা হয়ে ওঠা গাছে তখনও ফোঁটা ফোঁটা জল, চাঁপা ফুলের ফোঁটার সময়টাও প্রায় এগিয়ে এসেছে। ঠিক সেইখানেই, সেই সময় যখন ওই ফোঁটা ফোঁটা জল টুপটুপ করে যখন পড়তে থাকে অদ্ভুতভাবে, তখন আমাদের অনেকেরই সেই ভেজা বৃষ্টি ভেজা সময় আর কাদামাটি খেলা, সে এক অদ্ভুত সময়। সে সময় আমরা অনেকেই দেখেছি, অনেকেই বৃষ্টির জলে

খুঁজেছি, অনেক রকমভাবে সেই সময়টাকে আমরা পেরিয়ে এসেছি, কিন্তু এই যে রবীন্দ্রনাথের এই যে লেখা, যখন আকাশের অভিমান গলা জল চুঁয়ে চুঁয়ে পড়ছে পৃথিবীর মাটিতে, যখন কাজল ধোয়া জলের সেই সৌন্দর্যকে আমরা যখন উপভোগ করার চেষ্টা করি, তখন তার রূপ, তার গন্ধ, বর্ণ, তার অদ্ভুত মহিম এক রূপ আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা যারা পুকুর কিংবা নদী তার সামনে যারা থাকি, বা সেই রকম বৃষ্টির ধারা ঝরে পড়ার সেই দৃশ্য যখন পুরো সাদা হয়ে যায়, দূর থেকে যখন বৃষ্টিটা আসছে একদম প্রবল ধারায়, মনে হয় যেন একটা সাদা মেঘের পুঞ্জ আস্তে আস্তে এগিয়ে আসছে, তারপর যখন আমি দাঁড়িয়ে থাকি আর তখন আমাকে ভিজিয়ে দিয়ে চলে যায়, সেই যে একটা অদ্ভুত অনুভূতি, সেটাই রবীন্দ্রনাথ অদ্ভুতভাবে ব্যাখ্যা করেছেন তার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে। কত রকমভাবে তিনি বলে গেছেন এই বৃষ্টির কথা, বৃষ্টিকে তিনি কত রকমভাবে ধরেছেন, কত রকমের সেই ব্যাখ্যা, কখনো সেই কাজল ধোয়া জলের সৌন্দর্য, আবার কখনো মনের রূপ জলের মধ্য দিয়ে, বর্ষার রূপের মধ্য দিয়ে বলে গেছেন, আবার কখনো বাদল মেঘে মেঘে যখন মাদল বাজে সেই মাদলের কথাও তিনি আমাদেরকে বলেছেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

সুহৃদয়, আপনি তো সিন্ধু দেশের মরুভূমির মধ্যে বাস করছেন, সেই অনাবৃষ্টির দেশে বসে একবার কলকাতার বদলটা কল্পনা করুন। এবারকার চিঠিতে আপনাকে কেবল বাংলার বর্ষাটা স্মরণ করিয়ে দিলুম, আপনি বসে বসে ভাবুন। ভরা পুকুর, আমবাগান, ভিজে কাক আর আষাঢ়ের গল্প মনে করুন। আর যদি গঙ্গার তীর মনে পড়ে, তবে সেই স্রোতের ওপর মেঘের ছায়া, জলের বিন্দু, জলের উপর জলবিন্দুর নৃত্য, ওপারের বুনির শিয়রে মেঘের উপর মেঘের ঘটা, মেঘের তলে অশ্বত্থ গাছের মধ্যে শিবের